আকাশবাণী কলকাতা। আজ সোমবার, 9ই ভাদ্র 1948 শকাব্দ, 31শে আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 13ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5টা বেজে 57 মিনিট হয়ে 24 সেকেন্ড। আজ সূর্যোদয় 5টা বেজে 20 মিনিট 15 সেকেন্ডে, সূর্যাস্ত 5টা বেজে 53 মিনিট 35 সেকেন্ডে।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে সতর্কবার্তায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশ উপকূলে 31 অগস্ট 2026 পর্যন্ত ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার গতিবেগ বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার হওয়ারও সম্ভাবনা আছে। মৎস্যজীবীদের 31 অগস্ট 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশ উপকূলে সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আকাশবাণী কলকাতা, সঞ্জয়িতা প্রচার তরঙ্গে সকাল 6টায় সংবাদ দিল্লি কেন্দ্র থেকে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ও ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর ও মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: তরুণ লেখকদের উৎসাহ বর্ধন করবার জন্যে ও প্রতিভাবান তরুণ সাহিত্যিককে সাহিত্যক্ষেত্রে প্রতিষ্ঠিত করবার জন্যে আমাদের দেশে সমিতি গঠিত হওয়া দরকার। দেশের ধনী ও সাহিত্যামোদী ব্যক্তিগণের সাহায্যেই সব দেশে এসব কাজ হয়ে থাকে। আমাদের দেশেও পূর্বে হতো। সব প্রাণীরই অল্প বয়স্ক যারা, তাদের সাহায্য করা দরকার হয়। বিনা সাহায্যে, বিনা সহায়তায় তরুণেরা দাঁড়াতে পারে না। তরুণ লেখকদের পক্ষেও এ কথাটা খাটে। সাহিত্যক্ষেত্রে যিনি প্রতিষ্ঠা লাভ করেছেন তাঁর কর্তব্য অন্তত একজনও প্রতিভাবান তরুণ লেখকের পক্ষাবলম্বন করে তাকে দাঁড় করিয়ে দেওয়া। যেসব সাহিত্যিক অর্থাভাবে নূতন দেশ দেখতে পারে না, বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখে নব উদ্দীপনা সংগ্রহ করবার অবকাশ পান না, তাঁদের ভ্রমণের বা পড়াশুনোর ব্যবস্থা করবার জন্য ইউরোপের অনেক দেশে প্রতিষ্ঠান আছে। আমি এখানে এমন একটি প্রতিষ্ঠানের উল্লেখ করব, চেকোস্লোভাকিয়ায় রবার্ট নোভাক ফাউন্ডেশন লাইব্রেরি। তরুণ লেখকদের রচনা প্রতিযোগিতা আহ্বান করে সর্বশ্রেষ্ঠ বইটি নিজের খরচে প্রকাশ করেন ও গ্রন্থকারকে পুস্তকের জন্য 200 ক্রোনিন দক্ষিণা দেন। পরবর্তী সংস্করণের স্বত্ব লেখকেরই থাকে। আমাদের দেশেও এই রকম প্রতিষ্ঠান হওয়া আবশ্যক। আমরা তখনই মুক্তকণ্ঠে বলতে পারব সাহিত্যকে ভালোবাসি, যখন আমরা এই ধরনের দুস্থ তরুণ সাহিত্যিকদের বিকাশের সুযোগ ও সুবিধা করে দিতে পারব। সাহিত্যক্ষেত্রে দেশে কোথায় কী হচ্ছে সে সম্বন্ধেও সচেতন হওয়া বিশেষ আবশ্যক। কি উপন্যাসের, কি ছোট গল্পের, কি সমালোচনা ও সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে বর্তমানে নানা নূতন প্রচেষ্টার সূত্রপাত সাহিত্যে শুভক্ষণের ও শুভযুগের সূচনা করছে। সাহিত্যের ক্ষেত্রেও ক্রমশ ব্যাপক হয়ে উঠছে সব দিক থেকে। কথা সাহিত্যের ক্ষেত্রেও অনেকদিন থেকেই নূতনের আগমন বার্তা ঘোষিত হচ্ছে। এ কথা আজ অস্বীকার করবার কোনো উপায় নেই যে বাংলাদেশে কথা সাহিত্য পৃথিবীর শ্রেষ্ঠ কথা সাহিত্যের আসরে সম্মানের আসন লাভ করবার উপযুক্ত হয়েছে। নবনব রসপ্রেরণা ও অনাবিষ্কৃত ভূমির অন্বেষণ যদি কথা সাহিত্যের সজীবতার একটা লক্ষণ হয়, তবে আমাদের স্বীকার করতেই হবে যে বাংলা কথা সাহিত্য অত্যন্ত প্রাণময়, অত্যন্ত সজীব। যারা তরুণ তাদের নবপ্রতিভার দানে অনতি দূর ভবিষ্যতে আমাদের কথা সাহিত্যকে আরও সমৃদ্ধতর দেখতে পাব, এ আশা দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত মনে করবার কারণ ঘটেছে। বাংলাদেশের সাহিত্যের উপাদান বাংলার নরনারী, তাদের দুঃখ, দারিদ্র্যময় জীবন, তাদের আশা, নিরাশা, হাসি, কান্না, পুলক, বহির্জগতের সঙ্গে তাদের রচিত ক্ষুদ্র জগৎগুলির ঘাত প্রতিঘাত, বাংলার ঋতুচক্র, বাংলার সন্ধ্যা, সকাল, আকাশ, বাতাস, ফল ফুল, বাঁশবনের আমবাগানের নিভৃত ছায়ায় ঝরা সজনে ফুল বিছানো পথের

0: পারে যেসব জীবন অখ্যাতির আড়ালে আত্মগোপন করে আছে, তাদের কথাই বলতে হবে। তাদের সে গোপন সুখ দুঃখকে রূপ দিতে হবে। জীবনী কথা সাহিত্যের উপাদান। জীবন যেখানে যত গভীর ও বিচিত্র, কথা সাহিত্য সেখানে তত গভীর ও বিচিত্র। আমাদের দেশের জীবনধারার সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় হলে দেখা যাবে আমাদের নরনারীর জীবনে এমন একটি অপূর্ণ আকাঙ্ক্ষা, এমন একটি অসহায় সুরের রেশ রয়েছে। নিজের পারিপার্শ্বিকের মধ্যেই সরল আনন্দকে খুঁজতে যা ব্যগ্র, অথচ যার আদর্শবাদ অস্পষ্ট নয়, যার ভোগস্পৃহা অবদমিত হলেও অলস নয়, যে জীবনের বিচিত্র অধ্যায়গুলি শক্তিমান কথা সাহিত্যিকের লেখনীর অপেক্ষা রাখে তাদের পূর্ণ প্রকাশের জন্যে, চাই কেবল এই সব জীবনের প্রতি লেখকের দরদ ও সহানুভূতি। যে সহানুভূতি নতুন দৃষ্টি দান করে, নতুন সৃষ্টির প্রেরণা যোগায়, শত বাধা বিরোধ অতিক্রম করে প্রগতিকে আহ্বান করে আনে।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সঙ্গীতাঞ্জলি। আজকের প্রথম নিবেদনে হৈমন্তী শুক্লা ও নিশীথ সাধু।

হৈমন্তী শুক্লা ও নিশীথ সাধু এবং তারপর যুথিকা রায়ের কণ্ঠে নিবেদিত হল আজকের সঙ্গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 6:30 আজকের চাষবাস শুনবেন। নারকেল চাষে ভারত সরকারের প্রকল্প, এই বিষয়ে বলবেন ডক্টর অমিয় দেবনাথ। 6:40 আপনার স্বাস্থ্য, বায়ুদূষণ থেকে হৃদরোগ, এই বিষয়ে বলবেন ডাক্তার দেবাশিস দত্ত। প্রাত্যহিকী 6:45 উপস্থাপনায় নীলিমা সাঁতরা ও চন্দ্রজিৎ প্রামাণিক। 7:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজকের শিল্পী রমা মণ্ডল। বিজ্ঞানের খবর সকাল 8:00, সংকলন সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়। 8:05 নজরুল গীতি অসীমা দোবের কণ্ঠে। 8:20 কথিকা শতবর্ষে ভাস্বর পথের দাবি, লিখেছেন সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি, পরিবেশনায় পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, সমীক্ষা 9:25। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা, বিষয় শাস্ত্রীয় সঙ্গীত, উপস্থাপনায় বিদিশা রায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান যুবমঞ্চ, উপস্থাপনায় সৌরভ দেবনাথ ও পৌলমি বাগ। 12:00 পুরাতনী, শিল্পী তানিয়া দাম। 12:15 দোতারায় লোকগীতির সুর, পরিবেশনায় কৃষ্ণকান্ত নন্দী। 12:30 উনজমির দুনো ফসল, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 নির্বাচিত লোকগীতির অনুষ্ঠান। 1:45 মহিলা মহল, মঞ্চ সংবাদ, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। 2:30 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন, শ্রোতাদের দরবারে চিঠিপত্রের উত্তর, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর অ্যাকাউন্টেন্সি বিষয়ে পাঠদানে সোনারপুর ঘাসিয়াড়া বিদ্যাপীঠের শিক্ষক দীপঙ্কর রায়, সঙ্গে 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি, পরিবেশনায় গুরুমণি মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে কথিকা সাঁওতালি সমাজে পারিবারিক কাঠামো, বলবেন সোহাগী হেমব্রম। এরপর লোকগীতি কেশবচন্দ্র সোরেন, রবি হেমব্রম ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:38 কৃষি কথার আসর, ফসলের বর্ষাকালীন রোগ পোকা নিয়ন্ত্রণ, এই বিষয়ে ডক্টর শুভ্রজ্যোতি রায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এরপর আমন ধানের সার ব্যবস্থাপনা, এই বিষয়ে ডক্টর গোলাম মইনুদ্দিনের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সমীক্ষা 7:30, রাত 8:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা, জাতীয় পুষ্টি সপ্তাহ, এই বিষয়ে ডাক্তার রঞ্জিনী দত্তের সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা, পরিবেশনায় সুব্রত মান্না। 9:30 অনুরোধের আসর, 10:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 10:30 নজরুল গীতি, শিল্পী অসীমা দোবে। 10:50 অতুল প্রসাদের গান, শিল্পী পম্পা সুর। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ক্ল্যারিওনেট, পরিবেশনায় তপন নট্ট। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত রমা মণ্ডলের কণ্ঠে। 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস, শুনবেন 219তম পর্ব। 6:45 অতুল প্রসাদের গান, শিল্পী পম্পা সুর। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় নীনা মোদক। 8:30 নজরুল গীতি অসীমা দোবের কণ্ঠে। 8:50 দোতারায় লোকগীতির সুর, পরিবেশনায় কৃষ্ণকান্ত নন্দী। 9:10 রাজধারা, উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় সরফরোজ আহমেদ। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিরূপা ভাতুড়ি। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, পাশ্চাত্য সঙ্গীতের আরও একটি অনুষ্ঠান। 1:10 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা, শিল্পী সুব্রত মান্না। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত রমা মণ্ডলের কণ্ঠে। 5:20 উর্বশী, উপস্থাপনায় দেবিকা গুপ্তা। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা। 6:30 গুলগুলশান। 7:10 শিল্প সংলাপ, শ্রমিকদের ন্যূনতম মজুরি, এই বিষয়ে পার্থপ্রতিম চক্রবর্তীর সাক্ষাৎকার গ্রহণে সৌভিক শ্বাসমল। দর্পণ 7:30, রাত 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান রেজোনেন্স ফ্রম ইস্টারিয়ার্স, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। একটু পরেই সকাল 6:20 বাংলা খবর।
1: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। সফল উজবেকিস্তান সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। আজ ও আগামীকাল তিনি এসসিও বা সাংহাই সহযোগিতা সংগঠনের 26তম শিখর সম্মেলনে অংশ নেবেন। ভারত ও উজবেকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতাপত্র স্বাক্ষরিত। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানের তুলনায় 5 গুণ বৃদ্ধি করে $5 বিলিয়ন নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে দুই দেশ। 137তম মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত ভারতের লক্ষ্যে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তুলতে লেখক শিল্পী কন্টেন্ট ক্রিয়েটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। ভোতকোশী নদীতে নতুন করে বন্যার সতর্কতা জারি করেছে নেপাল। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 781, এখনও 2500-এরও বেশি মানুষ নিখোঁজ। মহিলাদের ক্রিকেটে গতরাতে ভারত থাইল্যান্ডকে 94 রানে হারিয়ে তাদের 2026 টি টোয়েন্টি এশিয়া কাপ অভিযান শুরু করেছে। আসছে বিস্তারিত খবরে। সফল উজবেকিস্তান সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। বিশকেকে তার দুদিনের সফরে প্রধানমন্ত্রী সাংহাই সহযোগিতা সংগঠনের সদস্য দেশগুলির নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আজ ও আগামীকাল তিনি এসসিও বা সাংহাই সহযোগিতা সংগঠনের 26তম শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। প্রধানমন্ত্রী আগামীকাল রাষ্ট্রপ্রধানদের অধিবেশনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী মোদী কিরগিজস্তানে পৌঁছলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান মন্ত্রিসভার চেয়ারম্যান কাসিম আলিয়েভ আদিলবেক আলাসোভিচ। চিরাচরিত কিরগিজ নেতৃত্বানুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। কিরগিজস্তানের রাষ্ট্রপতি সাদির জাফারেভের আমন্ত্রণে শ্রী মোদী 26তম এসসিও শিখর সম্মেলনে যোগ দিতে সেদেশে গেছেন। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বেশ কয়েকজন এসসিও নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। গত শনিবার রওনা হওয়ার আগে শ্রী মোদী বলেন, নির্লিপ্ততা, যোগাযোগ, সুযোগের ওপর ভিত্তি করে এই অঞ্চলের অগ্রগতির জন্য ভারত কাজ করবে। এবার এসসিও থিম হল 25 বছরের এসসিও একসঙ্গে দীর্ঘস্থায়ী শান্তি, উন্নয়ন ও অগ্রগতির পথে। শিখর সম্মেলনে যে সমস্ত বিষয়ে অগ্রাধিকার পাবে তার মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ মোকাবিলা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তঃসীমান্ত বিপদের বিরুদ্ধে সমন্বয় গড়ে তোলা। আগামীকাল বিশকেক ঘোষণাপত্র ও শিখর সম্মেলনের বিষয়বস্তু রাষ্ট্রপ্রধানদের বৈঠকে স্থির হওয়ার সম্ভাবনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত এবং উজবেকিস্তানের মধ্যে সুসম্পর্ক সুসংগত কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে। উজবেকিস্তান সফরে সেদেশের রাষ্ট্রপতি সাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের শুরুতে শ্রী মোদী বলেন, ইউরেনিয়াম সরবরাহের লক্ষ্যে উভয় দেশের মধ্যে দীর্ঘমেয়াদী ব্যবস্থা গড়ে উঠেছে। উভয় দেশ বিরল খনিজ উত্তোলনের স্থানগুলো নিয়ে আলোচনা করতেও সম্মত হয়েছে। উভয় দেশ খনি, শিল্প, আয়ুর্বেদ, পর্যটন, অর্থনৈতিক, সামগ্রিক ও কৌশলগত অংশীদারিত্ব, উচ্চশিক্ষা এবং পরিবেশ সহ বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে দিশানির্দেশের জন্য বিদেশমন্ত্রী পর্যায়ে সমন্বয় পর্ষদ বা কোঅর্ডিনেশন কাউন্সিল গড়ে তোলার ব্যাপারে উভয় দেশ রাজি হয়েছে।
2: इस वर्ष हमारी स्ट्रेटेजिक पार्टनरशिप के 15 साल हो रहे हैं। इस विशेष अवसर पर हमने संबंधों को कॉम्प्रिहेंसिव स्ट्रेटेजिक पार्टनरशिप का दर्जा देने का निर्णय लिया है। हमारा द्विपक्षीय व्यापार $1 बिलियन पार कर चुका है। अब हमने 2030 तक $5 बिलियन व्यापार का लक्ष्य रखा है। इसके लिए हम मार्केट एक्सेस, कनेक्टिविटी, बैंकिंग और पेमेंट जैसे जुड़े विषयों पर व्यवस्थागत रूप से आगे बढ़ेंगे।
1: উজবেকিস্তানের রাষ্ট্রপতি মির্জিয়োয়েভ বলেন, অর্থনৈতিক উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে ভারত সব ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ডিজিটালাইজেশন, তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ভারত অসাধারণ অগ্রগতি লাভ করেছে। আন্তর্জাতিক স্তরে নতুন দিল্লির কণ্ঠস্বর ও প্রভাব আরও জোরালো হয়েছে বলে মন্তব্য করেন তিনি। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানের তুলনায় 5 গুণ বাড়িয়ে $5 বিলিয়নে উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছে দুই দেশ। বাণিজ্য, বিনিয়োগ, পরিকাঠামো, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, খনিশিল্প, প্রতিরক্ষা ও নিরাপত্তা

0: আবন, কৃষি, ওষুধ শিল্প, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, ইউপিআই সহ ডিজিটাল পরিকাঠামো এবং শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্যের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পড়াশুনা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির জন্য সেখানে যাওয়া তরুণদের সুবিধার্থে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে। যৌথ বিবৃতি ঘোষণার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে সন্ত্রাসবাদ, চরমপন্থা এবং বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে উভয় দেশেরই জিরো টলারেন্স রয়েছে। তিনি বলেন এই সহযোগিতা কেবল রাজধানীগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং শহর ও রাজ্য পর্যায়ের অংশীদারিত্ব পর্যন্ত বিস্তৃত হবে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উজবেকিস্তানের বিদেশি নেতাদের জন্য নির্ধারিত সর্বোচ্চ সম্মান ওলিয়ে ডেজালি ডোস্টিক এ ভূষিত করা হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেছেন এই সম্মান পেয়ে তিনি আপ্লুত। প্রধানমন্ত্রী নেশামুক্ত ভারতের লক্ষ্যে যুব সমাজ সহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আকাশবাণীতে গতকাল মন কি বাতের 137তম সংস্করণে প্রধানমন্ত্রী বলেন নেশার প্রতি দুর্নিবার আসক্তি শুধু ব্যক্তিকেই গ্রাস করে না, তার কুফল প্রভাব ফেলে সমগ্র পরিবার ও সমাজের ওপর। এর মোকাবিলায় প্রধানমন্ত্রী লেখক, সঙ্গীতজ্ঞ, নাট্যকর্মী, কন্টেন্ট ক্রিয়েটর সকলকে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
1: নশামুক্ত ভারত কে লিয়ে ক্যা আপ কোই পাওয়ারফুল স্লোগান বনা সকতে হ্যায় কি হামারে ইয়ং মিউজিশিয়ানস এসে সংস বনা সকতে হ্যায় জিন মে ড্রাগ ফ্রি লাইফ কা মেসেজ হো, ক্যা স্টুডেন্টস অর থিয়েটার গ্রুপস দিল কো ছু লেনে ওয়ালে শর্ট প্লেজ লিখ সকতে হ্যায় জিন মে ড্রাগস কে খতরো কে সাথ সাথ উনসে বাহার নিকলনে কা রাস্তা ভি হো। হামারে দেশ মে বেহতরিন কন্টেন্ট ক্রিয়েটরস কি কমি নাহি হ্যায়। মেরা আগ্রহ হ্যায় কি ভে অলগ অলগ ভাষাও মে এসা কন্টেন্ট বনায়ে জিসসে ইস দিশা মে সমাজ কো মদদ মিলে।
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন করোনা মহামারী পরবর্তী বছরগুলোর মতো 2026-27 অর্থবর্ষেও দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার 7% বা তার বেশি থাকবে বলে আশা করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে শিকাগোতে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ইরান সংঘাত এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে যে ভূ রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং তার ফলে সরবরাহ ব্যবস্থায় বাধা অতিক্রম করে অর্থনীতি বৃদ্ধির গতি বজায় রাখবে ভারত। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন G20 ও সংশ্লিষ্ট বিষয়সমূহের বৈঠকে যোগ দিতে দক্ষিণ ক্যারোলিনা পৌঁছেছেন। আজ ও আগামীকাল অ্যাশভিলে G20 ও অন্য বৈঠকের কর্মসূচি রয়েছে তার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন সময়ের পরিবর্তনের সঙ্গে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছে এবং দেশের প্রতিরক্ষা শিল্পের পরিকাঠামো মৌলিক পরিবর্তন ঘটেছে। গতকাল লখনৌয়ে PM সেতু ইন্ডাস্ট্রি কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন সরকার দেশীয় প্রযুক্তি ও নকশার উন্নয়ন, দেশে উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে বেসরকারি সংস্থা ও ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্প বা MSEর মধ্যে অংশগ্রহণ বাড়ানোর উপর জোর দিচ্ছে।
2: आज हम डिफेंस सेक्टर में पूर्ण आत्मनिर्भरता की ओर तेजी से बढ़ रहे हैं। हमारा डिफेंस प्रोडक्शन लगातार बढ़ रहा है। जब मैं मिनिस्टर बना था तो डिफेंस प्रोडक्शन अप्रोक्सीमेटली 46,000 करोड़ था। आपको जानकर खुशी होगी अब हम लोग 1,80,000 करोड़ के आसपास में। हमारा एक्सपोर्ट 600 करोड़ था, आज हमारा एक्सपोर्ट अप्रोक्सीमेटली 40,000 करोड़ तक पहुंच गया है। हम इंडिजिनस डिजाइन को भी प्रोत्साहन दे रहे हैं, डोमेस्टिक मैन्युफैक्चरिंग को मजबूत कर रहे हैं और प्राइवेट सेक्टर तथा MSME की भागीदारी बढ़ा रहे हैं।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল AIN নিউজ কলকাতাতে। ভোতকোশি নদীতে নতুন করে বন্যা সতর্কতা জারি করেছে নেপাল। জাতীয় বিপর্যয় ঝুঁকি হ্রাস ব্যবস্থাপন কর্তৃপক্ষ রসুয়া, নোয়াকট ও ধাদিং জেলাতে নদীর তীর বরাবর বসবাসকারী মানুষজনকে জলস্তর বাড়তে পারার আশঙ্কার কথা জানিয়ে সতর্ক থাকতে বলেছে। এদিকে নেপাল তিব্বত সীমান্তে হড়পাবানে মৃত্যুর হার বেড়ে দাঁড়িয়েছে 781। NDRRM জানিয়েছে 8,186 জন মানুষকে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে, এর মধ্যে 287 জন বিদেশি নাগরিক রয়েছেন। এখনও পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয়ে 2,500 মানুষ নিখোঁজ। ভারত থেকে পাঠানো সুড়ঙ্গের মধ্যে উদ্ধারের কাজে পারদর্শী একটি বিশেষজ্ঞ দল গতকাল নেপালের চিলিমে ও লাংটাং জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য নেপালি সেনাবাহিনীর দলের সঙ্গে যৌথভাবে কাজ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজন দেশগুলির আপৎকালীন স্বাস্থ্য সেবা অন্যান্য প্রয়োজনে দক্ষিণ পূর্ব এশিয়া আপৎকালীন স্বাস্থ্য তহবিল থেকে $150,000 মার্কিন ডলার অর্থ মঞ্জুর করেছে। এদিকে ওড়িশার বিভিন্ন প্রান্তে নতুন করে ভারী বৃষ্টি হওয়ায় বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। উত্তর ওড়িশার নদীগুলোর জলস্তর ফের বৃদ্ধি পাচ্ছে। জাজপুর জেলায় বৈতরণী নদীর জলস্তর আবারও বাড়ছে, ফলে দশরথপুরের নিচু এলাকাগুলো

0: নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। দুবাইয়ে মহিলাদের ক্রিকেটে গতরাতে ভারত থাইল্যান্ডকে 94 রানে হারিয়ে তাদের 2026 টি টোয়েন্টি এশিয়া কাপ অভিযান শুরু করেছে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় থাইল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেবে ভারত নির্ধারিত 20 ওভার 9 উইকেট হারিয়ে 159 রান তোলে। জবাবে 15 ওভার 3 বলে মাত্র 65 রানে অল আউট হয়ে যায় থাইল্যান্ড। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী শেফালি ভার্মা, তিনি 64 রান করেন। এফআইএইচ পুরুষ হকি বিশ্বকাপের ফাইনালে স্পেনকে 1-0 ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা ধরে রেখেছে জার্মানি। বেলজিয়ামের ওভারেতে অবস্থিত বেলফিয়াস হকি অ্যারেনায় গত সন্ধ্যায় ম্যাচের তৃতীয় কোয়ার্টারে একমাত্র গোলটি করেন জার্মানির মাইকেল স্ট্রুইটফ। এটি সেদেশের চতুর্থ হকি বিশ্বকাপ জয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। সফল উজবেকিস্তান সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। আজ ও আগামীকাল তিনি এসসিও সাংহাই সহযোগিতা সংগঠনের 26তম শিখর সম্মেলনে অংশ নেবেন। ভারত ও উজবেকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। খবর শেষ হল এর পরের খবর সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন নারকেল চাষে ভারত সরকারের প্রকল্প। এ বিষয়ে বলছেন ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নারকেল উন্নয়ন পর্ষদ রাজ্য কেন্দ্র কলকাতা শাখার উপ অধিকর্তা ডক্টর অমিয় দেবনাথ।
1: ভারত সরকারের প্রকল্পগুলোর কথা বলতে গেলে নারকেল চাষাবাদের সঙ্গে বা নারকেলের বাণিজ্যিকরণের দিক থেকে মূলত গুরুত্বপূর্ণ যে প্রকল্পগুলো আছে সেগুলোর একটা রূপরেখা দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমেই আমরা ভাবতে পারি একটা প্রকল্প, যেটা হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ নিউক্লিয়াস কোকোনাট সিড গার্ডেন বা নারকেলের বীজ বাগান তৈরি করার যে প্রকল্প। এই প্রকল্পে যে কোনো ইন্ডিভিজুয়াল চাষি, কোনো কোঅপারেটিভ সোসাইটি, কোনো ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন বা কোনো এনজিও, কোনো কৃষিবিজ্ঞান কেন্দ্র, স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি, আইসিআর ইনস্টিটিউট বা স্টেট হর্টিকালচার ইউনিভার্সিটি বা কোনো আমরা যে গ্রুপ দেখি ফার্মার্সদের গ্রুপ, তারা কিন্তু এই কাজটা সহজেই হাতে নিতে পারেন। এই ক্ষেত্রে কস্ট নর্ম বা প্যাটার্ন অফ অ্যাসিস্ট্যান্স যেটা আছে, যে মিনিমাম আমাদের এই নন ট্রেডিশনাল এরিয়ার জন্য মিনিমাম 1 হেক্টর এরিয়া লাগবে বা আমরা যদি বলি 7.5 বিঘা একটা এরিয়া লাগবে, যেখানে উন্নত মানের চারা, সেটা লম্বা চারা হতে পারে, বেটে চারা হতে পারে, হাইব্রিড চারা হতে পারে, সেটা লাগানো হবে। পরবর্তীকালে এই চারা বা এই গাছ থেকে বীজ নারকেল সংগ্রহ করা হবে, কারণ আমরা সবসময় দেখি যে পশ্চিমবাংলায় বীজ নারকেলের ব্যাপক একটা চাহিদা আছে। তার জন্য অনেকেই নার্সারি করা আগ্রহী লোক থাকলেও বা আমাদের সরকারি তরফ থেকে অ্যাসিস্ট্যান্স থাকলেও তারা পিছিয়ে আসেন একমাত্র এই সোর্সিংটাতে একটা অসুবিধার জন্য। তাদের দক্ষিণ ভারতের রাজ্যগুলো থেকে নারকেল আনতে হয়, তার জন্য ট্রান্সপোর্ট কস্ট আছে, সিড নাটের কস্ট আছে, একটা মানে প্রথম দিকে একটা বড় ইনভেস্টমেন্ট করতে হয় ওনাদের। তো তার জন্য আমরা যেই স্কিমটা বোর্ড এনেছে যে নারকেলের বীজ বাগান যদি এই রাজ্যেই তৈরি করা যায় মিনিমাম 1 হেক্টর এরিয়া লাগবে, এবং তার জন্য যেটা সাবসিডি বোর্ড প্রোভাইড করবে সেটা হচ্ছে 50% রেশিওতে, সেটা হবে 360,000 টাকা। এই 360,000 টাকা 3টে ইনস্টলমেন্টে দেওয়া হবে মূলত, মানে 3টে বছরে। প্রথম বছর 180,000 টাকা, দ্বিতীয় বছর 90,000 টাকা এবং তৃতীয় বছর 90,000 টাকা। তো এর জন্য যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের দপ্তরের সঙ্গে যোগাযোগ করে, যারা আগ্রহী কৃষক বন্ধু বা সোসাইটিস বা এফপিও যারা আছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনীয় জমি যদি থাকে তাদের হাতে, তারা কিন্তু এই কাজটি হাতে নিতে পারেন বা এই প্রকল্পটির সুবিধা নিতে পারেন, যেটা আগামী দিনে আমাদের বীজ নারকেল সরবরাহের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলে দিতে পারবে। আরেকটা স্কিম আমরা কথা ভাবতে পারি, যেটা হচ্ছে আমরা বলছি এস্টাবলিশমেন্ট অফ স্মল কোকোনাট নার্সারি বা ছোট নারকেলের নার্সারি তৈরি করার যে প্রকল্প। এটাতেও কিন্তু যে কোনো, আমরা যদি প্রাইভেট সেক্টরের কথা ভাবি, যে কোনো ইন্ডিভিজুয়াল ফার্মার বা ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন বা এনজিও, তারা কিন্তু এই কাজটাকে হাতে নিতে পারেন। সেক্ষেত্রে যেটা করা হয় যে সিডলিং প্রতি যতটা চারা উৎপাদন করা হবে তার জন্য চারা প্রতি 45 টাকা করে কিন্তু তাদের সাবসিডি দেওয়া হবে। এই 45 টাকা করে সাবসিডি দেওয়া হবে, সেটা হচ্ছে যে 50% কস্টটা ধরে, 100% কস্ট ধরা হচ্ছে 90 টাকা, 50% কস্ট 45 টাকা। মিনিমাম 5,000 নারকেলের বীজ বসিয়ে 3,125টা সার্টিফাইড বা সংশিত চারা উৎপাদন করা যেতে পারে। যদি 10,000 নাট বা 10,000 বীজ নারকেল লাগানো হয় তাহলে ওই হিসাবে 62.5%-এর হিসাবে 6,250টা সিডলিং তৈরি করতে পারে। তার মানে সাবসিডির পরিমাণও সেই মতো হয়ে যাবে, যে যদি 3,125টি চারা তারা উৎপাদন করেন তাহলে 3,125 × 45 বা 10,000 যদি বীজ নারকেল লাগান তাহলে 6,250 × 45, এই হিসাবে কিন্তু তারা 50% সাবসিডি পেতে পারেন। এই 50% সাবসিডির পরিমাণে প্রথম 50% তাদেরকে দেওয়া হবে ফার্স্ট ইনস্টলমেন্ট হিসাবে, যখন তারা সিড নাট মানে বসিয়ে দেবেন জমিতে, নাট বসাবেন। আর পরের বার সেকেন্ড ইনস্টলমেন্ট দেওয়া হবে, সেটা হচ্ছে যখন সে গাছ বড় হলো, নার্সারিতে চারা বড় হলো, মিনিমাম 9 মাস সময় অতিবাহিত হওয়ার পর সেটাকে সার্টিফাই করা হবে, ওই নার্সারিটাকে একটা কমিটির দ্বারা সংশিতকরণ করা হবে, তারপর ওনারা আবার সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়ে যাবেন। কারণ আমরা বিভিন্ন সময় দেখছি যে চাষি ভাইরা কিন্তু ঠকে যান, বাজার থেকে অনামি বেনামি বিভিন্ন চারা কিনে এবং অধিক দামে চারা কিনে তারা কিন্তু ঠকে যান। তো নার্সারি প্রকল্পটা এবং বীজ বাগান তৈরি প্রকল্প একে অন্যের পরিপূরক হিসাবে কাজ করতে পারে। এই রাজ্যে যে নারকেল বীজের যে চাহিদা এবং নারকেলের সুস্থ সবল কোয়ালিফাইড সার্টিফাইড সিডলিংয়ের যে চাহিদা, সেটা কিন্তু এই ছোট নার্সারির মাধ্যমে পূরণ করা যেতে পারে। আরেকটা প্রকল্প আমাদের হাতে আছে, যেটা হচ্ছে আমরা বলছি একটা ফ্ল্যাগশিপ প্রকল্প আমাদের, এক্সপানশন অফ এরিয়া আন্ডার কোকোনাট বা ক্ষেত্র সম্প্রসারণ প্রকল্প। এই প্রকল্পের আওতায় আমাদের এই রাজ্যের কথা যদি আমরা ভাবি যে মিনিমাম পাঁচটি সার্টিফাইড চারা, যদি কেউ সংশোধিত চারা যদি নারকেলের চারা লাগান ক্ষেত্র উন্নয়ন প্রকল্পের আওতায়, তারা কিন্তু 35% অব দ্য টোটাল প্রজেক্ট কস্টের একটা সাবসিডি পেতে পারেন। এই সাবসিডির পরিমাণ হচ্ছে এবছর যে চারা প্রতি 175 টাকা প্রথম ইনস্টলমেন্ট এবং দ্বিতীয় ইনস্টলমেন্ট আবার 175 টাকা। তার মানে মিনিমাম 5টি চারা রোপণ যদি কেউ করেন তাহলে উনি পেতে পারেন 5×175 প্রথম বছর, এবং দ্বিতীয় বছর যদি 5টি গাছই আবার বেঁচে থাকে তাহলে 5×175। যদি গাছ মরে যায় সেক্ষেত্রে যতটা বেঁচে থাকবে তার উপরেই কিন্তু সাবসিডির পরিমাণটা নির্ধারণ হবে। সুতরাং এটাও একটা বেশ ভালো দিক, যেখানে কিন্তু আমরা এক্সপানশন অফ এরিয়ার আন্ডারে আমরা সাবসিডি দিচ্ছি প্রায় হেক্টারে 56,000 টাকা, এবং তার প্যাটার্ন অফ অ্যাসিস্ট্যান্স হচ্ছে 35% অফ দ্য কস্ট টোটাল। তাহলে দেখুন আপনি, আমরা যদি একসঙ্গে করি যে নতুন চারা তৈরি, চারা লাগানো তার জন্য সাবসিডি, চারা তৈরির জন্য সাবসিডি, বীজ বাগান তৈরির জন্য সাবসিডি, তো এই ধরনের প্রোডাকশন ওরিয়েন্টেড কিন্তু এই স্কিমগুলো খুব কার্যকরী ভূমিকা নিতে পারে। এই সংক্রান্ত বিষয়ে যদি চাষি বন্ধুরা আগ্রহী থাকেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের নারকেল উন্নয়ন পর্ষদের রাজ্য কেন্দ্র কলকাতা, তার ঠিকানা হচ্ছে DA94 DA ব্লক, Sector 1, বিধাননগর, কলকাতা 64। আমাদের মেইল আইডি sc-kolkata@coconutboard.gov.in। যোগাযোগের জন্য মোবাইল নাম্বার 6290284687।
0: এতক্ষণ শুনলেন নারকেল চাষে ভারত সরকারের প্রকল্প। এ বিষয়ে বলেন ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নারকেল উন্নয়ন পর্ষদ রাজ্য কেন্দ্র কলকাতা শাখার উপ অধিকর্তা ডক্টর অমিয় দেবনাথ।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কৃষিকাজের জন্য জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সতর্কবার্তায় জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার দু এক জায়গায় 7-11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার দু এক জায়গায় ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু এক জায়গায় ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা আছে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। বিজ্ঞাপনের পর আপনার স্বাস্থ্য।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজকের বিষয়, বায়ু দূষণ থেকে হার্টের অসুখ, বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবাশিস দত্ত।
3: বায়ুদূষণ থেকে হৃদযন্ত্রের অসুখ একটি তুলনামূলকভাবে স্বল্পালোকিত ও অনালোচিত বিষয়। আমরা হার্টের সমস্যা প্রসঙ্গে খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমহীনতা, উচ্চ রক্তচাপ বা মধুমেহ ইত্যাদি বিষয়ে যতটা গুরুত্ব দিই, বায়ুদূষণকে সম্ভবত তা শতাংশের এক ভাগও নয়। এখন প্রশ্ন হল, বায়ুদূষণ কি এবং কিভাবে তা আমাদের আক্রমণ করে? বাতাসে যেসব কণারা ভেসে বেড়ায়, তাদের মধ্যে যাদের মাপ 2.5 মাইক্রোমিটারের কম, যাদেরকে বৈজ্ঞানিক পরিভাষায় PM2.5 বলে অভিহিত করা হয়, তারা সহজেই প্রশ্বাসবাহিত হয়ে আমাদের শরীরে পৌঁছে যায় এবং শরীরের বিভিন্ন প্রত্যঙ্গে ইনফ্লামেশন বা প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস, যা শরীরের বিভিন্ন কোষে ফ্রি র্যাডিক্যাল ও অ্যান্টিঅক্সিডেন্টের ভারসাম্যকে বিঘ্নিত করে অ্যান্টিঅক্সিডেন্টের অনুপাতে ফ্রি র্যাডিক্যালসের পরিমাণ বাড়িয়ে দেয়, তার মাধ্যমে এরা এই ক্ষতি সাধন করে। ফলে উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, করোনারি ধমনির অসুখ, ব্রেন স্ট্রোক, নিদ্রাহীনতা ইত্যাদি সমস্যার উদ্ভব হয়। সব মানুষ এবং মনুষ্যতর প্রাণীরা এই দূষণের শিকার। বিশেষ করে যাদের এই ধরনের অসুখ আগে থেকেই আছে, তাদের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা আরও বেশি। এখন আমাদের ভাবতে হবে এই বায়ুদূষণের উৎস কী। প্রধানত শহরাঞ্চলে গাড়ি থেকে নির্গত ধোঁয়া, বৃহৎ নির্মাণ থেকে নির্গত ধুলো ধোঁয়া, কলকারখানার বিষাক্ত উদ্গিরণ, গ্রামাঞ্চলে কৃষিকাজ সংক্রান্ত জৈব ও অজৈব পদার্থ ঘটিত বায়ুদূষণ আর নানান রকম অগ্নিকাণ্ড উদ্ভূত ছাই, এগুলি হল এই দূষণকণার প্রধান উৎস। যেমন জঙ্গলে আগুন লাগলে সেই ধোঁয়াও বহু দূরের লোকালয়ে পৌঁছে যায়, এবং এইসব দূষণকণারা অনেক সময় দীর্ঘদিন ধরে আমাদের পরিবেশ ও পরিমণ্ডলে থেকে যায় এবং বাতাসবাহিত হয়ে বহু দূরে দূরে ছড়িয়ে পড়ে। ফলে এর ক্ষতিকারক ভূমিকা সুদূর প্রসারী হতে পারে। আমেরিকার ক্লিভল্যান্ড ক্লিনিকে ডাক্তার সঞ্জয় রাজাগোপালনের দল যে সমীক্ষা করেন, তাতে দেখা যায় মাত্রাহীন বায়ুদূষণের ফলে অল্প সময়ের মধ্যে হৃদযন্ত্র সংক্রান্ত অসুস্থতা বৃদ্ধির পরিমাণ 1-3%, যা দীর্ঘকালীন পরিসরে 10% পৌঁছাতে পারে। তাহলে উপায় কী? বায়ুদূষণ এড়ানোর যে উপায়গুলো বা পদ্ধতিগুলো আমাদের ভাবতে হবে, ক্ষুদ্র পরিসরে 1, যতটা সম্ভব গাড়ির ব্যবহার কম করা। গাড়ির সংখ্যা নিয়ন্ত্রণের প্রধান উপায় হল ব্যক্তিগত পরিবহনের পরিবর্তে গণপরিবহনে গুরুত্ব দেওয়া এবং ব্যাটারি চালিত গাড়ি ব্যবহার করা। 2, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার কমানো। 3, দূষণবিহীন যানবাহন ব্যবহার করা। আর বৃহৎ পরিসরে যেগুলো ভাবতে হবে, খনিজ পদার্থভিত্তিক শক্তি উৎপাদনের পরিবর্তে বিকল্প শক্তি যেমন সৌর শক্তি, বায়ু শক্তি ইত্যাদির ব্যবহার করা। 2, বায়ুদূষণ নিয়ন্ত্রণ পরিকাঠামোকে শক্তিশালী করা এবং তার জন্য সব রকম সরকারি ও বেসরকারি উদ্যোগ নেওয়া। আর সবশেষে বলি, যা প্রধানত প্রয়োজন, আরও বৃক্ষরোপণ, আরও সবুজায়ন।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনলেন বায়ুদূষণ থেকে হার্টের অসুখ, বললেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবাশিস দত্ত।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। প্রাত্যহিক।

সুপ্রভাত। প্রাত্যহিকীর দরবারে সকলকে স্বাগত। ক্যালেন্ডারের পাতা বলছে আজ 31শে আগস্ট, মাসের শেষ দিন আজ। প্রতিটি দিনই আমাদের জন্য নিয়ে আসে উজ্জ্বলতর ভবিষ্যতের বার্তা। মাসের এই শেষ দিনটির সূচনা লগ্নে নব আশা নিয়ে একটি সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের প্রাত্যহিকী শুরু করছি।

প্রথমে ইতিহাসের পাতায় আজকের দিন। আজ কানাইলাল দত্তের জন্মদিন। 1888 সালে 31শে অগস্ট কানাইলাল দত্তের জন্ম হয় হুগলি জেলার চন্দননগরে। ছোটবেলা কেটেছে বোম্বাইয়ে, পরে হুগলি মহসিন কলেজ থেকে পড়াশোনা করেন। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় বিলাতি বস্ত্র বর্জন আন্দোলনের অন্যতম কর্মী ছিলেন। যুগান্তরের চারুরায়ের কাছে বিপ্লব মন্ত্রে দীক্ষা নেন এবং অস্ত্রচালনা শিক্ষা করেন। বিএ পরীক্ষা দিয়ে কলকাতায় গুপ্ত বিপ্লবী দলের কার্যকলাপে সক্রিয় অংশগ্রহণ করেন। 1908 সালে 2 মে মানিকতলা বোমা মামলায় অস্ত্র আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হন। শারীরিক দুর্বলতা সত্ত্বেও দলনেতার নির্দেশে অপর বিপ্লবী সত্যেন বসুর সহযোগিতায় জেলের ভিতরেই অস্ত্র সংগ্রহ করেন এবং রাজসাক্ষী নরেন গোসাইকে হত্যা করেন। এই ঘটনার ফলে বিচারে তাঁর ফাঁসির আদেশ হয়। আজ জন্মদিনে তাঁকে জানাই শ্রদ্ধা।

এমনই শত শত বিপ্লবীর প্রাণের বিনিময়ে এসেছে স্বাধীনতা। দেশমাতৃকা চরণে তারা নিজেদের সঁপে দিয়েছেন। দেশমাতৃকাকে প্রণাম জানিয়ে এখন সুতপা বসুর কণ্ঠে দেশবন্দনা।

0: দেশবন্দনা শুনলেন সুতপা বসুর কণ্ঠে।
1: সেপ্টেম্বর মাসের প্রথম পক্ষে কি বিষয় রয়েছে জানিয়ে দিই। প্রথম পক্ষের বিষয় হঠাৎ ছুটি। নতুন ক্যালেন্ডার এলেই লাল রঙের তারিখগুলোর দিকে নজর থাকে সবার। অনেক রকম পূর্ব প্রস্তুতি পরিকল্পনাও হয়তো থাকে সেই দিনগুলোকে ঘিরে, কিন্তু ক্যালেন্ডার চিহ্নিত ছুটির দিনগুলো ছাড়াও হঠাৎ করেই আচমকা চলে আসে কিছু অবকাশ। কোনোটা পাওয়া, কোনোটা বা স্বেচ্ছায় নেওয়া। কেমন কাটে সেসব অপ্রত্যাশিত ছুটির দিনগুলো? আর পাঁচটা দিনের থেকে কতটা আলাদা? হঠাৎ ছুটির দিন কি সব সময়ই অবিমিশ্র আনন্দ বয়ে আনে? লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি চিঠির ঝাপি chithijanpi.air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। সেপ্টেম্বর মাসের প্রথম পক্ষের বিষয় হঠাৎ ছুটি।

আজকের প্রথম চিঠি মতীন্দ্র বিরার। আপনি লিখেছেন ডিহিবাদপুর তারকেশ্বর হুগলি থেকে। বাজে খরচ, শব্দ দুটি শুনলেই আমার চোখের সামনে ভেসে ওঠে আমার মায়ের মুখ। কোনো অর্থনীতিবিদের বই থেকে নয়, কোনো পরামর্শদাতার বক্তৃতা থেকে নয়, এই বিষয়ের সবচেয়ে বড় শিক্ষা আমি পেয়েছি আমাদের ছোট্ট অভাবের সংসারে আমার মায়ের কাছ থেকে। ছোটবেলায় আমাদের সংসারে প্রাচুর্য ছিল না, ছিল শুধু মায়ের অদম্য সাহস আর অফুরন্ত ভালোবাসা। মাসের শেষে যখন চালের ড্রাম প্রায় খালি হয়ে যেত, তখনও মায়ের মুখে কোনো চিন্তার রেখা দেখিনি। তিনি যেন এক অদৃশ্য জাদুকরী, যিনি অল্পকে অনেক আর অভাবকে আনন্দে পরিণত করতে জানতেন। অনেক দিন বাড়িতে সবজি থাকত না, দুধ থাকত না, কিন্তু মা এমনভাবে রান্না করতেন যে সেই সাধারণ খাবারও আমাদের কাছে রাজভোগের মতো মনে হতো। সেই সময় বুঝতাম না কেন মা নিজের জন্য নতুন শাড়ি কিনতেন না, কেন নিজের পছন্দের জিনিসগুলো বারবার ত্যাগ করতেন। আজ বড় হয়ে বুঝি তিনি শুধু বাজে খরচ বাঁচাতেন না, তিনি তাঁর ছোট ছোট স্বপ্নগুলোকে বিসর্জন দিতেন যাতে আমাদের স্বপ্নগুলো বেঁচে থাকে। তিনি অর্থ সঞ্চয় করতেন না, তিনি সঞ্চয় করতেন পরিবারের হাসি, সন্তানের ভবিষ্যৎ আর সংসারের শান্তি। অভাবের সংসারে বাজে খরচের সংজ্ঞা খুব গভীর, সেখানে প্রতিটি টাকার একটি গল্প থাকে, প্রতিটি সঞ্চয়ের পেছনে থাকে এক মায়ের ত্যাগ। আজ যখন বাজারে যাই কিংবা কোনো অপ্রয়োজনীয় খরচ করতে যাই, তখন মায়ের সেই সংগ্রামী মুখটা মনে পড়ে। মনে হয় অপচয় মানে শুধু টাকা নষ্ট করা নয়, কারো ঘাম, পরিশ্রম আর ত্যাগকে অবহেলা করা। আজ মা বয়সের ভারে অনেকটাই ক্লান্ত, কিন্তু তাঁর শেখানো সেই জীবন দর্শন এখনও আমার পথ চলার সঙ্গী। তাই আমার কাছে বাজে খরচ কোনো অর্থনৈতিক বিষয় নয়, এটি একটি অনুভূতি, একটি শিক্ষা, একটি মায়ের নিঃস্বার্থ ভালোবাসার গল্প। সকল মায়েদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ আনতে মতীন্দ্র বেরা, ডিহিবাদপুর, তারকেশ্বর, হুগলি।

0: মীনাক্ষী দাস, বরানগর, ফকির ঘোষ লেন, কলকাতা থেকে লিখেছেন। হিসেবের খাতা আর মনের ইচ্ছের চিরন্তন দ্বন্দ্বে সবচেয়ে বিতর্কিত বিষয়টির নাম বাজে খরচ। সংসারের চাকা মসৃণ রাখতে খরচে লাগাম টানা অত্যন্ত জরুরি সত্যি, কিন্তু জীবনের সব অনুভূতিকে কি কেবল লাভ ক্ষতির অঙ্কে মাপা যায়? অনলাইনের চটকদার বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে অপ্রয়োজনীয় জিনিস কিনে ঘর বোঝাই করা নিঃসন্দেহে নিছক অপচয়। সামাজিক মাধ্যমে দেখানোর জন্য রেস্তোরাঁয় মাত্রাতিরিক্ত খাবার নষ্ট করা কিংবা ক্ষতিকর নেশার পেছনে টাকা ওড়ানো এক ধরনের অন্ধ খরচ। কিন্তু যখন বাড়ির ছোটদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে একটা নতুন ছবি আঁকার খাতা বা তুলি রং কেনা হয়, কিংবা একঘেয়ে দৈনন্দিন চাপ থেকে মুক্তি পেতে হুট করে চেনা পরিমণ্ডলের বাইরে কোথাও বেরিয়ে আসার আয়োজন করা হয়, সংসারের কড়া হিসেব হয়তো তাকে চোখ রাঙিয়ে বাজে খরচ বলেই দাগিয়ে দেবে। এমনকি প্রিয়জনের হাতে হঠাৎ একগোছা তাজা ফুল তুলে দেওয়াও অনেকের চোখে অর্থহীন বিলাসিতা। আসলে অপচয় এবং আত্মতৃপ্তির সীমানাটা ভীষণ সূক্ষ্ম। যে ব্যয় কারো জীবনে কোনো ইতিবাচক প্রভাব ফেলে না তা বর্জন করাই বুদ্ধিমানের কাজ। তবে যেটুকু খরচ পরিবারের প্রিয় মানুষগুলোর মুখে অনাবিল হাসি ফোটায় কিংবা নিজের ক্লান্ত মনকে নতুন উদ্যমে বাঁচার সতেজতা এনে দেয়, তাকে স্রেফ টাকার অঙ্কে অপব্যয় ভাবা ভুল। সব খরচ হিসেবের নিয়মে চলে না, কিছু খরচ মনের খোরাক যোগাতে একান্ত দরকার। লিখেছেন মীনাক্ষী দাস, বরানগর, ফকির ঘোষ লেন, কলকাতা থেকে।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগেরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: বিজ্ঞাপন বিরতির পর এবারে আমার হাতে নন্দিতা সিনহার লেখা। আপনি লিখেছেন ডাক্তারবাগান লেন, শ্রীরামপুর, হুগলি থেকে। সত্যেন্দ্রনাথ দত্তের একটি কবিতার দুটি পংক্তি শুরুতেই মনে এল। জোটে যদি মোটে একটি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগে। দুটি যদি জোটে অর্ধেকে তার ফুল কিনে নিও হে অনুরাগী। ভিক্ষালব্ধ অর্থে যাকে অন্য সংস্থান করতে হয় তার কাছে ফুল কেনা বিলাসিতা, এমনটাই সবাই ভাববে। কিন্তু হৃদয় প্রাণের ক্ষুধা না সে ফুল, দুনিয়ার মাঝে সেই তো সুধা। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই সবের জন্য মানুষকে খরচ করতেই হয় বাধ্যতামূলকভাবে। তারপরে যে উদ্বৃত্ত অর্থ থেকে যায় তা মানুষ খরচ করে আনন্দে। শুধু পেটের খিদে নয়, মনের খিদেও সমান মূল্যবান। তাই নিজের অভিরুচি মতো কেউ বই কেনে, কেউ ভ্রমণে যায়, শাড়ি গহনায় নিজেকে ঢেকে ফেলে কেউ। সমাজের দুস্থ মানুষের জন্য অকাতরে ব্যয় করে তাদের পাশে দাঁড়ায় অনেকে। কিছুজন বা পথভ্রষ্ট হয়ে ক্ষতিকর নেশায় বলগা ছাড়া জীবনযাপন করে। বাজে খরচ শব্দটা ভীষণ আপেক্ষিক। একজনের কাছে যা আবশ্যক মূল্যবান, অন্যজনের কাছে সেটা হতেই পারে অপ্রয়োজনীয়। আমার এক নিকট আত্মীয় চাকরি পেয়ে প্রবাসে যাবার পরে তার বাবা তাকে প্রত্যেকটা চিঠিতে লিখতেন, তোমার থাকা খাওয়ার খরচ বাদে সব টাকা বাড়িতে পাঠাবে, বাজে খরচ করবে না। সেই আত্মীয়র লং প্লেয়িং রেকর্ডের শখ ছিল। পুরনো দিনের গান শুনতে অত্যন্ত ভালোবাসত সে। প্রবাসের নিঃসঙ্গ জীবনে সেটাই ছিল একমাত্র জীবন কাঠি। চাকরি পেয়ে তাই সে একটি রেকর্ড প্লেয়ার কিনেছিল। কিন্তু তার বাবার কাছে সেটি ছিল নিতান্তই বাজে খরচ, একলা বাসে উচ্ছন্নে যাওয়ার নামান্তর। বাজে খরচ কি শুধু অর্থকেন্দ্রিক, সময়কেন্দ্রিক নয়? আমিই তো জীবনের কত মূল্যবান সময় বাজে খরচ করে ফেলেছি, কত স্বপ্ন অধরা থেকে গেছে, আজ আফসোস হয়। নিজেকে বোঝাই, যে কড়ি তোর প্রভুর দেওয়া সেই কড়ি তুই নিঃশ্রে হেসে। শুধুমাত্র উদরপূর্তি তো নয়, প্রাণের ক্ষুধা নিবৃত্তির জন্য আমরা খরচ করি, আর সেই বাজে খরচের মধ্যেই বেঁচে থাকার যত সুধা, যত শান্তি, যত সৌন্দর্য, যত অমৃত সাধনা। নন্দিতা সিনহা, আপনি লিখেছেন ডাক্তার বাগান লেন শ্রীরামপুর হুগলি থেকে এই অমৃত সাধনার কথা।
0: কুহেলি দাশগুপ্ত ইন্দিরা গান্ধী রোড কোন্নগর হুগলি থেকে লিখছেন। প্রিয় প্রাত্যহিকী, শখ পূরণ করতে গিয়ে খরচের ভালো মন্দ বিবেচনার বোধ ছিল না এককালে। সে ছিল বিনুনি বেঁধে স্কুল যাওয়ার কাল। রিক্সা ভাড়া বাবদ যা পেতাম তা থেকে শখের উপায় করতাম। স্কুল ফেরার পথে হেঁটে বাড়ি ফিরে রিক্সা ভাড়া

বাঁচিয়ে কিনতাম ভিউ কার্ড। বিখ্যাত ব্যক্তিত্ব, কোনো মনীষী, সিনেমার নায়ক নায়িকার ছবি জমিয়ে পুরনো ডায়েরির পাতায় সেঁটে রাখতাম। এ যেন এক মুঠো আনন্দ কেনা। আমাদের তখন সীমিত গণ্ডি, হাতের মুঠোয় ধরা দেবে বলে পৃথিবী এতটাও ছোট হয়নি। সংসারের নিয়মে গুছিয়ে আয় ব্যয়ের হিসেব রাখাও মাঝে শখের উপায় করেছি। বিন্দু বিন্দু সঞ্চয় জমিয়ে কিনেছি বই, পেতলের ঠাকুর। অনাবিল আনন্দের মাঝে মনে আসেনি এসব না হলেও চলত। স্কুল ফেরত ছেলে এসে একদিন বলল, পঞ্চাশ টাকা দেবে মা? কেন রে? বন্ধুরা কিছু পথকুকুরের ভ্যাকসিন দেবে তাই। খুব আনন্দ হয়েছে এই উদ্যোগের কথা শুনে। হিসেবের বাইরে হলেও বাজে খরচ বলতে পারি না। কখনো কারোর প্রয়োজনের উপায় হয়েছে এমন বাজে খরচে, হয়তো সেই ব্যয় আমার হিসেব বহির্ভূত, তবুও মনে এক মুঠো আনন্দ ঝলকে ওঠে। বাজে খরচের কথা লিখতে বসলে লেখনই থামতেই চাইবে না। ক্রমবর্ধমান বাজার খরচের এই দিনেও দু চারটে চারাগাছ কিনে যখন বাড়ি ফিরি, সবুজ বন্ধুদের বারান্দায় স্থাপন করে বেমালুম ভুলে যায় বাড়তি খরচের কথা। বাজে খরচ কিংবা অপ্রয়োজনীয় খরচের বিনিময়ে অনাবিল প্রাপ্তি। যেন শ্রোতা বন্ধুদের ও প্রাত্যহিকী পরিবারকে শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন কোহেলি দাশগুপ্ত, ইন্দিরা গান্ধী রোড, কোন্নগর, হুগলি থেকে।

0: বাঙালির প্রাণের ঠাকুরের বিখ্যাত লাইন দিয়ে শুরু করি আজকের বিষয়। এইভাবেই লেখা শুরু করেছেন বিভাস রঞ্জন মুখোপাধ্যায়, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। জীবনের ধন কিছুই যাবে না ফেলা, আর তাই আমি অন্তত বাজে খরচ বলে কিছুই মনে করি না। শৈশবে মায়ের ইচ্ছা ছিল আমি শিক্ষক হব, হয়ে গেলাম সৈনিক। তারপর দেশের যে কোনো প্রয়োজনে ছুটলাম কাশ্মীর থেকে কন্যাকুমারী। সঞ্চয়ে অভিজ্ঞতা, হার না মানা মনের জোর নিয়ে যখন মায়ের কাছে ফিরে এলাম, অনেক বেশি আস্থা আর বিশ্বাস নিয়ে যখন শিক্ষকতা শুরু করলাম, নিশ্চিত জানতাম জীবনের কুড়িটা বছর আর যাই হোক বাজে খরচ নয়। আসি আমার এক বন্ধুর বাবার কথায়। একসঙ্গে বড় হয়েছি তো তাই জানতাম কাকু খুব হিসেবি, মোটেই বাজে খরচ করেন না। প্রতিটি খরচ উনি ডায়েরিতে লিখে রাখতেন, পড়াশোনা ছাড়া অন্য সব খরচই বাজে। আমার বন্ধুটি মাঝে মাঝেই দুঃখ করত, তবে যেহেতু পড়াশোনাটা মন দিয়ে করত, তাই আমি সৈনিক জীবনের ট্রেনিং শেষ করার আগেই সে পাড়ি জমাল সুদূর আমেরিকায়। তারপর কেটে গেছে অনেকগুলো বছর, বন্ধুর সঙ্গে যোগাযোগও ক্ষীণ হয়েছে। মাস চারেক আগে হঠাৎই যোগাযোগ করে বন্ধুটি আমায় অনুরোধ করল, আমি যেন বৃদ্ধাশ্রমে গিয়ে ওর বাবার শেষ কাজে অংশগ্রহণ করি, আর মনে করিয়ে দিল আর কিছু বাজে খরচ না করতে। ওর বাবা কখনো বাজে খরচ পছন্দ করতেন না। লিখলেন বিভাস রঞ্জন মুখোপাধ্যায়, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে।
1: এবারে অনেকটা দূর থেকে এক চিঠি পাঠিয়েছেন যিনি, অনন্যা চৌধুরী বৈদ্য, ঘানা, পশ্চিম আফ্রিকা থেকে। বন্ধু প্রাত্যহিকী, পেশায় আমি মানুষের মনের চিকিৎসক, অর্থাৎ মনস্তত্ত্ববিদ। আমার কাজ মনোরোগীদের সমস্যার সমাধান করতে চেষ্টা করা। তাই প্রাত্যহিকীর এ পক্ষের বিষয়টা জানতে পেরে মনে হল প্রাত্যহিকীর শ্রোতা বন্ধুদের জানাই আমার অভিজ্ঞতায় বাজে খরচ বলতে কি বোঝায়। আমাকে মনোরোগ নিয়ে যারা যোগাযোগ করেন তাদের অধিকাংশই মহিলা। সমস্যার মূল কারণ কোনো না কোনো সময় ভুল সিদ্ধান্ত নেওয়া।

আর সেটাই পরবর্তীতে বাজে খরচ বলে বুঝতে পারা। যেমন ধরুন, কেউ হয়তো তার প্রেমিককে বড় বেশি বিশ্বাস করে নিজেকে লাগাম ছাড়া খরচ করে ফেলেছেন। এটা বাজে খরচ বলেই প্রমাণিত হয় যখন সেই বিশ্বাসটা চুরমার হয়ে ভেঙে পড়ে। ফলত কেউ হয়তো তা সহ্য করতে না পেরে চরম কোনো পথ বেছে নেন। আবার কেউ হয়তো অতিরিক্ত স্নেহের বশে সন্তানকে নিয়ে সমস্যায় পড়েছেন, যখন যা চেয়েছে তাই দিয়ে গিয়েছেন, তারপর সেটা যে বাজে খরচ হয়ে গিয়েছে তার বুঝতে বাকি থাকে না। যখন সেই সন্তানই মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে উদ্যোগ নেয়, মূল বিষয় হল যে খরচের মাধ্যমে মানসিক অনুতাপ হয় সেটা বাজে খরচ, আর যেটিতে মানসিক শান্তি আসে তা অবশ্যই সঠিক খরচ। সকলের সুস্থতা কামনা করে শুভেচ্ছাসহ চিঠি শেষ করেছেন অনন্যা চৌধুরী বৈদ্য, ঘানা, পশ্চিম আফ্রিকা থেকে।

এবারে দেবারুণ আচার্যর লেখা পূর্ব, আপনি লিখেছেন কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। দারুণ একটা বিষয়, কয়েকদিন শুনতে শুনতে ভীষণভাবে লিখতে ইচ্ছে করল। বিশ্বাস করবে কিনা জানি না, যে বাড়িতে থাকি সেখানে রবিবার সকালে খুব উৎকণ্ঠায় থাকি। কেন জানো? সকাল হলেই তরজার আসর বসে, কুশীলব হলেন বাড়ির বয়স্ক কাকু আর কাকিমা। শুনতে পাচ্ছি একজন গর্জন করে বলে উঠলেন, সাত সকালে চা কেউ না দিলে বাজারে যাই কি করে? দোকানে চা খেলে তো আবার বাজে খরচ হচ্ছে বলা হবে। অন্য প্রান্ত থেকে ভেসে এলো, বাড়ি আমার বাজার কর্নে বাবুরে, সেই তো বুড়ি মাসি, মিঠে বজ্জাত চিমসে বুড়ো, আর নাকে কাঁদা বৌদির দোকানের যত অখাদ্য আনাজ মাছ ফল এনে বাজে খরচই করো, তাতে লোকের মুখে হাসি ফোটাতে হয়তো পারো, কিন্তু বাজে খরচ করার ধাত তোমার যাবে না কোনোদিন। এরপর টিফিন পেরোলেই বাড়ির ছেলের উদ্দেশ্যে, বলি কি, জিমে গিয়ে বাজে খরচ না করে, বাজে খরচ করে ঘাম না ঝরিয়ে বাড়িটাকে একটু গুছিয়ে রাখতেও তো পারো, তাতেও অনেক পরিশ্রম হয়। এরপর প্রতি সপ্তাহে সাফাইওয়ালা ডেকে বাজে খরচ না করে নিজেরাই নিজেদের বাথরুম পরিষ্কার করো। এমন সময় আমাকে যদি দেখেন তবে তো আর রক্ষে নেই। এই যে নবাব পুত্তুর, নিজে এবার থেকে একটু রেঁধে খাওয়া শুরু করো, বাইরের খাবার খেয়ে বাজে খরচ করছো, আবার অযথা অসুস্থ হলে ডাক্তারের কাছে গিয়ে বাজে খরচ করবে। তখন মনে হয় বাজে খরচের কচকচানি এবার একটু বন্ধ করো ঠাকুর। এদের ঘরে এসি মেশিন প্রচণ্ড গরমে শুধু রাতে মেরে কেটে ঘণ্টাখানেক চলে, গিজার আছে কিন্তু বিদ্যুৎ বাঁচাতে ভর দুপুরে ট্যাঙ্কের জলে স্নান করাই দস্তুর। জীবনের হাজারো সমস্যার মাঝে শুধু বাজে খরচ কমানোর জন্য এমন কৃচ্ছ সাধনের থেকে মনে হয় হিমালয় গিয়ে ধ্যান করে কাটালে ভালো হয়। তখন বলতে ইচ্ছে করে, ওরে ভাই কানাই, কারে জানাই দুঃসহ মোর দুঃখ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সশ্রদ্ধ প্রণাম রইল। দেবারুণ আচার্য, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে।

বিধানচন্দ্র সান্যাল বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন। প্রিয় প্রাত্যহিকে, আজকের এই দ্রুতগামী ও বিত্ত সর্বস্ব সময়ে দাঁড়িয়ে বড় অদ্ভুত এক তাড়না আমাদের গ্রাস করেছে। অর্থ আজ কেবল বেঁচে থাকার রসদ নয়, বরং তা প্রদর্শনের এক অলীক উপকরণ। চারপাশের অন্তহীন ভোগবিলাসের ঘূর্ণাবর্তে পড়ে আমরা আজ অনাবশ্যক খরচের এক চোরা বালিতে তলিয়ে যাচ্ছি। এই অপচয় কেবল অর্থের নয়, এটি আমাদের নৈ

নৈতিক ও মানসিক অবক্ষয়েরও এক নীরব দলিল। শোভন ও মিতব্যয়ী জীবনযাপন এককালে আমাদের সংস্কৃতির মূল সুর ছিল। আজ আধুনিকতার মোড়কে সেই সংযমকে ছুঁড়ে ফেলে আমরা এক কৃত্রিম অহংকারের দাসত্ব করছি। অথচ একটু থামলে, চোখ ফেরালে দেখা যায়, যে অর্থ আমরা অবলীলায় ধুলোর মতো উড়িয়ে দিই, তা দিয়ে কত শত বঞ্চিত মানুষের মুখে একটু হাসির আলো জ্বালানো যেত। অপ্রয়োজনীয় আড়ম্বর ও প্রদর্শনকামিতা মানুষের আত্মাকে ক্ষুদ্র করে দেয়, তাকে প্রকৃত মনুষ্যত্ব থেকে দূরে সরিয়ে রাখে। জাঁকজমকপূর্ণ জীবনের অন্তরালে লুকিয়ে থাকে এক গভীর রিক্ততা। প্রাচুর্যের মোহে অন্ধ হয়ে আমরা ভুলে যাচ্ছি যে প্রকৃতির ভাণ্ডার অনন্ত নয়। আমাদের এই বেহিসেবি জীবনযাত্রা ধরিত্রীকে ধীরে ধীরে নিঃস্ব করে তুলছে। ঋষি বা কবিরা বরাবরই আমাদের সহজ ও সুন্দর জীবনের মন্ত্র শিখিয়েছেন, সেখানে ভোগের আনন্দ নেই, আছে ত্যাগের মহিমা। যত্রতত্র অর্থের অপব্যয় এক সামাজিক ব্যাধি, যা মানুষের অন্তরের সৌন্দর্যকে ম্লান করে দেয়। আসুন এই অন্ধ উন্মাদনা থেকে নিজেদের মুক্ত করি, কৃত্রিমতার আবরণ ছিঁড়ে ফেলে জীবনের সরল সত্যকে উপলব্ধি করি, অপচয়ের পঙ্কিলতা থেকে বেরিয়ে এসে সংযমের পবিত্র আলোয় জীবনকে সাজাই। লিখেছেন বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে।

প্রিয় প্রাত্যহিক সাথী প্রাত্যহিকীকে, এবারে লিখছেন হেমন্ত গড়াই, বাগবাজার সুরপাড়া চন্দননগর হুগলি থেকে। যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশুগৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি। কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের এই কবিতা তোমার এপক্ষের বিষয় ধারণ করে আছে। অপ্রয়োজনে যদি খরচ হয় তাহলে তা বাজে খরচ হিসাবেই ধরা হয়। অপব্যয় একদিকে যেমন ব্যক্তি বা বেষ্টির ক্ষতি সাধন করে, তেমনি তা আবার মানুষ চরিত্রেরও উন্মোচন ঘটায়। বাজে খরচ বলতে শুধু টাকা পয়সার খরচ নয়, বরং সমস্ত ধরনের সম্পদের খরচকেই বোঝায়। আমার মনে হয় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হল সময়। সব কিছুকে পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা থাকলেও খরচ হয়ে যাওয়া সময়কে পুনরায় ফিরে পাওয়া যায় না। প্রত্যেকের নির্দিষ্ট কাজ রয়েছে, প্রত্যেকেই যদি সময়ের মাপ মতো সঠিক কাজ করেন তাহলে এই সমাজ এগিয়ে যেতে পারে। কিন্তু আলস্যবশত যদি সময়কে অপব্যবহার করি তাহলে নিজের এবং সমাজের ক্ষতি আমরাই করব। বর্তমানে ছাত্রছাত্রী ও যুব সমাজকে মোবাইলে দীর্ঘক্ষণ সময় ব্যয় করতে দেখা যায়। সময়ের অপব্যয় তাঁদের সমূহ ক্ষতির দিকে নিয়ে চলেছে। সময় যে কত মূল্যবান তা যুব সমাজের একাংশ বুঝতে পারে না, ফলে ক্ষতি করে চলেছে অবিরত। সময় ছাড়াও মেধার বাজে খরচও চোখে পড়ে। উচ্চ মেধা সম্পন্ন তরুণ যুব সমাজ যথাযথভাবে নিজেকে নিয়োজিত করার সুযোগ সবসময় পায় না, ফলে সমাজের উন্নতি মন্দীভূত হয়। বাজে খরচ হচ্ছে আমাদের দেশে নানা প্রাকৃতিক সম্পদেরও। সম্পদকে যথোপযুক্ত সংরক্ষণ ও ব্যবহার উপযোগী করা না গেলে দেশের উন্নতি হবে কিভাবে? সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হল মানব সম্পদ। তার সঠিক ব্যবহার হওয়া সর্বাগ্রে জরুরি। লিখলেন হেমন্ত গড়াই, বাগবাজার সুরপাড়া চন্দননগর হুগলি থেকে।

গীতা ঘোষ বাগেরহাট বাংলাদেশ থেকে লিখেছেন। প্রিয় প্রাত্যহিকী, সমাজে বাজে শব্দটাই একটা বাজে ব্যাপার। বাজে খরচ বলতে আমরা বুঝি অপ্রয়োজনীয়, অনৈতিক এবং অতিরিক্ত খরচ। কথাটা খুব একটা মিথ্যে নয়। শাস্ত্রে বলছে, তোমার

এটুকু প্রয়োজন, ঠিক ততটুকুই তোমার নিজের, বাকি সবটুকুই সমাজের, পৃথিবীর তথা জীব জগতের কল্যাণার্থে। মাটি, জল, আলো, বাতাস প্রকৃতি অকৃপণ হস্তে দান করছে বিশ্ববাসীকে। প্রয়োজনের অতিরিক্ত বাতাসটুকুও গ্রহণ করার ক্ষমতা আমাদের কারও নেই। অথচ আমরা প্রায়শই এ কথাটা ভুলে গিয়ে বিত্ত বৈভবের মাঝে আনন্দ উল্লাসে মত্ত হয়ে অনেক অনেক অপ্রয়োজনীয় খরচ করে থাকি। এ খরচগুলো অনেকের চোখে বাজে খরচ বলে মনে নাও হতে পারে। সাধারণত সমাজের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের বাড়তি খরচের ক্ষেত্রেই বাজে খরচ শব্দটা ব্যবহৃত হয়। সাধারণ হোক বা অসাধারণ, যিনি নীতি আদর্শের সঙ্গে আপন বিবেক এবং চৈতন্যের সারায় আবদ্ধ হয়ে প্রেমের ফ্রেমে বন্দী হয়ে পড়েন, তিনি কোনো ব্যক্তির বা পরিবারের নন। তাই তিনি খরচ করেন কখনো শিশুর দুর্লভ হাসি ফোটাতে, কোথাও অসহায় মানুষের বন্ধু হিসাবে, আবার কখনো জীবজগতের বেহিসাবি সঞ্চয়হীন সঙ্গী হিসাবে। এসব মানুষের ক্যাশবুক অডিট করা আমাদের পক্ষে আদৌ সম্ভব নয়। হয়তো ভুল বুঝেই তাদেরকে আমরা বাজে খরচকারী হিসেবে আখ্যায়িত করি। ব্যক্তিগতভাবে এসব বাজে খরচকারী মানুষের হৃদয়ের শক্তিকে জানাই সশ্রদ্ধ নমস্কার। শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন গীতা ঘোষ, বাগেরহাট, বাংলাদেশ থেকে।

0: বাজে খরচ। এই নিয়ে আপনাদের লেখা পড়ছিলাম, আরেকবার মনে করিয়ে দেব, সেপ্টেম্বর মাসের প্রথম পক্ষের বিষয় হঠাৎ ছুটি। নতুন ক্যালেন্ডার এলেই লাল রঙের তারিখগুলোর দিকে নজর থাকে সবার, অনেক রকম পূর্ব প্রস্তুতি পরিকল্পনাও হয়তো থাকে সেই দিনগুলোকে ঘিরে, কিন্তু ক্যালেন্ডার চিহ্নিত ছুটির দিনগুলো ছাড়াও হঠাৎ করেই আচমকা চলে আসে কিছু অবকাশ, কোনোটা পাওয়া কোনোটা বা স্বেচ্ছায় নেওয়া। কেমন কাটে সেই সব অপ্রত্যাশিত ছুটির দিনগুলো, আর পাঁচটা দিনের থেকে কতটা আলাদা? হঠাৎ ছুটির দিন কি সবসময়ই অবিমিশ্র আনন্দ বয়ে আনে? লিখুন প্রাত্যহিকীতে, আমাদের ইমেল আইডি chithijarjhanpi@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। সেপ্টেম্বর মাস প্রথম পক্ষ, প্রাত্যহিকীতে লেখার বিষয় হঠাৎ ছুটি।
1: এবারে জানিয়ে দিই আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকবে, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি কম। সর্বনিম্ন 27.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল 94%, সর্বনিম্ন 74%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 1.1 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তায় বলা হয়েছে, ঝোড়ো আবহাওয়ার কারণে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বাতাস বইবে, কখনো কখনো যার গতিবেগ বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের আজ 31 আগস্ট পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন আবহাওয়ার খবর।
0: আজকে তো হাতে আর সময় নেই, তাহলে প্রাত্যহিকী থেকে বিদায় নেব। আজ আপনাদের সঙ্গে ছিলাম
1: আমি নীলিমা সাঁতরা,
0: আর আমি চন্দ্রজিৎ প্রামাণিক। আজ সারাদিন সকলের খুব ভালো কাটুক।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। সফল উজবেকিস্তান সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। আজ ও আগামীকাল তিনি এসসিও বা সাংহাই সহযোগিতা সংগঠনের 26তম শিখর সম্মেলনে অংশ নেবেন। ভারত ও উজবেকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানের তুলনায় 5 গুণ বৃদ্ধি করে $5 বিলিয়ন নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে দুই দেশ। 137তম মন কি বাতে প্রধানমন্ত্রী নেশামুক্ত ভারতের লক্ষ্যে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তুলতে লেখক শিল্পী কন্টেন্ট ক্রিয়েটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। ভোতকোশী নদীতে নতুন করে বন্যার সতর্কতা জারি করেছে নেপাল। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 794, এখনও 2500-এরও বেশি মানুষ নিখোঁজ। মহিলাদের ক্রিকেটে গত রাতে ভারত থাইল্যান্ডকে 94 রানে হারিয়ে তাদের 2026 টি টোয়েন্টি এশিয়া কাপ অভিযান শুরু করেছে। আসছে বিস্তারিত সংবাদে। সফল উজবেকিস্তান সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। আজ ও আগামীকাল তিনি এসসিও বা সাংহাই সহযোগিতা সংগঠনের 26তম শিখর সম্মেলনে অংশ নেবেন। প্রধানমন্ত্রী আগামীকাল রাষ্ট্রপ্রধানদের অধিবেশনেও যোগ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী মোদী কিরগিজস্তানে পৌঁছলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান মন্ত্রিসভার চেয়ারম্যান কাসিম আলিয়েভ আদিলবেক আলাসোভিচ। চিরাচরিত কিরগিজ নৃত্যানুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। কিরগিজস্তানের রাষ্ট্রপতি সাদির জাফারেভের আমন্ত্রণে শ্রী মোদী 26তম এসসিও শিখর সম্মেলনে যোগ দিতে সেদেশে গেছেন। শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বেশ কয়েকজন এসসিও নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। গত শনিবার রওনা হওয়ার আগে তিনি বলেন, নিরাপত্তা, যোগাযোগ ও সুযোগের উপর ভিত্তি করে এই অঞ্চলের অগ্রগতির জন্য ভারত কাজ করবে। এবারে এসসিওর থিম হল 25 বছরের এসসিও, একসঙ্গে দীর্ঘস্থায়ী শান্তি, উন্নয়ন ও অগ্রগতির পথে। এবারে সম্মেলনে যে সমস্ত বিষয় অগ্রাধিকার পাবে তার মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ মোকাবিলা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তঃসীমান্তে বিপদের বিরুদ্ধে সমন্বয় গড়ে তোলা। আগামীকাল বিশকেক ঘোষণাপত্র ও শিখর সম্মেলনের বিষয়বস্তু রাষ্ট্রপ্রধানদের বৈঠকে স্থির হওয়ার সম্ভাবনা। সফরকালে প্রধানমন্ত্রী শীর্ষ সম্মেলনের পাশাপাশি এসসিও নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া তিনি মধ্য এশিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন ষষ্ঠ ওয়ার্ল্ড নোম্যাড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী গতকাল দুদিনের উজবেকিস্তান সফর সফলভাবে শেষ করেছেন। সফরকালে তিনি উজবেকিস্তানের প্রেসিডেন্ট সাভাকাত মির্জিয়েভের সঙ্গে এক বৈঠকে দুদেশের সম্পর্ককে সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করতে সম্মত হয়েছেন।
1: ইস বর্ষ হামারি স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে 15 সাল হো রহে হ্যায়। বিশেষ অবসর পর হমনে সম্বন্ধ কো কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কা দর্জা দেনে কা নির্ণয় লিয়া হ্যায়। হামারা দ্বিপক্ষীয় ব্যাপার $1 বিলিয়ন পার কর চুকা হ্যায়। আব হমনে 2030 তক $5 বিলিয়ন ব্যাপার কা লক্ষ্য রাখা হ্যায়। ইসকে লিয়ে হম মার্কেট অ্যাক্সেস, কানেক্টিভিটি, ব্যাংকিং আর পেমেন্ট জেসে জুড়ে বিষয় উপর ব্যবস্থাগত রূপ সে আগে বড়েঙ্গে।
0: তার এই সফরে দুদেশের মধ্যে 11টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ খনিজ ও ইউরেনিয়াম থেকে শুরু করে বাণিজ্য ও প্রতিরক্ষা, ডিজিটাল পেমেন্ট ও শিক্ষা, সেই সঙ্গে খেলাধুলা ও ঐতিহ্য সংরক্ষণের বিষয়ে পারস্পরিক আদান প্রদানে সম্মত হয়েছে দুই দেশ। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানের তুলনায় 5 গুণ বাড়িয়ে $5 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছে দুই দেশ। উজবেকিস্তানের প্রেসিডেন্ট সাভাকাত মির্জিয়েভ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান অর্ডার অফ প্রদান করেন। ভারত উজবেকিস্তান সম্পর্ক এবং সহযোগিতা আরও মজবুত করতে তার অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে।
2: I think I believe that under your leadership, India is achieving remarkable results across all sectors, maintaining high rates of economic growth and implementing major projects. India is making truly outstanding advances in digitalization, information technology, artificial intelligence, space exploration, and many other fields. New Delhi's voice and influence in global affairs have grown even stronger. As your close friends, we are of course very pleased to see all these achievements.
0: প্রধানমন্ত্রী নেশামুক্ত ভারতের লক্ষ্যে যুব সমাজ সহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আকাশবাণীতে গতকাল মন কি বাতের 137তম সংস্করণে প্রধানমন্ত্রী বলেন, নেশার প্রতি

0: নেবার আসক্তি শুধু ব্যক্তিকেই গ্রাস করে না, তার কুফল প্রভাব ফেলে সমগ্র পরিবার ও সমাজের ওপর। এর মোকাবিলায় প্রধানমন্ত্রী লেখক, সঙ্গীতজ্ঞ, নাট্যকর্মী, কন্টেন্ট ক্রিয়েটার সকলকে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
1: নশা মুক্ত ভারত কে লিয়ে ক্যা আপ কোই পাওয়ারফুল স্লোগান বানা সকতে হ্যায় কি হামারে ইয়ং মিউজিশিয়ানস এসে সংস বানা সকতে হ্যায় জিনমে ড্রাগ ফ্রি লাইফ কা মেসেজ হো, ক্যা স্টুডেন্টস অর থিয়েটার গ্রুপস দিল কো ছু লেনে ওয়ালে শর্ট প্লেজ লিখ সকতে হ্যায় জিনমে ড্রাগস কে খতরো কে সাথ সাথ উনসে বাহার নিকলনে কা রাস্তা ভি হো। হামারে দেশ মে বেহতরিন কন্টেন্ট ক্রিয়েটরস কি কমি নাহি হ্যায়। মেরা আগ্রহ হ্যায় কি ভে অলগ অলগ ভাষাও মে এসা কন্টেন্ট বনায়ে জিসসে ইস দিশা মে সমাজ কো মদদ মিলে।
0: বর্তমানে দেশের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছাড়িয়ে মহাকাশ পর্যন্ত বিস্তৃত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মেয়েদের ক্ষমতায়নে গৃহীত উদ্যোগ মিশন শক্তি স্যাটের মাধ্যমে 108টি দেশের 12,000 ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার ও উদ্ভাবনের সুযোগ পাচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন G20 ও সংশ্লিষ্ট বিষয়সমূহের বৈঠকে যোগ দিতে দক্ষিণ ক্যারোলিনা পৌঁছেছেন। আজ ও আগামীকাল অ্যাশভিলে G20 ও অন্য বৈঠকের কর্মসূচি রয়েছে তার। এর আগে গতকাল শ্রীমতী সীতারমন শিকাগোয় প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় যোগ দেন। অর্থমন্ত্রী সেখানে ভারতের অর্থনীতির লক্ষ্য ও ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে প্রবাসী সম্মেলনে বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি NIFT-র যৌথ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। সারা দেশের 18টি NIFT ক্যাম্পাসের স্নাতক শিক্ষার্থীরা তাদের ডিগ্রি গ্রহণের এই অনুষ্ঠানে একত্রিত হবেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংও উপস্থিত থাকবেন। ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের বিরুদ্ধে বড় সাফল্য পেয়েছে পুলিশ। বেলপোচা গোম্বার্ড অরণ্য অঞ্চলে মাওবাদীদের কৌশলগত গোলাবারুদের ভাণ্ডার থেকে প্রচুর পরিমাণে অতি শক্তিশালী বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সম্প্রতি বেশ কয়েকজন আত্মসমর্পণকারী মাওবাদীর কাছ থেকে খবর পেয়ে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও বস্তার ফাইটার্স যৌথ অভিযান চালায়। তল্লাশি অভিযানে 8 কেজি IED, 2টি টিফিন কৌটো বোমা, 10টি ডিটোনেটর, 17টি জিলোটিন স্টিক বাজেয়াপ্ত করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল AIR নিউজ কলকাতাতে। ভোতকোশি নদীতে নতুন করে বন্যা সতর্কতা জারি করেছে নেপাল। জাতীয় বিপর্যয় ঝুঁকি হ্রাস ব্যবস্থাপন কর্তৃপক্ষ রসুয়া, নোয়াকট ও ধাদিং জেলাতে নদীর তীর বরাবর বসবাসকারী মানুষজনকে জলস্তর বাড়তে পারার আশঙ্কার কথা জানিয়ে সতর্ক থাকতে বলেছে। এদিকে নেপাল তিব্বত সীমান্তে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 794। NDRRM জানিয়েছে 8,186 জন মানুষকে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 227 জন বিদেশি নাগরিক। এখনও পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয়ে 2,500 মানুষ নিখোঁজ। ভারত থেকে পাঠানো সুড়ঙ্গের মধ্যে উদ্ধারের কাজে পারদর্শী একটি বিশেষজ্ঞ দল গতকাল নেপালের চিলিমে ও লাংটাং জেলা এলাকায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য নেপালি সুড়ঙ্গ সেনাবাহিনীর দলের সঙ্গে যৌথভাবে কাজ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনদের আপৎকালীন স্বাস্থ্যসেবা ও অন্যান্য প্রয়োজনে দক্ষিণ পূর্ব এশিয়া আপৎকালীন স্বাস্থ্য তহবিল থেকে $150,000 মার্কিন ডলার অর্থ মঞ্জুর করেছে। এদিকে ওড়িশার বিভিন্ন প্রান্তে নতুন করে ভারী বৃষ্টি হওয়ায় বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। উত্তর ওড়িশার নদীগুলোর জলস্তর ফের বৃদ্ধি পাচ্ছে। যাজপুর জেলায় বৈতরণী নদীর জলস্তর আবারও বাড়ছে, ফলে দশরথপুরের নিচু এলাকাগুলোতে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গত মাসের 6 তারিখ থেকেই দশরথপুর বন্যা কবলিত হয়ে আছে এবং নদীর বাঁধের বেশ কয়েকটি ভাঙা অংশ এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুবাইয়ে মহিলাদের ক্রিকেটে গত রাতে ভারত থাইল্যান্ডকে 94 রানে হারিয়ে তাদের 2026 টি-20 এশিয়া কাপ অভিযান শুরু করেছে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় থাইল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারে 159 রান তোলে। জবাবে 15 ওভার 3 বলে মাত্র 65 রানে অলআউট হয়ে যায় থাইল্যান্ড। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী শেফালি ভার্মা, তিনি 64 রান করেন। FIH পুরুষ হকি বিশ্বকাপের ফাইনালে স্পেনকে 1-0 ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা ধরে রেখেছে জার্মানি। বেলজিয়ামের ওয়াভারেতে অবস্থিত বেলফিয়াস হকি অ্যারেনায় গত সন্ধ্যায় ম্যাচের তৃতীয় কোয়ার্টারে একমাত্র গোলটি করেন জার্মানির মাইকেল স্টুটহফ। এটি সেদেশের চতুর্থ হকি বিশ্বকাপ জয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। সফল উজবেকিস্তান সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। আজ ও আগামীকাল তিনি এসসিও বা সাংহাই সহযোগিতা সংগঠনের 26তম শিখর সম্মেলনে অংশ নেবেন। ভারত ও উজবেকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারক।

স্বাক্ষরিত 137তম মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত ভারতের লক্ষ্যে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তুলতে লেখক শিল্পী কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সাধারণ মানুষের অভিযোগ সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে এবার সরকারি দপ্তরগুলিতে জনতার দরবার আয়োজন করা হবে। আকাশবাণীতে 137তম মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহানায়ক উত্তম কুমারকে স্মরণ করেছেন, বলেছেন কাজের প্রতি নিষ্ঠা থাকলে একদিন সাফল্য আসবেই, তার বড় প্রমাণ উত্তম কুমার। প্রধানমন্ত্রী নেশামুক্ত সমাজ গড়ার বার্তাকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেশের অগ্রগতি ও উন্নয়নের সঙ্গে সংস্কৃতি ও আধ্যাত্মিকতার বিকাশের উপর জোর দিয়েছেন রাজ্যপাল আর এন রবি। রাজ্যে ভিবিজি রামজির প্রকল্পের কাজ পুরোদমে শুরু হতে চলেছে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আসি বিস্তারিত সংবাদে। সাধারণ মানুষের অভিযোগ সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে এবার সরকারি দপ্তরগুলিতে জনতার দরবারের আয়োজন করা হবে। সম্প্রতি মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল এ বিষয়ে জেলা থেকে ব্লক স্তরের সমস্ত আধিকারিককে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। নতুন এই নির্দেশিকা অনুযায়ী প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার সকাল 10:30 থেকে দুপুর 1:00 পর্যন্ত সাধারণ মানুষ সরাসরি আধিকারিকদের সঙ্গে দেখা করতে পারবেন। এই নির্দিষ্ট সময়ে জেলা শাসক, মহকুমা শাসক, বিডিও, পুর কমিশনার এবং পুলিশ আধিকারিকদের নিজের চেম্বারে উপস্থিত থাকা বাধ্যতামূলক। সাধারণ মানুষের সুবিধার্থে এই সময়টিতে আধিকারিকরা কোনো বৈঠক বা সরকারি সফরে যেতে পারবেন না। প্রয়োজনে যোগাযোগের জন্য আধিকারিকদের মোবাইল নম্বর ও ইমেল আইডি দপ্তরের বাইরে এবং সরকারি ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের জমা পড়া অভিযোগ এবং তার সমাধানের অগ্রগতি নথিভুক্ত থাকবে আপনার সরকার আপনার পাশে পোর্টালে। আকাশবাণীতে 137তম মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহানায়ক উত্তম কুমারকে স্মরণ করেছেন। আগামী 3রা সেপ্টেম্বর মহানায়কের জন্ম শতবর্ষ উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রধানমন্ত্রী বলেন, কঠোর পরিশ্রম করে তিনি বিভিন্ন চরিত্রকে জীবন্ত করে তুলেছেন। পরিশ্রমের কোনো বিকল্প হয় না, কাজের প্রতি নিষ্ঠা থাকলে একদিন সাফল্য আসবেই, উত্তম কুমার তার প্রমাণ।

0: প্রধানমন্ত্রী নেশামুক্ত ভারত গঠনের লক্ষ্যে যুব সমাজ সহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
1: নেশামুক্ত ভারত কে লিয়ে ক্যা আপ কোই পাওয়ারফুল স্লোগান বানা সকতে হ্যায় কি হামারে ইয়ং মিউজিশিয়ানস এসে সংস বানা সকতে হ্যায় জিনমে ড্রাগ ফ্রি লাইফ কা মেসেজ হো কি স্টুডেন্টস অর থিয়েটার গ্রুপস দিল কো ছু লেনে ওয়ালে শর্ট প্লেজ লিখ সকতে হ্যায় জিনমে ড্রাগস কে খতরো কে সাথ সাথ উনসে বাহার নিকলনে কা রাস্তা ভি হো হামারে দেশ মে বেহতরিন কন্টেন্ট ক্রিয়েটরস কি কমি নেই হ্যায় মেরা আগ্রহ হ্যায় কি ওয়ে অলগ অলগ ভাষাও মে এসা কন্টেন্ট বনায়ে জিসসে ইস দিশা মে সমাজ কো মদদ মিলে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে নেশামুক্ত সমাজ গড়ার বার্তাকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজের দপ্তর থেকে অনুষ্ঠানটি শোনার পর সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যুব সমাজকে নেশামুক্ত থাকার আহ্বান জানিয়ে নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন। দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 23 সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের জন্মবার্ষিকীর প্রসঙ্গ তুলে মন কি বাতে তাঁর অবদানের কথা স্মরণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের রিয়াপাড়াতে প্রশাসনিক সভায় যোগ দেবেন। সভা থেকে আবাস যোজনা, আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেবেন তিনি। সভাস্থল পরিদর্শনের পর গতকাল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক জানান, জেলার উন্নয়ন নিয়ে সরকারের একাধিক পরিকল্পনার কথা মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করতে পারেন। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিতর্কিত দেওয়াল লিখন মুছে দেওয়াকে বিলম্বে বোধোদয় বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল পশ্চিম মেদিনীপুরে সাংবাদিকদের কাছে তিনি বলেন, দেওয়াল লিখন অনেক আগেই মোছা উচিত ছিল।

উদয়, আমরা সবাই দৃষ্টি আকর্ষণ করেছেন, আমিও যাদবপুরের ভাইস চ্যান্সেলর রেজিস্ট্রার যারা দেখেন যাদবপুর তাদের বলেছি, অভিযোগ যেটা এসেছিল প্রমাণিত হয়েছে। স্লোগান গুলো কি দেশের পক্ষে শিক্ষার স্বার্থে ছিল? ডিপিওকে লিখতে হতো রেড স্যালুট কিষেনজি, যেখানে দাঁড়িয়ে আছেন কত লোককে মেরেছে জানেন? ভুল করেছে, কত নিরপরাধ লোককে মেরেছে, তা পুরো জ্ঞানেশ্বরী একদিনে উড়িয়ে দিয়েছে একটা ট্রেনকে 109 জন। সালুয়াতে

0: দু হাতে গুলি চালিয়ে একসঙ্গে 27টা নিরপরাধ গোর্খা এফআর কে মেরে দিয়েছে। তারপরে আপনি বলবেন পশ্চিমবঙ্গে আমি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী থাকবো, আপনি লিখবেন হুসেন কাশ্মীর মাঙ্গে আজাদ, মুছেতে হচ্ছে, তারপরে আরো কিছু হবে, অনেক কিছু মোছা।
1: রাজ্যে তৃণমূল কংগ্রেসকে গণতান্ত্রিক ভাবে শেষ করাই তার মূল লক্ষ্য বলে মুখ্যমন্ত্রী এদিন জানান। আধুনিক প্রজন্মের যুবা অর্থাৎ জেনজিদের সঙ্গে সংযোগ বাড়াতে কলকাতায় জেনজি উৎসবের আয়োজন করছে বিজেপি। আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই উৎসব আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে। জেনজিদের সঙ্গে সংযোগ আরও বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাকর্মীদের পরামর্শ দিয়েছিলেন, তার সঙ্গে সাযুজ্য রেখে এই আয়োজন বলে সূত্রের খবর। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এতে অংশ নেবেন। কলকাতা পুরসভা নির্বাচনে টিকিট দেওয়ার ক্ষেত্রে দল বিভিন্ন মাপকাঠিতে ঝাড়াই বাছাই করবে বলে পুরভোটের পর্যবেক্ষক সুকান্ত মজুমদার জানিয়েছেন। গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্দিষ্ট ওয়ার্ডে যিনি জিততে পারবেন সেরকম ব্যক্তিকেই দল প্রার্থী করবে।
2: বিজেপির যে কোনো স্তরে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ঝাড়াই বাছাই হয়, সমস্ত কিছুই দেখা হবে, তাদের ভাবমূর্তি, তাদের লোকপ্রিয়তা, এলাকার মানুষ চেনেন কি চেনেন না, যা লোকাল নির্বাচনের ক্ষেত্রে প্রয়োজন। বিজেপির সাথে কে কতদিন যুক্ত সেটা গুরুত্বপূর্ণ নয়। এই মুহূর্তে নির্বাচন যে জিততে পারবে তাকে টিকিট দিতে হয়। এখন নব্য বিজেপি বলে কোনো বস্তুই নেই তো, আমরা তো কাউকে জয়নিংই করাই।
1: দেশের অগ্রগতি উন্নয়নের পাশাপাশি ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতার বিকাশের উপর বিশেষ জোর দিয়েছেন রাজ্যপাল আর এন রবি। কলকাতায় গতকাল প্রেম মন্দির আশ্রমের প্রতিষ্ঠাতা তারানন্দ ব্রহ্মচারী মহারাজের 125তম আবির্ভাব জয়ন্তী মহোৎসবে যোগ দিয়ে তিনি বলেন, দেশের অগ্রগতি ও উন্নয়নের অর্থ শুধুমাত্র পশ্চিমের দেশগুলির অনুকরণ নয়।
3: এই সংস্থা কি নিউ দিল্লি উন্নয়নে আর তব সে প্রেম মন্দির আধ্যাত্মিক সাংস্কৃতিক সামাজিক ভারত রাষ্ট্রকে হর পহলু को स्पर्श करते हुए राष्ट्र की सेवा करते आ रहा है। जैसा हम सब जानते हैं कि पश्चिम बंगाल की भूमि एक पुण्य भूमि है, यहाँ अनेक ऋषियों ने, संतों ने, मुनियों ने, कवियों ने, प्रचंड बौद्धिक वर्ग के लोगों ने इस भूमि पर जन्म लिया है।
1: গতকালের অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, রাজ্যের মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী প্রমুখ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে ভিবিজি রামজি প্রকল্পের কাজ পুরোদমে শুরু হতে চলেছে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। বীরভূমের সিউড়িতে গতকাল মন্ত্রী পঞ্চায়েত ব্যবস্থা আবাস যোজনা ভিবিজি রামজি প্রকল্প সহ বিভিন্ন সরকারি কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। এ সংক্রান্ত এক পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, আগামী মাস থেকে ভিবিজি রামজি প্রকল্পের কর্মদিবসের সংখ্যা বাড়ছে।
4: আবাসের সার্ভে হয়ে গেছে, প্রায় টার্গেটের কাছাকাছি, দুদিনের মধ্যে বাকিটা হয়ে যাবে। জিরামজির কাজ একটু স্লো চলেছে, বৃষ্টি বাদল ইত্যাদির জন্য, অন্যান্য কাজ একসঙ্গে শুরু হওয়ার জন্য একটু কর্মচারী সংখ্যা কম বলে গতিটা কম আছে। আমার মনে হয় আবাস যোজনার কাজ শেষ হয়ে গেলে সার্ভে পুরো জিরামজিতে কনসেন্ট্রেট করবেন এবং আগামী সেপ্টেম্বর থেকেই আর পুরোপুরি শক্তি লাগিয়ে আমরা এই কাজ করলে কর্মদিবসও বাড়বে, সাধারণ মানুষ কাজও পাবে।
1: দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে বিজেপি কর্মী বাপির প্রামাণিক খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অধীর নায়া নামে ওই ব্যক্তিকে বারুইপুরের সূর্যপুর এলাকা থেকে পাকড়াও করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তারি সংখ্যা বেড়ে হল 6। সক্রিয় নিম্নচাপ এলাকার প্রভাবে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য জানালেন,
5: কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকছে, আর প্রধানত মেঘলা আকাশ থাকবে। মোটামুটিভাবে এই তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পুরো দক্ষিণবঙ্গ জুড়েই থাকছে। মৎস্যজীবীদেরকে আগামী দুদিন পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূল এবং বাংলাদেশের উপকূলে যেতে নিষেধ করা হচ্ছে।
1: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সাধারণ মানুষের অভিযোগ সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে এবার সরকারি দপ্তরগুলিতে জনতার দরবার আয়োজন করা হবে। আকাশবাণীতে 137তম মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহানায়ক উত্তম কুমারকে স্মরণ করেছেন। দেশের অগ্রগতি ও উন্নয়নের সঙ্গে সংস্কৃতি ও আধ্যাত্মিকতার বিকাশের উপর জোর দিয়েছেন রাজ্যপাল আর এন রবি। স্থানীয় সংবাদ শেষ হল।
6: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন রমা মণ্ডলের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন বিজ্ঞানের খবর, সংকলনে সাইন।

0: টনি বন্দ্যোপাধ্যায়।
1: আমাদের দেহে থাকা ডিএনএ র মাত্র একটি ভুলের জন্য বহু রোগ বংশ পরম্পরায় থেকে যায়। এতদিন জিন এডিটিং এর মাধ্যমে তা সংশোধন করার চেষ্টা করা হতো। এই প্রযুক্তিতে ডিএনএর একটি বড় অংশকে আক্ষরিক অর্থে কেটে ফেলা হয়। এর ফলে ভ্রূণের ডিএনএতে বড় ধরনের ক্রোমোজোমাল ক্ষতি ও অস্বাভাবিকতা তৈরি হয়। 2026 সালের মে এবং জুন মাসে চিকিৎসা বিজ্ঞান ও জেনেটিক্সের দুনিয়ায় এই বিষয়ে বড় রকম এক সাফল্য আসে। আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটি এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ কেমব্রিজের বিজ্ঞানীরা মানব ভ্রূণের ডিএনএতে বেস এডিটিং প্রযুক্তি ব্যবহার করতে সক্ষম হন। এই প্রযুক্তি অনেকটা বানান সংশোধনকারীর মতো কাজ করে। এটি ডিএনএর কোনো অংশ কেটে ফেলে না, এর বদলে ডিএনএর রাসায়নিক অক্ষরের একটি নির্দিষ্ট অক্ষরকে অত্যন্ত নিখুঁতভাবে অন্য একটি অক্ষরে বদলে দিতে পারে। এতে ভ্রূণের কোনো ক্রোমোজোমাল ক্ষতি হয় না। ভবিষ্যতে শিশুর জন্মের আগেই ভ্রূণ অবস্থায় এই প্রযুক্তি ব্যবহার করে ক্ষতিকর জিনগত ভুলটি স্থায়ীভাবে সংশোধন করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। জিঙ্ক এয়ার ব্যাটারির অ্যানোডে ইলেকট্রোলাইটের সঙ্গে একটি অবাঞ্ছিত রাসায়নিক বিক্রিয়া ঘটে। এর ফলে দুটি সমস্যা দেখা দেয়। অ্যানোডে ব্যবহার করা জিঙ্ক ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। এতে ব্যাটারির সক্রিয় পদার্থ নষ্ট হয় এবং এর আয়ু কমে যায়। ক্ষয়ের সময় হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। এই গ্যাস উৎপন্ন হতে গিয়ে ব্যাটারির কিছু চার্জ অপচয় হয়। অতিরিক্ত হাইড্রোজেন গ্যাস ব্যাটারির ভিতরে চাপও সৃষ্টি করতে পারে, যা বিপজ্জনক হতে পারে। এই সমস্যার সমাধানে তাঞ্জাভুরের শাস্ত্র ডিমড ইউনিভার্সিটির ডক্টর এস দেবরাজের নেতৃত্বাধীন গবেষক দল একটি নতুন ধরনের ইলেকট্রোলাইট তৈরি করেছেন। তারা সাধারণ ইলেক্ট্রোলাইটের মধ্যে স্বল্পমূল্যের সিলিকা ও জিঙ্ক অক্সাইড ন্যানোকণা মিশিয়ে একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এটি অ্যানোডে জিঙ্কের ক্ষয় ও হাইড্রোজেন উৎপাদন কমায়। একই সাথে এটি ক্যাথোডে অক্সিজেন বিক্রিয়ার কার্যক্ষমতাও বাড়ায়। এই প্রযুক্তিটি ইতিমধ্যে ভারতীয় পেটেন্ট পেয়েছে। ভবিষ্যতে এটি বৈদ্যুতিক যানবাহনের জন্য নিরাপদ, কম খরচের ও সবুজ ব্যাটারি তৈরির সম্ভাবনা উন্মোচন করেছে। বিশ্বজুড়ে চিকিৎসকরা বিভিন্ন জটিল অটো ইমিউন বা স্বপ্রতিরোধী রোগের নিরাময় নিয়ে গবেষণা করছেন। এই রোগের মূল কারণ হল রক্তে অতিরিক্ত সক্রিয় এবং ত্রুটিপূর্ণ বি সেলের উপস্থিতি। এই রোগের ক্ষেত্রে কাইমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর বা কার টি সেল চিকিৎসা গড়ে 92-100% পর্যন্ত অভাবনীয় সফলতা পেয়েছে। এই চিকিৎসায় প্রথমে রোগীর রক্ত থেকে টি সেল নামের এক ধরনের শ্বেত রক্তকণিকা সংগ্রহ করা হয়। এরপর গবেষণাগারে এই টি সেলগুলোর জিনগত পরিবর্তন ঘটিয়ে তাদের গায়ে কার টি সেল নামক একটি বিশেষ প্রোটিন বা রিসেপ্টর জুড়ে দেওয়া হয়। রোগীকে হালকা কেমোথেরাপি দেওয়ার পর এই কার টি সেল কোষগুলো আবার তার শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে ফেরত দেওয়া হয়। শরীরে গিয়ে এরা ত্রুটিপূর্ণ বি সেলগুলোকে খুঁজে বের করে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। 2026 সালের জার্নাল অফ ট্রান্সপ্লান্টেশন অ্যান্ড সেলুলার থেরাপিতে এই বিষয়ে সাম্প্রতিকতম গবেষণার তথ্য প্রকাশিত হয়েছে। সেই তথ্য অনুযায়ী মাত্র এককালীন কার টি সেল চিকিৎসার মাধ্যমে রোগী আজীবন ওষুধ ছাড়াই সুস্থ থাকতে পারছেন। সম্প্রতি ভারতের কৃষি ব্যবস্থায় ওয়েদার ইনফরমেশন নেটওয়ার্ক অ্যান্ড ডেটা সিস্টেম বা সংক্ষেপে উইন্স নামে একটি সরকারি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হল ভারতের প্রতিটি ব্লকে ও পঞ্চায়েত স্তরে আবহাওয়ার নিখুঁত এবং স্থানীয় পর্যায়ের তথ্য সংগ্রহ করা, যাতে পরবর্তীকালে এই তথ্য আবহাওয়া দপ্তর এবং কৃষি বিজ্ঞানীরা ব্যবহার করতে পারেন। এর জন্য একটি শক্তিশালী জাতীয় নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। দেশের প্রত্যন্ত গ্রামগুলোতে স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন এবং স্বয়ংক্রিয় বৃষ্টি মাপার যন্ত্র স্থাপন করা হচ্ছে। এই যন্ত্রগুলো মানুষের সাহায্য ছাড়াই সম্পূর্ণ ডিজিটাল উপায়ে প্রতি মুহূর্তের বৃষ্টিপাত, বাতাসের গতি, আর্দ্রতা, তাপমাত্রা

0: তাপমাত্রা এবং মাটির ভেজাভাব পরিমাপ করে। সংগৃহীত এই সমস্ত তথ্য সরাসরি একটি কেন্দ্রীয় সার্ভারে জমা থাকে। এই তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা কৃষকদের জানাতে পারবেন যে কখন বীজ বপন করতে হবে, কখন সেচ দিতে হবে এবং ঠিক কোন সময় কীটনাশক বা সার প্রয়োগ করলে তা বৃষ্টির জলে ধুয়ে যাবে না। এই প্রযুক্তি ভারতের সনাতন কৃষি পদ্ধতিকে একটি বিজ্ঞানসম্মত, প্রযুক্তি নির্ভর ও নিরাপদ শিল্পে রূপান্তর করতে পারবে বলে মনে করা হচ্ছে। বিজ্ঞানের সংবাদ আজ এই পর্যন্ত।
1: শুনছিলেন বিজ্ঞানের খবর, সংকলন সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী অসীমা দুবে।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন অসীমা দুবের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন কথিকা, শতবর্ষে ভাস্বর, পথের দাবি। লিখেছেন সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায়। সুভাষচন্দ্র বলেছিলেন,

শরৎচন্দ্র শুধু সাহিত্যিক ছিলেন না, রাজনৈতিক ক্ষেত্রেও তাঁহার অবদান ছিল। এবং সেই সুবাদে 1921 খ্রিস্টাব্দে শরৎচন্দ্রের সহিত আমার প্রথম পরিচয় ঘটিয়াছিল। শরৎচন্দ্র খুবই সংবেদনশীল মনের সক্রিয় মানুষ ছিলেন। নজরুল ইসলাম তখন তার ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমনে প্রকাশ করেছেন এবং ভারতের পূর্ণ স্বাধীনতার দাবি করে রাজদ্রোহের অপরাধে হুগলি জেলে বন্দী। জেলারের অত্যাচারে তিনি অনশন আরম্ভ করেছেন। তখন শরৎচন্দ্র হাওড়ার জেলা কংগ্রেসের সভাপতি। অনশনের 35তম দিনে 1923 সালে 17ই মে শরৎচন্দ্র হাওড়ার শিবপুর থেকে ছুটে গেলেন নজরুলের আমরণ অনশন ভঙ্গ করার অনুরোধ জানাতে। কিন্তু অত্যাচারী ব্রিটিশ সরকার সেদিন শরৎচন্দ্রকে নজরুলের সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করতে দেয়নি। কথা সাহিত্যিক আমাদের অনেক গল্প কাহিনী উপহার দিয়েছেন, আমরাও হয়েছি সমৃদ্ধ, আমাদের মনন পরিশীলিত হয়েছে। পরে তিনি আমাদের উপহার দিলেন কালজয়ী উপন্যাস পথের দাবি। শরৎচন্দ্রের উপন্যাসের বেশিরভাগই সামাজিক ও পারিবারিক ঘটনা কেন্দ্রিক। একমাত্র পথের দাবি রাজনৈতিক প্রেক্ষাপটে স্বাধীনতা সংগ্রামের আলোকে রচিত উপন্যাস। কাহিনীর মূল বিষয় ছিল পরাধীন ভারতীয়দের মধ্যে বিপ্লবী মানসিকতা গড়ে তোলা। 1920 থেকে 1930 সাল পর্যন্ত শরৎচন্দ্রের একটা স্পষ্ট রাজনৈতিক জীবন ছিল। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ ছিল। 1921-এ অসহযোগ আন্দোলনের সময় তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেন। দেশে সাধারণ মানুষের কাছে ইংরেজের শোষণের রূপটা তুলে ধরতে এবং দেশের মানুষের কাছে বিপ্লবের মূর্তির একটা খসড়া রচনা করতেই শরৎবাবু খুব সম্ভবত পথের দাবি লেখেন। বইটি প্রকাশ করা নিয়ে ঝামেলা হবে ভেবেই শরৎচন্দ্র প্রাথমিক কিছু অংশ একটা খাতায় লিখে ফেলে রেখেছিলেন। তখন বঙ্গবাণী কাগজ পরিচালনা করতেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে রমাপ্রসাদ ও সম্পাদক ছিলেন অধ্যাপক কুমুদচন্দ্র রায়চৌধুরী। সেই সময় রমাপ্রসাদ ও কুমুদচন্দ্র হাওড়া শিবপুরে শরৎবাবুর বাড়িতে গিয়ে বঙ্গবাণী কাগজের জন্য লেখা চাইলেন। কিন্তু শরৎবাবু জানান তিনি অক্ষম, কারণ ভারতবর্ষেই তিনি নিয়মিত লেখা দিতে পারছেন না। এমতো অবস্থায় রমাপ্রসাদ শরৎবাবুর লেখা হাতড়ে একটি অসমাপ্ত লেখার পাণ্ডুলিপি এনে ধরেন এবং বলেন, এটি দিন, আমরা ছাপি। শরৎবাবু বলেন, ও লেখা কেউ সাহস করে ছাপবে না, তাই ওটি অসমাপ্ত রেখেছি। কিন্তু রমাপ্রসাদের সাহসী হস্তক্ষেপে ধারাবাহিকভাবে লেখাটি বঙ্গবাণীতে ছাপা শুরু হল। যতদূর জানা যায় 1923 সালের জানুয়ারিতে উপন্যাসের কিছু পৃষ্ঠা লেখা হয়, পরে বঙ্গবাণীতে মোট 24টি কিস্তিতে লেখাটি প্রকাশিত হয়। পুস্তক আকারে এটি প্রকাশ পায় 31 আগস্ট 1926 সালে। সেদিনের পুলিশ কমিশনারের চিঠি ও নোট অনুযায়ী তদানীন্তন চিফ সেক্রেটারি পথের দাবিকে বিশ্বময় আখ্যা দেন। 1926-এর 11ই ডিসেম্বর অ্যাডভোকেট জেনারেল ব্রজেন্দ্রনাথ মিত্র মত দেন যে পথের দাবি দেশদ্রোহকর ও বাজেয়াপ্তের যোগ্য। 1927-এর 4ঠা জানুয়ারি প্রকাশিত গেজেটে পথের দাবি নিষিদ্ধ হয়। সুভাষচন্দ্র বসু ও হরেননাথ চৌধুরী প্রশ্ন তোলেন নিষিদ্ধকরণের যৌক্তিকতা নিয়ে। ততদিনে পথের দাবি প্রায় 5,000 কপি বিক্রি হয়ে গিয়েছিল। সেদিন গ্রন্থটির মূল্য ছিল 3 টাকা, কিন্তু শোনা যায় চাহিদার নিরিখে গ্রন্থটি 100 টাকাতেও বিক্রি হতে দেখা গিয়েছিল। পথের দাবি উপন্যাসে বিপ্লব ছিল বর্মা, মালয়, চীন, ইন্দোনেশিয়া ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার নানা দেশ ও দ্বীপপুঞ্জে প্রসারিত। সেই সময় ভারতের রাজনৈতিক ও অন্যান্য অবস্থা কেমন ছিল একটু দেখে নেওয়া দরকার। 1895-এ পুনায় কংগ্রেসের 11ম অধিবেশনের সভাপতি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1896-এ কলকাতায় স্যার রমেশচন্দ্র মিত্রের নেতৃত্বে অনুরূপ অধিবেশন। ওই অধিবেশনে কবিগুরুর লেখা গান ওই ভুবন মন মোহিনী পরিবেশিত হয়।
1897-এ দেশে ছড়িয়ে পড়ে।

0: দুর্ভিক্ষ, মহামান্য তিলক হলেন কারাবন্দী। আনন্দমোহন বসু ও রমেশচন্দ্র দত্তের নেতৃত্বে কংগ্রেসের অধিবেশন হয় মাদ্রাজ ও লখনৌতে। 1901-এ বিদেশি শিল্পের প্রসারে ক্ষোভ ব্যক্ত হয়। 1905-এ বঙ্গভঙ্গ প্রতিবাদ ও অরন্ধন পালন। শরৎচন্দ্র ওই সময় রেঙ্গুনে, ফলে ওই সময় রাজনৈতিক প্রতিক্রিয়া তার মধ্যে দেখা যায়নি। 1910-এ এলেন কলকাতা, লিখলেন বড়দিদি, লেখক হিসেবে পরিচিতি বাড়ল। 1911-এ কংগ্রেস অধিবেশনে বঙ্গবিভাগ নিয়ে প্রতিবাদ, 1912-এ প্রজাদের সমান অধিকারের দাবি, মাদ্রাজ কংগ্রেস অধিবেশন। 1915-তে এলেন গান্ধীজি, 1919-এ রাওল্যাট বিলের বিরুদ্ধে হরতাল ও আন্দোলন, কুখ্যাত জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, রবীন্দ্রনাথের নাইট উপাধি ত্যাগ। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে দেশবন্ধু সুভাষচন্দ্র গান্ধীজির নেতৃত্বে আন্দোলনে এলো জোয়ার, কিন্তু ইতোমধ্যেই সহিংস ও অহিংস আন্দোলন নিয়ে এলো দ্বন্দ্ব। জনগণ হলেন দ্বিধা বিভক্ত, এমত অবস্থায় এলো বৈপ্লবিক পরিবর্তন। অসাধারণ নেতৃত্বে যে স্বপ্ন সাধারণের মনে পুঞ্জীভূত হয়, তারই পটভূমিকায় বোধহয় তৈরি হয় 1926-এর পথের দাবি। শরৎচন্দ্র বিপ্লবীদের মনে আগুন জ্বালাতে চেয়েছিলেন, তাই আনন্দমঠের পর বোধহয় পথের দাবিকে বিপ্লবীরা জীবন দেবতা রূপে গ্রহণ করেছিলেন। তাই তদানীন্তন পুলিশ কমিশনার কলসন সাহেব বলতে বাধ্য হয়েছিলেন, আমরা যেখানেই বিপ্লবীদের ধরেছি সেখানেই দেখেছি সকলের কাছে একটা গীতা ও একটা পথের দাবি বই। এটাই বোধহয় শরৎবাবুর পথের দাবি লেখার সার্থকতা। সব্যসাচী মল্লিক যুব সমাজের মানুষ পটে স্বদেশ প্রেম ও দেশের প্রতি আত্মোৎসর্গ করার অভিপ্সা জাগিয়ে তোলেন, সঙ্গে সঙ্গে বিভিন্ন চরিত্র বিন্যাসও অনবদ্য। ভারতী, সুমিত্রা অতুলনীয়। এই সব্যসাচীর চরিত্রটি নিয়ে কত জিজ্ঞাসা! শরৎবাবু লেখার অন্তরালে কাকে কল্পনা করেছেন ওই চরিত্রে? ডক্টর সুবোধ সেনগুপ্ত ও নিকুঞ্জ সেনের বক্সা থেকে দেউলি বই থেকে অনেকে মনে করেন ওই চরিত্র ছিল বিপ্লবী হেমচন্দ্রের চিত্রপট। আবার অনেকে বাঘা যতীনের সঙ্গে সামঞ্জস্য খুঁজেছেন। আবার কেউ কেউ মনে করেন চীনের প্রখ্যাত বিপ্লবী ডাক্তার সান ইয়াতসেনের জীবনের চালচিত্র। কারো কাছে মনে হয়েছে তিনি রাসবিহারী বসুকে সব্যসাচীর চরিত্রে বসাতে চেয়েছিলেন। আবার কেউ কেউ প্রফুল্ল চাকিকে ধরিয়ে দেওয়া নন্দলাল বন্দ্যোপাধ্যায়কে গুলি করে হত্যা করেছিলেন যিনি, সেই বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলির চরিত্র খুঁজে পান সব্যসাচীর মধ্যে। যে যাকেই খুঁজুন, শরৎচন্দ্র ওই সব্যসাচীর মধ্যে সহস্র ধারায় বয়ে চলা এক স্বাধীন ভারতবর্ষ কল্পনা করেছিলেন। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবিতে অকপটে দেশের মঙ্গলদায়ী সত্যকে প্রকাশ্যে প্রচার করতে চেয়েছিলেন বলেই বোধহয় আজ শতবর্ষ পরে বর্তমান পরিপ্রেক্ষিতেও পথের দাবি চিরভাস্বর।
1: শুনলেন শতবর্ষে ভাস্বর পথের দাবি শিরোনামে কথিকাটি লিখেছেন সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি। শিল্পী পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়, রাগ ললিত। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন পণ্ডিত সমর সাহা। ললিত রাগে বাঁশি, শিল্পী পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়।

0: ললিত রাগে বাঁশি পরিবেশন করলেন শিল্পী পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন পণ্ডিত সমর সাহা। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বিজ্ঞাপন বিরতি।
1: ব্যবস্থা হয়ে গেছে।
2: কিসের?
1: গুড্ডির ফিজের। দেখা,
2: 20,000 টাকার লোন মুহূর্তে? জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার, তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
3: আরবিআই এই কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: জেস্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল এসই

0: মানে সেল সিকিউর টিএমটি বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট, আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর টিএমটি বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবে সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর 2026।
2: এখন শুরু হচ্ছে গানে গানে বাংলা ছায়াছবির গান শুনবেন গানে গানের অনুষ্ঠানে। প্রথমে আজও অর্ধাঙ্গিনী ছায়াছবি থেকে গান শুনবেন রাপূর্ণা ভট্টাচার্যের কণ্ঠে।

আজও অর্ধাঙ্গিনী ছায়াছবির থেকে গান শুনলেন রাপূর্ণা ভট্টাচার্যের কণ্ঠে। এবারে অর্ধাঙ্গিনী ছায়াছবি থেকে গান শুনবেন শিল্পী অনুপম রায়।

0: অর্ধাঙ্গিনী ছায়াছবি থেকে গান শুনলেন অনুপম রায়ের কণ্ঠে। এখন বিজ্ঞাপন বিরতি।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: শুনছেন গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। অর্ধাঙ্গিনী ছায়াছবি থেকে গান শুনবেন শাহানা বাজপেয়ীর কণ্ঠে।

অর্ধাঙ্গিনী ছায়াছবির গান শুনলেন শাহানা বাজপেয়ীর কণ্ঠে। গানে গানে আপাতত এই পর্যন্তই, এখন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই সহযোগিতা সংগঠন এশীয় শিখর সম্মেলনে যোগ দিতে কিরগিজস্তানের রাজধানী বিশকেক পৌঁছেছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, 2026-27 বর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার 7% বা তার বেশি হওয়ার সম্ভাবনা। নেপালে বিধ্বংসী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 794। আমেরিকা সেনাবাহিনী হরমুজ প্রণালীর লারাক দ্বীপে রকেট লঞ্চার সহ হামলা চালিয়েছে। পাল্টা জবাবে পশ্চিম এশিয়ার বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের। মহিলাদের ক্রিকেটে গতরাতে ভারত থাইল্যান্ডকে 94 রানে হারিয়ে তাদের টি-20 এশিয়া কাপ অভিযান শুরু করেছে। আসছি বিস্তারিত খবরে। উজবেকিস্তান সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেক পৌঁছেছেন। আজ ও আগামীকাল তিনি এসসিও বা সাংহাই সহযোগিতা সংগঠনের 26তম শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী আগামীকাল রাষ্ট্রপ্রধানদের অধিবেশনেও যোগ দেবেন। শ্রী মোদী কিরগিজস্তান পৌঁছলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান মন্ত্রিসভার চেয়ারম্যান কাসিম আলিয়েভ আদিলবেক আলেসোভিচ। চিরাচরিত কিরগিজ নৃত্যানুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। এবারে এসসিওর মূল ভাবনা হল 25 বছরে এসসিও একসঙ্গে দীর্ঘস্থায়ী উন্নয়ন ও অগ্রগতির পথে। এবারে সম্মেলনে যে সমস্ত বিষয় অগ্রাধিকার পাবে তার মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ মোকাবিলা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তঃসীমান্ত বিপদের বিরুদ্ধে সমন্বয় গড়ে তোলা। প্রধানমন্ত্রী গতকাল দুদিনের উজবেকিস্তান সফর সফলভাবে শেষ করেছেন। সফরকালে তিনি সেদেশের রাষ্ট্রপতি সাদকাত মির্জায়েভের সঙ্গে এক বৈঠকে দুই দেশের সম্পর্ককে সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করতে সম্মত হয়েছেন।
1: ইস বর্ষ হামারি স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে 15 সাল হো রহে হ্যায়। ইস বিশেষ অবসর পর হামনে সম্বন্ধোকো কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কা দর্জা দেনে কা নির্ণয় লিয়া হ্যায়। হামারা দ্বিপক্ষীয় ব্যাপার 1 বিলিয়ন ডলার পার কর চুকা হ্যায়। আব হামনে 2030 তক 5 বিলিয়ন ডলার ব্যাপার কা লক্ষ্য রাখা হ্যায়। ইসকে লিয়ে হাম মার্কেট অ্যাক্সেস, কানেক্টিভিটি, ব্যাংকিং আর পেমেন্ট জেসে জুড়ে বিষয় উপর ব্যবস্থাগত রূপ সে আগে বঢ়েঙ্গে।
0: তার এই সফরে দুই দেশের মধ্যে 11টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাদকাত মির্জিয়োয়েভ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান অর্ডার অব ওলি দারাজালি দোস্তালিক প্রদান করেছেন। ভারত উজবেকিস্তান সম্পর্ক সহযোগিতা আরও মজবুত করতে তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে বলে মির্জিয়োয়েভ জানান।
2: Your Excellency, Mr. Modi, I believe that under your leadership, India is achieving remarkable results across all sectors, maintaining high rates of economic growth and implementing major projects. India is making truly outstanding advances in digitalization, information technology, artificial intelligence, space exploration, and many other fields. New Delhi's voice and influence in global affairs have grown even stronger. As your close friends, we are of course very pleased to see all these achievements.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, করোনা মহামারী পরবর্তী বছরগুলোর মতো 2026-27 অর্থবর্ষ দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার 7% বা তার বেশি থাকবে বলে আশা করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে শিকাগোতে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরান সংঘাত এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে সরবরাহ ব্যবস্থা বাধাপ্রাপ্ত হয়েছে। সেই বাধা অতিক্রম করে অর্থনৈতিক বৃদ্ধির গতি বজায় থাকবে বলে তিনি উল্লেখ করেন।
3: The uncertainties which are before every country are only multiplying. We thought we saw the worst when we went through COVID. We've come out of it and for all the alphabet soups which were being served before us, India's going to have a K-shaped recovery, so-and-so shaped recovery. We actually have recovered well. And since then, we are sustaining the growth at 7% or more. This year too, our growth will be at that range.
0: আকাশবাণীতে 137তম মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহানায়ক উত্তম কুমারকে স্মরণ করেছেন। আগামী 3রা সেপ্টেম্বর মহানায়কের জন্ম শতবর্ষ উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রধানমন্ত্রী বলেন, কঠোর পরিশ্রম করে তিনি বিভিন্ন চরিত্রকে জীবন্ত করে তুলতেন।
4: উত্তম কুমার জি এক ভার্সেটাইল অ্যাক্টর থে জো আপনে অভিনয় সে লোগো কে দিলো মে রস বস গয়ে। ফিল্ম লভার্স কা মাননা হ্যায় কি শ্রীমান সত্যজিৎ রে নে ফিল্ম নায়ক দ্য হিরো কি পুরি স্ক্রিপ্ট মহানায়ক উত্তম কুমার জি কো ধ্যান মে রখ কর লিখি থি। মে এক বার ফির মহানায়ক উত্তম কুমার জি কো শ্রদ্ধাঞ্জলি অর্পিত করতা হুঁ। বে হমেশা हम सबके दिलों पर राज करते रहेंगे। महानायक उत्तम कुमार चिरोदिन मानुषे हृदय राज करबेन।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি এনআইএফটি যৌথ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। সারা দেশের 18টি এনআইএফটি ক্যাম্পাসের স্নাতক শিক্ষার্থীরা তাদের ডিগ্রি গ্রহণের অনুষ্ঠানে একত্রিত হবেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংও উপস্থিত থাকবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালে গত বুধবারের আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 794, এখনও নিখোঁজ 2500-এর বেশি মানুষ। নেপালে জলবিদ্যুৎ প্রকল্পগুলির সুড়ঙ্গে আটকে পড়া শতাধিক মানুষকে উদ্ধারের কাজ আরও জোরদার করা হয়েছে। ভারত ও চীন থেকে পাঠানো বিশেষজ্ঞ উদ্ধারকারী

0: সুড়ঙ্গের ভেতরে আটকে পড়া মানুষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন। এদিকে ত্রিশূলী নদীতে আবার আসা বন্যায় জলের স্রোতে মধ্য নেপালের একটি ঝুলন্ত সেতু ভেঙে গেছে। ভৌতকোশী নদীতে নতুন করে বন্যার সতর্কবার্তা জারি হয়েছে। দেশের অগ্রগতি ও উন্নয়নের পাশাপাশি ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতার বিকাশের উপরও বিশেষ জোর দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি। কলকাতায় গতকাল প্রেম মন্দির আশ্রমের প্রতিষ্ঠাতা তারানন্দ ব্রহ্মচারী মহারাজের 125তম আবির্ভাব জয়ন্তী মহোৎসবে তিনি বলেন, দেশের অগ্রগতি ও উন্নয়নের অর্থ শুধুমাত্র পশ্চিমের দেশগুলির অনুকরণ নয়।
1: আধ্যাত্মিক, সাংস্কৃতিক, সামাজিক ভারত রাষ্ট্রকে হর পহলু কো স্পর্শ করতে হুয়ে রাষ্ট্র কি সেবা করতে আ রা হ্যাঁ। জেসা হাম সব জানতে হ্যাঁ কি পশ্চিম বঙ্গাল কি ভূমি এক পুণ্য ভূমি হ্যাঁ। অনেক ঋষিও নে, সন্তো নে, মুনিও নে, কবিও নে, প্রচন্ড বাধিক বর্গ কে লোগো নে ইস ভূমি পর জন্ম লিয়া হ্যাঁ।
0: পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের তাগভারে একটি সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, বাইক নিয়ে দার্জিলিং ঘুরতে গিয়েছিলেন আলিপুরদুয়ারের দুই বাসিন্দা। পর্যটন কেন্দ্র জামুনির দিকে যাওয়ার পথে বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় হেঁটে চলা এক স্থানীয় বাসিন্দাকে ধাক্কা দেন। দুর্ঘটনাস্থলেই বাইকের পেছনে থাকা আরোহীর মৃত্যু হয়। বাইক চালক ও স্থানীয় এক পথচারী গুরুতর আহত হয়েছেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই স্থানীয় পথচারীরও মৃত্যু হয় বলে জানা গেছে। ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের বিরুদ্ধে বড় সাফল্য পেয়েছে বাহিনী। বেলপোচা গোমপাড অরণ্য অঞ্চলে মাওবাদীদের কৌশলগত গোলা বারুদের ভাণ্ডার থেকে প্রচুর পরিমাণে অতি শক্তিশালী বিস্ফোরক উদ্ধার হয়েছে। সম্প্রতি বেশ কয়েকজন আত্মসমর্পণকারী মাওবাদীর কাছ থেকে খবর পেয়ে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং বস্তার ফাইটার্স যৌথ অভিযান চালায়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আজও ওড়িশার বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। রাজ্যের বিচ্ছিন্ন কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে বারগড় জেলার জন্য লাল সতর্কতা এবং পশ্চিম ওড়িশার বেশ কয়েকটি জেলার জন্য জারি হয়েছে কমলো সতর্কতা। মার্কিন যুক্তরাষ্ট্র গতরাতে হরমুজ প্রণালীর লারুক দ্বীপে ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। মার্কিন বাহিনী জানিয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সেনারা হরমুজে সামুদ্রিক মাইনবাহী রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিল। এরপরই তারা লারুক দ্বীপে দুটি ইরানি লঞ্চারকে লক্ষ্যবস্তু করে। এই হামলায় বেশ কয়েকজন ইরানি কর্মী এবং অসামরিক নাগরিক নিহত আহত হয়েছেন। ইরানি মার্কিন হামলার জবাবে জর্ডানের মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জর্ডানের কিং হুসেইন এবং আল আজরাক মার্কিন ঘাঁটিতে হামলা চলে। মহিলাদের চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। প্রশাসনিক কাজে সরকারি হস্তক্ষেপের কারণে এই সিদ্ধান্ত বলে জানা গেছে। মহিলাদের ক্রিকেটে গতরাতে ভারত থাইল্যান্ডকে 94 রানে হারিয়ে দিয়েছে। এই জয়ের সঙ্গেই ভারত 2026 টি টোয়েন্টি এশিয়া কাপের অভিযান শুরু করল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই সহযোগিতা সংগঠনের সিওর শিখর সম্মেলনে যোগ দিতে কিরগিজস্তানের রাজধানী বিশকেক পৌঁছেছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, 2026-27 বর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার 7% বা তার বেশি হওয়ার সম্ভাবনা। নেপালে বিধ্বংসী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 794। খবর এখনকার মতো, এ পর্যন্তই।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
3: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম, কারাবাসের কবলে শিবরাম। লিখেছেন সুচিস্মিতা লাহিড়ী। অচিন্ত্য কুমার সেনগুপ্ত লিখেছিলেন, মুক্তারামের তক্তারামে শুয়ে শুক্তারাম খেয়ে সুখে রয়েছেন। কার কথা বলেছেন তিনি শ্রোতারা নিশ্চয়ই বুঝে গেছেন। তিনি অসামান্য কথাকার শিবরাম চক্রবর্তী। মুক্তারাম স্ট্রিটের এক মেসবাড়িতে প্রায় সন্ন্যাসীর মতো গোটা জীবন কাটিয়ে দিলেও শিবরাম চক্রবর্তী কিন্তু জন্মেছিলেন মালদার চাঁচলের রাজপরিবারে। বাবা শিবপ্রসাদ যৌবনে প্রাপ্য রাজাসন ত্যাগ করে গৃহ ছেড়ে চলে গেছিলেন। পরে ফিরে এসে বিবাহ করেছিলেন, 3 পুত্রের জন্মও দিয়েছিলেন। শিবরামের ছোটবেলাটা কেটেছিল অত্যন্ত আরাম ও বিলাসে, কিন্তু পিতৃদেব

0: কাছ থেকে পাওয়া বৈরাগী মনের অধিকারী শিবরামও বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিলেন দেশের কাজ করতে। বালক বয়সে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ার অভিজ্ঞতাই পরবর্তীকালে বাড়ি থেকে পালিয়ে কাহিনীর ভিত গড়ে দিয়েছিল বলে জানা যায়। শিবরাম শুধু সাহিত্য চর্চাই করেননি, অল্প বয়সে অসহযোগ আন্দোলনে সামিল হয়েছিলেন এবং যুগান্তর পত্রিকা প্রকাশের অপরাধে জেলও খেটেছেন। মানুষের জন্য যিনি লিখতে এসেছেন তাকে মানবদরদি হতেই হবে। তাই ছাত্র জীবনে পুলিশ সুপারকে হত্যার জন্য যখন সহপাঠী সতীশ তার হাতে পিস্তল তুলে দিয়ে সন্ত্রাসবাদের দিকে ঠেলে দিচ্ছিল, তখন কিশোর শিবরাম সতীশকে প্রশ্ন করেছিল, পুলিশ সুপারকে মেরে লাভ কি, মানুষ কেন মানুষকে মারবে, ভালোবাসার জন্যই মানুষ তৈরি হয়েছে। হ্যাঁ, অবশ্যই দেশকে পরাধীন দেখতে চাননি তিনি, তাই ইংরেজ রাজের বিরুদ্ধে অহিংস লড়াইয়ের স্বেচ্ছাসৈনিক হয়ে অংশ নিয়েছিলেন। এই উদ্দেশ্যে মালদার ইংরেজ বাজারে কংগ্রেস কার্যালয়ে পৌঁছে গেছিলেন। স্বেচ্ছাসেবকদের থাকার জন্য সেখানে একটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। বাড়িটির নাম দেওয়া হয়েছিল স্বরাজ কুটির। স্বেচ্ছাসেবকদের কাজ ছিল চরকা কাটা, মদের দোকান, বিলিতি কাপড়ের দোকানে পিকেটিং করা, স্বরাজ ভাণ্ডারের জন্য চাঁদা তোলা ইত্যাদি। বহু অল্প বয়সী ছেলে এ কাজে সামিল হয়েছিল। সেখানেই শিবরাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দেখা পান। কিশোর শিবরাম দেশবন্ধুর সুনজরে পড়ে গেছিলেন, তার পার্সোনাল ভলেন্টিয়ারও হয়েছিলেন। 14-15 বছর বয়সী শিবরামের কবিতা ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সে কবিতা চোখে পড়েছিল দেশবন্ধুর। তারই সঙ্গে কলকাতায় চলে আসেন শিবরাম। দেশবন্ধু বলেছিলেন, ছেলেটির মধ্যে অনেক কিছু আছে। শিবরামের মনে হয়েছিল তার নবজীবনের রথযাত্রা শুরু হয়েছিল সেই দিনই। রসা রোডে দেশবন্ধুর বাড়িটা দেখে তার অনুভূতি, বাড়িটার গায়ে যেন একটা মায়া মাখানো ছিল। সুভাষচন্দ্র বসু, মৌলানা আবুল কালাম আজাদ, কিরণ শঙ্কর রায়, হেমন্ত কুমার সরকার, বিপিন বিহারী গাঙ্গুলী প্রমুখ দেশপরেণ্য নেতাদের দর্শন পান শিবরাম। শিবরাম তার তরুণ বয়সে যুগান্তর পত্রিকার পুনরুজ্জীবন ঘটিয়েছিলেন, ফলে যা হওয়ার তাই হল, অর্থাৎ জেল হয়ে গেল তার। আলিপুর কি প্রেসিডেন্সি, জেলের খোপড়ি সেলে থাকতে হতো। লেখক বলেছেন, সেখানে খাওয়াটা ছিল একেবারে যাচ্ছে তাই, নাম ছিল তার লোপসি, সহজে গলা দিয়ে গলতে চাইত না। সেখান থেকে বহরমপুরে জেলে গিয়ে যেন হাতে স্বর্গ পেলাম। সেখানকার খানাই ছিল আলাদা, মাথা পিছু 3 টাকা করে বাঁধা ছিল সবার, সেই টাকায় ইলাহি খাওয়া হতো। বহরমপুর জেলেই দেখা হয়েছিল নজরুল ইসলামের সঙ্গে, বিপ্লবী পূর্ণ দাস, কবি বিজয় চাটুর্য প্রমুখ দিকপাল মানুষের সঙ্গেও তার দেখা হয়। কাজীর রান্নার হাত ছিল দারুণ, বিরিয়ানি পোলাও থেকে শুরু করে চপ কাটলেট, কোরমা, কোপ্তা, কাবাব সবেতেই সিদ্ধ হস্ত। এছাড়া গান, কবিতা, গল্পগুজব, আবৃত্তি, আড্ডায় মাখিয়ে রাখত সে। শিবরাম জানিয়েছেন, অমন প্রাণোচ্ছল প্রদীপ্ত যুবক জীবনে আমি আর দেখিনি। শিবরাম চক্রবর্তী তাঁর অনুকরণীয় ভাষায় বলেছিলেন, জেলখানায় ওই উপাদেয় খানা খেয়ে তাঁর টিংটিংয়ে চেহারা যে হৃষ্টপুষ্ট হয়ে উঠেছিল তার কখনো ভাঙেনি। 1980 সালের 28শে আগস্ট রসরাজ শিবরামের জীবনাবসান হয়। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সুচিস্মিতা লাহিড়ী।
1: আকাশবাণী কলকাতা। এখন বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপন বিরতির পর গানে গানে নিয়ে ফিরছি।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2রা সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর 2026।
1: শুরু হচ্ছে গানে গানের পরবর্তী পর্ব। এবারে ফুলপেশি ও অ্যাওয়ার্ড ছায়াছবি থেকে গান শুনবেন অন্বেষা এবং জয় সরকারের কণ্ঠে।

ফুলপিশি ও অ্যাওয়ার্ড ছায়াছবি থেকে গান শুনছেন। পরবর্তী গান দীপান্বিতা আচার্য, শ্রেষ্ঠা দাস এবং পৌশালী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

0: re matal agun ranga agun meshay abe re duko churir emon khela kothay pabe re ফুলবেশি ও অ্যাওয়ার্ড ছায়াছবি থেকে গান শুনলেন সুতীর্থ চক্রবর্তী এবং বনি বসুর কণ্ঠে। এখন বিজ্ঞাপন বিরতি।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: শুনছেন গানে গানে অনুষ্ঠান, ফুলবেশি ও এওয়ার্ড ছায়াছবির গান শুনছেন শিল্পী অনুস্মিতা ঘোষ।

এতক্ষণ যে সিনেমার গানগুলি শুনলেন সেগুলি ফুলপিশি ও এডওয়ার্ড, আমপাতা জামপাতা, লঞ্চ চলে, মনের চাপিরে চলে যেও না, এই পরপর চারটি গান ফুলপিশি ও এডওয়ার্ড ছায়াছবির। এবারের ছবি ঠিক সন্ধে নামার আগে, প্রথম গানটি সৌমরিতের কণ্ঠে।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। ঠিক সন্ধে নামার আগে ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি সৌমরিতের কণ্ঠে।

শুনলেন ঠিক সন্ধে নামার আগে ছায়াছবির গান। এবারের নেভার মাইন্ড ছায়াছবির গান রূপম ইসলামের কণ্ঠে।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর

অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হলো।

শুরু করছি গানের ভেলা। আজ গানের ভেলায় শাস্ত্রীয় সঙ্গীতের পর্ব। আপনাদের সঙ্গে থাকছি আমি বিদিশা রায়। শুরুতে সঙ্গীতাচার্য চিন্ময় লাহিড়ীর কণ্ঠে একটি রাগ প্রধান।

0: অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট, আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: পণ্ডিত চিন্ময় লাহিড়ির কণ্ঠে শুনলেন রাধা নামে শুধু বাঁশরি বাজে। এই রাগ প্রধান গানটি খামাজ রাগে আধারিত। এবার একটি গান শোনাব শিল্পী পণ্ডিত অরুণ ভাতুড়ি।

যে রাগ প্রধান গানটি শুনলেন এটি মিশ্র মঙ্গল ভৈরব রাগে। মঙ্গল ভৈরব রাগ এমনই একটি রাগ যার পরিবেশনায় যেমন ভৈরবের মতো শান্ত ও আধ্যাত্মিক ভাব ফুটিয়ে তোলা যায়, ঠিক তেমনই ভোরের এক উজ্জ্বল ও মঙ্গলময় আবহে সৃষ্টি হয়। এবারে শোনাব একটি ঠুমরি পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে।

0: আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটি দেশ রাগের একটি ঠুংরি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বন্ধু রয়েছেন। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি মালদা থেকে স্বয়ং ঘোষ কথা বলছি।
0: বলুন।
1: আসলে এই ছুঙ্গিটি শুনতে শুনতে অনেকগুলো গানের কথা মনে পড়ছে আমার, অনেক গান, যার মধ্যে অন্যতম সন্তোষ মুখোপাধ্যায় সুরে সন্ধ্যা মুখোপাধ্যায় গাওয়া পথ ছাড়ে ওগো শ্যাম কথা রকমের গানটা যদি আমরা শুনি, চেতালে নিবদ্ধ এবং গানের মধ্যে একটা টান রয়েছে, মুখোপাধ্যায় টান করেছেন কিন্তু গানের মধ্যে, এবং এই গানের যে টানটা বা গানের যে চলনটা এতে কিন্তু দেশরাগ আশ্রিত। তাছাড়াও দেশরাগকে আশ্রয় করে সবিন চৌধুরী একটি গান লিখলেন, তাল এক তালে সুর করলেন, এমনও বড় সর তুমি এলে না, অন্তরাকে তুমি গাইলেন, সেটাও কিন্তু রাগ দেশের ওপরে, দেশ খামবাস ঠাকুরের অন্তর্গত এবং দেশের ওপরে অনেক ভক্তিগীতিও তৈরি হয়েছে, যার মধ্যে অন্যতম সেখানেও কোয়েলিয়া গান থামা গুরু গ্রন্থ প্রকাশের সুর ও কথা, আর তোমার ভুবনে ফুলের মেলা, সেটাও যদি আমরা গোলাম আলীর একটি রেখা কাঙ্ক্ষের মারি বমনাকে ছোড়া, এটাও ছুঙ্গি থেকে কিন্তু অখিল বন্ধু ঘোষ মহাশয় তৈরি করলেন, অপূর্ব সেই সৃষ্টি, এটিকে বললাম। ধন্যবাদ,
0: অনেক ধন্যবাদ আপনাকে। সত্যি এক একটা রাগ আধার করেও অনেক গান সৃষ্টি হয়, যেরকম রাগ প্রধান আছে সেরকম অন্যান্য ধরনের গানও আছে। শোনাবো সেই আধুনিক গানটি যেটি আমাদের বন্ধু উল্লেখ করলেন।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর 2026।
0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

তবে এখন যে আমাদের চারিদিকে আমাদের যে প্রকৃতি অবিরাম বাড়িধারা, রোদ উঠলেও মেঘের আনাগোনাই বেশি, আর এই সময়ে কিছু কিছু রাগ আমাদের মনে মনে হয় যে আমরা ওই রাগগুলোকেই বারবার ধরে শুনি। মল্লার তো আছেই, তার সাথে রয়েছে আরও অনেক।

রাগ, সেরকমই একটি জয় জয়ন্তী। শোনাব সেই রাগেই আধারিত আরও একটি রাগ প্রধান গান বাসন্তী দাশগুপ্তের কণ্ঠে।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: বর্ষার কথা উঠলে বর্ষারের রাগ মলধারের কথা আসবেই। এবার একটা গল্প শোনাই আপনাদের, তাহলে বুঝবেন যে এই রাগ আর যারা এই রাগের সাধনা করেন তাদের মধ্যে সম্পর্কটা ঠিক কীরকম। উস্তাদ বারি গোলাম আলী খা, তার রেডিওর প্রোগ্রাম শেষ হয়েছে বেলা একটা নাগাদ। তার সাথে ছিলেন দেওধার সাহেব, তিনি তখন অল ইন্ডিয়া রেডিওর প্রডিউসার। স্টুডিও থেকে বেরিয়ে বারি গোলাম আলী খা বললেন, দেওধার সাহেব একটু অপেক্ষা করুন, আমি ট্যাক্সি ডাকতে পাঠিয়েছি, একসঙ্গেই সমুদ্রের ধারে যাব। বাইরে ঘনঘোর বর্ষা, জুলাই মাসের মুষলধারে বৃষ্টি মুম্বাই শহরকে ভাসাচ্ছে, আর দেওধার সাহেবের তখন খিদে পেয়ে গেছে। কিন্তু খাঁ সাহেবকে তো না বলা যাবে না। গোলাম আলী খাঁ এমনিতেই হাসি খুশি মানুষ, কিন্তু জল দেখলে তার মনের আনন্দ দ্বিগুণ হয়ে যেত। ট্যাক্সিতে চড়ে খাঁ সাহেব মিয়া কি মালহার গাইছেন। তিনি বদ্ধপরিকর, এমন দিনে সমুদ্রের দৃশ্য

তাকে দেখতেই হবে। দেওধার সাহেব আর কথা না বাড়িয়ে ট্যাক্সি ড্রাইভারকে বললেন মেরিন ড্রাইভ হয়ে যেতে। মেরিন ড্রাইভে একটি সিমেন্ট কংক্রিটের তৈরি ব্লক আছে যার কিছুটা অংশ আবার সমুদ্রের মধ্যে ঢোকা। সেইখানেই ট্যাক্সি সাহেবকে থামতে বলে খাঁ সাহেব গেলেন আর বললেন, আসুন দেওধার সাহেব, এমন দিনেই তো সমুদ্রের ধারে বসে মালহারের রেওয়াজ করতে হয়। মাথার উপর অঝোরে বৃষ্টি, সমুদ্রের ঢেউ, কংক্রিটে ধাক্কা খেয়ে বিরাট ফোয়ারার মতো 30-40 ফুট উঁচুতে উঠছে আর চতুর্দিক ফেনায় ভাসিয়ে দিচ্ছে। সেইখানেই খাঁ সাহেব শুরু করলেন তার টান। এক একটা বিরাট ঢেউ লাফিয়ে উঠছে আর খাঁ সাহেব মিয়া মালহারের টানও তার সঙ্গে সামঞ্জস্য রেখে কখনো তার সপ্তকে উঠছে, কখনো মন্দ্র সপ্তকে নেমে যাচ্ছে। প্রকৃতির এই লীলার সঙ্গে খাঁ সাহেবের আবহ সঙ্গীত চলল আধ ঘন্টারও ওপর ধরে। দেওধার সাহেব লিখছেন, তখন উনি এতটাই মজে গেছেন যে ক্ষুধা তৃষ্ণা সব ভুলে গিয়ে খালি তারিফ করছেন। পণ্ডিত অজয় চক্রবর্তী।

তবে বর্ষার কথা বললে কাজরির কথা না বললে তো চলবে না। কাজরি শ্রাবণ মাসে গ্রামীণ নারীরা দোলনায় দোল খেতে খেতে এবং হাতে হাত রেখে বৃত্তাকারে নিচে নিচে এই গান গেয়ে থাকেন। উত্তরপ্রদেশের মির্জাপুর এবং বারাণসীর কিছু অঞ্চলকে কাজরির মূল আতুরঘর বলা হয়। তবে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত আর লোকসঙ্গীত যে মিশে যায় বারে বারে, কেবল লোকসঙ্গীত হিসাবেই নয়, কাজরি হিন্দুস্থানী শাস্ত্রীয় ও উপশাস্ত্রীয় সঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবেও এখন সমাদৃত। আজকের অনুষ্ঠান শেষ করব রীতা গাঙ্গুলির কণ্ঠে একটি কাজরি দিয়ে।

0: শুনলেন গানের ভেলা, উপস্থাপনায় বিদিশা রায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন, যুববাণীর অনুষ্ঠান বিজ্ঞাপনের পর।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় সৌরভ দেবনাথ ও পৌলমী বাগ।

0: খবর খবর জব্বর খবর। কলকাতা শহরে এই মুহূর্তে সকাল থেকে একটু মেঘলা থাকলেও এই মুহূর্তে গড়ির কাটায় 11:02। আর আজকে তো মাসের শেষ সোমবার নাকি?
1: নিশ্চয়ই, আর কিছু কিছু দিন থাকে না ওই

0: কনফেশন এর দিন বলা হয় যেগুলো
1: কনফেশন,
0: হ্যাঁ কনফেশন,
1: মানে আমি কি কনফেস করব আমাকে,
0: না আমি তো কনফেস করব আজকে, তো যার করার কথা সেই আমরা মোটামুটি জানি যে কে কি বলতে চলেছে, কিন্তু আজকে বন্ধুদেরকে অনেক কিছু কনফেস করতে হবে, বন্ধুরা আমাদের কাছে অনেক কিছু কনফেস করে, আবার আমরাও অনেক কিছু বলি, তো সেই জন্য এই যে যুব মঞ্চের আসর সেটা তোমাদের কাছে আমরা জানি যে অনেক বেশি পছন্দের, এবং তোমরা আজকে দিনই মন খুলে আমাদের সঙ্গে এক ঘন্টা আড্ডা দিতে পারো।
1: একটু তোমাকে আমি রেক্টিফাই করছি পৌলমী, কারণ আজকে শুধু নয় কনফেস কিন্তু তারা করেছে বা তাদের আবদার অনুযোগ সমস্ত কিছু তারা জানিয়েছে গোটা মাস ধরে,
0: একেবারে
1: অগস্ট মাসের একেবারে শেষে এসে, মানে 31st August, ওই 31st December এর মতো একটা এক্সাইটমেন্ট হচ্ছে আমার, কিন্তু না 31st August এসে সেই সমস্ত অভিযোগগুলো একটা ছোট্ট পাতায় আমরা লিখে নিয়ে এসেছি। নাকি
0: অবশ্য শুধু অভিযোগ বলো না, অভিযোগের সঙ্গে আবদারও আছে, মানে ভালোবাসার সম্পর্ক তো অভিযোগ আবদার মিলিয়ে মিশিয়ে খুনসুটি টুনসুটি সব নিয়ে আর কি। আর এই যে আজকে যুব মঞ্চের আসর, সেখানে তো শুধুমাত্র আমরা দুজনে নেই, আমাদের সঙ্গে
1: আমি বলি,
0: হ্যাঁ নিশ্চয়ই
1: খুব বলতে ইচ্ছে করছে,
0: হ্যাঁ প্লিজ,
1: সেটা হচ্ছে এই মুহূর্তে যুববাণীর যুব মঞ্চে আছি আমি সৌরভ এবং আমার সঙ্গে পৌলমী, সৌরভ পৌলমী জুটি ফর দা ভেরি ভেরি ফার্স্ট টাইম, নাকি?
0: তা তো বটেই, কিন্তু আমাদের দুজনের সঙ্গে কে আছে আমি ভাবলাম সেটাই তুমি বলতে চাইছো, প্লিজ
1: না না সেটা আমি বলি, হ্যাঁ হ্যাঁ সেটাও আমি বলি, কারণ তিনি হচ্ছেন আমাদের দুজনের এবং আমাদের সবার ভীষণ পছন্দের একজন মানুষ এবং আমাদের যুববাণীর প্রোগ্রাম এক্সিকিউটিভ শাহনাজ আব্দুর রউফ। ম্যামকে অনেক অনেক স্বাগত জানাই, মানে আমরাই স্বাগত জানাচ্ছি ম্যাম আপনাকে।
2: হ্যাঁ নমস্কার, একটা দীর্ঘ আর ঘটনাবহুল অগস্ট মাস পেরিয়ে আজকে মাসের শেষ দিন এবং অগস্টের একটা অগস্টের শেষ দিন এবং অগস্টের মানে শেষ সোমবার আমরা চলে এসেছি যুববাণীর যুব মঞ্চের এই অনুষ্ঠানে। আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই, আমরা তিনজন মিলেই স্বাগত জানাই। ঘটনাবহুল বললাম এই কারণেই, কারণ অগস্ট মাস মানেই আপনারা সবাই জানেন যে আমাদের যুববাণীর জন্মদিনের মাস, 16 অগস্ট ছিল আমাদের জন্মদিন যুববাণীর এবং আমরা 56তম বর্ষে পদার্পণ করলাম, সেটা আপনারা সবাই দেখেছেন শুনেছেন শুনেছেন আপনারা এক সপ্তাহ ব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠানের ডালি সাজিয়ে আমরা রেখেছিলাম আপনাদের জন্য। আশা করি আপনাদের সবার সেটা ভালো লেগেছে, সেটা আপনাদের ফেসবুক কমেন্টের মাধ্যমে হোক বা আপনাদের ফোনের মাধ্যমে হোক আমরা জানতে পেরেছি, তবে যারা জানাতে পারেননি তারা অবশ্যই আজকে সেটা জানাতে পারেন। আপনারা কিছুদিন ধরে দেখেছেন হয়তো আমাদের ফোন নাম্বারটাও পাল্টেছে, তো সেই ফোন নাম্বারটা আমিই বলে দিই ওদের হয়ে, সেটা হচ্ছে 03322107325। এই নাম্বারে আপনারা ফোন করে চলে আসুন এবং জানিয়ে দিন আপনাদের অভিযোগ, আপনাদের কি কি ভালো লেগেছে খারাপ লেগেছে সব কিছুই আপনারা আজকে জানিয়ে দিন যুবমঞ্চের এই অনুষ্ঠানে।
1: মানে আজকে যুবমঞ্চের মানে একটা হয় না একটা ট্যাগ লাইন আছে, জবাব চাই জানতে চাই, এরকম একটা ব্যাপার।
0: না না এটা বললে আবার এখন এই সমস্ত সময় বলো না, ঘটনাবহুল মাস তো চলছে, ঘটনাবহুল একটা বছরও চলছে, এখানে জবাব চাই করা যাবে না।
1: কিন্তু এই যে ম্যাম বললেন পৌলমী যে এই মাসটা মানে অগস্ট মাস যুববাণীর জন্য ভীষণ একটা স্পেশাল মাস,
0: একদম
1: একদম 16 তারিখ আমরা কি কাটিয়েছি পৌলমী,
0: দারুণ কাটিয়েছি সত্যি, মানে
1: বিরিয়ানি খেয়ে কেক খেয়ে
0: এবং সুন্দর একটা সময় যেটা মানে প্রায় যুববাণীর জন্মদিনটা আমাদের কাছে ওই একদিনের সেলিব্রেশনে তো আটকে থাকে না, ওটা প্রায় একটা মাসের সেলিব্রেশন এবং গোটা প্ল্যানিংটা করতে করতে ম্যাম আমরা সবাই মিলে আর কি যে সেলিব্রেশনটা হয়েছে সেটা প্রায় তারও এক মাস আগে থেকে যে প্ল্যানিংটা সেই সমস্যাটা
2: এখনো চলছে
0: এবং সেটা এখনো চলছে, রেশ কাটেনি আমাদের এখনো, এবং সেই রেশ নিয়েই আবার সামনে পুজো, তারপর আবার 31st, মানে এই সেকেন্ড হাফ যে বছরটা সেইটা মোটামুটি আমাদের যুববাণীর জমজমাট কাটে।
1: কিন্তু আমার যেটা মনে হয় পৌলমী যে তুমি যেটা বললে যে এই জন্মদিনের আগের মাস থেকে আমরা প্ল্যান প্রোগ্রাম শুরু করি, কিন্তু আমার তো মনে হয় আগের বছর যখন আমাদের জন্মদিনটা শেষ হয়েছিল সেই শেষ দিনে বসেই আমরা ঠিক করেছিলাম যে পরের বছর কি করব।
0: হ্যাঁ এইটা সত্যি, এটা যুববাণী স্পিরিট বটে, সেটা কিছু করার নেই। আচ্ছা তো আমাদের কাছে কিন্তু অনেক প্রশ্ন এসেছে, মানে বন্ধুরা রীতিমতো অনেক কিছু জানতে চেয়েছে, সেটা আমাদের মেইলে জানতে চেয়েছে, আমাদের মেসেজ করে জানতে চেয়েছে এবং তার সঙ্গে আমাদের কমেন্ট বক্সেও জানতে চেয়েছে। তো ম্যামের কাছে প্রথম প্রশ্ন অন্তরা বোস জানতে চেয়েছে যে আমি এক বছর আগে লেটার পেয়েছি কিন্তু এখনো প্রোগ্রামের জন্য ডাক আসেনি, আমি YV মিউজিকের রবীন্দ্রসঙ্গীতে সাকসেস লেটার পেয়েছি। ও জানতে চাইছে যে ওর ডাক আসেনি, মানে কোনো প্রবলেম হয়েছে, কোনো গ্লিচ হয়েছে নাকি কি প্রসেস?
2: না কোনো প্রবলেমই হয়নি, এটা হচ্ছে আমাদের যারা যাদের 30 বছর বয়স সম্প্রতি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তাদেরকে আমরা আগে ডেকে নিচ্ছি এবং আস্তে আস্তে এইভাবেই আমরা পরবর্তী ক্যান্ডিডেটদের ডেকে নেবো, তাই কোনো ভয় পাওয়ার কোনো কারণই নেই, আমরা সবাইকেই ডাকবো।
1: তাহলে শুনে নিলে কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই, চিঠি তোমার কাছে পৌঁছে যাবে ঠিক একদম পোস্ট

0: অফিসের মাধ্যমে নাকি?
1: একদম খোলা চিঠি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, অনন্যা চ্যাটার্জি জানতে চেয়েছে আমি কিভাবে ওয়াইভিতে পারফর্ম করতে পারি। এবার আমি জানি না যে কি পারফরম্যান্সের কথা বলছে, যদি নাচ হয় সেক্ষেত্রে আমার কোনো ধারণা নেই, ম্যাম বলবেন।
2: নাচ তো অবশ্যই করতে পারবে না, তবে যদি আপনি কবিতা আবৃত্তি করতে চান বা আপনি গান গান বা কোনো ইনস্ট্রুমেন্ট বাজান, সেক্ষেত্রে আপনার ভয়েস স্যাম্পল বা আপনার ইনস্ট্রুমেন্ট বাজানোর সেই স্যাম্পলটা বা আপনার কবিতা আবৃত্তির সেই অংশটা, সেটা আপনারা একটা ছোট ভিডিও করে বা অডিওর স্যাম্পলটা আমাদের যৌবাণী কলকাতার যে ইমেল আইডি yuvavanikolkata@gmail.com এই মেল আইডিতে আপনি অবশ্যই পাঠিয়ে দিতে পারেন। সেখানে আপনার বয়সের প্রমাণপত্র পাঠাতে ভুলবেন না, এবং অবশ্যই যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো আপনার কন্ট্যাক্ট নাম্বার, সেটা পাঠাতে ভুলবেন না।
0: একদম একদম। এবারে আরেকটা প্রশ্ন খুব আসে, যুববাণী কলকাতা যুববাণী পরিবারের অডিশন, যে এই যে আমরা পেলাম একটু আগেও কমেন্টটা যে কিভাবে যুক্ত হতে পারবো, তো অনেকেই চায় যে এই রেডিওর হট সিটের এপারে বসতে। ম্যাম সেক্ষেত্রে তারা কি করবে, কবে অডিশন, সেই ব্যাপারে যদি কিছু বলেন।
2: অডিশন তো সম্প্রতি আমাদের ফর্ম দেওয়া হয়েছিল, যেটা মে মাসে লাস্ট ডেট ছিল। আর যারা যারা টাকা দিয়ে ফিস দিয়ে ফর্ম ফিল আপ করেছেন তাদের সবার কাছেই আজকের মধ্যে ইমেল চলে যাচ্ছে এবং চলে যাবে। আর যাদের যাদের মেল এখনও অবধি পাননি ইনবক্স ফুল থাকার কারণে, তাদেরকে আমরা কাউকে কাউকে ফোন করেওছি। যাদের কাছে এখনও ইমেল বা ফোন কিছু যায়নি, তারা অবশ্যই আগামীকাল থেকে শুক্রবারের মধ্যে দুপুর 12টা থেকে 4টের মধ্যে আকাশবাণী কলকাতার অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে।
1: ব্যাস ব্যাস, মোটামুটি লোকজন একেবারে জানতে পেরেই গেছে যে কি আপডেট, এবং আপডেট নিতে চলেও এসেছে বন্ধু ফোন লাইনে, দেখেনি কি বলছে। হ্যালো, কে বলছো কোথা থেকে?
3: হ্যালো,
1: হ্যাঁ
0: নমস্কার।
3: নমস্কার, আমি মালদা থেকে সায়ন বলছি।
1: হ্যাঁ সায়ন বল।
3: হ্যাঁ, আসলে আজকে ফোন করার খুব মানে খুব মনে হলো আজকে দিনে আবার ফোন করি, কিছু বলার রয়েছে আজকে যুববাণী নিয়ে।
1: বলো বলো।
3: যুববাণীর জন্মদিন তো খুব ভালো উদযাপন করলাম আমরা সারা সপ্তাহ ধরে, এবং ঈশা সাহার ইন্টারভিউটা খুব ভালো নিয়েছিল বলুন জি।
1: থ্যাংক ইউ থ্যাংক ইউ।
3: আর তরিকদা ছিলেন, আর সৌরভদা তুমি চিরকুটের ইন্টারভিউটা করেছো।
0: একদম একদম।
3: এবং এই প্রসঙ্গে আমি একটু মন্ত্রকে অনুরোধ করতে চাই, যেমন ইন্ডি যেসব ইন্ডিপেন্ডেন্ট গান বেরোচ্ছে সেই সব গানগুলো যদি রেকর্ডেড ভার্সন বেশি করে আমাদের যুববাণীতে প্রচার করা হয় তাহলে খুব ভালো হয়। মানে চিরকুটের গান বা আরো যেসব আছে তার কথা সবাই, প্রচুর কাজ হচ্ছে, প্রচুর মানে ইন্ডিপেন্ডেন্ট প্রচুর কাজ হচ্ছে, তার নিদর্শন আমরা নতুন তারা পাচ্ছি। রেকর্ডেড গানগুলো শোনালে খুব মানে ভালো হয়, ফিল্মের গান তো আছে কিন্তু কিছু কিছু মানে হিন্দি পপ গান বাংলা গান যেগুলো আছে আর কি, সেগুলো শোনালে খুব ভালো লাগবে।
1: বেশ বেশ, ধন্যবাদ ধন্যবাদ,
0: অনেক ধন্যবাদ সায়ন, তোমার রিকোয়েস্ট আমরা নিশ্চয়ই রাখার চেষ্টা করব। কিন্তু ম্যাম কি বলছেন? ম্যাম কি বলছেন?
2: হ্যাঁ অবশ্যই, যেটা সৌরভ বলল এই রিকোয়েস্ট আমরা রাখার চেষ্টা করব আমরা, এবং এই প্রসেসটা আমরা কাজও করছি, আশা করছি ভবিষ্যতে আমরা সবার এইরকম গান শোনাতে পারবো।
0: আচ্ছা ম্যাম, এই গানের বিভাগ মানে গান যারা গাইতে চান, এবং গানের তো একটা অডিশন হয় আমাদের যুববাণী কলকাতার বাইভি মিউজিক সেকশনে, সেখানে তারা অডিশন কিভাবে দেবে বা তার সিলেকশন প্রসেসটাই বা কি?
2: অডিশন প্রক্রিয়া যেটা, সেটা সম্প্রতি আমরা করে ফেলেছি, সম্প্রতি নয় বেশ কিছু মাস আগে আমরা সেটা করে ফেলেছি। এই মুহূর্তে আর নতুন কোনো অডিশন মিউজিকের জন্য হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে যে কোনো ক্ষেত্রেই যুববাণীতে যোগাযোগ করার, যুববাণীতে অংশগ্রহণ করার জন্য সবাইকেই অডিশনের মাধ্যমেই আসতে হবে।
1: এইখানে আর কিছু করার নেই, মোটামুটি এই ব্যাপারটা পরিষ্কার। আচ্ছা, এরপর আমাদের কাছে প্রশ্ন এসেছে যে শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানে নিজের স্কুলকে আমন্ত্রণ জানানো যেতে পারে কিনা, মানে কেউ যদি চান তাহলে সেই স্কুল থেকে তারা আমন্ত্রণ করতে পারেন।
0: কিভাবে যোগাযোগ করবে যুববাণীর সঙ্গে?
2: হ্যাঁ অবশ্যই করা যায়, আপনারা হচ্ছে স্কুল কর্তৃপক্ষ যিনি, তিনি আমাদের একটা মেইল যদি করতে পারেন, আমাদের যুববাণী কলকাতার যে মেইল আইডি yuvavanikolkata@gmail.com যুববাণী কলকাতা @gmail.com এই মেইল আইডিতে আপনাদের অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দিলে আমরা তারপরে সেই অ্যাপ্লিকেশনটাকে দেখে সেখানে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব।
1: বেশ বেশ। আচ্ছা, শিক্ষাঙ্গন তো গেল, কিন্তু এইদিকে কিন্তু বন্ধুও কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে, দেখেনি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো কোথা থেকে?
0: নমস্কার।
4: হ্যালো
1: হ্যালো, হ্যাঁ বলুন।
4: নমস্কার যুববাণী।
1: হ্যাঁ বলুন।
2: নমস্কার,
0: কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: আমি জগন্নাথ, রাজাকি, হাওয়াখানা, জাঙ্গিপাড়া, হুগলি থেকে।
0: বলুন জগন্নাথ বাবু।

0: বলছি আপনাদের গানের অডিশন নিয়ে তো কথা হচ্ছে, নিয়ম কানুন তো জানাবেন, আর একটা কথা হচ্ছে যে এবারের জন্মদিনের ভালোই আমরা এনজয় করেছি।
1: হ্যাঁ,
0: আর পারলে জন্মদিনের একটা কোনো গান শোনালে ভালো হয়।
1: বেশ
2: বেশ বেশ বেশ, এদিকে আমাদের পৌলমিক ফেসবুকেও কিন্তু কমেন্ট চলে এসছে ইতিমধ্যেই আজকের যুব মঞ্চের পোস্টারে, সেখানে সৌভিক সরকার, সৌভিক সরকার কিন্তু আমাদের নিয়মিত কমেন্টার,
1: হ্যাঁ মানে কিচ্ছু করার নেই, সৌভিক কমেন্ট পড়তেই হবে।
2: তো সে বলছে, সৌভিক বলছে যে শনিবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাসি ও হেমন্ত কুমার রায়ের তিন গল্পটা শুনলাম শনিবার, অসাধারণ লাগলো, থ্যাংক ইউ, খুব সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে, পরিবেশন অসাধারণ। আমার একটা ছোট্ট সাজেশন আছে, এইরকম ছোট্ট ছোট্ট গল্প শনিবার করে হলে ভালো হয়। ম্যাম কি বলবেন, শনিবারে চাইছে সবাই,
3: মানে প্রত্যেক শনিবার,
2: প্রত্যেক শনিবার,
1: প্রত্যেক
3: শনিবার না, সমস্ত প্রোডাকশন তো প্রত্যেক শনিবার করতে গেলে আমাদের উপরে একটু চাপ পড়ে যায়। তবে আপাতত মাসে একটা দিন আছে, একটা দিনই থাক, যদি পরবর্তীকালে আমরা এটাকে বাড়াতে পারি অবশ্যই সেটার চেষ্টায় আমরা থাকব।
2: হ্যাঁ
1: বেশ বেশ। আচ্ছা, এই যে মোটামুটি কমেন্ট বক্স তো ঠিকই আছে, খোলা আছে, সবকিছু ফুলে ফেপে উঠছে, লজ্জা আমি পাইনি, ওই কমেন্টটা থাক, রাখাই থাক, বরং সেটা পরে দেখা যাবে।
2: আচ্ছা
1: আচ্ছা, কিন্তু এই যে ধরো যুববাণীর জন্মদিনটা নিয়ে এত কথা হচ্ছে, এটা সত্যি যে যুববাণীর জন্মদিনটা খুব স্পেশাল একটা অনুষ্ঠান আমাদের কাছে, এবং একটা বিষয়ে সেটা হচ্ছে যে এইবারে জন্মদিনের জন্য যে গানের প্রোডাকশনটা হয়েছে
2: সেটা
1: সেটা ভীষণ প্রশংসিত হয়েছে,
3: একদম।
1: তো সেখানে অনেকে অনেক কমেন্ট করেছে, তার মধ্যে একটা কমেন্ট আমি বলবো, সেটা হচ্ছে যে হ্যাঁ, শ্রাবণী চট্টোপাধ্যায় লিখেছিলেন যে অসাধারণ ক্রিয়েশন, অনেক ধন্যবাদ। তো এই যে ম্যাম এতদিন ধরে খেটে খুঁটে একটা গানের রেকর্ডিং করা এবং তারপরে সেটার একটা প্রোডাকশন, এটা নিয়ে আপনি কি বলবেন?
3: আমি জানি না, বোধহয় প্রথমবার এইভাবে আমরা একটা প্রোডাকশন করলাম, এটা আমার কাছে একদমই নতুন একটা অভিজ্ঞতা ছিল, সেই জন্যই এটা আমাদের, আমার কাছে তো বিশেষ করে এটা খুবই স্পেশাল। আমি যুববাণীতে মানে জয়েন করেছি আর তিন মাস মতো হয়েছে, সেখানে প্রথমবার আমার জন্মদিন সেলিব্রেশন এখানে, তো এই গানটা আমার খুব কাছের, গানের কথা থেকে শুরু করে সুর থেকে শুরু করে প্রত্যেকটা অংশে আমি সঙ্গে থাকতে পেরেছি, যারা যারা টিমটা ছিল আমাদের পুরো টিমটা, এবং যেদিন এটার শুটটা হয় সেদিনকেও আমরা খুব মজা করেছি। তো এই গানটার মানে একদম শুরু থেকে শেষ প্রত্যেকটা পার্টে থাকতে পেরে আমি নিজেকে খুব মানে গর্বিত মনে করছি, এবং আপনাদের যে এতটা ভালো লেগেছে সেটা দেখে আমার খুব ভালো লাগছে, এটার জন্যই তো এতটা খাটা, এতটা পরিশ্রম করা, তাই ধন্যবাদ সবাইকে আপনাদের এই সমস্ত মতামতগুলো দেওয়ার জন্য। আশা করি আপনারা আগামী দিনেও এইভাবেই আমাদের সঙ্গে পাশে থাকবেন।
2: এবং যে ভিডিওটা হয়েছিল পৌলমী, এই যে গানের ভিডিওটা, সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়া ফেসবুকে সবচেয়ে আমাদের মানে এই মাসের বলতে পারো
1: হাইয়েস্ট টিআরপি, হাইয়েস্ট টিআরপি, একদম একদম। ঠিক আছে, আমরা এই নিয়ে তো আরো আড্ডা দেব, আরো গল্প হবে, সমস্ত কিছু হবে, কিন্তু আপাতত একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরছি বিরতির পর।
4: সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর 2026।
1: আমাদের সেকশনের ভেতরে এবং এই যে একেবারে আমাদের যে আমাদের সঙ্গে বন্ধুদের কথা হয় সেটা কি একেবারে তো রেডিও থ্রু দিয়ে, তো ভেতরে কি হয় সেটা তো তাদের পক্ষে জানা সম্ভব হয় না অনেক সময়। তো এই যে বিহাইন্ড দ্য সিন ব্যাপারটা যেভাবে আর কি দেখানো হয়েছে, অ্যাকচুয়ালি সেটাই হয়, মানে যেটা দেখানো হয়েছে তার সেখানে কোনো বাড়তি কিছু নেই, সেখানে একেবারে কোনো রং মেশানো, জল মেশানো কোনো কিচ্ছু না, যেটা দেখানো হয়েছে সেটাই, মানে ভীষণ পিওর মনে হয়েছে আমার ভিডিওটা দেখে। তো এটার জন্য কিংশুককে অনেক ধন্যবাদ বলার আর কি।
2: এবং এই যে ভিডিওটাও গেছে মানে আমাদের ইয়ে তৈরি হয়েছে, পৌলমী যেটা মানে বলতে গিয়েও বললো না আর কি, যে বিহাইন্ড দ্য সিনসের কথা, সেখানে এত মজা, এবং ওই ক্লিপগুলো বোধ হয় আমরা সোশ্যাল মিডিয়া দিতে পারবো না, এমন আনকাট কিছু বিহাইন্ড দ্য সিনস আছে আমাদের,
1: বিহাইন্ড দ্য সিনের বিহাইন্ড দ্য সিন,
2: একদম একদম। তো সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিওটা আমাদের ম্যামের তত্ত্বাবধানে আমরা ভীষণ এনজয় করে

0: বানিয়েছি আপনাদের জন্য শুধুমাত্র, এবং আপনাদের ভালো লেগেছে সত্যি সত্যি, আমাদের সবার তরফ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ।
1: একেবারে আর তোমরা কিন্তু আমাদের সঙ্গে গানে গল্পে আড্ডায় আপাতত যুক্ত হতে পারো। আমাদের ফোন নাম্বার 03322107325, তোমরা চলে এসো আমাদের ফোন লাইনে, ততক্ষণ শুনে নাও তোমাদের জন্য রয়েছে শান এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটা ফিসি গানের পরে।

0: ফিরে এলাম গানের পর। আর আমাদের সঙ্গে তোমরা তো রয়েইছ, আমাদের সঙ্গে কিন্তু রয়েছেন আমাদের প্রোগ্রাম এক্সিকিউটিভ শাহনাজ আব্দুর রফ ম্যাম। আর আজকে কিন্তু আমরা তিনজনেই বসেছি আড্ডা দিতে তোমাদের সঙ্গে, তোমাদের সমস্ত অভাব অভিযোগ দুঃখ কষ্ট এবং তার সঙ্গে আনন্দ সেই সমস্ত কিছু কিন্তু তোমরা আমার সঙ্গে শেয়ার করে নিতে পারো
1: একদম।
0: আর তার সঙ্গে যার যা প্রশ্ন আছে, ও বাবা প্রশ্ন বলতে বলতে বন্ধু ফোন লাইনে, দেখেনি কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে?
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি বহরমপুর থেকে বলছি, প্রসেনজিৎ ঘোষ।
1: বলুন।
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ, তোমরা ভরা ভাদ্রে পৌষ নিয়ে চলে এসছো, পৌলমীর বউ আর
0: এইটা দারুণ,
2: এবং ম্যামের দন্তেশ্বরটা যোগ হবে। যাই হোক, আমি গত মাসেও এসেছিলাম যে মিষ্টি নিয়ে একটা অনুষ্ঠান হয়েছিল, তার উপর

0: খুব ভালো লেগেছিল। এবং এই মাসেও আমি বলবো যে দয়াল বন্ধু স্যার এসেছিলেন, তিনি সাপ নিয়ে খুব একটা খুব সুন্দর বলেছিলেন, আমার খুব ভালো লেগেছিল। এবং আগামী মাসেও চাইবো যে এই ধরনের অর্থাৎ আমাদের বাংলার যে জিআই ট্যাগ গুলো পেয়েছে বিভিন্ন কর্নারে এসে আমাদের ছৌ নাচ ছৌ মুখোশ থেকে শুরু করে সবকিছু নিয়ে যদি একটা কম্বাইন কিছু করা হয় আমার খুব ভালো লাগবে, কারণ বাংলার জিআইটা প্রচুর পাচ্ছে, জলভরা সন্দেশ থেকে শুরু করে সকল গুলো সবগুলোকে কম্বাইন করে যদি একটা নেওয়া হয় তাহলে আমার খুব ভালো লাগবে। আর একটা কথা বলবো যে আমাদের যে নাটক, আমাদের যে নাটকটা দুটো করেছিলে অনবদ্য। আর লাস্ট কথা বলবো যে স্বাধীন যে চিঠি অনুষ্ঠানটা হয়েছিল এবং লাস্ট যে চিঠিটা খড়গপুর থেকে যিনি এসেছিলেন তার লেখাটা নিয়ে সত্যি বোধ হয় এখনো মনে পড়ছে, খানিকটা ইয়ে হয়ে যায়, চোখের কোণটা ভিজে আসে। ধন্যবাদ,
1: ধন্যবাদ,
2: আপনাকে অনেক ধন্যবাদ,
1: কারণ অনেকগুলো সুন্দর কথা শুনলাম আমরা।
2: এবং যে যে কথাগুলো বললেন যে জিআই ট্যাগটা, এটা সত্যিই আমরা করতে পারি ম্যাম, যে বাংলার তো এত জিআই ট্যাগ পাচ্ছে এবং সেই সবটা জিনিস নিয়ে একটা বাংলার নির্ভর একটা যদি কন্টেন্ট আমরা বানাতে পারি,
3: তো সুন্দর একটা সাজেশন, আমরা এটা নিয়ে নিশ্চয়ই ভাববো এবং আমাদের প্ল্যানিংও আছে।
1: হ্যাঁ সত্যি, আর এগুলোর সঙ্গে মানে একসঙ্গে পুরোটা করাও যায় এবং তার সঙ্গে আলাদা আলাদা করেও করা যায়, সেটাভাবে করা যায়, যেটা আর মানে সত্যি এটা একটা সুন্দর সাজেশন ছিল। বন্ধু ফোন লাইনে দেখেনি কি বলছে, কে বলছো, কোথা থেকে?
2: নমস্কার,
1: হ্যালো,
2: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: হ্যাঁ আমি পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে রীতা পাল কথা বলছি।
1: হ্যাঁ বলুন।
4: আমার অভাব নেই আর অভিযোগ বলতে একটা কিছু আছে, আকাশবাণী আমাকে অভাব পূর্ণ করে দেয়। অভিযোগ বলতে আছে আমি সঞ্চয়িতা পাই না এখানে, এইবার যে অনুষ্ঠানগুলো সঞ্চয়িতা হয় সেগুলো আমরা কিচ্ছু পাইনি, একটু কিছু শুনতে পাই না, সেগুলো আমার ইয়ে থেকে যায় মানে অভিযোগের মধ্যে পড়ে। আর বলছি ওই 15ই আগস্টে যে অনুষ্ঠানটা হয়েছে গান নিয়ে, ওটা আমি দুর্ভাগ্যবশত আমি একদম শুনতে পাইনি, ওটা কি পুনরায় প্রচারিত হয় না, হবে না? আর একটা কথা, নাটকগুলো যা হচ্ছে খুব ভালো লাগছে, কিন্তু শার্লক হোমস আর অর্থাৎ লয়েল কোনান এদের নাটক আর হচ্ছে হাস্য কৌতুক নাটক দিলে খুব ভালো লাগবে। তা ম্যাডামকে নমস্কার, আর তোমাদের দুজনকেও স্নেহাশি।
1: ঠিক আছে, বেশ,
3: থ্যাংক ইউ। আমি বলতে চাই সঞ্চয়িতার যে কথাটা আপনি বললেন শুনতে পান না, সেটা আমি মেনে নিচ্ছি, তবে হচ্ছে আপনি যদি আপনার স্মার্টফোন থেকে নিউজ অন AIR এই অ্যাপটা ডাউনলোড করে নেন তাহলে ওখানে আপনি কিন্তু সঞ্চয়িতার সমস্ত অনুষ্ঠান শুনতে পাবেন, সঙ্গে যৌবাণী অনুষ্ঠান তো অবশ্যই শুনতে পাবেন। তাই এটা নিয়ে আশা করি আপনার আর অভিযোগ থাকবে না। আর বাকি যে সাজেশনগুলো দিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমাদের সঙ্গে থাকুন।
1: বেশ বেশ, আচ্ছা আমাদের কাছে প্রশ্ন এসেছে যে পেশার সন্ধানে অনুষ্ঠানটা এখন কোন সময় হচ্ছে, সবাই পেশার সন্ধানে রয়েছে যা বুঝছি।
3: অবশ্যই সেটা থাকা উচিত, থাকা ভালো। পেশার সন্ধানে আমরা করছি হচ্ছে মৈত্রী চ্যানেলে প্রত্যেক রবিবার দুপুর 12টার সময়।
2: প্রত্যেক রবিবার দুপুর 12টায় আমাদের পেশার সন্ধানে অনুষ্ঠান হচ্ছে যেমনটা ম্যাম বললেন, কিন্তু ম্যাম আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে তরুণের স্বপ্ন নিয়েও আমাদের প্রচুর প্রশ্ন আসছে, যে তরুণের স্বপ্ন কোন কোন দিন হয় এটা একটা একটা প্রশ্ন। তেমনি তরুণের স্বপ্নতে আরও নতুন নতুন তারকা যারা তরুণ তুর্কি আর কি যাকে বলে, সেই সমস্ত তাদেরকে নিয়ে আসার কথাও কিন্তু আমরা বহু কমেন্টে পাচ্ছি, এ নিয়ে কী বলবেন?
3: তরুণের স্বপ্ন আপাতত আমাদের মাসে দুদিন হয়, সেটা হচ্ছে শুক্রবারগুলো, দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার। আর যেটা তুমি বললে সৌরভ, বিভিন্ন যে নতুন প্রতিভা নতুন তারাদের আমরা নিয়ে আসছি, সেটা হচ্ছে তরুণ তুর্কি, সেটা আমরা দ্বিতীয় বুধবার এই দিন আমরা গীতাঞ্জলিতে 11-12টার এই সময়টা শুনতে পাই।
2: আচ্ছা আচ্ছা, বেশ বেশ
1: বেশ বেশ। আচ্ছা মনপাড়া জাংশন অনুষ্ঠানটি নিয়ে জানতে চেয়েছে যে মনপাড়া জাংশন অনুষ্ঠানটি কবে শুনতে পাওয়া যায়।
3: মনপাড়া জাংশন হয় আমাদের বুধবার, তৃতীয় বুধবার দিন, এটা 11-12 গীতাঞ্জলি চ্যানেলে আপনারা শুনতে পাবেন।
1: বেশ,
2: এবং আরেকটা ব্যাপার পৌলমী, আমি একটা কমেন্ট দেখেছিলাম, খুব সম্ভবত এখন আর কমেন্টটা নেই, কিন্তু আমি দেখেছিলাম মনপাড়া জাংশনের একটা পোস্টারে ম্যাম, এটা আমার ব্যক্তিগতভাবে আপনাকে প্রশ্ন, যে কমেন্টটা দেখে উনি বলেছিলেন আর কি যে মনপাড়া জাংশনে তো আমরা সমস্ত মানে মানসিক অসুবিধে বা এই ধরনের কিছু নিয়ে কথা বলি যেগুলো এখন তরুণ প্রজন্মের কাছে খুবই প্রবল একটা জায়গায় দাঁড়িয়ে আছে। তো উনি বলেছিলেন যে আমরা যদি পরিচয়টা গোপন রেখে আমাদের সমস্যাটার কথা আমাদের বিশেষজ্ঞকে বলতে পারি যৌবানীর অনুষ্ঠান মনপাড়া জাংশনে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি?
3: যদি আপনি অনুষ্ঠানের টপিক অনুযায়ী সেই দিনকে ফোন করেন, আপনি অবশ্যই আপনার নাম গোপন রাখতে পারেন, সেটা ফোন লাইনে অবশ্য হবে না, যদি চিঠির আকারে পাঠান তাহলে সেটা আমরা কনসিডার করে দেখতে পারি, তবে যেহেতু
1: মেল করলেও সেটা সম্ভব,
3: হ্যাঁ মেল বা চিঠি করে যদি

0: এই পাঠান, সেটা আমরা দেখতে পারি, বা আপনি আর তো কোনো অপশান নেই। তবে চেষ্টা করি আমরা এখানে পরিচয়টা গোপন না রাখতে, কারণ এটা হচ্ছে একটা সমাজ মাধ্যম, এখানে আমাদের পরিচয় গোপন রাখাটা একটু অসুবিধাজনক।
1: আচ্ছা আচ্ছা,
2: বেশ। আচ্ছা, আমাদের সঙ্গে বন্ধু ফোন লাইনে, দেখে নি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো কোথা থেকে?
3: হ্যালো, আমি সারেঙ্গা হাওড়া থেকে বলছি।
2: হ্যাঁ বলুন।
3: আপনাদের ওই যে রবিবারের যে গানের আর কবিতার অনুষ্ঠান হয় না বাচ্চাদের, ওটা আমার খুব ভালো লাগে। আর সকালের দিকে আমি পাত্রহিকি শুনি, খুব ভালো লাগে। নতুন নতুন লেখে, চিঠি লেখে, খুব ভালো লাগে।
2: বেশ
1: না, কোনোভাবে বোধ হয় উনি আমাদের যুববাণী কলকাতার বা যুববাণী বিভাগের অনুষ্ঠানকে একটু মানে বলছেন না,
2: রং রুটে
1: যাচ্ছেন। কিন্তু হ্যাঁ, আমাদের রবিবারেও একটা কমন রুম বলে অনুষ্ঠান হয়, যেখানেও আমরা এরকম কিছু
2: গান কবিতা
1: তুর্কিদের নিয়ে আসি নাকি গান
2: কবিতা, সবাই সবাই সঙ্গে তরুণ তুর্কি জুড়ে দিও না।
1: তো সেখানেও সেই কমন রুমেও আপনারা বা তোমরা আসতে পারো। সেই জন্য ম্যাম কি করতে হবে, সেটা তো ম্যাম প্রথমেই বললেন যে অডিও স্যাম্পল পাঠাতে হবে আমাদের মেইল আইডিতে। এবং বলো পৌলমী, অনেকক্ষণ বলার চেষ্টা করছে।
2: আমি না, আমি বলার চেষ্টা ওরকম ভাবে কিছু করছি না, আমি যা একটা মানে কোয়েশ্চেন দেখে আমি একটু স্টান্ট হয়ে গেছি।
1: আচ্ছা,
2: সেটাতে লেখা আছে যে শো এর সময় এক ঘন্টা থেকে বাড়ানো হলে ভালো হয়। ম্যাম এটা নিয়ে আপনি এই এই প্রশ্নের উত্তরটা আমি শুনতে চাই। হ্যাঁ
0: না, শো এর সময় এই মুহূর্তে তো বাড়ানো একদমই সম্ভব নয়। আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানের এক একটা টাইম বাধা রয়েছে, এবং সেই টাইমের মধ্যেই আমাদেরকে অনুষ্ঠান করতে হয়, তাই বাড়ানো কিছুই এখন সম্ভব নয়।
2: খুবই দুঃখের সঙ্গে জানানো হচ্ছে এটা, কিচ্ছু করার নেই। কিন্তু আপাতত এই যে আমরা এতক্ষণ ধরে একটা আড্ডা দিচ্ছি, সুন্দর জমজমাট আড্ডা হচ্ছে, এবং তোমরা অনেক কিছু নিয়ে অনেক প্রশ্ন করেছো, এবং আমি জানি যে তোমরা আরও প্রশ্ন করবে, আরও প্রশ্ন আছে তোমাদের। আর তার জন্য তোমাদের চলে আসতে হবে কোথায়, আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতায়, সেখানেও কিন্তু তোমরা অনেকে অনেক কমেন্ট করেছো। তার মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি যে অনিকেত বটবেল বলেছে যে আমি যুববাণীর একজন একনিষ্ঠ শ্রোতা, ও মাই গড, মোটের ওপর সবসময়ই শোনা আর ভালো লাগে, তবে আলাদা করে বলতে পারি আর যে মনীষার কথা, তার কথা বলা বাচন ভঙ্গি খুব ভালো লাগে, তাকে আরো বেশি শুনতে পেলে মন্দ হয় না। এটা কি অনিকেতের পার্সোনাল রিকোয়েস্ট? এটা আমার আরেকটা প্রশ্ন ঘুরিয়ে যাকে। হ্যাঁ ম্যাম বলুন।
0: হ্যাঁ, ধন্যবাদ আপনার এই মতামতের জন্য। তবে আমরা সবাইকেই সমানভাবে সুযোগ দিয়ে থাকি, তাই সবাইকেই আমরা এই প্রোগ্রামের জন্য, সব রকম অনুষ্ঠানই আপনারা শুনতে পাবেন, আপনি যাকে যার কথা বলেছেন তার অনুষ্ঠান তো অবশ্যই শুনতে পাবেন।
2: অতিরিক্ত রং চং করতে গিয়ে লেখাগুলো অস্পষ্ট হয়ে যায়। বাঁকুড়া থেকে সাধন মুখোপাধ্যায়, ধন্যবাদ। ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি।
1: তোমাকে ধন্যবাদ পৌলমী, এর পেছনে অনেকটা জুড়ে আছে এই পরিচ্ছন্ন পোস্টারের পেছনে,
2: পরিচ্ছন্ন পোস্টার মিনিমালিস্টিক। অনেক ধন্যবাদ। জাগে আমরা আড্ডা দিচ্ছি, গল্প হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, কিন্তু আপাতত একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি তোমাদের জন্য, ফিরছি বিজ্ঞাপনী বিরতির পরেই।
4: সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর 2026।
2: ফিরলাম ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর, আর আড্ডা তো হচ্ছে, গল্প হচ্ছে, কিন্তু তার সঙ্গে একটুখানি গান হলে বোধ হয় ব্যাপারটা মন্দ হয় না, তাই না? তো আপাতত সোহম চক্রবর্তীর কণ্ঠে এই গানটা রইল তোমাদের জন্য। আমি জানি যে তোমাদের এই খোলা চিঠি, মানে আমাদের এই খোলা চিঠি তোমাদের কাছে গিয়ে পৌঁছলে তোমাদের মনটা একেবারে উৎফুল্ল হয়ে উঠবে। তো আপাতত সোহম চক্রবর্তীর কণ্ঠে এই গানটা রইল তোমাদের জন্য, ফিরছি গানের পরেই।

0: ফিরলাম গানের পর। আর যে বিষয় নিয়ে এত আড্ডা, এত গল্প, সেটা হচ্ছে যে এই যে খোলা চিঠি পড়তে পড়তে সৌরভ খুব সুন্দর কথা বললো, সেটা হচ্ছে যে
1: আমি সুন্দরই কথা বলি।
0: হ্যাঁ, সেটা কিছু কিছু সময় ওই আগে একটা ব্র্যাকেট আছে ওটা মেনশন করতেও ভুলে যায় মাঝে মাঝে, দ্যাট ইজ ওকে, ঠিক আছে, ধরিয়ে দেওয়ার জন্য আছি আমি। হ্যাঁ, সেটা হচ্ছে যে অনেক সময় তোমরা যে চিঠিগুলো পাঠাও সেগুলোতে কিছু প্রবলেম থাকে যেটার জন্য চিঠিগুলোকে বাতিল করতে হয়। তো এই হচ্ছে তোমাকে না লেখা চিঠি, মানে তোমরা অনেক সময় চিঠি লেখো কিন্তু সেটা না লেখার সমান হয়ে যায়,
1: একদম একদম,
0: সেটাই আর কি মনে পড়লো। তো সৌরভ বলো কি বলছিলে
1: এবার? হ্যাঁ, সেটাই বলছিলাম যে আমাদের যখন এই চিঠিগুলো তোমরা পাঠাও আমাদের বলতে চাইয়ের অনুষ্ঠানে, একটু আগে তোমরা স্বাধীনতা দিবসের দিন বা স্বাধীনতা দিবসের ওই সময়টাতে যে বলতে চাইয়ের অনুষ্ঠান হয়েছিল সেইখানেও তোমরা বলছিলে যে খুব ভালো লেগেছে চিঠি। কিন্তু ভালো লাগার পেছনে যে আমাদের চিঠি বাঁচতে হয়, যে কোন চিঠিটা আমরা নেব বা কোন চিঠিটা পড়ব, সেখানেও কিন্তু আমাদের একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া চলে। এবং ম্যাম সামনে বসে থেকে না না এটা হবে না, এটা এটা এটা হতে পারে না, মানে এই যে জিনিসগুলো যে যে যে প্রোজ অ্যান্ড কনস আছে ম্যাম, সেগুলো সম্পর্কে একটু যদি বলেন যে চিঠিতে আমরা কিভাবে বা কিভাবে পাঠালে আমাদের কাছে পড়তে বা বাঁচতে সুবিধে হয়।
2: চিঠির কয়েকটা পাঠানোর যে শর্ত আছে তার মধ্যে প্রথম হচ্ছে চিঠি যে আপনারা পাঠাচ্ছেন সেটা অনধিক 300 শব্দের মধ্যে হতে হবে, এটা হলো প্রথম শর্ত। তারপরে হচ্ছে আপনারা বয়সের যে প্রমাণপত্র সেটা অনেক সময় দিচ্ছেন না। সব থেকে বড় কথা, আপনাদের আমরা যোগাযোগ করব কিভাবে? আপনাদের যদি চিঠি পছন্দ হয় আপনাকে তো আমাদের যোগাযোগ করতে হবে, আপনি এখানে আসবেন, আপনার চিঠিটা পড়বেন, তার জন্য তো আপনার সঙ্গে আমাদের কথা বলতে হবে। সেই যে যোগাযোগের মাধ্যম একটা ফোন নাম্বার সেটা আপনারা দেন না অনেক সময়। সেই জন্য আমার অনুরোধ আপনারা যখনই চিঠি পাঠাবেন এই তিনটে শর্ত অবশ্যই খেয়াল করবেন। প্রথম হচ্ছে অনধিক 300 শব্দের মধ্যে চিঠি লিখবেন, দ্বিতীয় হচ্ছে আপনার বয়সের প্রমাণপত্র দেবেন, এবং একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে তবেই চিঠিটা আমাদেরকে মেইল করবেন।
0: হ্যাঁ একদম, আর তার সঙ্গে ফোনটা তুলবেন যখন ফোন করা হবে, চতুর্থ শর্ত ছিল এটা।
1: একদম
0: জায়গা ম্যামের এই মাসের কিছু অ্যানাউন্সমেন্ট রয়েছে, এবার সেই দিকে একটুখানি যাওয়া যাক। ম্যাম কি কি আমরা নতুন পেতে চলেছি?
2: সবার আগে বলে দিই যেটা নিয়ে সবারই খুব বেশি উদ্বেগ যে কেন আমাদের কাছে আসছে না, সেটা হচ্ছে অডিশন, যে স্ক্রিনিং যে এর জন্য আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন যুববাণীর হোস্ট হিসাবে প্রোগ্রাম প্রেজেন্ট করার জন্য, যুববাণীর আরজে বা প্রেজেন্টার যে যেটা আমরা বলে থাকি, সেই উপস্থাপক উপস্থাপিকার জন্য আমরা যে পরীক্ষাটা নেব সেটা আগামী মাসেই শুরু হতে চলেছে। তার জন্য আমরা সবাইকেই মেইল পাঠিয়ে দিয়েছি।

ইতিমধ্যে এবং আজকের মধ্যেই সমস্ত মেল পৌঁছানো কমপ্লিট হয়ে যাবে। তবে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে অনেকেরই ইনবক্স ফুল থাকার কারণে তাদের কাছে মেল গিয়ে পৌঁছচ্ছে না। তো সেই জন্য আপনারা প্লিজ চেষ্টা করুন আপনাদের ইনবক্সটা খালি রাখতে, যাতে আমাদের মেলটা গিয়ে ওখানে পৌঁছয়। আর যাদের যাদের মেল পৌঁছয়নি তাদেরকে আমরা চেষ্টা করছি ফোন করে দেবার, তবে সেখানেও বিপত্তি, সেখানেও আপনারা ফোন তুলছেন না। সেই জন্য আমাদের

0: আপনারা আকাশবাণী কলকাতা এসে যোগাযোগ করুন দুপুর 12টা থেকে 4টার মধ্যে। আর এটার পরে আরেকটা ছোট অ্যানাউন্সমেন্ট আছে এটা নতুন অনুষ্ঠান নিয়ে, সেটা হচ্ছে যুববাণী আপনাদের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত, আপনাদের শরীর স্বাস্থ্য হোক, আপনাদের মনের হদিশ হোক, আপনাদেরকে বিনোদনের মাধ্যমে হোক, নানাভাবে আপনাদেরকে যুববাণী নানাভাবে সাহায্য করেছে, আপনাদের মনোরঞ্জন করেছে। শুধু আমার মনে হয়েছে একটা দিক হয়তো বাদ পড়ে যাচ্ছিল, তো সেই দিকটা হচ্ছে টাকা পয়সা, সোজা ভাষায় বললে আপনাদের আর্থিক দিকটা, মানে এই তরুণ প্রজন্ম যারা সবে পড়াশোনা শেষ করে চাকরি পাচ্ছে বা ব্যবসা করছে বা ফ্রিল্যান্সিং করছে, এই নানারকম উপায়ে তারা যে আয় করছে, সেই টাকাগুলো আপনারা সঞ্চয় করবেন কীভাবে, বাড়াবেন কীভাবে, বা এটাকে ফ্রডের হাত থেকে বাঁচাবেন কীভাবে, এই যে বিভিন্ন আসপেক্টগুলো, এইগুলো নিয়ে আমরা একটা অনুষ্ঠান করতে চলেছি। যেদিনকে আমাদের YV পোস্টবক্স হতো সেই অনুষ্ঠানের পরিবর্তে আমরা এই অনুষ্ঠানটি রাখছি, সেটা হচ্ছে মাসের তৃতীয় রবিবার সকাল 11টা থেকে 12টা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আপনারা এই অনুষ্ঠানটি শুনতে পাবেন। অনুষ্ঠানটির নাম হলো হিসেব নিকেশ, তাই এই অনুষ্ঠানটিতেও আপনাদের আমি পূর্ণ সহযোগিতা কাম্য আপনাদের কাছ থেকে। আশা করি এই অনুষ্ঠানটিকেও আপনারা আপনাদের ভালোবাসা দেবেন।
1: একদম, বিশেষ করে
2: বিশাল অ্যানাউন্সমেন্ট,
1: এটা একটা বিশাল অ্যানাউন্সমেন্ট, মানে সত্যি অনেক দিন পর আমরা এমন একটা অনুষ্ঠান পেতে চলেছি যেটা গিয়ে আমাদের যে প্রজন্মটা সেটা তো অনেক বেশি ওই ভীষণ ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেওয়ার জেনারেশন নয়,
2: টাকাকে মাটি ভাবি আমরা।
1: হ্যাঁ, আমরা টাকাকে তো মাটি ভাবি, তো সেক্ষেত্রে এই অনুষ্ঠানটা অন্তত আমাকে খুব সহযোগিতা করবে বলে আমার ধারণা।
2: আচ্ছা,
1: ঠিক আছে, যাকে এবার এই যে সমস্ত কিছু অনুষ্ঠান তো হচ্ছে এবং তার সঙ্গে আমাদের কাছে কমেন্ট বক্সও কিন্তু ভর্তি হচ্ছে ধীরে ধীরে। আমাদেরকে মিন্টু দালাল কমেন্ট করেছে যে যুববাণী শুনতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমার একটাই দুঃখ যে 30 বছর হলেই আমাদের ছেড়ে চলে যেতে হয়।
2: আমারও খুব দুঃখ।
1: আহারে, আচ্ছা বেশ। রুমকি মুখার্জি বলছে মগজ মিটার অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে। আর এদিকে আমরা আরো কমেন্ট পেয়েছি। হ্যাঁ, এসকে রানা আমাদেরকে একটা সুন্দর কমেন্ট করেছে, সেটা হচ্ছে যে এত বছর ধরে আপনারা অসংখ্য শ্রোতা শিল্পীর সঙ্গে এত সুন্দর সম্পর্ক তৈরি করেছেন সেটা সত্যি অসাধারণ। আমার প্রশ্ন হলো যুববাণীর এত বছরের পথ চলায় কোনো মুহূর্ত বা স্মৃতি আছে যেটা আপনারা আজও সবচেয়ে বেশি মনে রাখেন?
0: যুববাণীর মনে হয় প্রত্যেকটা দিনই আমাদের কাছে খুবই মনে রাখার মতো, এক একটা দিন, মানে এক একটা দিন এক এক রকম হয়, তো সেখানে অবশ্যই স্মৃতি তো প্রচুর রয়েছে। তবে আমার পথ চলা এখানে আপাতত 3 মাস, তাই আমার মনে হয় আমার থেকে বেশি সৌরভ বা পৌলমি এখানে বেশি দিন রয়েছে, তো আমি এটাকে সৌরভের দিকে ঠেলে দিতে চাই যে সৌরভ তুমি বলো যে তোমার এখানে সব থেকে মনে রাখার মতো স্মৃতি কোনটা?
1: হ্যাঁ, এবং তার সঙ্গে আরেকটাও বিষয় যোগ করা, সেটা হচ্ছে আজকে সৌরভের আমাদের যুববাণী কলকাতায় আমাদের সঙ্গে এই যে আড্ডা দেওয়ার সেই জার্নিটা শেষ হচ্ছে, এবং আজকের পর আমরা এইভাবে বসে হয়তো আড্ডা দেব না। না, এটা স্যাড হওয়ার কোনো ব্যাপার নেই, লাইফ তো এইভাবেই এগিয়ে
2: যায়। না, সেটাই যে আমাদের এই যে পথ চলা বা এই যে যুববাণীর সঙ্গে যুক্ত থাকা, এটা এটা তো একটা গলাটা ধরে আসছে আমার সত্যি, মানে একটা দীর্ঘ পথ চলা, মানে 2023 থেকে আজকে 2026 অগাস্ট, এবং বলতে গেলে এ মাসের শুরুটা, মানে 1 অগাস্ট শুরু করেছিলাম সিনেস্কোপ দিয়ে আমি আর মল্লিকা, সেখান থেকে সিনেমার গল্প হলো, সেখান থেকে মজারু হলো, এ মাসের একদম শেষ মাসের যেটা পৌলমি বলল, তো তারপরে আজকে যুবমঞ্চ। এবং যুবমঞ্চ আমার কাছে এটা মানে ভীষণ স্পেশাল, কারণ সামনে যে মানুষটি বসে আছেন আমাদের যুববাণীর প্রোগ্রাম এক্সিকিউটিভ শাহনাজ ম্যাম, তিনি আমাদেরকে এতটা স্বাধীনতা দিয়েছে কাজ করবার সময়। আমরা যে এই এত অনুষ্ঠান নিয়ে তোমাদের সামনে আসি, এই প্রত্যেকটা জায়গাতে ম্যাম যেভাবে আমাদের এই 3 মাস ম্যামের এই এখানে আছেন ম্যাম, সেখানে সবটা এত স্বাধীনতা দিয়েছেন এবং এতটা ম্যাম আমাদেরকে আপন করে নিয়েছেন যাতে আমরা তোমাদেরকে আপন করে নিতে পারি আরও ভালোভাবে। কারণ ওই যে বললাম যে ভালোবাসা কিন্তু খুব সংক্রামক জিনিস, খুব ইনফেকশাস, মানে একটা মানুষের থেকে অন্য মানুষের খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়, আর তাই যেই ভালোবাসাটা আমরা পাচ্ছি সেই ভালোবাসাটাই আমরা তোমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি, করছি এবং করবেও যারা এরপরে তোমাদের সঙ্গে আড্ডা দেবে আগামীতে। তোমরা ভালো থেকো, তোমরা আমাদের স্মৃতি বলতে, আমার স্মৃতি বলতে অনেক কিছু, সবটা তো মিলিয়ে বলতে গেলে 1 ঘন্টা কেন, মানে আমার 2-3 ঘন্টা পার হয়ে যাবে, তাও হয়তো স্মৃতির ঝুলি শেষ হবে না, সেই সব স্মৃতি নয়, আমার মনের মনি কোঠায় থাক বন্ধুদের জন্য।

0: যারা থেকে গেল, যারা চলে গেল, সবার জন্য অনেক শুভেচ্ছা, তারা সবাই ভালো থাকুক। কিন্তু হ্যাঁ, মানে স্মৃতি তো আছেই, স্মৃতি, ভালো স্মৃতি, মন্দ স্মৃতি সবটা নিয়েই আমাদের যুববাণী। এবং আর আর আর কিছু বলতে পারছি না, উইনিং স্পিচ বা তুমি যেটা বলছিলে হয়ে গেছে।
1: এটা এটা না, সত্যি কথা বলতে অনেক মজার ঠাট্টা হাসি সেই সমস্ত কিছুর সঙ্গে, এইটা একটা খুব ইমোশনাল হয়ে যাওয়ার জায়গা যে সত্যি একটা টাইমের পরে, যেহেতু আমরা সবাই খুব মানে কলিগ আমরা কেউ নই সেই অর্থে, তো আমরা যারা এখানে অনুষ্ঠান করি, যারা একে অপরের সঙ্গে কন্টিনিউয়াস একটা যোগাযোগের মধ্যে থাকি, তারা সবাই বন্ধু। এবং তোমাদের সঙ্গেও আমাদের যে সম্পর্কটা এতদিন ধরে তৈরি হয়েছে সেগুলোও বন্ধুত্বের সম্পর্ক। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আমাদের এই যে সম্পর্কটা, তো সেইটা হচ্ছে কোনো রকম ওই অফিস বা কোনো কাজ করছি সেটার সূত্র ধরে একটা যে সম্পর্ক হয় বলা হয়, সেই সম্পর্কর থেকে অনেক বেশি ঊর্ধ্বে। তো সেই জন্যে যখন আমাদের এই সেকশন থেকে, আমাদের এই যে ভালোবাসার জায়গাটা থেকে, একজন একজন করে যখন এখান থেকে আর কি জার্নিটা শেষ করে, তখন বাকি যারা পড়ে থাকে তাদের জন্য এটা খুব আর কি কষ্টের হয়, কারণ তাদের মধ্যে থেকে একজন বন্ধুকে তারা আর এই আড্ডার মধ্যে পাবে না। হয়তো ফোনে কথা হবে, বাইরে দেখা হবে, খাওয়া দাওয়া হবে, সবই হবে, কিন্তু যেটা যেটার সূত্র ধরে আমাদের আর কি বেঁধে থাকা, সেই সুতোটা কোথাও একটা ছিঁড়ে যায়। তো এইটা সত্যিই খুব দুঃখের ব্যাপার, এটা সবার বেলাতেই মনে হয়, সেটা সৌরভের বেলাতেও মনে হচ্ছে এবার। কিন্তু ওই আর কি, মানে ম্যাম আপনি বলুন এরপর।
2: হ্যাঁ, অনেক ভারী ভারী কথা হচ্ছে, তবে সৌরভ যেভাবে আমার কথা বললো, আমিও একটু বলি, আমি খুব বেশি দিন সৌরভকে পাইনি, তবে এই 3 মাসে বুঝেছি যে ওকে যে কাজই দেওয়া হয়েছে না কেন, সেটাও যথেষ্ট নিষ্ঠা ভরে পরিশ্রম করে খেটে খুটে সেই কাজটা করেছে, যেভাবে চেয়েছি সেভাবে করার চেষ্টা করেছে, ওর সেই ডেডিকেশনটার জন্য আমি খুব ইমপ্রেসড বলতে পারি। তো আশা করি সৌরভ আগামী দিনে তোমার পথ চলা এরকমই আরও ভালো হবে, এগিয়ে যাও এভাবেই। আমি সমস্ত শ্রোতা বন্ধুদের কাছেও আশা করব যে আপনারা সবাই তার শুভেচ্ছা সৌরভকে দেবেন, যাতে ওর আগামীর পথ চলাটা সুন্দর হয়ে উঠুক।
0: অনেক অনেক ধন্যবাদ ম্যাম, সত্যি। মানে ওই যে একটা কথা আছে না, আমাদের বাংলা একটা কবিতা পড়েছিলাম ছোটোবেলায়, যে এ জীবনে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, আছে যার ভুরি ভুরি। সত্যি আমাদের প্রচুর থাকা সত্ত্বেও আমাদের কিন্তু লোভ একটা থাকে, লোভটা কিসের জানো, ভালোবাসার। তো সেই ভালোবাসা, সেই বন্ধুত্ব, সেই লোভটা আমাদের বরাবর থেকে গেছে। যুবনীকে তোমরা আরও ভালোবাসতে থাকো। কিন্তু না, এটাও কিন্তু একেবারে শেষ কথা বলছি না, একেবারে অনুষ্ঠান কিন্তু এখনও 10 মিনিট বাকি তোমাদের জন্য। আরও কিছু তোমাদের থেকে আরও কিছু প্রশ্ন আমাদের পেয়েছি, সেগুলো নিয়ে আরও কথা বলবো, নাকি বলো?
1: একেবারে আমাদের সঙ্গে বন্ধু ফোন লাইনে, দেখে নি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে? হ্যাঁ বলুন।
3: বনগাঁ নহাটা উত্তর চব্বিশ পরগনা।
0: কে বলছেন?
3: মোর্শেদ হোসেন।
0: আচ্ছা বলুন।
3: বয়স 78। আমার হাতে ছোট ফোন আর রেডিও, আপনাদের যে সমস্ত প্রোগ্রাম ভিডিও অডিও বলছেন, ভিডিও তো আমরা জানবো কি করে বলুন, আমার হাতে ছোট ফোন আর রেডিও।
0: আচ্ছা,
3: এই যে ভিডিও টিডিও গুলো বলেছেন তার রেজাল্ট গুলো অন্তত জানিয়ে দিন, এই আর কি।
1: বেশ বেশ, এইটা আমি বুঝতে পেরেছি যে যেহেতু ছোট ফোন সেই জন্য শোনা যাচ্ছে, মানে দেখার খুব সমস্যা। কিন্তু সেক্ষেত্রে তো মানে যে গানটি নিয়ে আমরা কথা বলছি, যে যুববাণীর জন্মদিনের অনুষ্ঠানের গানটা, সেটা তো যুববাণীর জন্মদিনের অনুষ্ঠানে শোনানো হয়েছে, তো সেক্ষেত্রে শোনারও কথা, মানে ভিডিও না দেখা গেলেও গানটা শুনতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না।
0: তাহলে আগে কি আমরা গানটা একটু শুনে আসবো?
1: গানটা শুনে, হ্যাঁ নিশ্চয়ই। আর আপনার যদি সেই দিন শুনে না থাকতে পারেন, আপনার যদি এখনো পর্যন্ত আশা আকাঙ্ক্ষা থেকে থাকে, আর আমাদের খুব পছন্দের একটা গান, এবং সৌরভ যেহেতু চাইছে শুনতে যাওয়ার বেলায়, সেই জন্য আমরা এই গানটা একবার শুনতেই পারি। যুববাণীর অরিজিনাল যে গানটা এবারে জন্মদিনে আমরা বানিয়েছি, সেই গানটা রইল তোমাদের জন্য।

ভেতরে দম দিয়ে মগজ মিটারে শরীর স্বাস্থ্য সিনে আড্ডা এ জগতে বিচিত্র ফান্ডা নতুন তারার খোঁজ বলতে চাই তড়ি ঘড়ি ফেরারের হাত সাফাই ক্যানভাসে গড়ে তোলা ক্যারিয়ার তরুণের স্বপ্নে বারবার ফিরে আসে বারবার ফিরে আসে বারবার।

0: এক ফ্রিকোয়েন্সি ভালোবাসা রাখা থাক তোমার আমার জন্য, সত্যি তাই, মানে ওই ভালোবাসা তোমাদের জন্য আমরা রেখে যাই প্রত্যেক দিন আমাদের যে অনুষ্ঠানগুলো হয়, এবং তোমরাও তার প্রত্যুত্তরে প্রচুর ভালোবাসা আমাদের দাও। কিন্তু কিন্তু কিন্তু আজকে যার ভালোবাসা একটু বেশি তার পাওয়া বা পাওনা হয়েছে তার কথা না বললেই নয়, এবং যিনি দিয়েছেন তার নামটা আগে আমি বলি, সেটা হচ্ছে সন্তু বসাক। উনি বলছেন যে নদিয়া জেলার ফুলিয়া থেকে উনি বলছেন, এবং আগে আমি বলে নিই যে আমার যদি খুব ভুল না হয়, সন্তুবাবু আপনি একবার লিখেছিলেন যে আপনি তাঁত চালাতে চালাতে, মানে আপনি তাঁত শিল্পী, এবং আপনি সেখানে সেই নিজের কর্মক্ষেত্রে নিজের কর্ম করতে করতে প্রত্যেক দিন আমাদের অনুষ্ঠান শোনেন, তার জন্য যদি আমি খুব ভুল না হই তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকে যেটা আপনি কমেন্ট করেছেন এবং আগেও যেটা বহুবার করেছেন সেই কমেন্টটা আমি একটু পড়তে চাই, কারণ পাশে বসা মানুষটি একটু মানে গাল লাল হয়ে যাচ্ছে তার, তো যাই হোক সেইটা একটু বলে নিই। উনি বলছেন যে এক তারিখে সিনেস্কোপের অনুষ্ঠান খুব ভালো লেগেছে, হোস্ট ছিল পৌলমী আর সৈকত মনে হয়, আর পৌলমীর গলার আওয়াজ, গলার আওয়াজ, পৌলমি একবার কি একটু গানটা গেয়ে দেবে, খুব মিষ্টি গলা।
1: তো ঠিক আছে, কিন্তু ওইটা মানে গানটা গাইলে আর মিষ্টি লাগবে না, তখন একটুখানি সমস্যা হয়ে যাবে।
0: দেখো, যে ভালোবাসে সে সবকিছুতেই তোমাকে ভালোবাসবে, তাই না?
1: সেটা এরকম হয় না, বুঝলে তো, রিয়েল লাইফটা একটুখানি আলাদা, তুমি বুঝে ইমোশনে ভেসে গেছো বলে তুমি আর ফেরত আসতে পারছো না। বাট হ্যাঁ, এটা সত্যি যে যুববাণীর বন্ধুদের থেকে আমরা যে ভালোবাসাটা পাই সেটা সত্যি খুব ভালো, এবং সেটার জন্য আমরা সবসময় আর কি কৃতজ্ঞ। যেমন সৌমেন দাস আমাদেরকে বলেছে যে আজকে যুববাণীর যুবমঞ্চ অনুষ্ঠানে সকলকে আমার আন্তরিক ভালোবাসা, যুববাণী আমার প্রাণের চেয়েও প্রিয়, আমি বর্তমানে 100 সপ্তাহ পূর্ণ হলো যুববাণীর অনুষ্ঠানে যোগদান করছি, অনেক ধন্যবাদ আপনাকে। এবং যারা যারা আপনারা আমাদের অনুষ্ঠানে এই রকমভাবে পার্টিসিপেট করেন, আমি বলবো তাদের সবাইকে, এবং যারা শোনেন প্রতিনিয়ত তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমাদের তো সময় শেষ হচ্ছে ম্যাম, এবার আমাদেরকেও উঠতে হবে, যেতে যেতে আপনি কি বলবেন?
2: যেতে যেতে এটাই বলবো যে যেটা পৌলমী বললো, যে আপনারা আমাদের সঙ্গে এভাবেই থাকুন, আপনাদের ভালোবাসা দিতে থাকুন। আর আগামী দিনে আর এক মাস পরে পুজো আসছে, পুজোর যে চমক সেটাও আমরা দিতে পারবো আশা করছি আগামী মাসে। তো শুনতে থাকুন এভাবেই যুববাণী, যুববাণী কলকাতার অনুষ্ঠান, আপনারা এভাবেই আপনাদের পার্টিসিপেশন এভাবেই দিতে থাকুন, ধন্যবাদ।
1: একদম। আর যেতে যেতে তোমাদের জন্য একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, তারপরেই গান আর আজকের অনুষ্ঠানের ইতি, চলো টাটা।
3: আপনাদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, শাপুরজি বাস স্ট্যান্ড, 2রা সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর 2026।
0: তাহলে বন্ধুরা, অগস্ট মাস কিন্তু একেবারে আজকে শেষ, এবং সামনে সেপ্টেম্বর, এবং তারপরেই আসছে পুজো। তো পুজোর ধামাকা নিয়েও কিন্তু যুববাণী থাকবে তোমাদের সঙ্গে, তাই শুনতে থাকো আর অপেক্ষা করো পুজোর কী কী ধামাকা আসছে, কী কী চমক আসছে আমাদের যুববাণী কলকাতার পক্ষ থেকে। আপাতত এই মুহূর্তে আমাদের বিদায় বলার পালা। আর আর আর পৌলমী, আবার কখনো অন্য কোনো জায়গায় দেখা হবে, নিশ্চয়ই কথা হবে, এবং আপাতত আমি আর যে সৌরভ যুববাণী কলকাতা থেকে সাইনিং অফ।
1: টাটা।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় সৌরভ দেবনাথ ও পৌলমী বাগ, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে।

পুরাতনী গান শুনছেন। প্রথম গানটি লিখেছেন শ্রীধর কথক। এবার যে গানটি শুনবেন সেটি লিখেছেন মদন অধিকারী।

পুরাতনী গান শুনলেন তানিয়া দামের কণ্ঠে। এবারে দোতারা, শিল্পী কৃষ্ণকান্ত নন্দী।

0: গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। ভারত বাংলাদেশের মধ্যে 30 বছরের গঙ্গা পদ্মা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণের আগে এ রাজ্যের নদীগুলির প্রবাহ, বন্দর ও শিল্পের স্বার্থ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই দাবি জানিয়ে রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে। ওই চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। তার আগে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অভ্যন্তরীণ কমিটির বৈঠকে রাজ্য সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে বিস্তারিত রিপোর্টও জমা দিয়েছেন। শুষ্ক মৌসুমে ফারাক্কা ব্যারেজ হয়ে ভাগীরথী হুগলি নদীতে পর্যাপ্ত জলপ্রবাহ বজায় রাখা অত্যন্ত জরুরি। জলপ্রবাহ কমে গেলে হুগলি নদীর নাব্যতা ক্ষতিগ্রস্ত হয়, যার প্রভাব পড়ে কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের জাহাজ চলাচলে। পাশাপাশি ফারাক্কার উজান ও ভাটির মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় নদী ভাঙন ও পলি জমে বন্যা পরিস্থিতির অবনতি হয় বলে রাজ্যের তরফে জানানো হয়েছে। একই সঙ্গে রাজ্যে ভূগর্ভস্থ জলস্তর হ্রাস ও আর্সেনিক সমস্যার কারণে গঙ্গার জল পরিশোধন করে পানীয় জল ও শিল্পক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে। তাই নতুন জলচুক্তিতে পরিবেশগত ঝুঁকি, নদী ভাঙন রোধ এবং ভবিষ্যতে জল চাহিদার বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দেবার আর্জি জানানো হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের আগে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের প্রশাসনিক স্তরে বিস্তারিত আলোচনা প্রয়োজন বলেও মত প্রকাশ করা হয়েছে। বর্তমানে দুই দেশের টেকনিক্যাল টিম ফারাক্কা ও হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় গঙ্গা পদ্মার জলপ্রবাহের পরিমাপ ও তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 2 ব্লকের রেয়াপাড়াতে প্রশাসনিক সভায় যোগ দিয়েছেন। সভা থেকেই আবাস যোজনা, আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দিচ্ছেন তিনি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের জন্য একগুচ্ছ উন্নয়নমূলক কর্মসূচির কথা ঘোষণা করেন। তিনি বলেন, রেয়াপাড়া স্বাস্থ্যকেন্দ্রে শয্যা সংখ্যা 30 থেকে বাড়িয়ে 60 করা হয়েছে। নন্দীগ্রামে সূচনা হয়েছে নতুন পুলিশ মর্গের 32 রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ চলছে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে মাটির বাড়ি ভেঙে চাপা পড়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন মা ও ছেলে। জানা গেছে, সাম্প্রতিক অতিবৃষ্টিতে মাটির বাড়িটি দুর্বল হয়ে পড়েছিল। গতরাতে হঠাৎই বাড়িটি ভেঙে পড়ে ঘুমের মধ্যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন পরিবারের 4 সদস্য। কোনোক্রমে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে 95 বছর বয়সী নিরঞ্জন প্রধান এবং তাঁর মেয়ে দুর্গাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুরুলিয়ার মানবাজারে ভেঞ্চাবনি গ্রামে পাকা রাস্তার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের অভিযোগ, ভেঞ্চাবনি থেকে প্রতাপপুরগামী প্রায় 2 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা। একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। জলপাইগুড়ির ফুলবাড়িতে চাপাতার আড়ালে গাঁজা পাচারের চেষ্টা রুখে দিয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। গোপন খবরের ভিত্তিতে জিয়াগঞ্জ এলাকায় একটি মালবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে চাপাতার আড়াল থেকে উদ্ধার হয় প্রায় 145 কিলোগ্রাম গাঁজা। এর আনুমানিক বাজার মূল্য প্রায় 25 লক্ষ টাকা। এরপরই গাড়ির চালক ও তার সহকারী

0: গ্রেপ্তার করা হয়। দার্জিলিংয়ের মালিধুরার কাছে পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। জানা গেছে, আলিপুরদুয়ার থেকে দার্জিলিংগামী একটি বাইক পথচারী এক ব্যক্তিকে ধাক্কা মারে। এরপরই বাইক চালক হীরক দাস ও পথচারী অনিল রায়ের মৃত্যু হয়। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার ঈশ্বরীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়লে একজনের মৃত্যু হয়েছে, আহত আরও চারজন। গ্রামীণ সংবাদ শেষ হল। এরপরের খবর বেলা ১২টা বেজে ৫০ মিনিটে।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার জেলাসহ অন্যান্য জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: শুরু হচ্ছে উনজমির দুনো ফসল, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক।

অনুজমির দুনো ফসলে সকলকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই সকলে ভালো আছেন। আর সকলকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুজমির দুনো ফসল। প্রথমেই আজকে যে অনুরোধের গান রয়েছে, প্রথম যে গানটি আমি পেয়েছি, চিঠি লিখেছেন আমাকে গ্রাম পান্না ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের বন্ধু, নিয়মিত শ্রোতা বন্ধু সুদর্শন ও বেলারানী মণ্ডল, সেই সঙ্গে বিশ্বনাথ চাকি, নিতাই দলুই, সুকুমার মিঠাই, পূর্ণিমা ও রেখা মণ্ডল। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে এই গানটি।

বিশেষ যান্ত্রিক গোলযোগের জন্য গানটি শোনাতে আমরা সক্ষম হলাম না। আমরা পরবর্তী গানে যাওয়ার চেষ্টা করছি। আমাদের পরবর্তী গানটির অনুরোধ করেছেন ইন্দ্রপুর ধরমপুর বাঁকুড়া থেকে প্রসেনজিৎ ও সরমা পাত্র, শিল্পী মান্না দের কণ্ঠে। আমরা পরবর্তী গানটি শুনে নিচ্ছি।

এবারে শুনিয়ে দিই আমাদের আজকের যে অনুরোধের প্রথম গানটি ছিল শিল্পী স্বপ্না চক্রবর্তীর, সেই গানটি শুনিয়ে দিই আপনাদের।

না, সে একই রকম সমস্যা আমরা পাচ্ছি বন্ধু, ভীষণভাবে দুঃখিত। পরের অনুরোধে চলে যাচ্ছি, পরের অনুরোধের গানটির জন্য অনুরোধ করেছেন দাসপুর পশ্চিম মেদিনীপুর থেকে সব্যসাচী, জয়দেব, পদ্মাবতী ও রঞ্জন সাউ। অনুরোধ করেছেন শিল্পী লতা মঙ্গেশকরের এই গানটি।

এরপরের যে অনুরোধটি আমরা পেয়েছি, চিঠি লিখেছেন আমাদেরকে বেতলন মঙ্গলপুর বাঁকুড়া থেকে বন্ধু অসীম মণ্ডল ও রাজবলহাট দাসপাড়া হুগলি থেকে নির্মল দাস ও অশোক দাস। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানটি।

পরের চিঠিটি লিখেছেন রাজবলহাট হুগলি থেকে আশিস ভর, অনুইহাটে মিত্রপাড়া উত্তর চব্বিশ পরগনা থেকে মধুরিমা ও চন্দ্রিমা ব্রহ্মচারী। আপনাদের অনুরোধের শিল্পী আশা ভোঁসলে।

হ্যাঁ, সময় তো বলছে এবার শেষ করতে হবে, কিন্তু চটপট একটু চিঠি লেখার ঠিকানাটা জানিয়ে দিই। অনুজমির দুন ফসল কৃষি বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর ইমেল যারা করবেন AIRKOLAGRI অর্থাৎ AIRKOLAGRI@gmail.com। বিদায় নিচ্ছি, আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। কথা হবে আবারও সামনের সোমবার। ভালো থাকুন সকলে।

শুনলেন উনো জমির দুনো ফসল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নির্বাচিত লোকগীতি, প্রথম গানটি অমর পালের কণ্ঠে।

ধরহাল শক্ত হাতে ধরহাল শক্ত হাতে ভয় কি নদীর সাথে টলবে না নৌকা ভীষণ ঝড়ে।

বৃক্ষ যেন বিরল। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।

আকাশবাণী খবর পড়ছি সুপ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তান সফরের প্রথম দিনে বিশকেকে ফ্রেন্ডস অফ ইন্ডিয়া সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন। আগামীকাল তিনি সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর 26তম শিখর সম্মেলনে ভাষণ দেবেন। নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 903, নিখোঁজ 4000-এরও বেশি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি NIFT-র যৌথ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ভারতীয় নৌবাহিনী মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে INS নিপুণকে নৌবহরে অন্তর্ভুক্ত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র গতরাতে হরমুজ প্রণালীর লারুক দ্বীপে হামলা চালিয়েছে। পাল্টা জবাবে পশ্চিম এশিয়ার বিভিন্ন মার্কিন ঘাঁটিতে আক্রমণ ইরানের। US ওপেন টেনিসে সার্বিয়ার নোভাক জকোভিচ প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কিরগিজস্তান সফরের প্রথম দিনে আজ বিশকেকে ফ্রেন্ডস অফ ইন্ডিয়া সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন। এই অনুষ্ঠানে যোগ ব্যায়াম

0: ও মানুষ একাডেমি সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে যুক্ত চারটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। এরপর প্রধানমন্ত্রী মোদী বিশকেকের মহাত্মা গান্ধী মেমোরিয়াল পার্কে মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। প্রধানমন্ত্রী আজ সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর সদস্য রাশিয়া, ইরান, কিরগিজস্তান ও আর্মেনিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। কিরগিজস্তান সফরের দ্বিতীয় তথা শেষ দিনে আগামীকাল প্রধানমন্ত্রীর এসসিওর 26তম শিখর সম্মেলনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল দুদিনের উজবেকিস্তান সফর সফলভাবে শেষ করেছেন। সফরকালে তিনি উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাফাকাত মির্জিয়োয়েভের সঙ্গে এক বৈঠকে দুদেশের সম্পর্ককে সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করতে সম্মত হয়েছেন।
1: বিশেষ অবসর পর হমনে সম্বন্ধ কো কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কা দর্জা দেনে কা নির্ণয় লিয়া হ্যায়। হামারা দ্বিপক্ষীয় ব্যাপার 1 বিলিয়ন ডলার পার কর চুকা হ্যায়। আব হমনে 2030 তক 5 বিলিয়ন ডলার ব্যাপার কা লক্ষ্য রাখা হ্যায়। ইসকে লিয়ে হম মার্কেট অ্যাক্সেস, কানেক্টিভিটি, ব্যাংকিং আর পেমেন্ট জেসে জুড়ে বিষয় উপর ব্যবস্থাগত রূপ সে আগে বড়েঙ্গে।
0: তাঁর এই সফরে দুদেশের মধ্যে 11টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ খনিজ ও ইউরেনিয়াম থেকে শুরু করে বাণিজ্য, প্রতিরক্ষা, ডিজিটাল পেমেন্ট ও শিক্ষা, সে সঙ্গে খেলাধুলো ও ঐতিহ্য সংরক্ষণের বিষয়ে পারস্পরিক আদান প্রদানে সম্মত হয়েছে দুদেশ। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানের তুলনায় 5 গুণ বাড়িয়ে 5 বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছে দুদেশ। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাফাকাত মির্জিয়োয়েভ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান অর্ডার অফ ওলিয়ে দারাজালি দোস্তলিক প্রদান করেন। ভারত উজবেকিস্তান সম্পর্ক এবং সহযোগিতা আরও মজবুত করতে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে। নেপালে গত সপ্তাহের বিধ্বংসী বন্যা এবং কাদা জলের হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 903, নিখোঁজ আরও 4247 জন মানুষ। নেপালের জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে, গত রবিবারের থেকে নিখোঁজের সংখ্যা 2502 বেড়েছে। 6টিরও বেশি জলবিদ্যুৎ প্রকল্পে কমপক্ষে 933 জন কর্মী এখনও আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। ভারত ও চীনের থেকে বিশেষজ্ঞ উদ্ধারকারীরা সুড়ঙ্গে আটকে পড়া মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করলেও এখনও পর্যন্ত তা সফল হয়নি। ঝিলিমি এবং লাংটংয়ে নেপালি সেনার সঙ্গে একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় সুড়ঙ্গ উদ্ধারকারী দল। তিব্বত থেকে পাওয়া খবরে জানা গেছে, এ পর্যন্ত সেখানে 16 জনের মৃত্যু হয়েছে, 546 জন নিখোঁজ। নেপালে ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে চলছে দেহ উদ্ধারের কাজ। মাটি খোঁড়ার যন্ত্র এবং সরঞ্জাম সহ সেনারা সারা রাত ধরে ধ্বংসস্তূপ সরানোর কাজ চালাচ্ছেন। নেপালি সেনার মুখপাত্র রাজারাম জানিয়েছেন, কাদা ধস জমে সুড়ঙ্গের ভেতরে ঢোকার পথ প্রায় বন্ধ হয়ে গেছে। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ এই বন্যাকে অভূতপূর্ব এবং অত্যন্ত ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় বলে বর্ণনা করেছেন। উদ্ধার কাজে প্রায় 21,000 নিরাপত্তা কর্মীকে কাজে লাগানো হয়েছে। রেডক্রসের হিসেব অনুযায়ী 90,000-এরও বেশি মানুষ এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ক্ষতিগ্রস্ত। নেপাল কর্তৃপক্ষ নিরন্তর দেহ উদ্ধার এবং শনাক্তকরণের কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে ত্রিশূলী নদীতে গতকাল নতুন করে হওয়া বন্যায় একটি ঝুলন্ত ব্রিজ ভেসে গেছে। এটি গণ্ডকি রুরাল মিউনিসিপ্যালিটি 8 এলাকার ঘায়েল চকের সঙ্গে চারাউদির যোগাযোগ রক্ষা করত। গতকাল বেলা 11:30 নাগাদ হঠাৎই ওই নদীতে 3 ঘণ্টাব্যাপী চলা বন্যায় সেতুসহ আশপাশের এলাকা ভেসে যায়। অন্যদিকে ভূতেকোশী নদীতে নতুন করে বন্যা সতর্কতা জারি করেছে নেপাল। রসুয়া, নুয়াকোট এবং ধাতিং জেলাতে নদী তীরবর্তী মানুষজনকে জলস্তর বাড়ার আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে নেপালে ভয়াবহ বন্যা এবং নদী অববাহিকা অঞ্চলে প্রবল বর্ষণের জেরে বিহারে গণ্ডক ও কোশী নদীর জলস্তর বাড়ছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, নদীগুলিতে বন্যার সম্ভাবনা রুখতে বাল্মীকিনগর ব্যারেজের 36টি এবং কোশী ব্যারেজের 20টি গেট খুলে দেওয়া হয়েছে। এর ফলে গত 24 ঘণ্টায় জলস্তর কিছুটা নেমেছে। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে পড়ার পর সৌফল জেলার প্রশাসন জানিয়েছে, কোশী নদীর জলস্তর স্বাভাবিক সীমা পর্যন্ত বেড়েছে এবং কোশী ব্যারেজেও সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। পরিস্থিতির ওপর সর্বক্ষণ নজর রাখা হচ্ছে। নদীগুলিতে জলস্তর বাড়ার সম্ভাবনার প্রেক্ষিতে পূর্ব ও পশ্চিম চম্পারণ, সারণ এবং গোপালগঞ্জ জেলাকে সতর্ক করা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আজও ওড়িশার বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। রাজ্যের বিচ্ছিন্ন কিছু এলাকায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে বারগড় জেলার জন্য

0: লাল সতর্কতা এবং পশ্চিম ওড়িশার বেশ কয়েকটি জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। কেন্দ্রাপাড়া, ভদ্রক, জাজপুরের কিছু এলাকা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। নতুন করে এই বৃষ্টির পূর্বাভাস সেই জায়গাগুলিতে আবার বন্যার আশঙ্কা তৈরি করেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি NIFT-র যৌথ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। রাষ্ট্রপতি বলেন, এই প্রতিষ্ঠানের পড়ুয়ারা দেশে এবং বিদেশে বহু উল্লেখযোগ্য কাজ করেছেন।
1: শ্রেষ্ঠ একাডেমিক প্রদর্শন কে লিয়ে পুরস্কৃত হোনে ওয়ালে বিদ্যার্থীয়ঙ্কো মে বিশেষ বধাই দেতি হুঁ। NIFT के सभी संकाय सदस्यों को भी मैं हार्दिक बधाई देती हूँ, जिनके मार्गदर्शन में विद्यार्थियों ने ये उपलब्धियाँ प्राप्त की है। मुझे बताया गया है कि पिछले चार दशकों में NIFT ने राष्ट्रीय और अंतर्राष्ट्रीय स्तर पर अनेक उपलब्धियाँ उल्लेखनीय कार्य किए हैं। संस्था के पूर्व विद्यार्थियों ने फैशन के वैश्विक मंच पर तथा अंतर्राष्ट्रीय फैशन संस्थानों में अपनी पहचान बनाए हैं और देश का सम्मान बढ़ाए।
0: সারা দেশের ১৮টি NIFT ক্যাম্পাসে স্নাতক শিক্ষার্থীদের হাতে ডিগ্রির শংসাপত্র তুলে দেন তিনি। অনুষ্ঠানে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংও উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, প্রাক্তন রাষ্ট্রপতি অত্যন্ত দক্ষ প্রশাসক ও পণ্ডিত ব্যক্তি ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের সাংবিধানিক মূল্যবোধের প্রতি সুদৃঢ় অঙ্গীকার বজায় রেখেছিলেন তিনি। ভারতীয় নৌবাহিনী আজ মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে নিস্তা শ্রেণীর দ্বিতীয় ডাইভিং সাপোর্ট ভেসেল INS নিপুণকে নৌবহরে অন্তর্ভুক্ত করেছে। কমিশনিং অনুষ্ঠানে নৌসেনা প্রধান অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন বলেন, কৌশলগত পরিবর্তনের সময় সমুদ্রের গভীরে অভিযানের জন্য প্রয়োজনীয় সক্ষমতা বাড়াতে নিপুণ নৌবাহিনীর একটি শক্তিশালী সংযোজন হতে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, করোনা মহামারী পরবর্তী বছরগুলির মতো 2026-27 অর্থবর্ষেও দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার 7% বেশি থাকবে বলে আশা করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে শিকাগোতে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরান সংঘাত এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে সরবরাহ ব্যবস্থা বাধাপ্রাপ্ত হয়েছে, সেই বাধা অতিক্রম করে অর্থনৈতিক বৃদ্ধি গতি বজায় রাখবে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র গতরাতে হরমুজ প্রণালীর লারক দ্বীপে ইরানি সামরিক লক্ষ্যবস্তুকে হামলা চালিয়েছে। মার্কিন বাহিনী জানিয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সেনারা হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইনবাহী রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিল। এরপরই তারা লারক দ্বীপে দুটি ইরানি লঞ্চারকে লক্ষ্যবস্তু করে। এদিকে ইরান এই মার্কিন হামলার জবাবে জর্ডানের মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। US ওপেন টেনিসে সার্বিয়ার নোভাক জকোভিচ প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিয়েছেন। 25তম খেতাব জয়ের লক্ষ্যে নেমে নোভাক নিউ ইয়র্কের আর্থার স্টেডিয়ামে প্রথম রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের কাছে 7-6, 5-7, 4-6, 6-2, 6-1 হেরে যান। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তান সফরের প্রথম দিনে বিশকেকে ফ্রেন্ডস অফ ইন্ডিয়ার সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন। নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 903, নিখোঁজ 4000-এরও বেশি। খবর পড়া এখনকার মতো শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। এসএসসির 26,000 চাকরি বাতিল মামলায় যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ আগামী বছর 31 মে পর্যন্ত বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন না হওয়ায় রাজ্যের সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর করেছে শীর্ষ আদালত। এর আগে এই নিয়োগের জন্য 31 আগস্ট অর্থাৎ আজ পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল, কিন্তু এই সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে না বলে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সঞ্জীব সচদেবার বেঞ্চ আজ স্পষ্ট জানিয়েছেন, এটি সময়সীমা বৃদ্ধির শেষ নির্দেশ, এরপর আর কোনো অতিরিক্ত সময় দেওয়া হবে না। উল্লেখ্য, নিয়োগে দুর্নীতির অভিযোগে স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেওয়াপাড়াতে প্রশাসনিক সভা থেকে আবাস যোজনা, আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দিয়েছেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম বিধানসভা এলাকায় একাধিক জনকল্যাণমূলক

0: প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। তিনি বলেন, এই এলাকার মানুষের জন্য আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। নন্দীগ্রামে 2,50,000 মানুষ আয়ুষ্মান ভারত কার্ড পাচ্ছেন, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা পাবেন 87,000 মানুষ, নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন মাতৃমা বিল্ডিং এর সূচনা হয়েছে, রেয়াপাড়া স্বাস্থ্যকেন্দ্রে শয্যা সংখ্যা 30 থেকে বাড়িয়ে 60 করা হয়েছে, নন্দীগ্রামে সূচনা হয়েছে নতুন পুলিশ মর্গের 32টি রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ চলছে, এখানকার 67,000 মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে, মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য বিশেষ আর্থিক বরাদ্দের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় প্রকল্প বিকশিত ভারত জি রামজির কাজেরও আজ সূচনা হয়েছে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে নন্দীগ্রামে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ থমকে ছিল বলে অভিযোগ করেন শ্রী অধিকারী।
1: 21-এ হেরে গেছিলেন বলে নন্দীগ্রামের রেল আটকে রেখেছিলেন, মাত্র 6 একর জায়গা। আমরা অলরেডি 3.5 একর জায়গা রেলকে দিয়ে দিয়েছি, বাকিটাও দিয়ে দেব। আগামী মার্চ মাসের মধ্যে আমাদের নন্দীগ্রাম বটতলা রেল স্টেশনে উঠব এবং বাজকুল দেশপ্রাণে এসে নামব। প্রাক্তন মুখ্যমন্ত্রী হেরেছিলেন বলে ডেথ সার্টিফিকেট আটকে রেখেছিলেন, হাইকোর্ট করে আমি আদায় করেছি। 9 জনের চাকরি বাকি ছিল, সেটাও আমি দিয়ে দেওয়ার কাজ করেছি এই 3.5 মাসের মধ্যে।
0: রাজ্য সরকার মেধার সঙ্গে কোন রকম আপোষ করবে না বলে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন। তিনি বলেন, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের বিকেন্দ্রীভূত কাউন্সেলিং নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কিছু আশঙ্কা তৈরি হয়েছিল, কিন্তু ইতোমধ্যে বোর্ডের তরফে সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব ছাত্রছাত্রী কেন্দ্রীয়ভাবে অনলাইন কাউন্সেলিং এর মাধ্যমে কোন কলেজে ভর্তি হয়েছেন, তারা ফের প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পাবেন। একই সঙ্গে সরকার কলেজ ভিত্তিক ভর্তির নামে মেধা তালিকায় নাম না থাকা পড়ুয়াদের ভর্তিও নিয়ন্ত্রণে আনার ব্যাপারে সচেষ্ট। উল্লেখ্য, এর আগে গত 27 তারিখ বোর্ডের তরফে জানানো হয়েছিল, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ও ফার্মাসি কোর্সে যেসব পড়ুয়া ইতোমধ্যেই কাউন্সেলিং এর মাধ্যমে ভর্তি হয়ে গিয়েছেন, তারা আর বিকেন্দ্রীভূত কাউন্সেলিং এ অংশগ্রহণের সুযোগ পাবেন না। এরপর গতকাল সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সারা ভারত সেফ এডুকেশন কমিটি। যদিও কমিটির সম্পাদক অধ্যাপক তরুণ নস্করের অভিযোগ, বোর্ড বেসরকারি কলেজগুলিকে সুবিধা পাইয়ে দিতে এবং শিক্ষার বেসরকারীকরণকে উৎসাহিত করতে বদ্ধপরিকর। ভারত বাংলাদেশের মধ্যে 30 বছরের গঙ্গা পদ্মা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণের আগে এ রাজ্যের নদীগুলির প্রবাহ, বন্দর

0: রাজ্য সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে বিস্তারিত রিপোর্টও জমা দিয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্তের আগে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের প্রশাসনিক স্তরে বিস্তারিত আলোচনা প্রয়োজন বলেও মনে করছে রাজ্য সরকার। নেপালে হর্পাবান বিপর্যয়ের পর আজ বাড়ি ফিরেছেন হুগলির উত্তরপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষিকা অঞ্জনা সান্যাল। কলকাতার একটি ভ্রমণ সংস্থার সঙ্গে কৈলাস মানস সরোবর গিয়েছিলেন তিনি। এদিকে নেপালে এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে এখনও পর্যন্ত 903 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজ 4000-এরও বেশি। মালদার ইংরেজবাজার ব্লকের মিল্কি গ্রাম পঞ্চায়েতের খাসকল গ্রামে ঢোকার একমাত্র রাস্তা গঙ্গা ভাঙনের কবলে। ইতোমধ্যেই নদীতে তলিয়ে গেছে রাস্তার বেশ কিছু অংশ। শতাধিক মানুষ খাসকল হাইস্কুলে আশ্রয় নিয়েছেন। বিগত কয়েক বছরে 5 কিলোমিটার এলাকা গঙ্গায় তলিয়ে গেছে। অবৈধ অনুমতি ব্যতীত খনিজ পরিবহন প্রতিরোধ করতে রাজ্য সরকার ক্ষুদ্র খনিজ পরিবহনের সঙ্গে যুক্ত সব যানবাহনে আবশ্যিকভাবে ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজস্ব ক্ষতি আটকাতেই এই পদক্ষেপ। নিম্নচাপ এলাকাটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপ রূপে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। এদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজও আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
3: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
4: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
2: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
4: তাহলে সঠিক নম্বর?
2: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
4: দিদি তুমি বাঁচালে।
2: কাজ থেকে নয়।
4: হ্যাঁ করছি। আরবিআই কথা বলে,
5: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
6: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

0: নমস্কার, আমি সোমা মুখোপাধ্যায়। আজকে আপনাদের সঙ্গে মহিলা মহলে, আজ মহিলা মহলে মঞ্চ সংবাদ।
1: মঞ্চ সংবাদে আজকে আমাদের যিনি অতিথি, নাট্যকর্মী শ্রীমতী সীমা ঘোষ, আপনাকে স্বাগত।
2: নমস্কার।
1: মঞ্চ সংবাদ, তার মধ্যেই একটা লুকিয়ে রয়েছে কিছু সংকেত, অর্থাৎ মঞ্চের কথা, মঞ্চের নানান দিকের কথা। সেই নানান দিকের কথা তো জানবই, এবং এই নাটকের সঙ্গে আপনার যে পথ চলা, এবং সেটা দীর্ঘ পথ চলা, সেই পথ চলার শুরুর দিনের কথাগুলো আগে জানতে চাইবো দিদি।
2: কথাগুলো বলতে আমার নিজেরও ভারী ভালো লাগে। আমার থিয়েটারে আসা 1997 থেকে। অ্যাকচুয়ালি আমি একমাত্র আমাদের গ্রুপ কসবর্গ সেখানেই থিয়েটার করি, এবং এই গ্রুপেরই নাটক, গ্রুপ থিয়েটারের নাটক দেখা বলতে আমি প্রথম এই গ্রুপেরই নাটক দেখি। আর আমার বৈবাহিক সূত্রে বলবো না, অ্যাকচুয়ালি আমি এই থিয়েটারের প্রতি আকৃষ্ট হই এই দলের নাটক দেখে, এবং এই দলের যিনি ডিরেক্টর তিনি আমার হাজবেন্ড মনীষ মিত্র, তারই ডিরেকশনে আমি প্রথম অভিনয় করি। যদিও প্রথম যখন আমি দলে যুক্ত হই, মঞ্চ কথা মানে মঞ্চে তো অভিনেতারা থাকেন, মিউজিশিয়ানরা থাকেন, কিন্তু মঞ্চের

0: আড়ালেও তো অনেকে থাকেন, যেমন লাইট করেন যিনি, মিউজিক করেন অনেকে বাইরে থেকে, এবং একটা দল গ্রুপ থিয়েটার চলতে গেলে তো আরো অনেক কিছু করতে হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ। আমি প্রথমে বলেছিলাম যে আমি এই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজটুকুই করব, আমি অ্যাক্টিং করব না। আমার থিয়েটারে আসাটা কিন্তু এইভাবেই, এবং প্রথম দিকে আমি সেটাই করতে শুরু করি। আমি হলের যে ফর্ম ফিল আপ সেগুলো, টিকিট কাউন্টারে বসা, এরকম যা যা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ যেটুকু আমি পারি সেরকম কাজই করতে শুরু করি। তখন আমার অ্যাক্টিং এর কিন্তু আগ্রহ তৈরি হয়নি, বরং ভয়ই লাগতো, মনে হতো যে ব্যাপারটা বেশ কঠিন। তারপরে একটা প্রয়োজন হয়ে পড়লো দলের, তখন দলে সংকট নামে একটা নাটক চলছে, তার মানে রচনা এবং নির্দেশনা মনীষ মিত্র। তো সেখানে একটি মেয়ে অভিনয় করত যার একটা নাচের প্রোগ্রাম পড়ে যায় বাইরে, তখন আমি নিজে থেকেই আবার প্রস্তাব দিই যে আমাকে কি ট্রাই করবে, আমি কি চেষ্টা করব এই চরিত্রটা। সেই প্রথম আমার থিয়েটার করা। তার আগে কিন্তু এই ছোটবেলায় যেমন সকলেই করে স্কুলে পাড়ার বাচ্চাদের নিয়ে, সেরকম থিয়েটারের বাইরে আমি কোনো সিরিয়াস থিয়েটার আগে করিনি। এই সংকট নাটকে একটা সাবস্টিটিউট রোল দিয়েই আমার প্রথম থিয়েটারের অ্যাক্টিং শুরু। এর পরবর্তী সময়ে দলের বিভিন্ন প্রোডাকশনে আস্তে আস্তে জড়িয়ে পড়েছি, এবং তখন অভিনয়টাকে ভালো লেগে গেছে, সেই থেকে এখনো পথ চলছি।
1: তার মানে সংকট নাটকে আপনি সংকট মোচন হিসেবে যাত্রা শুরু করলেন।
0: সেই রকমই, সেই রকমই। এর পরবর্তীকালে সবকটা নতুন নাটক এক এক করে হয়েছে, সেই নাটকের জার্নিতে আস্তে আস্তে জুড়ে গেছি, মানে সেই নাটকগুলো একবারে শুরু থেকে তৈরি হওয়া অবধি থেকেছি।
1: আপনার কথার প্রসঙ্গ ধরেই আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, এই যে একদম শুরু থেকে একটা নাটকের থাকা এবং শেষ অবধি সেটা যতক্ষণ না মঞ্চস্থ হচ্ছে, এর মধ্যে অনেকগুলো কাজ থাকে। অভিনয় তো একটা দিক যেটা আমরা মঞ্চে সেই সময় উপস্থাপনা করছি বা সেই সময় যিনি নাটক করছেন মঞ্চে তারা রয়েছেন, কিন্তু নানান দিকগুলো রয়েছে, সেগুলোও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
0: অবশ্যই, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে আমাদের দলের চলনটাও একটু পৃথক, হয়তো আমাদের যে নাটকগুলো, আমাদের প্রথম কথা হচ্ছে অভিনেতা অভিনেত্রীরা এবং মিউজিশিয়ানরাও মেইনলি সকলেই আমাদের দলের, মানে বাইরে থেকে কেউ এসে অ্যাক্টিং করে চলে যাচ্ছেন এমনটা নয়। বেশিরভাগে আমি যখন দলে যুক্ত হয়েছি, এখন তো আমি 97 থেকে আজকে 26 সাল, 2026 এতগুলো দিন পার করে এসেছি, তখন আমার বয়সটা কম ছিল এবং আমাদের দলে যারা ছিল সবাই অল্প বয়স্ক ছিল। এখনো আস্তে আস্তে সবচেয়ে বেশিরভাগই ছোটরা, অনেক ছোটরা আছে, স্কুলের স্টুডেন্ট আছে, কলেজের স্টুডেন্ট, তাদের শুরু থেকে শেখার একটা প্রসেস। হ্যাঁ, তারা ওখানে শিখছে, আর শুধু তো রিহার্সাল রুমে তৈরি হচ্ছে না, তারা বিভিন্ন ওয়ার্কশপের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন রকম ওয়ার্কশপ করেছি, কখনো কালারি, কখনো ঝুমুর শেখা, কখনো ছৌ শেখা, যক্ষগানা দেখা, পাণ্ডবানী শেখা, এইগুলোর মধ্যে দিয়েই কিন্তু গড়ে উঠছেন একজন অভিনেতা অভিনেত্রী বা মিউজিশিয়ান। এছাড়াও একটা নাটক যখন মঞ্চস্থ হচ্ছে, তখন তার জন্য প্রয়োজনীয় একজন সেট ডিজাইন করছেন, হয়তো আলোর একজন ডিজাইন করছেন, কস্টিউম একটা মেইন পার্ট, এগুলো তো নাটকের সঙ্গে সঙ্গে, প্রতিটা নাটকে এগুলোরও একটা গুরুত্বপূর্ণ অংশ। এর মধ্যে আমার খুব পছন্দের কাজ হচ্ছে কস্টিউম ডিজাইন করা। আমি বেশিরভাগ নাটকগুলোতেই কস্টিউম ডিজাইন করে থাকি, এটা আমার বেশ পছন্দের কাজও বটে। আমার মনে হয় সম্ভবত আপনি এই কথাগুলোই জানতে চাইছিলেন।
1: হ্যাঁ, এই যে সজ্জা, এবং সেটা তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে সেটাই সবচেয়ে বড় যেটা সামনে আসছে, এবং সেটা আপনার পছন্দের জায়গা, এবং সেটার জন্য আপনি পুরস্কৃতও হয়েছেন।
0: হ্যাঁ, আমি 2010 সালে কস্টিউম মেটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম কস্টিউম ডিজাইনিং এর জন্য, 2010 সালে, যেটা দিল্লিতে হয়, কামানি অডিটোরিয়ামে হয়েছিল, আমাদের ভারত কথা নাটকটা হয়েছিল ওখানে, সেই নাটকটার কস্টিউম ডিজাইনিং এর জন্য আমি পুরস্কৃত হয়েছিলাম। আর তাছাড়া সেই নাটকটায় আমি বেস্ট ফিমেল অ্যাক্ট্রেস হিসেবেও পুরস্কৃত হয়েছিলাম।
1: মানে এ তো মানে একই মানুষের মধ্যে অনেক অনেক গুণের সমান।

0: আমার, কারণ আপনার আরেকটা দিকও রয়েছে, আপনি একজন অঙ্কের শিক্ষিকা এবং সেই দিকটা সামলান, সামলানোর সাথে সাথে এত নিবিড় ভাবে এই যে মঞ্চের সঙ্গে থাকা, অভিনয় করা এবং তার পাশাপাশি একটা দলকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং বিভিন্ন জায়গায় আপনারা তো অনুষ্ঠান করতে যান, মানে দেশের মধ্যে তো বটেই, দেশের বাইরেও।
1: হ্যাঁ, দেশের বাইরেও অনেক জায়গায় গিয়েছি, অনেকগুলো দেশে অভিনয় হয়েছে আমাদের। তার মধ্যে আমি যে সমস্ত জায়গায় গিয়েছি তা না, আমাদের অন্য আরেকটি প্রোডাকশনও ছিল, সেই প্রোডাকশনটা অনেকগুলো শেক্সপিয়ার থিয়েটার ফেস্টিভ্যালে গিয়েছে। আমি যেমন চায়না, পোল্যান্ড, ডেনমার্ক, বাংলাদেশ, এই দেশগুলোর মধ্যে অভিনয় করেছি। আর সেই নাটকটি জার্মানি থেকে, ফ্রান্স থেকে, রোমানিয়া, হল্যান্ড, জিম্বাবুয়ে বিভিন্ন জায়গায় অভিনীত হয়েছে, ম্যাকবেথ বাদ্যর যে নাটকটা। আর আমরা বিদেশে যে অভিনয়টা করেছি সেটা খুব একটা সম্মানের অভিনয় আমি বলবো, যে ইয়ানুস কোরজাক, যিনি ডাকঘর নাটকটা করিয়েছিলেন ঘেটোর বাচ্চাদের নিয়ে, যেখানে তিনি জানতেন যে কিছুদিন বাদে বাচ্চাগুলোকে গ্যাস চেম্বারে নিয়ে যাওয়া হবে, সেই ঘেটোর বাচ্চাদের দিয়ে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকটি অভিনয় করিয়েছিলেন পোলিশ ভাষায়। তার জন্মদিনে উপলক্ষে 100 বছর পূর্তিতে সম্ভবত আমাদেরকে পোল্যান্ডের একটা ইনস্টিটিউট থেকে ডেকেছিল আমাদের ডিরেক্টর মনীষ মিত্র, সেই নাটকটা ডিরেক্ট করেছিলেন ডাকঘর। আমরা ওখানে গিয়ে ডাকঘর অভিনয় করি, যেখানে ইন্ডো পোলিশ প্রোডাকশন বলা যায়, কারণ আমাদের গ্রুপ থেকে আমরা 3-4 জন অভিনয় করেছিলাম, আবার পোলিশ অ্যাক্টররাও অভিনয় করেছিলেন, ডিরেক্টর ছিলেন মনীষ মিত্র। এছাড়াও ডাকঘর নাটকটা আমরা এর আগেও গিয়ে 2012 সালে সম্ভবত পোল্যান্ডের বিভিন্ন শহরে গিয়ে অভিনয় করেছি। মহাভারত করেছি, একটা টিম আমরা গিয়েছিলাম মহাভারত পোল্যান্ডের বিভিন্ন শহরে এবং ডেনমার্কে, বাংলাদেশে একাধিকবার গিয়ে অভিনয় করেছি, এই সুযোগগুলো আমাদের নিশ্চয়ই হয়েছে।
0: এই যে দেশের মধ্যে আপনারা বিভিন্ন, মানে আমাদের জেলা থেকে বেরিয়ে বিভিন্ন জেলায় বিভিন্ন সময় আপনারা আপনাদের নাটকের দল নিয়ে গেছেন, এবং সব থেকে যেটা আপনাদের দলের বৈশিষ্ট্য সেটা হচ্ছে সেখানকার সংস্কৃতির সাথে একেবারে মিশে গিয়ে তাদের যে নির্যাস সেইটাকে মঞ্চস্থ করা, এটা কতটা কঠিন?
1: এটা তো ভালোবাসার জিনিস, ভালো লাগা এবং ভালোবাসার জিনিস, ঠিক কঠিন বা সহজ ভাবে বোঝা যায় না। আমাদের দলের চর্চাটাই এটা, আমাদের ডিরেক্টরের খোঁজই এটা, যে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে, যে আমাদের তো কালচারালি খুব রিচ কান্ট্রি, বিভিন্ন প্রান্তে যে যে আমাদের দেশজ শিল্প আছে তার তো খুব সামান্যই আমরা মানে প্রত্যক্ষ করতে পেরেছি, তারও তো কত কি আছে আমরা আমাদের জানার বাইরেও, তবু আমরা কখনো ঝুমুর বা ছৌ দেখতে এবং শিখতে পুরুলিয়ায় গিয়েছি, পাণ্ডবাণী শিখতে গিয়েছি, আমার গুরু খুবই বিখ্যাত মানুষ পদ্মবিভূষণ সিজন বাই, যিনি গত মাসে আমাদের ছেড়ে চলে গেছেন 5ই জুলাই। কখনো কর্ণাটকে ঘুরে ঘুরে আমরা ইয়াকশাগানা দেখি, কেরালায় গিয়ে কথাকালি, কুদিয়াট্টাম, মোহিনীয়াট্টাম দেখছি, কালারি দেখছি, তারা এসেছেন আমাদের গ্রুপে বিভিন্ন সময় ওয়ার্কশপ করাতে। কঠিন তো বটেই, কিন্তু ভালো লাগার জিনিস তখন আর কঠিন থাকে না, ভীষণ আনন্দ থাকে।
0: আপনি যেই গুরুর সংস্পর্শে আসার সুযোগ পেলেন সেটা আপনার জীবনে একটা বড় পাওয়া তো বটেই, কারণ পাণ্ডবাণী যে আর হাত ধরে বিখ্যাত হয়েছে তার সংস্পর্শে আপনি এলেন, এটা আপনার জীবনের কত বড় আপনার কাছে এই পাওয়াটা, বা এটা আপনার জীবনে কি আলাদা কোথায় এর গুরুত্বটা?
1: হ্যাঁ, এটা খুব বিশেষ করে বলতে হয়, আমরা 2005 সালে প্রথম আমাদেরই নাটক একটা, এই যে বিভিন্ন খোঁজের কথা বলছি, আমাদের দেশজ শিল্পের খোঁজ, তো সেরকমই একটা খোঁজে একটা নাটকের প্রয়োজনেও বলতে পারেন, 2005 সালে পাণ্ডবাণী শিখতে আমার গুরু পদ্মবিভূষণ তিজান বাইয়ের কাছে যাই। কিন্তু তার আগে কিন্তু আমাদের সত্যি পাণ্ডবাণী সম্পর্কে সেভাবে খুব ধারণা ছিল না, জানতাম যে এটা একটা ছত্তিশগড়ের লোকনাট্য, লোকশিল্প, এবং ওনার নামটা জেনেছি, তাকে তো আগে কখনো

0: দেখিনি। তো সেই প্রথম গেলাম যখন, প্রথম কিন্তু আমি নিজে গিয়ে শিখবো সেরম ভাবে যাইনি, একটা টিম গিয়েছিলাম ওয়ার্কশপটা করব বলে, ওনার কাছে গিয়ে শিখবো দেখবো বলে। তো মূলত আরো বাকি দুজন ছিল, তারাই শিখবে এরমটাই ভেবেছিল। আমি নিজেও ভাবিনি যে আমি শিখতে পারবো বা শিখবো, কারণ আমার প্রথাগত কোনো গান যে গাওয়া শেখা সেরম শিক্ষা, প্রথাগত শিক্ষা নেই। নাটকের প্রয়োজনে তো আমাদের সবই করতে হয়, গানও গাইতে হয়। তো সেই গান গেয়েছি, ঝুমুর গেয়ে, কিন্তু এই যখন গেলাম তখন একটা বিশেষ পরিস্থিতিতে, উনি যখন বললেন যে তোমরা কিছু করে দেখাও, হঠাৎ করে আমি গেয়ে উঠলাম, বা প্রসঙ্গ যেটা বলে পাণ্ডবাণী মানে তো গল্প বলা, পাণ্ডবদের কথা মানে মহাভারতের কথা গানে গল্পে ছন্দে অভিনয়ে প্রকাশ করা হয়। তো আমি একটুখানি অংশ করে ফেললাম, উনি যখন বললেন যে কেউ কিছু করে দেখাও, তাতে উনি প্রচন্ড খুশি হলেন এবং আমাকে আশীর্বাদ করলেন, বললেন যে আমার আমাদের যিনি ডিরেক্টরকে বললেন যে ওকে রেখে যাও, আমি ওকে ছোটা পিজন করে ছাড়বো। সেই দিন থেকে আমার একটা আর একটা পথ চলা শুরু হলো, মানে আমি মনে হলো যে না, এটা শিখতে পারবো। এবং তার পরবর্তী 2-3 দিনের মধ্যে যেদিন চলে আসবো, তার আগের দিন উনি আমাকে ওনার তাম্বুরা উপহার দিলেন, তখন তো পাণ্ডবাণী করতেই হতো, তখন আর তো কোনো উপায় নেই, এটা তো আদেশ এক প্রকার। তো এইটা আমার জীবনের আর একটা শিক্ষার আর একটা পথ চলা শুরু হলো। শুধু শিক্ষা মানে পাণ্ডবাণী শিখেছি তা না, তার কাছে জীবনের অনেক পাঠও পেয়েছি।
1: এই যে একটা নতুন সংস্পর্শে আসা, তা আপনার নিজের এই যে নাটকের যে আপনার পথ চলা, তাকে কতটা সমৃদ্ধ করলো? এবং সেখান থেকে আপনি তো নিজেও বিভিন্ন জায়গায় পরবর্তী সময় এই ধারাকে তুলে ধরেছেন।
0: হ্যাঁ, তখন থেকেই আমি ওই যে পাণ্ডবাণী আমি 2006 সালে প্রথম স্টেজ করি পাণ্ডবাণী, প্রথমে ওই নাটকটা যেটা ভারত কথা, যেটার খোঁজে প্রথম ওনার কাছে পৌঁছেছিলাম, সেই নাটকটাতে একটা গোটা পাণ্ডবাণীর পালা হতো, সেইটা আমি করতাম। সেই তা পরবর্তীকালে ওই নাটকটা না, এমনি শুধু পাণ্ডবাণীর বিভিন্ন প্রসঙ্গ, আসলে পাণ্ডবাণীর এক একটা প্রসঙ্গ বলে, যেমন ধরুন দ্রৌপদী স্বয়ম্বর, যেমন ধরুন দুঃশাসন বধ বা গদা পর্ব বা দ্রৌপদী চিরহরণ, এরকম বিভিন্ন প্রসঙ্গ হয়। তো সেরকম প্রসঙ্গগুলো আমি এরপরেও করেছি, এখনো করছি। এবং সেক্ষেত্রে আমি বলবো যে আমার মানে পরম সৌভাগ্য যে আমি একাধিকবার আমার গুরুর সঙ্গে একই মঞ্চে পাণ্ডবাণী করার সুযোগ পেয়েছি।
1: অসাধারণ মুহূর্ত, এবং গুরুর সাথে একসাথে মঞ্চ ভাগ করে নেওয়া, এই সৌভাগ্য তো সকলের হয় না। তো সেইখান থেকে যদি ছোট্ট করে একটু আপনার অভিজ্ঞতার কথা বলেন। যে
0: আসলে ওনার সঙ্গে থাকা প্রতিটা মুহূর্তই ভীষণ ভালো লাগার, শুধু যে পাণ্ডবাণী শেখা তা নয়, ওনার পুরো জীবন যাপন, ওনার চর্চা এবং আমার প্রতি ওনার যে ভালোবাসা, যে স্নেহ, সেটা সর্বক্ষণ আমি অনুভব করেছি। যেমন আমার আমি ওনার গ্রামেও ওনার বাড়ি গিয়ে থেকেছি, যখন প্রথমবার গিয়েছিলাম উনি তখন ভিলাইতে থাকতেন, তার কাছে গেছি সেখানে। আসলে আমি কোনো আলাদা করে মুহূর্ত বলতে পারি না, যেমন ধরুন একটা ভীষণ আনন্দের মুহূর্ত, এটা অপ্রত্যাশিত প্রাপ্তি, যখন উনি আমার হাতে তাম্বুরাটা তুলে দিলেন। তাম্বুরা ছাড়া তো পাণ্ডবাণী হয় না, তাম্বুরা একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। আপনি যদি পাণ্ডবাণী দেখে থাকেন বা কোনো ছবিও দেখে থাকেন, তাহলে দেখবেন একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বীণার মতন দেখতে, সেইটা হাতে নিয়েই সমস্ত পাণ্ডবাণী শিল্পীরা পাণ্ডবাণী করেন, ওটা ছাড়া পাণ্ডবাণী করেন না। তো সেইটা যখন উনি আমায় তুলে দিলেন, এটা তো একটা এই যে অভিজ্ঞতাটা, এই যে আনন্দের মুহূর্তটা, এটা তো ভাষায় প্রকাশ করার মতন নয়। এরকম প্রতিটা মুহূর্তই আমি পেয়েছি। আমার আমাকে উনি শাড়িটা পরা শেখাচ্ছেন, আমার ওনার কাছ থেকে পাওয়া প্রতিটা মুহূর্তই এমনই অভিনব, এমনই সুন্দর।
1: একজন নাট্যকর্মী হিসেবে ধরুন পরবর্তী সময়ে যারা এখনকার প্রজন্ম, যারা নাটককে ভালোবাসছে, নাটকের জন্য তারা পরিশ্রম করছে, একজন নাট্যকর্মীকে অভিনয় ছাড়া আর কি কি বিষয় নজর রাখতেই হয় বলে আপনার মনে হয়?
0: আসলে অভিনয়টা

0: শুধু গলার হয় না, অভিনয় মানে তার চারপাশকে জানতে হবে, সমাজ সচেতন হতে হবে, তাকে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করে জানতে হবে, সমাজ সচেতন হতে হবে, এবং তার অবশ্যই তার গলা, তার শরীর নির্মাণ সেগুলোও করতে হয়। আমরাও করি, যারা নতুন তারাও করছেন, এবং আমার তো মনে হয় যে যারা সত্যিকারের চর্চাটা করছে, থিয়েটারটা করতে চাইছে, তারা এ ব্যাপারে যথেষ্ট সচেতন। তারা আমাদের থেকে বয়সে ছোট হওয়া সত্ত্বেও যথেষ্ট সচেতন, যারা সত্যিকারের সিরিয়াস থিয়েটারটা করতে চাইছে।
1: আপনাদের তো সারা বছর ধরে নিশ্চয়ই প্রচুর নাটক, প্রচুর মঞ্চে অভিনয় করতে হয় এবং নাটক মঞ্চস্থ করতে হয়, সেক্ষেত্রে বহু সময় এই নিয়ে ব্যস্ত থাকার তো একটা দিক রয়েইছে। বর্তমান সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে এই যে একটা অধ্যাবসায়, একটা সাধনা, এবং এই সাধনার সাথে চিরন্তন ভাবে একটা গাঁটছড়া বাঁধা, সেটা কতটা চ্যালেঞ্জিং, এবং আজকের দিনে দাঁড়িয়ে অর্থনৈতিক দিকটাও তো একটা থাকে। একজন নাট্যকর্মী যিনি সম্পূর্ণভাবে নাটকের ওপরে নির্ভরশীল, নাটকের ওপরে যিনি তার জীবন যাপন এবং জীবনযাত্রাকে নির্বাহ করতে চান,
0: সেই ক্ষেত্রটা তো আমার মনে হয় যে সত্যি বড়ই কঠিন। কারণ তাকে শিল্প চর্চা করতে গেলে, সাহিত্য চর্চা করতে গেলে, সে যে ফিল্ডেই করুক না কেন, প্রথমে তাকে বেঁচে থাকতে হবে। একটা সম্মানজনক ভাবে তার বেঁচে থাকা দরকার। তার নিজেকে নির্মাণ করার জন্য তার কিছু অর্থের প্রয়োজন হয়। সেই লড়াইটা সত্যিই আমার মনে হয় বড়ই কঠিন। তবে এটাও ঠিক যে সাধনার পথ সর্বদা চিরকালই খুবই কঠিন। সেই ব্যালেন্সটা কি করে করা সম্ভব সেটা আমি আমি বরং জানবো না, কারণ জানি না ততটা, দেখছি যদিও, কিন্তু আমি তো খানিকটা প্রিভিলেজড এই এই দিকে। যেমন আমি সবসময় থিয়েটারটা করতে পারছি না, তারা থিয়েটারটা করতে পারছে, বা কেউ গান করতে চাইলে সে সারাক্ষণ করতে পারছে, তেমন তার ওই চিন্তাটা যতটা আছে শিল্পের মধ্যে দিয়ে রোজগার করতে পারলে সে যেমন সুখী বা খুশি থাকতে পারে, আমার কিন্তু দিনের অনেকটা সময় বাধ্যতামূলক অন্য কাজ করতে হয়। আবার আমি সেই সময়টা যেমন শিল্প চর্চা করতে পারি না, কিন্তু আমি সিকিউর যে জানি আমার মাসের শেষে ওই টাকাটা আসবে, যেটা থেকে আমি নিশ্চিন্ত, আমাকে ভাবতে হবে না যে থিয়েটার করার জন্য আমার রোজগার হলো না। তবে থিয়েটার থেকে তো রোজগার করছেন, উনি গান শেখাচ্ছেন, হয়তো কঠিন কিন্তু এক্সিস্ট করছেন, তা নাহলে তো শিল্পই হারিয়ে যেত।
1: ছিল যে সময় নাটক বা যেসব নাট্যকর্মীরা থাক, বিভিন্ন সময় আমরা দেখেছি শুনেছি যে মহিলাদের চরিত্রটাও পুরুষরা করতেন, অর্থাৎ নারীদের সর্বসম্মুখে আসা নাটক করা এগুলোর কথা একটা সময় ভাবাই যেত না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজ আপনারা সারা রাত ব্যাপী অনুষ্ঠান করছেন, সারা রাত ব্যাপী আপনারা নাটক মঞ্চস্থ করছেন, মেয়েরা এখন এই নাটকের পেশায়, থিয়েটারের পেশায় এবং অভিনয়ের বিভিন্ন দিকে রয়েছেন, এই যে একটা পথ চলা, এটা কতটা কঠিন ছিল বা এর জন্য কতটা আত্মত্যাগ করতে হয়েছে মেয়েদের?
0: হ্যাঁ, আমি যে সময়টা থেকে দেখেছি সেই সময়টায় কিন্তু অতটা কঠিন ছিল না যে মেয়েরা থিয়েটার করতে পারবে না, কিন্তু কারণ তার আগে থাকতেই কিন্তু আমাদের অগ্রজরা স্বনামধন্য তারা তারা থিয়েটারে এসেছেন। আমি আমি দেখেছি তাদেরকে, আমি শাওলিদিকে দেখেছি, আমি স্বাতিলেখা সেনগুপ্তকে দেখেছি, এরকম উষা গাঙ্গুলিকে দেখেছি থিয়েটার ডিরেক্টর, আমাদের অগ্রজরাও কি, আমি তো সেই চ্যালেঞ্জটা আমাকে ফেস করতে হয়নি, কিন্তু সত্যিই একটা সময় এমন ছিল যে ছেলেরাই মেয়েদের অভিনয়টা করতেন। আমরা জানি নটি বিনোদিনীর কথা, যে কোথা থেকে এসেছিলেন, সব বলা হতো ভদ্র পরিবারের মেয়েরা নাটক থিয়েটার যাত্রা এসব করবে না, তাদের তো পর্দানসীন করে রাখা হতো। কিন্তু আমার যে সময়টা, সেই সময় আমি এই চ্যালেঞ্জটা ফেস করিনি। আমার মনে হয় আমার আগে যাদের নাম আমি করলাম তারাও করেননি, কারণ তাদের ছোট থেকেই যা থিয়েটার তারা করেছেন, শুনেছেন, তাদের জীবনী পড়েছি, তাদের মুখে

0: শুনেছি। আর বর্তমান সময়ে এখন তো আর পুরুষ নারীর এই বিভাজনটা সেভাবে থাকে না, আমাদের দল থেকেই তো বাচ্চারা সব যায়, রাত্রিবেলা রিহার্সাল হয়, অনেক রাতে ফেরে, এক ক্যাবে ফিরছে। এটা তো আমরাও সময় আমাদের সময় ভাবতে পারিনি, যখন আমরা আরো অনেকটা অল্প বয়স ছিল, রাত্রিবেলা একা ফিরতে পারতো না, এরম মনে হতো। এখন তারা পাচ্ছেন, সুযোগ সুবিধাও হয়েছে, তখন ওসব ছিল না। আমি যেহেতু আপনি ওই কথাটা বললেন যে হোল নাইট শো এর কথা, হ্যাঁ, আমাদের এখানে আমি জানাতে চাইবো আমার শ্রোতা বন্ধুদের যে আমরা আমাদের দল থেকে একটা নাটক করি, নাটকটা 6 ঘন্টা ব্যাপী হয়, আর মূলত হোল নাইট হয়, রাত্রি 11টা থেকে শুরু হয়, 5টা অবধি, কখনো আরেকটু বেড়ে যায়। উরুভঙ্গম নাম, সেটা মহাভারতের উপরে। সেই নাটকটা 2013 সাল থেকে আজকে 13.5 বছর ধরে চলছে এবং সমান জনপ্রিয়। এখনো অবধি প্রায় প্রতিটা শোই হাউসফুল হয়। গত 22শে অগস্ট আমরা সেই নাটকটার অভিনয় করেছি, তাতে 4টে বিরতি, 5টা হাফের নাটক। এই নাটকটা শহরে এবং অন্যান্য জেলা থেকেও অনেক মানুষ দেখেছেন, আমরাও বিভিন্ন জায়গায় অভিনয় করেছি। আমি শ্রোতা বন্ধুদের বলবো যে আপনারা সুযোগ পেলে, সময় পেলে পরবর্তী অভিনয় দেখতে আসবেন, আমাদের ভালো লাগবে।
1: এও কিন্তু এক নারী জয়যাত্রারই গল্প। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, অনেক ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ,
1: নমস্কার। শুনে নেব শ্যামল মিত্রের কণ্ঠে অপূর্ব এই গানটি।

প্রথমে আসি এক কলমে দুই নারীর বিষয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রসকলি গল্পে মঞ্জরী ও গোপিনী চরিত্র, ভালোবাসাকে ঘিরে যে দ্বন্দ্ব, তারপর তাদের নারীর হৃদয়ে স্নেহ মমতার প্রকাশ, যেখানে দুই নারী বৈপরীত্য সত্ত্বেও নিজেদের বোন বলতে পারে, পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য তাদের অন্তরের উপলব্ধি, লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেইল করতে পারেন, মেল আইডিটা বলে দিই, mahiala@gmail.com। আর চিঠি পাঠানোর ক্ষেত্রে আপনাদের লিখতে হবে আমাদের যে চিঠি পাঠানোর ঠিকানা, সেইখানে এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। অন্যদিকে আসি আমার কলমে। আমার কলম, বিষয় ঘণ্টার ধ্বনি। স্কুলে ঢোকার ঘণ্টার শব্দ হোক বা টিফিনের আগে বেজে ওঠা বেল, আর সেটা যদি হয় ছুটির ঘণ্টা, তাহলে তো আর কিছু বলারই নেই। আবার কখনো কখনো সেই ঘণ্টার ধ্বনি সকালের আজানও হতে পারে, বা সন্ধ্যের সময় ঠাকুর ঘরের ঘণ্টার আওয়াজও হতে পারে। এমন কিছু কিছু মুহূর্ত আমাদের মনে থাকে, দৈনন্দিন হোক বা বিশেষ সময়ের শব্দ, যা আমাদের দিন চেতনা আনন্দকে জাগিয়ে তোলে, বিনা আয়াসে আমাদের রিসেট করে তোলে। আবার স্মৃতির বা বাস্তবের কথা থেকে কোন সেই ঘণ্টার ধ্বনি বাজে তোমাদের কানে, আমাদের জানাতে লিখে পাঠান ঘণ্টার ধ্বনি শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন, মেল আইডি mahiala@gmail.com। আর চিঠি পাঠানোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে, এখানে কিন্তু প্রথমে লিখতে হবে আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আপনাদের চিঠি হোক বা মেল, আমরা তো অধীর আগ্রহে অপেক্ষা করেই থাকি, তবে আপনারা কিন্তু অবশ্যই 23 সেপ্টেম্বরের মধ্যে পাঠাবেন। সময় একেবারে শেষ। আজ মহিলা মহলে মঞ্চ সংবাদ নিয়েছিলাম আমি সোমা মুখোপাধ্যায়, বিদায় নেব, তবে তার আগে শুনে নেব মনোজ মুরলী নায়ার এবং মনীষা মুরলী নায়ারের কণ্ঠে অপূর্ব রবীন্দ্রসঙ্গীতটি। খুব ভালো থাকবেন, নমস্কার।

0: Hour, occasionally gusting up to 60 km/h, likely to prevail along and off West Bengal coast, Orissa coast and Bangladesh coast on 31st August 2026. Fishermen are advised not to venture into the sea along and off West Bengal, Orissa and Bangladesh coast today, that is 31st August 2026. Weather warning for fishermen of Andaman and Nicobar coast, valid for the next 5 days commencing from the noon of 31st August 2026. Squally weather, it's been reaching 35 to 45 km/h, occasionally gusting up to 55 km/h, likely to prevail along and off Andaman and Nicobar coast from 31st to 2nd September 2026, 31st August to 7th September that is. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast from 31st August to 2nd September 2026. Swell surge alert for the coast of Andaman and Nicobar. Swell waves in the range of 19 to 20 sec period with 1.4 to 1.8 meter height are forecasted up to 23:30 hours on 1st September 2026. It is advised that there is a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance. Recreation with due care. With that, we come to an end of Midday Weather Bulletin.
1: পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে গত 24 ঘণ্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় ছিল বঙ্গীয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যার ওপরে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলা ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলার তে, বিশেষত কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কোথাও কোথাও বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও দু একটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিও হয়েছে। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে দীঘা এবং সাগর আইল্যান্ড পিটিও 7 সেন্টিমিটার, দুর্গাচক 6 সেন্টিমিটার, মুরারুই 3 সেন্টিমিটার, কন্টাই 3 সেন্টিমিটার, ঝালং 11 সেন্টিমিটার, রঙ্গ 8 সেন্টিমিটার, বড়ভিসা 6 সেন্টিমিটার, মাথা ভাঙা 6 সেন্টিমিটার, মূর্তি 3 সেন্টিমিটার, চাকুলিয়া 9 সেন্টিমিটার, ঘাটশিলা 6 সেন্টিমিটার, গো 15 সেন্টিমিটার, মদনপুর 13 সেন্টিমিটার, দিও 10 সেন্টিমিটার, রানীগঞ্জ 5 সেন্টিমিটার, বক্সার 4 সেন্টিমিটার, তিনসা 16 সেন্টিমিটার, বারকোট 13 সেন্টিমিটার, কানিহা 11 সেন্টিমিটার, কুসুমি 8 সেন্টিমিটার ও ঝারসুগুদা 5 সেন্টিমিটার। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং সিকিমের সমস্ত জায়গাতেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায়, বিহার ও উড়িষ্যার বেশিরভাগ জায়গায়। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে যে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড ও উড়িষ্যার দু একটি জায়গায়। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে উড়িষ্যা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গার ওপর দিয়ে। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ডের দু একটি জায়গার ওপর দিয়ে এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির ওপর দিয়ে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজ প্রধানত মেঘলা আকাশ, দু এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। আগামীকাল প্রধানত মেঘলা আকাশ, দু এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের নদীতে বা সমুদ্রে যারা মাছ ধরতে চান তাঁদের উদ্দেশ্যে এক সতর্ক বার্তায় জানানো হয়েছে যে ঝোড়ো আবহাওয়ার কারণে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে, বেড়ে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের উপকূলবর্তী

অঞ্চলে ওপর আজকে, সেই জন্য আজ ওই অঞ্চলে নৌকো ভাসাতে নিষেধ করা হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে নদীতে বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে ঝোড়ো আবহাওয়ার কারণে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে বেড়ে 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আছড়ে পড়তে পারে আজ থেকে আগামী 2রা সেপ্টেম্বরের মধ্যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলের ওপরে। সেই জন্য সমুদ্র অত্যন্ত উত্তাল থাকার সম্ভাবনা, ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেতে পারে, তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে ওই অঞ্চলে নৌকো ভাসাতে পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। জানিয়ে দিয়ে এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে একটু পরেই শুনবেন ছায়াছবির গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় হ্যারো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বোধাদিত্য মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর অ্যাকাউন্টেন্সি বিষয়ে পাঠদানে সোনারপুর ঘাসিয়ারা বিদ্যাপীঠের শিক্ষক দীপঙ্কর রায়, সঙ্গে থাকবে 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি শুনবেন পরিবেশনায় গুরু মণি মুর্মু ও সহশিল্পী বৃন্দ। 6:38 কৃষি কথার আসর, 7:30 সমীক্ষা, রাত 8টায় স্বাস্থ্য জিজ্ঞাসা, লাইভ ফোন ইন অনুষ্ঠান, জাতীয় পুষ্টি সপ্তাহ, এ বিষয়ে ডাক্তার রঞ্জিনী দত্ত সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে একক তবলা, পরিবেশনায় সুব্রত মান্না। 9:30 অনুরোধের আসর, 10:00 ছায়াছবির গান, 10:30 নজরুল গীতি, 10:50 অতুল প্রসাদী গান, শিল্পী পম্পা সুর। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ক্ল্যারিওনেট বাজিয়ে শোনাবেন তপন নট্য। জানিয়ে দিলাম গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এরপর শুনবেন 2:30 থেকে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, তবলা, পরিবেশনায় শিল্পী সুব্রত মান্না। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রমা মণ্ডল, 5:20 উর্বশী, উপস্থাপনায় দেবিকা গুপ্ত। 7:10 শিল্প সংলাপ, শ্রমিকদের ন্যূনতম মজুরি, এ বিষয়ে পার্থপ্রতিম চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন সৌভিক শাসমল। 7:30 দর্পণ, রাত 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে। শুরু হচ্ছে ছায়াছবির গান। প্রথমে শিল্পী গীতা দত্ত, হারানো সুর ছবি থেকে।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: ছায়াছবির গান শুনছেন। এবারে ছদ্মবেশী ছবি থেকে প্রথমেই আশা ভোঁসলে।

0: এবারে সবর মতে ছবি থেকে কিশোর কুমার ও ইলা বসুর দ্বৈত কণ্ঠে।
1: মাকু করে হাকু পাকু হাকু পাকু, চলে যেন ঘুরিয়ে এ ঘুরিয়ে, এই বুঝি দম তার গেল গেল ওই ঘুরিয়ে। ও না নড়বড়ে বাঁধাবে দাঁতটা, ভয় নেই কেটে যাবে দুঃখের রাতটা, বুঝলে হে একটু কষ্ট করো সব দুঃখ কেটে যাবে। এই থাকবেন চিন্তা নেই কোনো চিন্তা, টানো তার দিন রাত চাটাপাটি, খাটা খাট খাট খাটা খাট খাট খাটা খাট। হাঁপানিতে ভুগছে বুড়ো সুড়ো দাঁতটা, গেল গেল খুলে গেল পা আর হাতটা।
2: শোনো মামা
1: বলো,
2: দৌড়ি নাও টেনে বাঁধো ব্যাগটাকে, হাতটায় পাই গেল শেষ করো ল্যাটাকে।
1: দম্বার পাত্রটি নয় এই শর্মা, ভয় নেই বুকে আছে বিশ্বকর্মা। বুঝলি এই কাজ।

0: ছোট থেকে বড় হতে করে যাও চেষ্টা, একদিন দাম দেবে যেন সারা দেশটা। বুঝলি কি বুঝলি?
1: একদিন চিন্তা,
0: এই কোন চিন্তা,
1: একদিন চিন্তা,
0: এই কোন চিন্তা,
1: একদিন চিন্তা,
0: এই কোন চিন্তা।
2: শ্রাবণমতী ছবি থেকে এবারের শিল্পী মান্না দে।

আকাশবাণী কলকাতা শুনলেন ছায়াছবির গান মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:15।

আকাশবাণী কলকাতায় শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:13। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল রেলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রেলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রেলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রেলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রেলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গ।

উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, আজকের ক্রীড়াঙ্গনে আমি রয়েছি বুধাদিত্য আপনাদের সঙ্গে। আর প্রথমেই চলে যাব দেশ বিদেশের নানান খবরাখবর অর্থাৎ শিরোনামে এক নজরে। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে প্রথম ম্যাচে থাইল্যান্ডকে 94 রানে হারালো ভারত। 36 বলে 64 রান করে ম্যাচের সেরা শেফালি বর্মা। মহিলাদের লর্ডসে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টেও ইংল্যান্ড পাকিস্তানকে হারালো 194 রানে। প্রথম ও দ্বিতীয় দুই ইনিংসেই 4 উইকেট নেন দুরন্ত ফর্মে থাকা ইংল্যান্ডের পেসার ওলি রবিনসন। পুরুষদের হকি বিশ্বকাপের ফাইনালে জার্মানি 1-0 গোলে স্পেনকে হারিয়ে চতুর্থবারের জন্য বিশ্বকাপ জয় করল। ইউএস ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসে বড় অঘটন ঘটল আজ। প্রথম রাউন্ডের ম্যাচে হেরে ছিটকে গেলেন চতুর্থ বাছাই নোভাক জকোভিচ। জীবনে প্রথমবার তিনি ইউএস ওপেন টেনিসের প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন। আর্জেন্টিনার মারিয়ানো নাভোন 4 ঘন্টা 36 মিনিটের লড়াইয়ে তাকে হারান 7-6, 5-7, 4-6, 6-2, 6-1 ফলে। ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলসে আজ নামছেন কার্লোস আলকারাস। কবজির চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকার পরে আজ নামবেন তিনি। প্রথম রাউন্ডে তার প্রতিপক্ষ রাশিয়ার রোমান সাফি উলিনা। ইউএস ওপেনে আজ মহিলাদের সিঙ্গলসে হেরে গেলেন ভেনাস উইলিয়ামস। প্রতিপক্ষ সোফিয়া কেনিনের কাছে তিনি হারলেন স্ট্রেট সেটে। খেলার ফল ভেনাসের বিপক্ষে 2-6, 6-7।

কলকাতা ফুটবল লিগে আজ মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ও কালীঘাট এসএলএ। শেষ খবর পাওয়া পর্যন্ত মোহামেডান স্পোর্টিং 2-1 গোলে জয়লাভ করেছে এবং গতকাল ইস্টবেঙ্গল জয় পেয়েছিল কাস্টমসের বিরুদ্ধে, তাই আজ তারা ইস্টবেঙ্গলের মতোই কিন্তু পৌঁছে গেল মোহামেডান স্পোর্টিংও সুপার সিক্সে। মোহনবাগান আগেই পৌঁছে গিয়েছিল সুপার সিক্সে। দলীপ ট্রফিতে আজ দ্বিতীয় সেমি আজ প্রথম সেমিফাইনালের দ্বিতীয় দিনের প্রথম ইনিংসে 266 রানের জবাবে পূর্বাঞ্চল তাদের প্রথম ইনিংস 266 রানই শেষ করে, আর মধ্যাঞ্চল প্রথম ইনিংসে 266 রান করেছিল। দুই ওপেনার, পূর্বাঞ্চলের দুই ওপেনার বৈভব সূর্যবংশীর অনবদ্য 92, অভিমন্যু ঈশ্বরন 69 রান করলেও মিডিল অর্ডারের ব্যর্থতায় লিড নিতে পারল না পূর্বাঞ্চল। শেষ খবর পাওয়া পর্যন্ত মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসে 2 উইকেটে 37 রান করেছে। দলীপ ট্রফিতে আজ দ্বিতীয় সেমিফাইনালে দ্বিতীয় দিনে দক্ষিণাঞ্চল শেষ খবর পাওয়া পর্যন্ত 9 উইকেটে 280 রান করেছে। উত্তরাঞ্চল প্রথম ইনিংসে 195 রানে অল আউট হয়ে গিয়েছিল। আর এক নজরে আজকের মতো এই পর্যন্তই। শ্রোতা বন্ধুরা, আমরা প্রতি সোমবার হ্যালো ক্রীড়াঙ্গনে একজন বিশিষ্ট অতিথিকে আপনাদের কাছে নিয়ে আসি, বিষয়ও থাকে। আজকে আমাদের স্বল্প পরিসরে আমাদের বিষয় রয়েছে ভারতীয় ক্রিকেট মহিলা ও পুরুষ দুই দলকে নিয়ে, কলকাতা ফুটবল লীগ ও আমরা সময় পেলে হকি বিশ্বকাপ যেটি সদ্য সমাপ্ত হয়েছে তা নিয়েও আলোচনা করব। আর আলোচনার জন্য যিনি আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন তিনি আপনাদের সকলের শ্রদ্ধার, আমাদের সকলের শ্রদ্ধার, তিনি হরিপ্রসাদ চট্টোপাধ্যায়, যার

0: একই অঙ্গে এত রূপ, যিনি বিশিষ্ট পরিসংখ্যানবিদ, সাংবাদিক, আবার একই সঙ্গে তিনি ধারাভাষ্যকারও, বা ক্রীড়া ধারাভাষ্যকার বললে আরও ভালো হয়। 1975 সাল থেকে ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে তিনি কাজ করছেন, যুক্ত রয়েছেন আমাদের আকাশবাণীর সঙ্গে। আর হরিদার এমনও ব্যাপার হয়েছে যে তিনি কোনো কোনো টেস্ট ম্যাচে স্ট্যাটিস্টিশিয়ান বা পরিসংখ্যানবিদ এবং ধারাভাষ্যকার, ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেছেন। এমন নজির হয়তো আর খুঁজে পাওয়া যাবে না। সময় খুব কম, হরিদা আপনাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত।
1: ধন্যবাদ, ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করতে পারেন, ফোন নাম্বার 0332107325। আবারও বলছি, আমাদের নম্বরটি সম্প্রতি পরিবর্তন হয়েছে, এখন আমাদের নতুন লাইভ ফোনের নাম্বার 0332107325। আপনারা, আজ আমাদের সময় খুব কম, আপনারা বিষয় সম্পর্কিত প্রশ্ন করবেন দয়া করে। আমাদের প্রথম বিষয় হরিদা, ভারতীয় ক্রিকেট, গতকাল মহিলা ক্রিকেটাররা অনবদ্য পারফরমেন্স,
1: অনবদ্য।
0: এবং হরিদা, যেটা মানে শুরুর আগেই বললাম যে তুমি অসাধারণ পরিসংখ্যানবিদ, পরিসংখ্যান বলছে ভারত এশিয়া কাপে কিন্তু 9 বারের মধ্যে 7 বার চ্যাম্পিয়ন হয়েছে, এবং শেষবার
1: যদি একবার করে শ্রীলঙ্কা আর বাংলাদেশ মানে এশিয়ার মধ্যে কিন্তু রয়েছে, সেটাও যে তা তো থাকবেই।
0: এবারের ভারতীয় দল গতকাল যা পারফরমেন্স করলো, উড়িয়ে দিল রীতিমতো 94 রানে থাইল্যান্ডকে, তোমার মনে হয় এবার ভারতীয় দল চ্যাম্পিয়ন হওয়ার জন্য কত?
1: সেটা তো স্বাভাবিক হবে, ও যদি না হতে পারে সেটা অস্বাভাবিক হবে, কারণ যারা এগুলো তো একাধিপত্য এশিয়াতে ভারতেরই। হ্যাঁ, এবং এবারও যেভাবে শুরুটা হলো, হ্যাঁ, শেফালি যেভাবে অর্ধশতরান করলো, এটা অবিশ্বাস্য। 26 বলে অর্ধশতরান করেছেন, মোট 36 বলে 64 রান করেছেন, এবং আমাদের এই কোনো রান না দিয়ে 3 উইকেট পাওয়া, সব কিছু কিন্তু প্রথম ম্যাচে ঘটে গেছে। কাজে এখানে কি, এখানে প্রতিদ্বন্দ্বী আমি জানি না পাকিস্তান এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে।
0: টি-20 বিশ্বকাপেও কিন্তু পাকিস্তানকে পরাজিত করেছিল ভারত। হ্যাঁ,
1: কাজে এই মুহূর্তে ভারতকে ওই বাংলাদেশ বা শ্রীলঙ্কা ভারতের সঙ্গে লড়াই করার মতো জায়গায় আছে, পাকিস্তান ঠিক সেই জায়গাতে নেই। হয়তো 100 সময় পাকিস্তান সেই জায়গাতেই থাকতো, মানে এশিয়াতে মানে ভারত পাকিস্তানের লড়াই আমরা দেখে আসছিলাম।
0: এশিয়া কাপের যখন শুরুটা হয়েছিল হরিদা, তুমি শ্রোতা বন্ধুদের তো জানিয়ে দিচ্ছই, শ্রোতা বন্ধুদের জানিয়ে রাখি যে যখন শুরুটা হয়েছিল তখন ফরম্যাটটি কিন্তু ছিল ওয়ান ডে ফরম্যাট, তারপরে কিন্তু এটা টি-20 ফরম্যাটে পরিবর্তিত হয়, এবং আমরা জানি যে প্রথম যে ওয়ান ডে ফরম্যাটগুলো ছিল তাতে ভারত সবকটিতেই চ্যাম্পিয়ন হয়েছিল। সেই যুগটা ছিল অন্য ক্রিকেটের যুগ, সেই যুগে আমরা দেখতাম ঝুলন গোস্বামী, তারপর ঝুলন গোস্বামী তো ছিলেনই, সেই সঙ্গে মিতালি রাজও তখন যথেষ্ট তরুণী ছিলেন।
1: তো আমাদের যে তুই যদি দেখো পুরোটা, যে প্রথমে টেস্ট ক্রিকেট শুরু হলো 1877 সালে, তারপরে ওয়ান ডে ক্রিকেট শুরু হলো 1975 সালে, এবং ফাইনালি 1971 সালে, আমি দুঃখিত, ফাইনালে ওয়ান ডে ক্রিকেট শুরু হয়েছিল ওই 1971-এ, এবং টি-20 শুরু হলো 2007-এ। না জানি এইভাবে কিন্তু মহিলাদের ক্রিকেট ও পুরুষদের মতোই সমতা রক্ষা করে এগিয়েছে আর কি।
0: অবশ্যই, এবং অনেকেই বোধহয় হরিদা, এটা তুমি আমাকে এই আকাশবাণী স্টুডিওতে বসেই বলেছিলে যে ভারতীয় ক্রিকেট বলে নয়, মহিলাদের ক্রিকেটের বিশ্বকাপ শুরু হয়েছিল 1974 সালে, পুরুষদের ক্রিকেটের বিশ্বকাপ 1975 সালে, ওয়ান ডে বিশ্বকাপ আমরা যেটা বলছি, এই বিষয়টাও অনেকের জানা নেই, তুমি এটা আমাদের স্টুডিওতেই আর কি অনেক আগে জানিয়েছি, এগুলো শ্রোতা বন্ধুদের আমরা আবারও জানিয়ে রাখছি। যাই হোক, তুমি মনে করছো যে যদি চ্যালেঞ্জ দিতে পারে তাহলে দুটি দল, যারা গতবার শ্রীলঙ্কা ভারতকে হারিয়েছিল ফাইনালে, এবং বাংলাদেশ কিছুটা

0: মহার্গ ব্যাপার গো, তাই না?
1: আমরা নারীদের ক্রিকেটে রয়েছি, পুরুষদের কথাও আমরা কি বলা যায় ভুলে যাচ্ছি না। পুরুষদের যাত্রা এশিয়া কাপে কিছুদিন বাদেই শুরু হবে। আমাদের আজকে তো পরিসরও কম হরিদা, তোমাকে পেয়েছি তো সেই জন্য আমরা জেনে নিতে চাইবো মহিলাদের ক্রিকেটের কথা আমরা বলছি। কিছুদিন আগে হকি বিশ্বকাপ শেষ হয়েছে এবং সেখানে ভারত কিন্তু 1974 সালের পর অবিশ্বাস্য ফল করলো, বা র্যাঙ্কিংয়ে উঁচুতে থাকা জার্মানিকে তারা যেভাবে পরাস্ত করলো, এবং সেটা কিন্তু এবং প্রথমবার এই যে বিশ্বকাপে তারা খেলছিল, প্রতিটা মহিলা হকি খেলোয়াড় ভারতীয় মহিলা হকি খেলোয়াড়দের কাছেই ছিল প্রথম বিশ্বকাপ। সেখানে তারা জার্মানির মতো দলকে কিন্তু বলা যায় 3-1 রীতিমতো আর কি মানে দাঁড় করিয়ে
0: জার্মানিকে হারিয়ে আমরা বিশ্বকাপ জিতে জার্মানিকে আজকের দিনে, সেটা বিরাট সাফল্য হিসেবেই তোমার স্বীকৃত হয়। কারণ ব্যাটা যদি প্রথমে ইন্ডিয়া 1974 সালে ইন্ডিয়ার মেয়েরা ফোর্থ হয়েছিল, বুঝেছো, সেটা তাদের সেরা পারফরমেন্স ছিল। এবার তারা হলো
1: এবং হ্যাঁ পঞ্চম। সেই সময় অধিনায়ক ছিল অজিন্দর কাউর, অজিন্দর কাউরের নেতৃত্বে কিন্তু তারা ফোর্থ পজিশন পেয়েছিল।
0: মানে ধরো আমাদের পুরুষরা ধরো অদ্ভুত ব্যাপার, 71 ব্রোঞ্জ, 73 রুপো, 75 সোনা, ওই যে টাইমটা তারপরে কখনো ফিরে এলো না,
1: স্বর্ণযুগ ছিল,
0: স্বর্ণযুগ। তারপরে দুবার পঞ্চম হয়েছি, দুবার ষষ্ঠ, আর বাকি 7-8-9-10
1: এবারও তারা
0: কখনো ভারতেও এসেছি,
1: এবারও তারা বেলজিয়ামের কাছে
0: অষ্টম
1: হেরে অষ্টমে শেষ করলো।
0: মানে আমি মনে করি ভারতের
1: ফোন এসে গেছে শ্রোতা বন্ধুর কাছ থেকে, সম্ভবত না শ্রোতা বন্ধু এসেছিলেন, আবারও এসছেন কোনো শ্রোতা বন্ধু, আমরা দেখে নিই।
0: ভারতীয় হকির পুরুষরা যেটা করতে পারেনি সেই সম্মানটা মহিলারা রক্ষা করেছে এবার।
1: হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার নেবেন, আমি আটঘরা খানাকুল হুগলি থেকে মৃত্যুঞ্জয় দত্ত বলছি।
1: হ্যাঁ মৃত্যুঞ্জয় বাবু, আপনার প্রশ্নটি বলুন।
2: আর প্রশ্ন বলতে আমি হরিপ্রসাদ বাবুকে আমি আমার নমস্কার জানাই, আর আগে ও হরিপ্রসাদ বাবু আর অজয় বসু যে ধারাবাহিকতেন, তা একটা সুন্দর গোল হলে বলা হতো যে এসব গোল দেখার জন্য হাজার মাইল দূর থেকে হেঁটে আসা যায়।
1: আকাশবাণীর স্বর্ণ যুগে ফিরে যাই, তো অজয় বসু এই উনি জিজ্ঞেস করলেন যে মাইলের পর মাইল হেঁটে আসা যায়, এই শব্দবন্ধ কি অজয় বসুরই?
0: আমি আরেকটু আমি নিজেও একটা লেখা লিখেছি, সুরজিৎ সেনগুপ্তর 1979 সিল্ড ফাইনাল সেমিফাইনালে, 1979 সিল্ড সেমিফাইনালে দক্ষিণ কোরিয়া একাদশের বিপক্ষে সুরজিৎ সেনগুপ্তর একটা গোল আমি দেখিনি, ওর চেয়ে ভালো গোল হচ্ছে অবিশ্বাস্য গোল আমি আর দেখিনি। সুরজিৎ সেনগুপ্তর সেই গোল অচ্যুতানে যে শীর্ষ ছিলেন তো সুরজিৎ সেনগুপ্ত সেমিফাইনালে মোহনবাগান মাঠে, তারপর যে আনন্দ দেখেছিলাম ইজবান সমর্থকদের উল্লাস করতে করতে যেভাবে জিতে গেছিলাম, মানে আমি তো বলি সুরজিৎ সেনগুপ্ত ভারতীয় ফুটবল একটা অ্যাসেট, মানে ওই রকম বল প্লেয়ার। আমি তারপরে কৃষাণু সুরজিৎ সেনগুপ্তটা আলাদা, ওই যে গোলটা করেছিল না ওই গো তুমি বিশ্বাস করবে না, গোটা মাঠকে আর ফাটিয়ে দিচ্ছে উল্লাস। এবং তখন আমি লিখেছিলাম এই ধরনের গোল দেখার জন্য, হ্যাঁ কয়েক হাজার মাইল হেঁটে আসা যায়, গদমে জিপ জিপ হয়ে ফেরা যায়, হ্যাঁ কোনো দুঃখ হয় না এই গোল দেখার পর। আমি যেই গোলটা নিজে চাক্ষুষ করেছি, হে তোমার অবিশ্বাস্য।
1: মৃত্যুঞ্জয় বাবুর প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেয়ে গেছেন মৃত্যুঞ্জয় বাবু আপনি, যে হরিদা এবং
0: এই বেশি দিনের ঘটনা 79 সালে আমি গোল দেখেছি
1: এই ঘটনা। তো এই সমস্ত নস্টালজিক ব্যাপার তো আমাদের মধ্যে আছেই, আমরা আজকে স্বল্প পরিসরে আলোচনা করছি তিনটি বিষয় নিয়ে। ভারতীয় ক্রিকেটের মহিলাদের কথা আমরা তো আলোচনা করলাম, এবার পুরুষদের কথায় আসা যাক হরিদা, যে এশিয়া কাপে তারা কিছুদিন বাদে অভিযান শুরু করবে, কিন্তু টেস্ট ক্রিকেটে গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারত ভালো ফল করতে পারছিল না, এবং ইদানিংকাল লাল বলের ক্রিকেটে তাদের পারফরমেন্স বেশ খারাপ, এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রেও তারা যথেষ্ট পিছিয়ে ছিল। শ্রীলঙ্কায় কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল যে শ্রীলঙ্কার মাটিতে গিয়ে টেস্ট সিরিজ জেতা, সেখানে আমরা দেখলাম যে তারা গলে প্রথম টেস্ট যেটা শ্রীলঙ্কার দুর্গ বলা হয় সেখানে তারা যথেষ্ট দাপটের সঙ্গে জিতল। তবে দ্বিতীয় টেস্ট যেটি কলম্বোয় ছিল সেটিও হয়তো ভারত জিততে পারত, কিন্তু মাঝখানে প্রাচীর হয়ে দাঁড়ালেন সোনাল দিনুসা, যিনি 420 রান করেছেন, সর্বোচ্চ রান করেছেন। এই মুহূর্তে তোমার কি মনে হয় শ্রীলঙ্কায় যা পারফরমেন্স করলো এবং যা চারিত্রিক দৃঢ়তা গৌতম গম্ভীর বললেন দেখিয়েছেন, বিশেষ করে দেবদত্ত পার্টিকল যে ইনিংস খেলেছেন তা প্রশংসার যোগ্য, মানব সুথার যেরকম বোলিং করেছে, আগামী দিনে

0: নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মতো মহারথীদের আর কি বিরুদ্ধে টেস্ট রয়েছে, নিউজিল্যান্ডে গিয়ে খেলতে হবে, অস্ট্রেলিয়া আমাদের দেশে আসবে আগামী বছর,
1: এই তো
0: ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে দৌড়ে কি পারবে?
1: পিছিয়ে আর সম্ভাবনা খুব বেশি নেই, কারণ তুই পঞ্চম স্থানে দাঁড়িয়ে আছে, অসম্ভব কিছু নয়, হ্যাঁ, কিন্তু সম্ভাবনাটা কম আমি ওটুকু বলতে পারি। যদি ভারত পারে তাহলে বিরাট গর্ব, এই যে শ্রীলঙ্কার সঙ্গে দূরে যদি যেতে পারতো আর বেটার জায়গায় চলে যেত। আর অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ ঠিক এক্স্যাক্টলি কী দাঁড়াবে সেটা জোর দিয়ে বলা যায় না, হ্যাঁ জোর দিয়ে বলা যায় না, কারণ এখনও ক্রিকেটের সফলতার মধ্যে সে আমরা অস্ট্রেলিয়াকে বলি। আর এগিয়ে তো আমার মনে হয়েছে যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা একটা জুড়ি হিসেবে এরা দাঁড়িয়ে গিয়েছিল, গাভাস্কার বিশ্বনাথরা যেরকম ছিলেন। তা এইবার কী হলো, এই টেস্ট ম্যাচ খেলছে না, ওয়ান ডেও খেলছে না, হ্যাঁ স্যার টি টোয়েন্টি খেলছে, ওয়ান ডেটা শুধু খেলছে, কিন্তু টেস্ট ম্যাচটা এদের
0: বিরাট কোহলি ও রোহিত শর্মা দুজনেই টেস্ট ক্রিকেট ও একদিনের ক্রিকেট
1: বিরাট কোহলি আগ্রহ প্রকাশ করেছিলেন ইংলিশ ট্যুরে, যেটা ইন্ডিয়া হেরে গেল, তাতে বলেছিলেন বিরাট কোহলি যে উনি টেস্ট খেলতে চেয়েছিলেন, দরকারে অধিনায়কত্ব করতে চেয়েছিলেন।
0: হ্যাঁ হরিদা, ওই ইংল্যান্ড ট্যুরে দুই দুই ড্র হয়েছিল, আমরা হেরে গিয়েছিলাম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে,
1: দক্ষিণ আফ্রিকা দুই দুই ড্র হয়েছিল,
0: দুই দুই ড্র।
1: আমার তো বিরাট কোহলি কিন্তু আগ্রহ প্রকাশ করেছিলেন ওই সিরিজটা খেলবেন, দরকারে অধিনায়কত্ব করতে রাজি আছে, কিন্তু ঘটনাচক্রের সেই সুযোগ তিনি পান।
0: আসলে গৌতম গম্ভীর নতুনদের নিয়ে ভাবতে চান, নতুনদের নিয়ে।
1: চলো একটা কথা আমাকে বলি, বলাই তো কোনো লোককে না আমি দোষারোপ করার আগে ভাবতে হবে যে কী ব্যাপারটা চলছে। গৌতম গম্ভীর নিজের বড় ক্রিকেটার ছিল, হ্যাঁ, এবং তুমি জানো যে কেকেআর যে দুবার ফার্স্ট দুবার যে ই জিতলো তোমার, সেটা কিন্তু গৌতম গম্ভীরের কোচিংয়ে জিতেছে, তাই না?
0: ঠিক আছে, এখন আমরা আবারও কোনো শ্রোতা বন্ধু যদি এসে থাকেন, হ্যাঁ চলে এসেছি ফোনের ওপারে, আমরা দেখে নিই শ্রোতা বন্ধু কি প্রশ্ন করছেন। হ্যালো,
2: হ্যালো,
0: আপনি রেডিও সেট থেকে, হ্যাঁ রেডিও সেট থেকে দূরে সরে আসুন।
2: এশিয়া কাপ যে মহিলাদের হচ্ছে ফাইনালটা কেমন হবে, ফার্স্ট সেকেন্ড প্রথম প্রথম দ্বিতীয়?
0: আচ্ছা শুনতে থাকুন, হ্যাঁ এশিয়া কাপের ফাইনাল কিরকম হতে পারে মহিলাদের, যে প্রথম মানে দুটো গ্রুপ করা হয়েছে এ এবং বি, সেখান থেকে চারটি টিম সেমিফাইনালে যাবে, দশটি টিমের ভেতরে তিনটি ম্যাচ করে খেলবে, তারপরে সেমিফাইনাল থেকে তারা ফাইনালে যাবে।
1: শুনুন, ইন্ডিয়া আমরা মানে ধরে নিতে পারি পারফরমেন্স বিচার করে যে ইন্ডিয়া ফাইনালে যাচ্ছে, এবার ইন্ডিয়ার সঙ্গে ফাইনালে প্রতিদ্বন্দ্বী যে কেউ হতে পারে, তার মধ্যে শ্রীলঙ্কা
0: বা বাংলাদেশ,
1: বাংলাদেশ হতে পারে,
0: বাংলাদেশ 2018 সালে জিতেছে,
1: বাংলাদেশ জিতেছে,
0: আর 2024
1: জিতেছিল শ্রীলঙ্কা,
0: শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কা ভারতকে হারিয়ে জিতেছে,
1: হ্যাঁ ভারতকে হারিয়ে।
0: শ্রীলঙ্কা যথেষ্ট ভালো টিম, শ্রীলঙ্কার মহিলাদের দলও যথেষ্ট ভালো।
1: তুমি জানো 1996 সালে, তোমাকে একটা কথা বলি, বিখ্যাত অলরাউন্ডার বিশ্বের সারা দিনে রিচার্ড হ্যাডলি অফ নিউজিল্যান্ড, উনি একটা ই করেছিলেন, ভবিষ্যৎবাণী দিয়েছিলেন যে এবারে বিশ্বকাপ জিতবে শ্রীলঙ্কা। 1996 শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ের মতো রোমাঞ্চকর ঘটনা কি আর কখনো ঘটেছে বিশ্বকাপের ইতিহাসে?
0: না ঘটেনি। আচ্ছা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রায় চলে আসছি হরিদা, কলকাতা ফুটবল লীগ এর যে ইতিহাস, সংক্ষিপ্ত ইতিহাস, কলকাতা ফুটবল লীগে একটি ইন্টারেস্টিং ঘটনা হরিদা ঘটেছে, যেটা তুমি আমি আলোচনা করছিলাম অনুষ্ঠান শুরু হওয়ার আগে। আজকে মোহামেডান স্পোর্টিং যখন একটু আগেই কালীঘাটকে হারিয়ে দিল 2-1 গোলে, প্রথম বোধহয় এরকম অনেকদিন বাদে হলো যে তিন প্রধানই সুপার সিক্সে চলে গেল, মোহনবাগান তো চলে গিয়েই ছিল, গতকাল কাস্টমসকে হারিয়ে ইস্টবেঙ্গল চলে গেল, আজকে মোহামেডানকে জিততে হতো, এবং
1: মোহামেডান চলে গেল আমাদের বোঝাই তো কলকাতা লেগটা না আমাদের কাছে একটা বিরাট স্মৃতি, কলকাতায় রোজ হাজার হাজার লোক যাচ্ছে, সমস্ত ম্যাচ দেখতে মাঠে যেতাম, কলকাতায় সাংবাদিক হওয়ার আগেও তো সমর্থক হিসেবে মাঠে যেতাম, এই যে কলকাতা লীগটা আমাদের কাছে একটা দারুণই ছিল, এবং মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান সবাই আগে কলকাতা লীগ জেতার চেষ্টা করতো, ডোনাল্ড ডোপার ছিল তো পরে কলকাতা লীগটাকে জিততে চাই, তো কলকাতা লীগ জন্য আনন্দ উচ্ছ্বাস উন্মাদনা আর কিছু ছিল না। 76 প্রদীপদার কোচিংয়ে মোহনবাগান যখন ছ বছর পর কলকাতা লিগ জিতলো।

0: কোটা মাঠ না ফেটে গিয়ে পুষ্পের চরকে হারিয়ে গিয়েছিল আমাদের প্রণব পুষ্পের চরকে। কাজে কাজে কলকাতা লিগটা একটা আলাদা মাত্রা ছিল ইদানিং, তোমার কলকাতা লিগটা সেই এটাকে হারিয়েছে,
1: সেই জৌলুসটা
0: হারিয়েছে। আর আরেকটা কথা আমি তোমাকে বলি, এই যে ভালো খেলা হচ্ছে, খুব ঘরোয়া ছেলেরা খুব ভালো খেলছে কোনো সন্দেহ নেই, এবং আজকে ধরো তিনটে টিমই একসঙ্গে নিশ্চিত হয়ে গেল অলরেডি যে তারা সুপার সিক্সে খেলছে। মানে সুপার সিক্সে যে ছটা টিম তার মধ্যে ভবানীপুর তো যাচ্ছে একটা গ্রুপ থেকে, তিন প্রধান নিশ্চিত হয়েছে। অর্থাৎ আকর্ষণ বজায় রাখতে গেলে তিন প্রধান কি সুপার সিক্সকে খেলতে হবে, সেটা এটা তারা নিশ্চিত করেছে কি করে। এবং এখন ব্যাপার তো হচ্ছে সুপার সিক্সে লড়াই হবে, কিন্তু কলকাতা আরেকটু জৌলুস পেত যদি গোটা দুয়েক বিদেশিকে খেলার সুযোগ দিত না, তাহলে কিন্তু আমাদের ওই ছেলেগুলো আরও নিজেদের প্রকাশ করতো আরো তেল পড়ে খেলে।
1: এখন আমরা যে দেখি
0: এরা ভালো খেলছে, কিন্তু
1: আমরা দেখি আই লিগ হলি বা যে কোনো বড় টুর্নামেন্টে যে বিদেশিদের ছড়াছড়ি, যেটা আমরাও যখন বড় হয়ে উঠেছি তখন বাঙালি ফুটবলারদের আধিক্য ছিল, এখন মূল দলে সিনিয়র দলে আমরা দেখি বিদেশি ফুটবলারের আধিক্য। তাই কলকাতা ফুটবল লিগেও যে হরিদা তুমি বলছো, যদি দু একজন বিদেশিকে খেলার অনুমতি দেয়া হতো তাহলে হয়তো,
0: আমি বলছি না অনেকগুলো কোনো দরকার নেই, দুজন জাস্ট দুজন খেলতে পারবে তাহলে কিন্তু ক্ষতি হতো না কোনো, তাতে আমাদের ভারতীয়রা বাঙালি ছেলেগুলো আরও আরও তিনি
1: আরও উজ্জীবিত হতো,
0: আরও উজ্জীবিত হতো।
1: হ্যাঁ, কলকাতা ফুটবল লিগে এবছর ইস্টবেঙ্গল ডুরান্টে কিন্তু হারিয়েছে মোহনবাগানকে 4-1 গোলে,
0: ডুরান্টে হ্যাট্রিক ফ্রম আমাদের লালরিন্ডিকা, এডমুন্ড লালরিন্ডিকা,
1: অসাধারণ পারফরমেন্স। ইস্টবেঙ্গলের যে ফর্ম, ইস্টবেঙ্গল গতকালও কাস্টমস কিন্তু এবার মোহনবাগানকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের এবার যা ফর্ম হরিদা, মোহনবাগান বলো ভবানীপুর বলো বা অন্যান্য দল বলো, ইস্টবেঙ্গল গতবারেরও চ্যাম্পিয়ন।
0: হ্যাঁ, তোকে এটা বলতে হবে যে কলকাতা লিগে ইস্টবেঙ্গলের কাছাকাছি চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান নেই। 41 বার ইস্টবেঙ্গল একটা দেশে একটা টুর্নামেন্ট ইন্ডিভিজুয়াল টুর্নামেন্ট 41টা জিতছে, কোথাও নেই বিশ্বে কোথাও কেউ ইপিএল কোনোদিন ম্যানচেস্টার ইউনাইটেডকে জিতে 13 বার জিতেছে। কাজে আমি বলছি এই 41 বার কলকাতা লিগ জিতে ইস্টবেঙ্গল, মোহনবাগান কত 30-এ দাঁড়িয়ে আছে, মোহামেডান ছেলে পেলে 14-তে পৌঁছেছে, আর একবার করে বাঙালি দলগুলোর মধ্যে কলকাতা লিগ দিয়েছে ইস্টার্নের 1958 প্রদীপদার আর পিয়ারলেস। পিয়ারলেসের জন্য আমি তারিফ করবো, সেখানেও একটি বিদেশি ছেলে ছিল ক্রোমা, আনসুমানা ক্রোমা। কাজে এইগুলো ঘটনা।
1: ভবানীপুর এবার কিরম করতে পারে?
0: ভবানীপুর জন্য ভালো খেলছে কিন্তু চ্যাম্পিয়ন হতে পারবে কি প্রশ্ন হচ্ছে এটা?
1: সেটা তো যত দীর্ঘ সময় যাবে তত তো কি বলা যায় ফুটবলারদের পরীক্ষাও চলবে ধৈর্যের পর, এবং ইস্টবেঙ্গলের রিজার্ভ বেঞ্চও যথেষ্ট শক্তিশালী।
0: লিগটা না, লিগের মতো ভালো টুর্নামেন্ট আমাদের কাছে কিছু ছিল না, বঙ্গবাসীর কাছে ছিল না, কলকাতাবাসীর কাছে ছিল না, সেটা না নানাবিধ কারণে এই জন্য ব্যাপারটাকে, তবু কি এখনও কিন্তু একটা আগ্রহ আছে। এই যে মোহনবাগান ইস্ট বেঙ্গল যাওয়ার ডার্বি হবে, সেই ডার্বি নিয়ে কিন্তু লোকের আগ্রহ আছে।
1: মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ সামনেই রয়েছে, সেই ম্যাচ নিয়ে তোমার কি মনে হয়?
0: শোন, অ্যাকচুয়ালি কলকাতা লিগে ইস্টবেঙ্গল,
1: কারণ ডুরান্ডে সিনিয়র দল খেলেছে এবং কলকাতা ফুটবল লিগে সিনিয়র দলের কেউ কেউ খেলতেও পারে, কিন্তু
0: আমি বুঝি না এই সিনিয়র জুনিয়র এগুলো অর্থহীন শব্দ। মোহনবাগান কি U23 লেগে কেন আমি মানে বুঝি না, এর চেয়ে হাস্যকর বোধহয় আমি কোনো গল্প শুনিনি। মোহনবাগান কি এই সময় যে 1-2 তোকে খেলতে বলেছি তোর?
1: আমরা একবারে শেষ পর্যায়ে হচ্ছে হরিদা, তোমার কি মনে হচ্ছে যে মোহনবাগান কি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারবে ডুরান্ডে পরাজয়ের পর?
0: একটা কথা বলি আমি, সত্যি কথাটা কি ডার্বি নিয়ে কখনো কোনো মন্তব্য করা উচিত না, যে কোনো ফল হতে পারে। ডার্বিতে সেই পার্টিকুলার দিনে যে ভালো খেলবে, যে গোলের সুযোগ কাজা, তুমি বলো না 1997 বাইচুং হ্যাট্রিক করবে বিশ্বকাপ 4-1 আর কি ভাবতে পেরেছিল, ওই রকম তুকুর খেলছিল মোহনবাগান। কাজে না ডার্বি পার্টিকুলার ওই দিনটাতে তুমি যদি ভালো খেলো তুমি ডার্বি জিতবে, না খেলতে পারলে হারবে।
1: হ্যাঁ, এবং সত্যি কথাই হরিদা, তোমাকে যখনই পাই কথার শেষ হয় না, কিন্তু ঘড়ির সময় বলে যে আমাদের বিদায় নিতে হয় ক্রীড়াঙ্গনে,
0: আজকের জন্য বিদায় নিচ্ছি। হ্যাঁ, আবার আরেকদিন আমরা প্রবল উৎসাহের সঙ্গে হাজির,
1: তুমি চিরতরুণ চিরনবীন এবং আমাদের এইভাবে ঋদ্ধ করো, সেই আশা নিয়ে শেষ করতে হচ্ছে আজকের ক্রীড়াঙ্গন। শ্রোতা বন্ধুরা, আপনারা প্রতিদিন কান পাতুন ক্রীড়াঙ্গনের আসরে, আর আজ হ্যালো ক্রীড়াঙ্গনে অতিথি ছিলেন বিশিষ্ট পরিসংখ্যানবিদ, সাংবাদিক ও ক্রীড়া ধারাভাষ্যকার হরিপ্রসাদ চট্টোপাধ্যায়। আমরা দুজনেই আপনাদেরকে ক্রীড়াঙ্গনের অঙ্গন থেকে আজকের মতো বিদায় জানাচ্ছি, নমস্কার।
0: বিদায় জানাচ্ছি, সকলে ভালো থাকবেন এটুকু কামনা করছি।

শুনছিলেন ক্রীড়াঙ্গনে এতক্ষণ সঙ্গে ছিলেন বুধাদিত্য মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। শ্রী মীর আলী লস্কর, ঠিকানা গোবড়া শিবতলা দক্ষিণপাড়া থানা ডানকুনি জেলা হুগলি থেকে জানাচ্ছেন যে কুমারী সাহেবা খাতুন স্বাভাবিক গড়ন, বয়স 16 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, গত 5 জুন 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ মিসিং পার্সনস ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 700027 থেকে জানাচ্ছেন যে কুমারী তসলিমা খাতুন মাঝারি গড়ন, 17 বছর বয়স, উচ্চতা 5 ফুট, গায়ের রং কালো, বাংলা মাতৃভাষা, গত 7 মে 2024 তারিখ অনুভব চাইল্ড কেয়ার ইনস্টিটিউট বোসপাড়া থানা কোতোয়ালি এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী বাপি সর্দার গ্রাম রুদ্রপুর আদিত্যপুর থানা মন্দির বাজার জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে কুমারী বর্ষা সর্দার রোগাটে গড়ন, বয়স 17 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 12 জুলাই 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী রণজিৎ পাসোয়ান চকপাড়া শীতলা মন্দির খারুর বাড়ি ঠিকানা লিলুয়া জেলা হাওড়া থেকে জানাচ্ছেন যে কুমারী রিঙ্কি কুমারী মাঝারি গড়ন, বয়স 13 বছর, উচ্চতা 4 ফুট 10 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা হিন্দি, গত 3রা ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী মোহাম্মদ নাজমুল হক গ্রাম হাবাসপুর মাঠপাড়া থানা ভগবানগোলা জেলা মুর্শিদাবাদ থেকে জানাচ্ছেন যে শ্রীমতী নাজমা খাতুন মাঝারি গড়ন, 22 বছর বয়স, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 19 মার্চ 2024 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী নরেশ রায় ঠিকানা 22 নম্বর জে রোড বেলগাছিয়া থানা লিলুয়া জেলা হাওড়া থেকে জানাচ্ছেন যে সুনিতা কুমারী রোগাটে গড়ন, বয়স 16 বছর, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 11 জানুয়ারি 2022 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের প্রত্যেকের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সেন্স কোয়ার্ট মিসিং পার্সেন্স ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 700027 অথবা মিসিং পার্সেন্স কোয়ার্ট ডিটেকটিভ ডিপার্টমেন্ট লালবাজার পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা 700001। ঘোষণাটি শেষ হলো।

0: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
1: আকাশবাণী কলকাতা, বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন একাদশ শ্রেণীর হিসাবশাস্ত্র বিষয়ে আলোচনা। সঙ্গে থাকবেন সোনারপুর ঘাসিয়ারা বিদ্যাপীঠের শিক্ষক দীপঙ্কর রায়, সঙ্গে দুজন শিক্ষার্থী।
2: অর্পিতা গায়েন, ক্লাস ইলেভেন।
3: অরিত্র মণ্ডল।
4: আমি আজকে তোমাদের অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের পণ্য পরিষেবা করে হিসাব নিকাশ নিয়ে আলোচনা করব, যেটা আমরা জানি জিএসটি

গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। সারা পৃথিবীর বিভিন্ন দেশে অধিকাংশ যে রাজস্ব আদায় হয় সাধারণত করের মাধ্যমে। আমাদের ক্ষেত্রে ভারতবর্ষের এই জাতীয় আয়ের সিংহভাগ বা অধিকাংশই এই করের মাধ্যমেই আদায় করা হয়। ভারত সরকারও সেইভাবে আমাদের এই জিএসটি চালু করেছে। দেখবে যে আমরা যে কর ছিল, করের আমরা জানি দু রকম ভাগ আছে করের। একটা হচ্ছে তোমার ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর, আর একটা ইনডাইরেক্ট ট্যাক্স বা পরোক্ষ কর। প্রত্যক্ষ করটা আমরা জানি যে যদি কোনো ব্যক্তি কর দেওয়ার জন্য দায়বদ্ধ থাকেন এবং তিনি নিজে সরাসরি সরকারকে কর দিয়ে থাকেন, তাহলে তাকে আমরা বলবো প্রত্যক্ষ কর। যেমন যেটা আয়কর, আমরা যেটা দিয়ে থাকি আয়কর, সেটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ কর। আর এই যে জিএসটি, এটা হচ্ছে পরোক্ষ কর। যখন কোনো ব্যক্তি আয় দেওয়ার মানে যে করের জন্য দায়বদ্ধ থাকেন কিন্তু নিজে সরাসরি কর দান না করে সরকারকে যদি অন্য কোনো ব্যক্তি বা কারোর মাধ্যমে কর প্রদান করে থাকেন, তখন তাকে বলা হয় পরোক্ষ কর। আমাদের এই জিএসটি হলো পরোক্ষ কর। বর্তমানে জিএসটি আমাদের চালু করেছে সরকার। আগে একাধিক কর আমাদের দিতে হতো বিভিন্ন পণ্য ক্রয়ের ক্ষেত্রে বা বিক্রয়ের ক্ষেত্রে। ক্রেতারা তাদেরকে একাধিক কর বহন করতে হতো। যেমন হচ্ছে দেখো, আমাদের কেন্দ্র সরকারের যে করগুলো আগে দিতে হতো, সেন্ট্রাল এক্সাইজ ডিউটি বা কেন্দ্রীয় উৎপাদন শুল্ক, ডিউটিস অফ এক্সাইজ, উৎপাদনের শুল্ক, অ্যাডিশনাল ডিউটিস অফ এক্সাইজ যেটা হচ্ছে অতিরিক্ত উৎপাদন শুল্ক, সার্ভিস ট্যাক্স, পরিষেবা কর, অ্যাডিশনাল কাস্টম ডিউটি, অতিরিক্ত কাস্টম শুল্ক, স্পেশাল অ্যাডিশনাল ডিউটি অফ কাস্টম, বিশেষ অতিরিক্ত কাস্টম শুল্ক, সেন্ট্রাল সারচার্জ অ্যান্ড সেস, কেন্দ্রীয় সারচার্জও সেস। এগুলো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে আগে দিতে হতো, কিন্তু এগুলো এখন বাতিল হয়ে গেছে। আর রাজ্য সরকারকে দিতে হতো আমাদের রাজ্য যুক্ত মূল্য কর, স্টেট ভ্যাট, বিক্রয় কর বা সেলস ট্যাক্স, বিলাস কর, লাক্সারি ট্যাক্স, পারচেস ট্যাক্স বা ক্রয় কর, এন্টারটেনমেন্ট ট্যাক্স, বিনোদন কর, এন্ট্রি ট্যাক্স, প্রবেশ কর, বাজির উপরে ট্যাক্স, বিজ্ঞাপনের উপর ট্যাক্স ইত্যাদি আমাদের আগে স্টেট গভর্নমেন্টকে দিতে হতো। কিন্তু এখন সবগুলোকে একটা করের আওতায় নিয়ে আসা হয়েছে, এক দেশ এক কর এই আইনের মধ্যে সরকার নিয়ে এসে আমাদের জিএসটি চালু করেছে। এই জিএসটি আইনটা পার্লামেন্টে বলবৎ হয়েছে তোমার 2017 সালের 29শে মার্চ, আর ভারতে আইনটা চালু হয়েছে 2017 সালের 1লা জুলাই। তাহলে আইনটা যেটা আমাদের পাস হয়েছে পার্লামেন্টে বা সংসদে, সেটা হচ্ছে মার্চে 29 তারিখে, আর আমাদের চালু হয়েছে জুলাই থেকে। তাহলে 2017 সাল থেকে আমাদের জিএসটি জুলাই মাস থেকে চালু হয়ে গেছে। তাতে আমাদের অনেক সুবিধা হয়েছে। এবারে তিন রকমের আমাদের ট্যাক্সের এই যে পরোক্ষ কর বা জিএসটি ভাগ রয়েছে, তিন রকমের কি, একটা হচ্ছে কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর বা সিজিএসটি আমরা বলি, আর একটা হচ্ছে স্টেট জিএসটি, সেটা হচ্ছে রাজ্য পণ্য পরিষেবা কর বা কেন্দ্রশাসিত পণ্য পরিষেবা কর আছে, সেটা ইউনিয়ন টেরিটরি জিএসটি। আর একটা তিন নম্বর হচ্ছে ইন্টিগ্রেটেড জিএসটি বা সমন্বিত পণ্য পরিষেবা কর। এই তিন রকমের কর আমাদের চালু হয়েছে জিএসটি, এই তিনটে ভাগ। এই জিএসটি তিনটে ভাগ 2017 সালে তখন জিএসটি চালু করার সময় যে করের হার ছিল, তখন 5টা করের হার ছিল আমাদের। 0% ছিল, 5%, 12%, 18% আর 28%। সেটা এখন বর্তমানে আমাদের 4টে ভাগে চলে এসছে, সেটা হচ্ছে 0%, 5%, 18% আর 40%। তাহলে এই 4 রকমের আমাদের এখন ট্যাক্স। 0%-এর আন্ডারে আমরা যে পণ্যগুলো সাধারণত দেওয়া হয়েছে, দেখো মানে কিছু এদের আমাদের 0% মানে আমাদের ট্যাক্স দিতে হয় না। যে পণ্যগুলো হচ্ছে চাল, ডাল, তাজা ফলমূল, শাকসবজি, প্যাকেটবিহীন যে আদা ময়দা, মানে আটা ময়দা, ডিম, সাধারণ রুটি, লাইফ সেভিং ড্রাগস, জীবনদায়ী ঔষধ, এগুলো হচ্ছে প্রয়োজন, মানে যে পণ্যগুলো আমরা প্রত্যেক দিন ব্যবহার করি সেই পণ্যগুলোর ক্ষেত্রে। আর পরিষেবার ক্ষেত্রে কি না, মৌলিক শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা, আর স্বাস্থ্য আমাদের জীবন বীমা বা লাইফ ইন্স্যুরেন্স যে আমরা প্রিমিয়াম দিতাম, সেটাকে আমাদের 0% করে দিয়েছে। প্রিমিয়ামের আমাদের ক্ষেত্রে আর জিএসটি দিতে হয় না। এরপর আমাদের 5% জিএসটির আন্ডারে কোনগুলো আছে, 5% জিএসটির আন্ডারে আছে আমাদের যে পণ্যগুলো ভোজ্য তেল, চা, কফি, মশলা, চিনি, ব্র্যান্ডেড প্যাকেটজাত খাদ্য, সাবান, টুথপেস্ট, চুলের তেল, কম দামের জুতো।

জামা কাপড় জুতো জামা কাপড় আবার 2500 টাকার নিচে সেগুলোর ক্ষেত্রে 5%। আর পরিষেবার ক্ষেত্রে কোনগুলো 5% আমাদের দিতে হয়, সাধারণত রেস্তোরাঁয় যে খাওয়া দাওয়া করি আমরা আর সস্তার যে হোটেলে আমরা ঘর ভাড়া করে থাকি 1000 থেকে 7500-এর মধ্যে, সেখানে আমাদের 5% জিএসটি দিতে হয়। 18% জিএসটি দিতে হয় আমাদের কোন কোন পণ্য বা পরিষেবার ক্ষেত্রে, দেখো আমরা যেগুলো ব্যবহার করি এখন বর্তমানে মোবাইল ফোন, ল্যাপটপ, ইলেকট্রনিক সামগ্রী, টিভি, ফ্রিজ, এসি, আসবাবপত্র, সিমেন্ট এবং 350 সিসির নিচে যে মোটরসাইকেল আছে সেগুলোকে আমাদের এখন 18% জিএসটি দিতে হয়। আর পরিষেবার ক্ষেত্রে ব্যাংকিং ও আর্থিক পরিষেবা, তারপরে সফটওয়্যার যে পরিষেবা, টেলিকম বা ইন্টারনেটে যে রিচার্জ করি আমরা, বা পেশাদার বা কনসালটেন্সিকে ফি দিতে হয়, সেগুলোর ক্ষেত্রেও আমাদের 18% ট্যাক্স দিতে হয়। এবার আমাদের 40% ট্যাক্সটা এখন মার্চ করা হয়, সেটা হচ্ছে আগে যে আমাদের 12% আর 28%, সেই ধরো আমাদের যেগুলো বিলাসবহুল যে দামি গাড়িগুলো আমরা ব্যবহার করি বা 350 সিসির উপরে যে প্রিমিয়াম যে মোটর বাইকগুলো আমরা ব্যবহার করি বা তামাকজাত দ্রব্য, পান, মশলা বা কোমল পানীয় যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আমাদের এখন 40% জিএসটি দিতে হয়। আর পরিষেবার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনলাইন গেমিং, ক্যাসিনো এবং ঘোড়াদৌড়ের মতো যে বিনোদনমূলক বা বেটিং যে পরিষেবা, সেখানেও আমাদের 40% ট্যাক্স দিতে হয়। তাহলে জিএসটি আমাদের এখন যে একটা ট্যাক্সের আন্ডারে সবগুলো আনার জন্যে আমাদের একবারেই দিতে হয়। সমস্ত ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে বা কেন্দ্রশাসিত অঞ্চল আছে সব জায়গায় একই আমাদের এই ট্যাক্সের আওতায় আনা হয়েছে। এবার এই ট্যাক্সগুলো যে নিয়ে আসা হয়েছে, এই ট্যাক্সগুলোর আমাদের একটা আওতায় আনার জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে। কী কী বৈশিষ্ট্য আছে? প্রথম হচ্ছে এটা হচ্ছে একটা সমন্বিত পরোক্ষ কর বলা হয়। সমন্বিত পরোক্ষ কর বলা হয়েছে কেন? কারণ এখানে তোমার 3টে ট্যাক্স আমাদের সেন্ট্রাল বলো, স্টেটে বলো, আর সমন্বিত যে 3টে ট্যাক্সের আন্ডারে সবগুলো আমাদের নিয়ে আসা হয়েছে। আর কি না, এখানে এই যে করের হার সারা দেশে সমান, কোনো করের ক্ষেত্রে বা কোনো দেশের বা দেশের কোনো রাজ্যের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, সব একই করে আওতায় আনা হয়েছে। আর কি এই যে কর সরবরাহ, যে পণ্য সরবরাহের ভিত্তি করে এই করটা আমাদের সাধারণত নির্ধারণ করা হয়েছে। আর দেখা যায় যে করের যখন 2017 সালে প্রথম যে আমাদের জিএসটি আইন চালু হয়েছিল, তখন আমাদের করের 5টা হার ছিল, এখন সেটা কমে 4টি হার হয়ে গেছে। এগুলো আমাদের করের বৈশিষ্ট্য। সুবিধা কি? সুবিধা হচ্ছে করের উপর আগে কি হতো না, করের উপর কর নেওয়া হতো, যে ভ্যাট ছিল তখন পণ্যর একদম উৎপাদন থেকে শুরু করে পণ্য বিক্রয় পর্যন্ত ধাপে ধাপে কর আমাদের আরোপ করা হতো, কিন্তু এখন করের উপর আর কর আমাদের প্রদান করতে হয় না। এই করের উপর কর প্রদানটাকে বলা হতো ক্যাসকেডিং প্রভাব, এই ক্যাসকেডিং প্রভাব থেকে আমাদের এখন মুক্ত হয়েছে। আর কি সুবিধা? আর সুবিধা হচ্ছে করের হার যেহেতু নির্দিষ্ট, তাহলে সেখানে কোনো অসুবিধা নেই, প্রত্যেকের ক্ষেত্রে সমান। আর এর ফলে আমাদের কী হচ্ছে, পণ্যের মূল্য অনেক হ্রাস হয়েছে, কারণ আগে যেভাবে একাধিক যে ট্যাক্সগুলো যেগুলো বাতিল হয়েছে সেই ট্যাক্সগুলো আরোপ করা হতো বলে সেই ট্যাক্সগুলো এখন আর আরোপ করা হয় না, তার ফলে দামটা অনেক কম হয়েছে এবং করের হিসাব করা অনেক সুবিধা হয়েছে। এখন কর যেভাবে আমরা অনলাইনের মাধ্যমে শান্ত করে সমস্ত হিসাবপত্র পেট করতে হয়, তাহলে অনলাইনে যে জিএসটি দেওয়ার যে কাউন্সিলের তাদের নির্দেশ মতো সেখানে আমাদের এন্ট্রি করতে হয়, এন্ট্রির মাধ্যমে তাহলে অনলাইনের মধ্যে পেমেন্ট করতেও সবাই সরকারের কাছে সহজে কর পৌঁছেও যায়, কোনো অসুবিধা হয় না। কারচুপির ক্ষেত্রে বা কর ফাঁকের ক্ষেত্রেও সহজে কর ফাঁকি দেওয়া যায় না। এবারে আমাদের এই যে করটা, যে পণ্য দিয়ে আমরা জিএসটিটা আমরা কীভাবে দেখাবো হিসাবের মধ্যে, জিএসটি আমরা স্টেটের মধ্যে যখন পণ্য আমাদের সরবরাহ করা হয় বা বিক্রয় করা হয়, তখন আমাদের জিএসটির যে হারটা থাকে সেটা আমাদের দুটো ভাগে ভাগ হয়ে যায়, ঠিক আছে, একটা সিজিএসটি, একটা এসজিএসটি। তাহলে একই স্টেটের মধ্যে যখন পণ্য ক্রয় হোক আর বিক্রয় হোক, সেখানে আমাদের যদি 18% ট্যাক্সের হার থাকে, তাহলে আমাদের কেন্দ্রীয় সরকারকে ট্যাক্স দিতে হয় 9%, আর 9% আমাদের স্টেট গভর্নমেন্টকে দিতে হয়, দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়। কিন্তু যদি আমরা একটা স্টেট বা একটা রাজ্য থেকে অন্য রাজ্যে গুডস পাঠাই বা বিক্রি করি বা সরবরাহ করে থাকি, তখন আমাদের IGST দেওয়া হয়, তখন আর ভাগ হয় না, তখন সেন্ট্রাল গভর্নমেন্টকে একটাই জিএসটি দেওয়া হয়। এছাড়া আমাদের কি বিদেশ থেকে যদি কোনো পণ্য ভারতে আমদানি করে থাকি বা ভারত থেকে কোনো পণ্য যদি আমরা বিদেশে রপ্তানি করে থাকি, তাহলে সেখানেও আমাদের একটাই জিএসটি হচ্ছে IGST। সেখানে IGST-র পরিমাণ আমদানির ক্ষেত্রে যখন 2017 সালে যখন আমাদের চালু হয়েছিল, তখন 18% আমাদের দুটোর ক্ষেত্রে নেওয়া হতো, কিন্তু এখন আমাদের শুধু আমদানির ক্ষেত্রে 80% জিএসটি।

0: আমাদের দিতে হয় সরকারকে, কিন্তু রপ্তানির ক্ষেত্রে আমাদের সেটা 0% করে দিয়েছে এখন বর্তমানে সরকার, সেটা এখন আর দিতে হয় না। এছাড়া আমাদের যে মূল্যবান যে গুডসগুলো আছে, মানে সোনা রূপার যে গহনা, সেখানে আমাদের জিএসটি কত দিতে হয়? 3%। এটার ক্ষেত্রে যেহেতু মূল্যবান গহনাগুলো তো সহজেই আমাদের পাওয়া যায় না, কেনা অনেক কস্টলি, সেই জন্য এখানে জিএসটির পার্সেন্টেজটা 3%। আর অতি মূল্যবান যেটা আমরা বলি হীরের যে জিনিসপত্র, যেগুলো ডায়মন্ডে যেটা বলি, সেখানে আমাদের জিএসটির পার্সেন্টেজ হচ্ছে 0.25%। তাহলে এই যে আমাদের জিএসটিগুলো, এগুলো আমাদের পণ্য ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে আমাদের সাধারণত ব্যবহার করা হয়। এইবারে আমরা অ্যাকাউন্টের বা হিসাবশাস্ত্রের মধ্যে কীভাবে আমরা হিসাব করবো জিএসটিটা, যেমন একটা এক্সাম্পল দেখো, পারচেজ গুডস উইদিন স্টেট ইন ক্যাশ, তাহলে স্টেটের মধ্যে নগদে যখন কোনো পণ্য আমরা ক্রয় করি, তাহলে আমাদের কীভাবে আমাদের জার্নাল করতে হবে হিসাবের মধ্যে? তাহলে ক্রয় করলে তোমরা জানো, আমরা যদি কোনো পণ্য ক্রয় করে থাকি, আমাদের পারচেজ অ্যাকাউন্ট ডেবিট করতে হয়। আর তার সঙ্গে জিএসটি থাকলে, আমাদের যদি জিএসটি দেওয়া থাকে, তাহলে আমাদের ক্রয়ের সঙ্গে কী জিএসটি আসবে? ইনপুট জিএসটি, ঠিক আছে? ক্রয়ের সময় আমাদের ইনপুট জিএসটি হবে, আর বিক্রয়ের ক্ষেত্রে আমাদের হবে আউটপুট জিএসটি। মানে ক্রয়ের সময় আমাদের কী হয়, জিএসটিটা প্রদান করতে হয়, আর বিক্রয়ের ক্ষেত্রে আমাদের জিএসটিটা রিসিভ করতে হয়। সেই জন্য আমাদের ক্রয়ের সঙ্গে তখন আমাদের জিএসটিটা আমরা কী দেখাবো? পারচেসের সঙ্গে ওটাও আমাদের খরচের মধ্যেই দেখাবো। সেই জন্য পারচেস অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। নগদে আমরা ক্রয় করলে শান্ত ক্যাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিখি। এইবার যদি আমরা নগদে না ক্রয় করে আমরা ওই ইন্টারেস্ট রেটের মধ্যে যদি আমরা ধারে ক্রয় করে থাকি, তাহলে আমাদের কী জার্নাল হবে? পারচেস অ্যাকাউন্ট ডেবিট হবে, ইনপুট সিজিএসটি ডেবিট, ইনপুট এসজিএসটি ডেবিট, আর টু হবে সাপ্লায়ার, যেটাকে আমরা বলি ক্রেডিটর, মানে যার কাছ থেকে আমরা পণ্য ক্রয় করি, সে আমাদের পাওনা দেয়, তাহলে সাপ্লায়ার অ্যাকাউন্ট আমাদের ক্রেডিট করতে হবে। ক্যাশের জায়গায় যেহেতু নগদে না, সেই জন্য ক্যাশের জায়গায় আমাদের সাপ্লায়ার অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে। এইবার আমরা গুডস যদি ইন্টারস্টেটের মধ্যে সরবরাহ করে থাকি বা বিক্রয় করে থাকি, তাহলে যদি নগদে করে থাকি আমরা, গুডস সোল্ড উইদিন দ্য স্টেট ইন ক্যাশ, যেমন জিএসটি থাকবে ওর সাথে, তাহলে আমাদের কী জার্নাল করতে হবে? সেলস করলে, তাহলে তোমরা জানো পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হলে সেলস অ্যাকাউন্ট অলওয়েজ ক্রেডিট হয়, তাহলে ডেবিট কী হবে? ক্যাশ অর ব্যাঙ্ক হবে নগদে, তাহলে ক্যাশ অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, টু হবে কি? আউটপুট সিজিএসটি অ্যাকাউন্ট টু আউটপুট এসজিএসটি অ্যাকাউন্ট। আবার ধারে যদি আমরা বিক্রয় করে থাকি ইন্টারস্টেটের মধ্যে, তখন আমাদের কী জার্নাল হবে? ক্যাশ বা ব্যাংকের জায়গায় তখন আমাদের কাস্টমার হবে, কারণ কি, কাস্টমার বা ডেটার বলি আমরা, তাহলে ডেটার্স অ্যাকাউন্ট বা কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট টু আউটপুট সিজিএসটি টু আউটপুট এসজিএসটি। এইবারে আউটসাইড স্টেটের মধ্যে যদি পারচেজ হয়, পারচেজ আউটসাইড দ্য স্টেট ইন ক্যাশ উইথ হচ্ছে জিএসটি, জিএসটি যদি সঙ্গে সাথে থাকে, তাহলে আমাদের কী জার্নাল করতে হবে? সেখানে ক্ষেত্রে আমাদের একটা জিএসটি আসবে, ইন্টিগ্রেটেড সমন্বিত যে জিএসটিটা, সেখানে ওটাই আসবে। তাহলে পারচেস করলে আমাদের পারচেস অ্যাকাউন্ট ডেবিট, আইজিএসটি অ্যাকাউন্টটাও ডেবিট হবে টু ক্যাশ অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এবারে সেলের ক্ষেত্রেও তাই, যদি আমরা ইন্টারস্টেটের মধ্যে কোনো গুডস সেল করে থাকি এবং তার সঙ্গে যদি জিএসটি থাকে এবং সেটা যদি ধারে সেল করে থাকি আমরা, তাহলে সেখানে কী হবে? না, ক্যাশের জায়গায় বা ব্যাংকের জায়গায় আমাদের কাস্টমার অ্যাকাউন্ট হবে, ডেবিট টু সেলস টু আউটপুট আইজিএসটি হবে। এবারে গুডসের জায়গায় যদি আমরা কোনো ফিক্সড অ্যাসেট আমরা ক্রয় করে থাকি, সেটা আমাদের ওর গুড পারচেস গুডসের জায়গায় না, গুডস না লিখে আমরা লিখলাম ফিক্সড অ্যাসেট পারচেস উইদিন দ্য স্টেট ইন ক্যাশ, তাহলে নগদে যখন আমরা রাজ্যের মধ্যে কোনো পণ্য যদি আমরা ক্রয় করে থাকি, তাহলে আমাদের কী জার্নাল হবে? তাহলে আমাদের পারচেসের জায়গায়, মানে যে তোমার অ্যাসেটটা থাকবে সেই অ্যাসেটটা হবে। তাহলে আমরা পারচেস না লিখে সেখানে কী লিখব? না, ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, তারপরে যে ইনপুট ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, তারপর তোমার ইনপুট এসজি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এতক্ষণ যে আমরা যে আলোচনা করলাম, তাহলে আমাদের জিএসটিটা আমাদের কত রকমের?
1: তিন রকমের।
0: কি কি?
1: এসজিএসটি, সিজিএসটি, আইজিএসটি।
0: সিজিএসটি, আইজিএসটি, এসজিএসটি ছাড়া আরেকটা কি আছে?
2: ইউটিজিএসএস, ইউনিয়ন টেরিটরিজ গুডস এন্ড সার্ভিস ট্যাক্স।
0: হ্যাঁ।

0: কেন্দ্রশাসিত অঞ্চলে যেটা আমরা দিয়ে থাকি ইউটি জিএসটি। জিএসটি আইনটা চালু হয়েছিল
1: 2017 সালে।
0: 2017 সালে
1: 29শে মার্চ অনুমোদিত হয়েছিল পার্লামেন্টে এবং 1 জুলাই এটি কার্যকর শুরু হয়েছিল।
0: আচ্ছা, ভেরি গুড। এরপর আমাদের জিএসটি যে কর, যেটা আমাদের দুটো কি ছিল,
1: ইনপুট জিএসটি আউটপুট জিএসটি।
0: ইনপুট আউটপুট জিএসটি যেটা দুই রকম, যেটা ইনপুটটা কোথায় ব্যবহার করি আমরা, আউটপুটটা কোথায় ব্যবহার করি।
1: পণ্য ক্রয়ের ক্ষেত্রে বা কোনো জিনিস ক্রয়ের ক্ষেত্রে আমরা ইনপুট জিএসটিটা ব্যবহার করে থাকি, আর কোনো কিছু আমরা কোনো পণ্য বা কোনো অ্যাসেট যদি বিক্রি করে থাকি সেক্ষেত্রে আমরা আউটপুট জিএসটিটা আদায় করে মানে করে থাকি।
0: তাহলে ইনপুট আউটপুট জিএসটি আমরা একটা ক্রয়ের ক্ষেত্রে, একটা বিক্রয়ের ক্ষেত্রে। ইনপুট জিএসটিটা কিন্তু আমরা কি বলি ওটাকে,
1: সম্পত্তি,
0: আর আউটপুট জিএসটিটাকে আমরা বলি কি, ওটা হচ্ছে

0: প্রত্যেকটাকে আমাদের সেট আপ করতে হয়। সেট আপ করে তারপরে আমাদের স্টেট গভর্নমেন্টকে আর সেন্ট্রাল গভর্নমেন্টকে আমাদের দিতে হয়। এইবারে আমাদের যদি কোনো গুডস ধরো আমরা আগে বিক্রি করেছিলাম, সেই গুডটা আগুনে পুড়ে গেছে, তাহলে তার হিসাবে আমরা কীভাবে করব? কোনো গুডস যখন আগুনে পুড়ে যায়, তাহলে আগুনে পুড়ে গেলে সাধারণত আমরা যে অ্যাকাউন্টে আমরা নিয়ে আসি সেটাকে বলি স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার। তাহলে সেখানে গুডসটার আমাদের পার্চেসের জায়গায় যদি আগে পার্চেস করা হয়ে গেছে, তাহলে সেই পার্চেসের জায়গায় আমরা লিখবো স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার। বাকিটা আমাদের যেহেতু ওটা ইনপুট জিএসটি ছিল, তাহলে ইনপুট সিজিএসটি ইনপুট এসজিএসটি দুটো তো আমাদের ওর সঙ্গে আসবে। আর কী হবে তারপরে সিজিএসটি আইজিএসটি, তাহলে দুটো আমাদের পার্চেজের জায়গায় আমরা ডেবিট করলাম, সেটা আমাদের ক্যাশ থাকলে ক্যাশে বা ব্যাঙ্ক থাকলে ব্যাঙ্কে বা কাস্টমার যদি ক্রেডিটে থাকে তাহলে আমাদের সেটা সাপ্লাস অ্যাকাউন্টে যাবে। এখন কোশ্চেনের প্যাটার্ন হয়েছে ইলেভেনের ক্ষেত্রে দুটো ইউনিট আছে, ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট, আর টুয়েলভের ক্ষেত্রে থার্ড আর ফোর্থ ইউনিট। তোমাদের ক্ষেত্রে ফার্স্ট ইউনিটে সব এমসিকিউ আছে, তাহলে এমসিকিউর মধ্যে তোমাদের চারটে করে অ্যান্সার থাকবে, সেই চারটে করে অ্যান্সারের মধ্যে সঠিক অ্যান্সারটা বেছে তোমাদের প্রশ্ন উত্তর ঠিক করতে হবে। অনেকগুলো টাইপ আছে, মানে চার থাকবে, তারপরে তোমার সাজানো থাকবে, তারপরে তোমার শূন্যস্থান থাকবে, চারটে করে তোমার বিকল্প প্রত্যেকটা অ্যান্সারের ক্ষেত্রে দেয়া থাকবে, ঠিক আছে। এবার এখানে তোমাদের চারটে অ্যান্সারের ক্ষেত্রে যে শূন্যস্থান দেওয়া থাকবে, ধরো একটা কোশ্চেন ধরো দেওয়া আছে এরকম, একই স্টেটের মধ্যে পণ্য যদি আমরা বিক্রয় করে বা সরবরাহ করে থাকি, তাহলে আমাদের কোন কোন জিএসটি আমাদের দিতে হবে, সিজিএসটি আইজিএসটি না এসজিএসটি না সিজিএসটি এসজিএসটি না সিজিএসটি আইজিএসটি,
1: সিজিএসটি এবং এসজিএসটি দুটোই দিতে হবে।
0: তাহলে একই স্টেটের মধ্যে যখন আমরা গুডস এ করবো তখন সিজিএসটি আর এসজিএসটি দুটোই দিতে হবে। এবার যদি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে আমরা পণ্য ক্রয় বা বিক্রয় করে থাকি, তাহলে আমাদের কোন জিএসটিটা দিতে হবে, সিজিএসটি আইজিএসটি না এসজিএসটি না কোনোটাই না,
2: আইজিএসটি,
0: তাহলে আইজিএসটি দিতে হবে। এবার আমরা ধরি ভারত থেকে পণ্য বিদেশে রপ্তানি করে থাকি, তাহলে আমাদের কোন জিএসটি দিতে হবে, সিজিএসটি না আইজিএসটি না এসজিএসটি না কোনোটাই না,
1: আইজিএসটি,
0: তাহলে সেটাও আইজিএসটি। কিন্তু এখানে এখন বর্তমানে 0% হয়ে গেছে। যদি আমরা বিদেশ থেকে আমদানি করে থাকি তাহলে আমাদের কত পার্সেন্ট জিএসটি দিতে হবে, 12%, 5%, 0% নাকি 18%? 18% মানে আমদানির ক্ষেত্রে 18% এখন বলা আছে, যে বিদেশ থেকে যদি আমরা পণ্য আমদানি করে থাকি তাহলে আমাদের 18% জিএসটি দিতে হবে। কিন্তু রপ্তানির ক্ষেত্রে উদার করে দিয়েছে সরকার, যাতে আমাদের দেশ থেকে বিদেশে অবাধে পণ্য রপ্তানি করা যায়, সেই জন্য ট্যাক্সটা ওখানে তুলে দিয়েছে। এক্সপেন্সেসের ক্ষেত্রে বলা হয়নি, এক্সপেন্সেসের ক্ষেত্রে পার্চেসের ক্ষেত্রে যেমন ক্রয়ের ক্ষেত্রে আমরা ঠিক সেম, যদি পণ্য ক্রয়ের সময় যদি কোনো এক্সপেন্স করে থাকি তাহলে আমাদের তার সঙ্গে যদি জিএসটি থাকে, তাহলে আমাদের সেই জিএসটিটা কীভাবে আমরা আমাদের অ্যাকাউন্টের হিসাবে দেখাবো জার্নালে? তাহলে এক্সপেন্সেস যদি করে থাকি তাহলে সেই যে এক্সপেন্স হবে সেই এক্সপেন্সের অ্যাকাউন্ট ডেবিট হবে, আর ক্রয়ের ক্ষেত্রে হলে আমাদের ইনপুট সিজিএসটি আর ইনপুট এসজিএসটি ডেবিট হবে, আর সেই এক্সপেন্সটা যদি নগদে হয় তাহলে সেখানে আমাদের ক্যাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে। আবার সেই এক্সপেন্সেস সেরকম সেম ক্ষেত্রে যদি আমরা পণ্য বিক্রয়ের ক্ষেত্রে যদি কোনো ব্যয় করে থাকি তাহলে সেখানে কী হবে, এক্সপেন্সেস তো আমরা করলাম এর ক্ষেত্রে, যদি এবারে ওটা আমাদের ইন্টারস্টেটের মধ্যে, ধরো এবারে ইন্টারস্টেটের মধ্যে মানে একটা রাজ্য থেকে আটটা রাজ্যে যদি আমরা কোনো পণ্য ক্রয়ের ক্ষেত্রে ব্যয় করে থাকি, তাহলে তখন সেখানে আমাদের ওই এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট হবে,
1: ইনপুট হচ্ছে
0: আইজিএসটি হবে,
1: তারপরে যদি নগদে করে থাকি তো ক্যাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে,
0: ক্রেডিট হবে। যেমন কোনো অ্যাসেট কিনলাম, সেরকম যদি কোনো অ্যাসেট বিক্রি করে থাকি, ওল্ড অ্যাসেট সাধারণত আমাদের তো বিক্রি করে দিতে হয়, ওল্ড অ্যাসেট যখন আমরা বিক্রি করে থাকি তাহলে সেখানে আমাদের এন্ট্রি করতে হয়। তাহলে ওল্ড অ্যাসেট বিক্রি করলে অ্যাসেট যেমন কেনার সময় আমরা অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট করেছিলাম, তাহলে অ্যাসেট বিক্রি করলে আমাদের অ্যাসেটটাকে ক্রেডিট করতে হয়। তাহলে সেখানে নগদে যদি বিক্রি করে থাকি তাহলে একটা স্টেট থেকে আর একটা স্টেটে তাহলে
1: ক্যাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট
0: হবে,
1: টু আউটপুট যদি বাইরে কোনো রাজ্যে করে থাকে তো আইজিএসটি অ্যাকাউন্ট হবে ক্রেডিট, আর টু যে অ্যাসেটটা আমরা বিক্রি করেছি সেটা,
0: হ্যাঁ ফিক্সড অ্যাসেট হলে ফিক্সড অ্যাসেটটা, যদি মেশিনারি হয় মেশিনারি, যদি ফার্নিচার হয় ফার্নিচার, তাহলে সেগুলো ওখানে আমাদের এন্ট্রি করতে হবে। তাহলে ইন্টারস্টেটের মধ্যে আর জিএসটি পার্টের মধ্যে তোমাদের যে কীভাবে আমরা হিসাব করব,
1: আউটপুট জিএসটি যেগুলো আছে আমাদের সেইগুলোর থেকে আমাদের ইনপুটে জিএসটি আছে সেইগুলো আমরা বাদ দিয়ে দেবো, এবং যেটা জিএসটি পেয়েবল হবে সেটা আমরা সরকারকে প্রদান করে থাকবো। আমরা আউটপুট আইজিএসটি যেটা আছে সেটা আমরা সিজিএসটি এবং এসজিএসটির সঙ্গে সমন্বয় করতে পারি, কিন্তু সিজিএসটি যেটা আছে আর এসজিএসটি যেটা আউটপুট আছে সেটা শুধু ইনপুট সিজিএসটি এসজিএসটি

0: সঙ্গে করতে পারি, সেটা সিজিএসটি কে কখনো আমরা এসজিএসটির সঙ্গে করতে পারি না, বা এসজিএসটি কে কখনো আমরা সিজিএসটির সঙ্গে করতে পারি না সমন্বয়,
1: কিন্তু আইজিএসটির সঙ্গে করতে
0: আর
1: পারি।
0: জিএসটির সঙ্গে আমরা করতে পারি।
1: হ্যাঁ, তাহলে যখন আমরা দেখবো আগে কি আইজিএসটিটাকে আমরা ইনপুট আইজিএসটি যেটা আছে সেটা আমরা আউটপুট আইজিএসটি, আউটপুট সিজিএসটি আর আউটপুট এসজিএসটি ওটার সঙ্গে আমরা প্রথমে কম্পেয়ার করব। তারপরে দেখবো যে ইনপুট সিজিএসটি, ইনপুট সিজিএসটিটাকে আমরা প্রথমে আউটপুট সিজিএসটির সঙ্গে কম্পেয়ার করব। কম্পেয়ার করে দেখে যদি যে ইনপুট সিজিএসটিটা আমাদের বেশি হচ্ছে, তখন আমরা আউটপুট সিজিএসটি আর আউটপুট আইজিএসটি দুটোর সঙ্গে তখন ওটাকে আমরা ট্যালি করব, আমরা বাদ দেবো দুটোর থেকে। আবার এসজিএসটির ক্ষেত্রে তাই, ইনপুট এসজিএসটিটাকে আমরা আউটপুট এসজিএসটির সঙ্গে প্রথমে বাদ দেব। এবারে বাদ দিতে গিয়ে যদি দেখা যায় যে ইনপুট এসজিএসটিটা আমাদের বেশি হচ্ছে, তখন আমরা কি করব, ওই আউটপুট এসজিএসটি আর আউটপুট আইজিএসটি সঙ্গে তখন আমরা এই ইনপুট এসজিএসটিটাকে আমরা বাদ দেব, দিয়ে যেটা আমাদের এক্সেস হবে সেইটা আমাদের সরকারের খাতে, স্টেট গভর্নমেন্টের খাতে আসবে তখন রাজস্ব আদায়ের মধ্যে। আর আইজিএসটি আর সিজিএসটি থেকে যেটা আমরা পাবো সেটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের হিসাবে আমরা মানে রাজস্ব খাতে ওটা আমরা রেখে দেবো। এবারে বলো তো জিএসটি থেকে আমরা কি কি সুবিধা পাবো?
0: জিএসটি থেকে আমরা মানে আগে যেহেতু অনেক রকমের কর পূরণ করতে হতো বিভিন্ন ধরনের, সেইগুলো এখন একত্রিত শুধুমাত্র জিএসটির মাধ্যমে আমরা কর পূরণ করে থাকি, যার ফলে আমাদের অতিরিক্ত কর পূরণ করতে হয় না, কম কর পূরণ করতে হয়।
1: আর অতিরিক্ত কর প্রদান করতে হয় না, তাহলে করের ক্ষেত্রে এখন একই কর ব্যবস্থা, তাহলে করের পার্সেন্টেজ সব স্টেটে সমান, এটা একটা সুবিধা, কাউকে বেশি কর দিতে হয় না। সমস্ত স্টেটের মানে কেন্দ্রশাসিত হোক আর স্টেটে হোক, সবার ক্ষেত্রে সবাই ক্রয়ের ক্ষেত্রে বা বিক্রয়ের ক্ষেত্রে সকলের ক্ষেত্রে একই করের হার ব্যবহৃত হয়, কারো কাছ থেকে কোনো অতিরিক্ত করের আদায় করার কোনো জায়গা নেই, এ একটা সুবিধা। আর একটা সুবিধা হচ্ছে একাধিক করের ক্ষেত্রে কম বেশি অনেক হতো, পণ্যের দাম অনেক বাড়ত, সেটা হয় না। আর কর ফাঁকি দেওয়ার প্রবণতা এখানেও অনেকটা আগে থেকে কমে গেছে, কারণ এখন সমস্ত কিছু আমাদের অনলাইনে করতে হয়, তাহলে অনলাইনে আমাদের জিএসটি পোর্টালে আমাদের সেখানে এন্ট্রি করতে হয়, তাহলে জিএসটি পোর্টালে এন্ট্রি করলে আমাদের সমস্ত সেখানে ট্যাক্সে দেখাতে হয়, সেই জন্যে আমাদের জিএসটিটা এখানে সবাইকে প্রদান করতে হবে, এটাই সুবিধা। আর কি বৈশিষ্ট্য আছে? বৈশিষ্ট্য তো এগুলোই যে করের ক্ষেত্রে তোমার মার্চ করা হয়েছে এখন, তার জন্য সমন্বিত কর, এটা সমন্বিত কি কর, পরোক্ষ কর,
0: সমন্বিত
1: পরোক্ষ কর, সমন্বিত পরোক্ষ কর। তারপরে এখানে করের ক্ষেত্রে এগুলো বলাই আছে কত
0: করের পার্সেন্টেজ স্ল্যাব আছে, সেই অনুযায়ী আমাদের স্ল্যাব প্রদান করতে হবে।
1: আর এখানে কর কি কি কর দিতে হবে, জিএসটির ভাগগুলো বলা আছে,
0: এবং এখানে এই ক্ষেত্রে কর ফাঁকি দেওয়ার ঝুঁকিটা অনেকটা কম আছে, এবং সরকারের কাছে যেহেতু এখন ডিজিটাল সময় প্রত্যেকের সরকারের কাছে রেকর্ড আছে, যার ফলে কর ফাঁকি দেওয়ার সুযোগটা অনেকটাই কমে গেছে।
1: আর এবার তোমাদের কোশ্চেনের মধ্যে যেগুলো আসবে এই সিরিয়ালে সাজানো, এই পার্সেন্টেজগুলো দেওয়া থাকবে, তারপর পণ্যগুলো দেওয়া থাকবে, কী কী পণ্য আছে, তারপর জিএসটি সালটা দেওয়া থাকবে, কোন সালে এটা আইন বলবৎ করা হয়েছে বা কোন সালে চালু করা হয়েছে, দুটোই। আর তোমাদের এখানে জিএসটি এই যে জার্নালগুলো আছে, এই জার্নালগুলো কী করে এন্ট্রি করতে হয়, এই জার্নালগুলো দেওয়া থাকবে, জার্নালগুলোর মধ্যে একটা ঠিক থাকবে আর বাকি তিনটে ভুল থাকবে, এই জার্নালগুলো তোমাদের হিসাবে এন্ট্রি করতে হবে। জিএসটি আই জিএসটি সব পোর্শন জার্নালে বলা থাকবে, সেই পোর্শনগুলো তোমাদের হিসাব করতে হবে। ধরো কোনো পণ্য বিক্রয় করা হলো বা সরবরাহ করা হলো 1,00,000 টাকা, সেখানে দেখা গেছে যে 18% জিএসটি আছে আমাদের, এটা একটা স্টেটের মধ্যেই করা হয়েছে, পণ্যটা বিক্রয় করা হয়েছে, সেখানে আমাদের জিএসটি হচ্ছে 18%, তাহলে জিএসটিটা সেন্ট্রাল কত পাবে আর স্টেট কত পাবে?
2: সেন্ট্রাল 9% পাবে আর স্টেট 9% পাবে।
1: তাহলে সেটা অ্যামাউন্টে বলো,
2: 1,00,000,
1: 1,00,000-এর মধ্যে 18% পড়লে কত টাকা হয়? তাহলে 18,000 হবে, 18,000-টা 9,000
0: সেন্ট্রাল এবং স্টেট পেয়ে যাবে,
1: স্টেটে 9,000 টাকা। সেরকম যদি 40% হয়
0: তাহলে স্টেট পাবে 20%,
1: না হলো 5,00,000 টাকার গুডস কেনা হলো, তাহলে সেখানে আমাদের 40% হলে
0: স্টেট পাবে 20% আর সেন্ট্রাল 20%,
1: তাহলে 4,00,000-5,00,000 টাকার 40% কত? 2,00,000 টাকা,
0: 2,00,000 টাকা,
1: 2,00,000 টাকা হলে 1,00,000 টাকা 1,00,000 টাকা,
0: 1,00,000 টাকা করে ভাগ হয়ে যাবে,
1: ভাগ হয়ে যাবে, তাহলে ট্যাক্সের ক্ষেত্রে হিসাবটা ঠিকঠাক বসাতে হবে। আজকে তোমাদের জিএসটি নিয়ে আলোচনা করা হলো এবং জিএসটি কীভাবে হিসাবের মধ্যে লিপিবদ্ধ করা হয় এটা নিয়ে আলোচনা করা হলো, তোমরা মোটামুটি প্রিপেয়ার আজকে এখানেই শেষ করলো।
3: এতক্ষণ শুনছিলেন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে একাদশ শ্রেণীর হিসাব শাস্ত্র

0: বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন সোনারপুর ঘাসিয়ারা বিদ্যাপীঠের শিক্ষক দীপঙ্কর রায়, সঙ্গে দুজন শিক্ষার্থী।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন
0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে।
2: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন, প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
3: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।
4: OTP অন্যকে জানাবেন না। যে OTP আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারেই। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। আবহাওয়ার শান্ত বিজ্ঞপ্তি, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে প্রধানত মেঘলা আকাশ, দু এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি কম। সর্বনিম্ন 27.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94%, সর্বনিম্ন 78%। গত 24 ঘন্টায় 2.4 মিলিমিটার বৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদীতে বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে এক সতর্ক বার্তায় জানানো হয়েছে যে ঝোড়ো আবহাওয়ার কারণে আজ ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে বেড়ে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলের ওপর। সেই জন্য ওই অঞ্চলে আজ নৌকো ভাসাতে নিষেধ করা।

এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে জানিয়ে দিই। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই 6:05 থেকে সাঁওতালি অনুষ্ঠান শুনবেন লোকগীতি পরিবেশনায় গুরুমণি মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর। এই অনুষ্ঠানে আজ শুনবেন বর্ষাকালীন সবজি চাষে রোগ পোকা ও প্রতিকার, এ বিষয়ে আলোচনা ডক্টর কিঙ্কর সাহা ও উত্তম রায়চৌধুরীর সঙ্গে থাকবেন সুব্রত চক্রবর্তী। তারপর উন্নত মানের ধান বীজ, এ বিষয়ে ডক্টর শীর্ষেন্দু সামন্তর সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। সন্ধ্যে 7:30 সমীক্ষা, রাত 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, লাইভ ফোন ইন অনুষ্ঠান জাতীয় পুষ্টি সপ্তাহ, এ বিষয়ে ডাক্তার রঞ্জিনী দত্তর সাক্ষাৎকার নেবেন শর্মিষ্ঠা সরকার। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা পরিবেশনায় সুব্রত মান্না। 9:30 অনুরোধের আসর। রাত 10:00 ছায়াছবির গান। 10:30 নজরুল গীতি শুনবেন অসীমা দুবের কণ্ঠে। 10:50 অতুল প্রসাদের গান, শিল্পী পম্পাসুর। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ক্ল্যারিওনেট বাজিয়ে শোনাবেন তপন নট্ট।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সন্ধ্যে 6:10 হিন্দি অনুষ্ঠানে বার্তা উপস্থাপনায় দেবিকা গুপ্ত, গুলগুলশেন 6:30, 7:10 শিল্প সংলাপ, শ্রমিকদের ন্যূনতম মজুরি এ বিষয়ে পার্থ প্রতিম চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন সৌভিক শাসমল, দর্পণ 7:30 উপস্থাপনায় দেবিকা গুপ্ত, হিন্দি ছায়াছবির গান রাত 8:00, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, রাত 11:10 থেকে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে জানিয়ে দিলাম, শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

0: দোস্তলিক এম চালকা দিয়া রাষ্ট্রপতি ভারতীয় দ্রৌপদী মুর্মু লেইকাদায় বস্তুর বিরুদ্ধ এখেন ভারতীয় লাকচার ঐতিহ্য সম্বন্ধ বাংকানা বরং নয়া দল লাখ লাখ মানমিয়া জীবন জীবিকা সহ জড়া মেনা নয়া দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি সমাবর্তন আখড়ার সেরেদ কাতে রাষ্ট্রপতি লেইকাদা ফ্যাশন জগতের তিরলে কোয়া সেনেলেট আডি নুমান কথা কানা ওনা আখড়ার সেটেল লেন বাংর পুন হাজার পটুয়া মুদ্রে ইরেল গেল মড়ে জনাগে তিরলে কানা কো বার হাজার পুন গেল এয়াই সালে ভিতরিতে বিকশিত ভারত তেয়ার রাখাপ রেয়া একরাড জুয়ান কো আরহ জাস্তি নয়রে সেলেদক লাগিদে দুদলাট কোয়াম নেপাল রে পারমেন হাপ্তা রেয়া ধানদাসের বানবাসি সাঁতে লসরাসা লেভা হড়পা বানতে গজ আকান হড় কোয়া লেখা আর এসাই পারম আকাদা পুন হাজার খুনা ঢের হর পাঁজাতে বাকো নামক কানা নেপাল রেয়া জাতীয়ারি ধানদাসের মোকাবিলা সংস্থা লই কাদায় পারমেন সিংহে মাহ হিলো খুন পাঁজাতে বাকো নামক কান হর কোয়া লেখা বার হাজার মড়ে গেল জনা খুনা বাড়াও কানা তুরুই গোটাং দা বিজলি পান্থারে বাং রেহ আড়েসাই পেগেল জনা কামিয়া আটক মেনা কোয়া ভারত আর চীন খুনা পারুখিয়া উদ্ধার কামিয়া সুড়ুং রে আটক কান হর কো সাঁ যোগাযোগ থাপন রেয়া কুরুমুটু কাতে রহ বাং কো দাড়ে কাদা মুখ্যমন্ত্রী মতন শুভেন্দু অধিকারী তেহেন পূর্ব মেদিনীপুর জেলা নন্দীগ্রাম রেয়া রেয়া পাড়ারে প্রশাসনিক মিট জমেলাই খোনা আবাস যোজনা আয়ুষ্মান ভারত হালো জুদো জুদো সরকারি পান্থা রেয়া সুবিধা ওনা এলাকারেন হড় কোয়া তীরে এম চাল কেদা আখড়ারে মুখ্যমন্ত্রী দো নন্দীগ্রাম বিধানসভা এলাকারে আইমা লেকান উত্তনা পান্থায় উঠাও সাঁতে ধীরে বিছাগুন কাদা উনি দো মেন কাদা নোয়া এলাকারে মানমি লাগিদ তেহেন আদিন দো আডিগে নুমানা কানা নন্দীগ্রাম রেন বার লাখ মড়ে গেল হাজার হড় আয়ুষ্মান কার্ড কো নামেদা মুখ্যমন্ত্রী হড়ম সাহার যোজনা আওতারে বিমা যোজনা রেয়া সুবিধা কো নামা ইরেল গেল এয়াই হাজার হড় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নাওয়া মাতৃমা বিল্ডিং রেয়া কামি এহব কানা রেয়াপাড়া হসপিটাল রেয়া বিছনা পেগেল খোনা তুরুই গেল হয়ে কানা ওনা এলাকারেন তুগে এয়াই হাজার তিরলে কোয়া অ্যাকাউন্টরে অন্নপূর্ণ যোজনা রেয়া কাউডি বলব কানা তৃণমূল কংগ্রেস সরকারের নন্দীগ্রামের উত্তনাও লেখান কামিদ ঠাকেল মেনতেও মুখ্যমন্ত্রী রালি সাকাদা স্কুল সার্ভিস কমিশনা বাগে তুরুই হাজার চাকরি বাতিল মামলারে যোগ্যমান মাচেদ কোয়া চাকরি মেয়াদ দারাই সেরমা পেগেল মিদ মে হাবিজ কো বাড়াও কাদা বাহালি কামিহরা নিত আরি পুর খাতির পনত অক্ত বাড়াও লইতে নেহরে মঞ্জুর কাদা চুড়োনা আদালত নয় মাড়াং নয় বাহালি লইতে পেগেল মিদ আগস্ট মেনদ তেহেন হাবিজ অক্তে মাহা এম হইলেন তাহেকানা মেনখান নয় অক্তে মাহা ভিতরে বাহালি কামিহরা বাং পুরো গানো কানা মেনতে সুপ্রিম কোর্ট টেনে নেহর লেনা পনত বিচারিয়া সঞ্জয় কুমার আর বিচারিয়া সঞ্জীব সচদেবা বেঞ্চ তেহেন স্পষ্ট সাহিজে লই কাদা নয়াগে অক্তে মাহা বাড়াও রেয়া মুচাদ নির্দেশ অনা তায়ম আর জাহান বাড়াও অক্তে বাং এম গানো আম লই তোরা লেখ কানা চাকরি বাহালি রে দুর্নীতি লালি সাথেন এসএসসি বার হাজার গেল তুরুই সালে রেয়া প্যানেল বাতিল কাতে নয়া গাড়তে বাহালি কামি এহব লাগিদ সুপ্রিম কোর্টে নির্দেশ লেদা তেহেন খবর পাড়া দো নোডেগে মুচাদ এনা
1: আখড়া দো উচনক কানা আকাশবাণী কলকাতা রেয়া গীতাঞ্জলি উচন তালমা খন নিত আজম তামুন পে রামকৃষ্ণ মুর্মু আর সাউতেন কো সাপ্রাতনা হের হের সেরেন সেরেন রে দো সনমুনি কিস্কু আর সুখীমুনি টুডু

0: সোহাগী হেমব্রম, নিত আজম তামুন পে কেশবচন্দ্র সরেনা দং সেরিং।
1: জিপিরি জিপিরি দারে নিচে কো কিনি বালায়াকা।

আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি নিবেদিতা লাহিড়ী। সমবায় ক্ষেত্রকে গুরুত্ব না দিয়ে পূর্বতন সরকার গত 15 বছরে বিকল্প অর্থনীতির পথ ধ্বংস করেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে মহিলা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের 35তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে আজ মুখ্যমন্ত্রী বলেন, সমবায়ের গুরুত্ব না বুঝে এই ক্ষেত্রকে সম্পূর্ণ অবহেলা করা হয়েছে। বর্তমানে রাজ্যে 6000-এর বেশি সমবায় সমিতির মধ্যে 2000-ই অকেজো। রাজ্যে সমবায় ব্যাংকে 12 বছর ধরে নির্বাচন হয়নি বলেও জানান তিনি। শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে রেয়াপাড়াতে প্রশাসনিক সভা থেকে আবাস যোজনা, আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাপ্রাপকদের হাতে তুলে দিয়েছেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম বিধানসভা এলাকায় একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। তিনি বলেন, এই এলাকায় মানুষের জন্য আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। নন্দীগ্রামে 2,50,000 মানুষ আয়ুষ্মান ভারত কার্ড পাচ্ছেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা পাবেন 87,000 মানুষ। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের নতুন মাতৃমা বিল্ডিংয়ের হয়েছে। রেয়াপাড়া স্বাস্থ্যকেন্দ্রের শয্যা সংখ্যা 30 থেকে বাড়িয়ে 60 করা হয়েছে। নন্দীগ্রামে সূচনা হয়েছে নতুন পুলিশ মর্গের 32টি রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ চলছে। এখানকার 67,000 মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে। কেন্দ্রীয় প্রকল্প বিকশিত ভারত জি রামজির কাজেরও আজ সূচনা হয়েছে। এর ফলে জব কার্ডধারীরা বছরে 125 দিন কাজের সুযোগ পাবেন। স্কুল সার্ভিস কমিশনে 26,000 চাকরি বাতিল মামলায় নতুন করে শিক্ষক নিয়োগের জন্য আগামী

0: 31শে মে পর্যন্ত সময়সীমা বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। দুই বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সঞ্জীব সাজদেবের বেঞ্চ আজ স্পষ্ট জানিয়েছে, ওই সময় পর্যন্ত যোগ্য শিক্ষকরা চাকরিতে বহাল থাকবেন, তবে এটি সময়সীমা বৃদ্ধির শেষ নির্দেশ। মালদার ইংরেজবাজার ব্লকের মিল্কি গ্রাম পঞ্চায়েতের খাসকর গ্রামে ঢোকার একমাত্র রাস্তা গঙ্গা ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার বেশ কিছু অংশ ইতিমধ্যে নদীতে তলিয়ে গেছে। শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন খাসকল হাইস্কুলে। পূর্ব বর্ধমানের ভাতারের শ্রীচুর শ্রীপুর সেচ ক্যানেলে আজ দুপুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল নবম শ্রেণীর এক ছাত্রের। অর্ণব কুমার মণ্ডল নামে ওই কিশোরের বাড়ি ভাতারের নবাবনগরে। স্থানীয় সূত্রে জানা গেছে, চার বন্ধুর সঙ্গে অর্ণব সেচ ক্যানেলে স্নান করতে নামার সময় আচমকাই পা ফিসলে গভীর জলে পড়ে যায়। স্থানীয়রা ক্যানেলে নেমে তল্লাশি শুরু করে। বেশ কিছুক্ষণ পরে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পশ্চিম বর্ধমানের বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী রূপনারায়ণপুর চেকপোস্টে প্রয়োজনীয় জিপিএস এবং জিওট্যাগিং নথি না থাকায় কয়েকশো বালিবোঝাই ট্রাক আটকে দিয়েছে রাজ্য পুলিশ। সম্প্রতি রাজ্য সরকার যানবাহনে জিওট্যাগিং বাধ্যতামূলক করে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা এবং উত্তর পশ্চিমবঙ্গ উপসাগরের উপর যে সুস্পষ্ট নিম্নচাপটি অবস্থান করছে, আগামী 24 ঘন্টায় তা ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হবে। অন্যদিকে সক্রিয় মৌসুমে অক্ষরেখা উত্তরপ্রদেশে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবস্থিত এই নিম্নচাপ অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত হয়েছে। ভারী বৃষ্টির হলেও সতর্কতা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনায়। সংবাদ এখনকার মতো শেষ হলেও পরবর্তী সংবাদ সন্ধে 7:35।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6

0: সেবায় ও নিউজ অন এয়ার অ্যাপে কৃষিকাজের জন্য জল হওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘণ্টার জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে। আগামী 48 ঘণ্টার জল হওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দু একটি জায়গার ওপর দিয়ে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির সমস্ত জেলাগুলির দু একটি জায়গার ওপর দিয়ে। পরবর্তী দুদিনে জল হাওয়ায় সামান্যই পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার পূর্বাভাস। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT bar, মজবুত, নমনীয়, earthquake resistant আর কংক্রিটের সঙ্গে perfect strong grip. Sail secure TMT bar, there's a little bit of sail in everybody's life.
0: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
2: গ্রামবাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকের আমরা এই সময়ের যে সমস্ত কৃষক বন্ধুরা আমাদের অনুষ্ঠান শুনছেন এবং গ্রাম বাংলার বুকে যে সমস্ত শ্রোতা বন্ধুরা, কৃষক বন্ধুরা প্রতিনিয়ত চাষাবাদের সঙ্গে জড়িত, বিশেষ করে যারা সবজি চাষ করছেন, সবজি চাষের ক্ষেত্রে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে সমস্ত সবজি আপনারা সে উচ্ছে, বেগুন, পটল, মূলো বা লঙ্কা যাই চাষ করেন না কেন, কিছু না কিছু রোগ পোকার আক্রমণ ঘটে, কীট শত্রুর আক্রমণ ঘটে আপনার জমিতে। কিন্তু আপনারা সঠিকভাবে তার ওষুধ প্রয়োগ করতে পারেন না বা সেভাবে জেনে ওঠেন না কোন রোগের কী ওষুধ প্রয়োগ করা দরকার। আর যার ফলে আপনারা যে উদ্দেশ্য নিয়ে চাষ করছেন, যে লাভের আশায়, সেই রকম লাভ কিন্তু আপনারা পাচ্ছেন না। তাই এই সময়ে সবজির প্রধান প্রধান রোগ পোকা ও তার প্রতিকার, এই বিষয় নিয়ে আজকের আমরা আলোচনা করব। আর এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাজ্য সরকারের কীটতত্ত্ববিদ ডক্টর কিঙ্কর সাহা। ডক্টর সাহা, আপনাকে স্বাগত।
3: নমস্কার।
2: আর রয়েছেন রাজ্যের প্রাক্তন উদ্ভিদ রোগ তত্ত্ববিদ উত্তম রায়চৌধুরী। উত্তমবাবু, আপনাকেও স্বাগত।
4: নমস্কার।
2: আর সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আমি প্রথমে ডক্টর সাহা আপনার কাছে আসি, যে আমাদের গ্রাম বাংলার বুকে যে সমস্ত কৃষক বন্ধুরা প্রতিনিয়ত চাষাবাদের সঙ্গে জড়িত, তারা তো বিভিন্ন রকম সবজি চাষ করছে, তা এই সময় মূলত সবজির প্রধান প্রধান যে কীট শত্রু কি রকম দেখা দেয়?
3: এই সময়ে সাধারণত আমাদের কৃষক বন্ধুরা প্রচুর সবজির চাষ করছে এবং যেহেতু এখন বর্ষার সময় তো বেগুন, লঙ্কা, পটল এই সমস্ত হচ্ছে। যেমন বেগুনের ক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুরা একটা বিরাট সমস্যার মধ্যে পড়ছে, যে বেগুনের ডাটা ছিদ্রকারী পোকা। ভিন্ডিতে ভিন্ডি চাষটা খুব হচ্ছে এখন, ভিন্ডিতেও একটা এইরকম একটা ফল এবং কাণ্ড ছিদ্রকারী পোকা আছে। তেমনি উচ্ছে, উচ্ছেটা আমাদের এখানে প্রচুর চাষ হচ্ছে। উচ্ছেতে যেমন ফলের মাছি উচ্ছে, এটা একটা বিরাট প্রবলেম। বা আমাদের যারা বাড়িপুরে যারা চাষ করছে পেয়ারা, সেই ক্ষেত্রেও কিন্তু এই ফলের মাছি, একই ফলের মাছি বিভিন্ন সবজিতে হচ্ছে, আবার আমাদের ফলেও হচ্ছে। তাছাড়াও আমাদের দেখেছি যে যদি দেখা যায় অন্য সবজি, যেমন মুর্শিদাবাদের দিকে বর্ষাকালীন ফুলকপি, বাঁধাকপির চাষ করে ওরা। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু এখন এই সময়ে DBM, ডায়মন্ড ব্যাক মথ বলে একটা, হিরক মথ বলে একটা পোকা আছে, যেটা ভীষণ ক্ষতিকারক। পাতার মধ্যে ফুটুফুটে করে খায়, ক্লোরোফিল অংশটা খায়। এরকম আরো যেমন লঙ্কাতে পাতা কুঁকড়ে যাওয়া বিভিন্ন কারণে হয়, উপরের দিকে পাতা কুঁকড়ে যাচ্ছে, নিচের দিকে পাতা কুঁকড়ে যাচ্ছে, কিছু ক্ষেত্রে ভাইরাসের জন্য হচ্ছে, এই ধরনের অনেক ধরনের আমাদের শত্রু পোকা, কীট শত্রুর আক্রমণ হচ্ছে
2: বেশ। আর উত্তমবাবু, যদি আমরা একটু জানার চেষ্টা করি যে এই সময় সচরাচর কৃষক

0: বন্ধুদের মাঠে সবজিতে কি ধরনের রোগ দেখা দিতে পারে?
1: হ্যাঁ, এই সময় অ্যাকচুয়ালি প্রচুর রোগ হয়, তো সেটাকে আমরা শুরু থেকে দুটো ভাগে ভাগ করতে চাই।
0: বেশ,
1: প্রথম ভাগে যেটা রাখবো যে সাধারণ রোগ, সাধারণ রোগের ক্ষেত্রে যেটা দেখা যায় প্রায় সব সবজিতেই বিভিন্ন রোগ হয়, সেইটাকে আমরা সাধারণ রোগ হিসেবে দেখি। আর বিশেষ রোগ বলতে যা নির্দিষ্ট কোনো সবজিতে হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা সাধারণ রোগে আমরা দেখেছি অনেক রোগ হয়, তার মধ্যে দু একটা আমি বলি। চারা ধসা রোগ, আর এটা অনেক সবজিতেই হয়, যেমন কপি জাতীয় সবজি, টমেটো, বেগুন, লঙ্কা, ঢেঁড়স ইত্যাদি, এই ধরনের সবজি যার বীজতলাতে এটা দেখা যায়, এই চারা ধসা রোগ। আর আমাদের এই সিজনেই হয়, বর্ষাকালে বেশি হয়, এটা একটা ছত্রাকজনিত রোগ। এছাড়া শেকড় ফোলা একটা রোগ আছে, এটা নেমাটোডের দ্বারা হয়, সেক্ষেত্রে আমরা দেখেছি বেগুন, টমেটো, কুমড়ো এই ধরনের গাছের ক্ষেত্রে শেকড়গুলো ওই যেখানে এই কৃমিগুলো বাসা বাঁধে, তার ফলে ওখানে গিট গিট হয়ে গিয়ে শেকড়টাকে ফুলিয়ে দেয় এবং গাছের ফলন অনেক কমিয়ে দেয়।
0: আচ্ছা,
1: আর এটা গেল সাধারণ রোগ। এছাড়া আমরা যদি নির্দিষ্ট সবজিতে যাই, সেক্ষেত্রে আমরা দেখেছি যে কালো শিরা, এক পেশে কালো শিরা রোগ হয়, সেটা দেখা যায় বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি বা সর্ষে এই ধরনের সবজিতে হয়। এটা কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত। এছাড়া শিকড় ফোলা, এখানে অন্য শিকড় ফোলা, এটা কিন্তু রোগ জীবাণুর দ্বারা হয়, সেটা বাঁধাকপি এবং সর্ষের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এটা একটা ছত্রাক, সেই ছত্রাক দিয়ে শিকড় ফোলা রোগ হয়। এছাড়া পাতা ধসা, সেক্ষেত্রে বেশ কয়েকটা ফসলের সঙ্গে মূলটাকে আমরা ধরতে পারি, এটা ছত্রাকজনিত কারণে হয়। আর সর্ষের মরচে পড়া রোগ আমরা জানি, সেটা কপি সর্ষে ধরনের সবজিতে হয়। আর হলদে বা ঢোলে পড়ে যেই গাছগুলো, তার পক্ষেও তখন আমরা দেখেছি যে এই ধরনের বিভিন্ন রকম রোগ, ওটাও ছত্রাকজনিত রোগ। যাই হোক, মোটামুটি আমরা এই সিজনে আরও কিছু রোগ দেখতে পাই, তার মধ্যে মূলত এগুলোই প্রধান।
0: বেশ, আমরা অনেকগুলো রোগের কথা শুনলাম। আমি আবার একটু ডক্টর সাহা আপনার কাছে আসি, যে আপনি শুরুতেই বলছিলেন যে বেগুনের একটা ভয়াবহ রোগ, ফল এবং ডগা ছিদ্রকারী পোকা।
2: এইটা পশ্চিমবঙ্গে কেন, সারা ভারতবর্ষ জুড়ে যারা বেগুন চাষ করছে তাদের ক্ষেত্রে সবসময় এটা একটা মারাত্মক আকার ধারণ করছে, যে কোনো ক্ষেত্রেই। মানে বেগুন চাষিদের সবসময় আমাদের কাছে ফোন করে বা জানতে চায় এটা কীভাবে, যে এই বেগুনের ফল এবং কাণ্ড ছিদ্রকারী পোকার কীভাবে আমরা নিয়ন্ত্রণ করব। সাধারণত এই পোকাগুলো যে বেগুন গাছের সাধারণত কাণ্ডের মধ্যে উপরের দিকে ডিম

0: দেখে বেগুনের ভেতরে একটা অরেঞ্জ কালার পোকা আছে, সেই ওই পোকাটাই কিন্তু ওইটার ওইটার লার্ভাটা। হ্যাঁ, তো এই হচ্ছে এদের ইয়ে। এবং এবং এরা সাধারণত দমন ব্যবস্থার ক্ষেত্রে আমরা সবসময় বলি সহনশীল জাত নির্বাচন করতে ফার্স্ট, এটা কিন্তু খুব দরকার। যেমন SM17-4 এটা একটা আছে, PR-129-5 এটা একটা আছে, পাঞ্জাব বর্ষাতি এরকম আরও আছে, পুষা পার্পেল রাউন্ড লোকাল ভ্যারাইটি মাকড়া। মাকড়া যদি আমরা যদি এক লাইন করে লাগিয়ে, আর যে জাত চাষির পছন্দ কৃষক বন্ধুদের পছন্দ সেটা যদি দু লাইন করে করে মাঝামাঝি, তারপর আবার এক লাইন মাকড়া করে, তাহলে সেই বেগুনের বাগানে বা বেগুন জমিতে কিন্তু এই কাণ্ড ছিদ্রকারী ফল ছিদ্রকারী পোকার আক্রমণ কম হয়। এটা কিন্তু আমরা করে দেখেছি, আমরা কিন্তু একদম প্র্যাকটিক্যালি মাঠে করে দেখেছি। তাহলে মাকড়া প্লাস হচ্ছে চাষির পছন্দের যে ভ্যারাইটি সেটা, তাছাড়া আমি যেগুলি বললাম যে সহনশীল জাত এটা একটা আছে। এদের কিন্তু অনেক আমরা আমাদের কৃষক বন্ধুরা প্রচুর পরিমাণ রাসায়নিক কীটনাশক ব্যবহার করে, বেগুন ভিন্ডি আর হচ্ছে লঙ্কা, এই তিনটে ক্রপের মধ্যে সবচেয়ে বেশি রাসায়নিক। কিন্তু বেগুনের মধ্যে অনেক এক প্যারাসাইট আছে, যেগুলো হচ্ছে যেমন কাইলোকিলোনিস, এটা যদি জমিতে ছেড়ে দেওয়া হয় বা এমনি যদি ন্যাচারালি থাকে তাহলেও কিন্তু এই পোকার আক্রমণ করে। তাছাড়া মানে একদম সাইডে যদি অরহর যদি লাগানো যায়, অরহরের ডাল যদি একটা করে রো বেলিয়ার ক্রপ হিসেবে চারদিকে লাগানো যায় তাহলেও কিন্তু এই পোকার আক্রমণ কম হয়। তাছাড়া চারা লাগানোর সময় প্রতিটা গাছের চারা লাগানোর সময় এক চামচ করে যদি যে কোনো দানা ওষুধ, যেমন কার্বোফেরন 3G আছে, ফিপ্রোনিল, কার্টাফাইডোক্লোর এই জাতীয় এক চামচ করে দিয়ে যদি চারাটা লাগানো হয় সেক্ষেত্রে কিন্তু এই পোকার আক্রমণ কম হবে। পরবর্তী সময় যদি আক্রমণ হয় তাহলে আমাদের নতুন জেনারেশন যে সমস্ত রাসায়নিক কীটনাশক আছে, যেমন ফ্লুভেন্ডামাইড, ইমামেকটিন বেনজোয়েট, তার মাত্রা ঠিক রেখে, যেমন ফ্লুভেন্ডামাইড হলে 1 মিলিলিটার/5 লিটার জলে, আর ইমামেকটিন বেনজোয়েট হলে 0.5 গ্রাম/লিটার জলে, এইগুলো তাছাড়া খুব কম পরিমাণ ইনিশিয়াল যদি প্রাথমিকভাবে যদি ধরা যায় তাহলে সেক্ষেত্রে নিম জাতীয়
1: বেগুনের মূলত পাতা বা ফল পড়ে যাওয়া, এটাও তো আমাদের চাষি বন্ধুদের কাছে শোনা যায়,
2: মাঠে অহরহ দেখা যায়।
1: এক্ষেত্রে এটা কি কোনো রোগ যদি হয় তার প্রতিকার কি?
2: হ্যাঁ, এটা আমরা দেখেছি একটা মানে বেগুনের সব থেকে ক্ষতিকারক রোগ এটা, এটাকে আমরা বলি ফমোপসিস ব্লাইট বা ফমোপসিস ধসা রোগ। এটা কিন্তু বেগুন গাছের সর্বত্র দেখা যায়, শেকড় বাদ দিয়ে, পাতাতে হয়, কাণ্ডতে হয়, ফলেও এরা আক্রমণ করে, এবং ফলেই বেশি আমরা দেখতে পাই যে মানে আমাদের ক্ষতির পরিমাণটা
1: বেশি।
2: পাতায় কাণ্ডের যেমন হয় বলি, তাছাড়াও যে বীজ যদি রোগাক্রান্ত হয়, আগেকার বীজ আমরা রেখে দিই সেটা যদি রোগাক্রান্ত হয় এবং আমরা বীজতলায় এই বীজ পুঁতি, তাতে দেখা যায় তার বীজ হয়তো নষ্ট হয়ে যাবে বা চারা বেরোলেও সেই চারাও কিন্তু ঠিকমতো গজাবে না। তো সেক্ষেত্রে কি হয়, তখন চারাটা ঢলে পড়ে, তো এটাকে আমরা চারা ধসা বলি। এই গাছ থেকে আমরা আর গাছ পাবো না। তো এটা গেল বীজের যদি আক্রমণ হয়ে থাকে তাহলে হবে। এছাড়া যেই পাতাগুলো মাটির কাছে কাছাকাছি ছুঁয়ে থাকে সেখান থেকে এটা মাটি, যেহেতু মাটিবাহিত রোগ এটা, এই রোগটা পাতায় তখন আক্রমণ করে এবং ছোট ছোট প্রথমে বাদামি রঙের দাগ হয়, পরে আস্তে আস্তে ওগুলো বড় হয়, পাতাটাকে নষ্ট করে দেয়। আর সব থেকে খারাপ যেটা হয়, বেগুনের বা ফলের বোটাতে হয় এবং ফলেও হয়, প্রথমে আমরা বুঝতে পারি না, ছোট ছোট গোলাকার দাগ থাকে কালচে বাদামি রঙের, এগুলো আস্তে আস্তে বড় হয়, এবং মজার ব্যাপার যে দাগটার ভেতরটায় বসা থাকে।
1: আচ্ছা,
2: এবং এই দাগগুলো কি হয়, আস্তে আস্তে বড় হয়, পরে বড় হয়ে গিয়ে একটা আর একটা সময় মিশে গিয়ে ফলের অনেকাংশ মানে অনেকটাই নষ্ট করে দেয়, যেটা বাজারজাত হবেই না। তো যার জন্য আমরা এই জায়গাটা নিয়ে একটু চিন্তিত যে ওই ফলটাকে বাজারে দেওয়া যাবে না, আর ছত্রাকের কিছু অংশ আমরা তখন ওই দাগের ওপরে দেখতে পাই, এই দাগগুলো চারপাশটা কিন্তু একটু গাঢ় কালো থাকে।
1: আচ্ছা আচ্ছা,
2: এই হলো
1: মোটামুটি এই যে ফল পড়া বা বেগুনের পাতা
2: পাতা
1: ঝরে যাওয়ার। আচ্ছা, আরেকটা যে জীবাণু ঘটিত যে ঢলে পড়া, ঢলে পড়া বা আমাদের কৃষক বন্ধুরা বলেন যে গাছ এরকম ঢলে পড়ছে, সেটা সেক্ষেত্রে কি কোনো রোগ?
2: এটা এটা আর একটা মারাত্মক রোগ বেগুনের ঢলে পড়া, দুভাবে হতে পারে। একটা হলো ব্যাকটেরিয়া জনিত, যেটা আমরা জীবাণু বলতে চাইছি,

0: আর আর একটা হয় ছত্রাকজনিত, ছত্রাকজনিত রোগ যদি ঢলে পড়া হয় তাহলে কিন্তু আমাদের চিন্তা অনেক কম, কিন্তু ব্যাকটেরিয়া জনিত হলে আমরা কিন্তু সেই গাছ বাঁচাতেই পারবো না, এবং কোনো ঠিক মতো ওষুধও নেই যেটা আমরা খুব অল্প পরিমাণে এটাকে ঠিক করতে পারি। সেক্ষেত্রে কি হয়, গাছের পাতা প্রথমে হালকা হলদে হয়ে যায় এবং ওপরের দিকের পাতাগুলো প্রথমে সকালের দিকে ঢলে পড়ে, এবং বেশি গরমে এটা বেশি ঢলে পড়ে, আবার বিকেলে দেখা যায় ওই গাছটা নর্মাল হয়ে গেছে, ঠিক মতো দাঁড়িয়ে আছে, কিন্তু এক দুদিন বাদে বাদে বোঝা যাবে যে গাছটা ক্রমশ ঝিমিয়ে যাচ্ছে, এবং তিন থেকে চার দিনের মাথায় এই গাছটা আলটিমেটলি পুরোটাই ঢলে পড়ে। তার ফলে কি হয়, ওই গাছটা আর বাঁচবে না, এবং ওখানে তো কোনো আমরা ফলমূলের আশা করতেই পারি না। এক্ষেত্রে আমরা যদি প্রতিকারের কথা ভাবি তাহলে আমরা ওখানে কিছু ওষুধ দিতে পারি, যেমন ট্রাইকোডার্মা ভিরিডি বা সুইডোমোনাস বায়ো, যেগুলো আমরা জৈব ওষুধ, সেগুলো দিয়ে কিন্তু আমরা মাটিতেও যেমন প্রয়োগ করব, কারণ এই রোগের জীবাণুটা মূলত মাটিতে থাকে।
1: আচ্ছা,
0: তাছাড়া সেচটাকে আমরা চেষ্টা করব বন্ধ করতে, সেচ যদি বন্ধ না হয় এই জলের মাধ্যমে অসুস্থ গাছ থেকে সুস্থ গাছে চলে যাবে, তার ফলে কিন্তু রোগ ছড়াবে। এই ক্ষেত্রে আমাদের একটু সাবধান হতে হবে।
1: আচ্ছা, এবারে আর একটা আমাদের কৃষক বন্ধুরা বলেন আর কি, যেটা ডক্টর সাহা আপনি বলতে পারবেন ভালো, যে বেগুনের বাঘা পোকা, এটা এটা ঠিক কি?
2: বাঘা পোকা বর্তমানে কিন্তু বেগুনের মধ্যে একটা সিরিয়াস খুব মানে ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে, বিশেষ করে শুধু বেগুন না, যে কোনো সোলানাসিয়াস ক্রপ, যেগুলো হচ্ছে বেগুন আছে, টমেটো আছে, পটাটো আছে, এগুলোতে। এবং বাঘা পোকা চিনবে কি করে? বাঘা বা এপিল্যাটনা বিটল, এটা হচ্ছে লালচে বাদামি বা হলুদ শক্ত পিঠ যুক্ত হয়, এবং তার ডানা, দুটো ডানা মিলে টোটাল হচ্ছে 28টা টিপ টিপ থাকবে, অনেকে ডানার উপর একদম 28টা, এক একটা ডানাতে 14টা করে থাকবে। আবার একই রকম দেখতে কিন্তু আমার বন্ধু পোকাও আছে, যার জন্য ওরা যদি ওইটা যদি ঠিকঠাক যদি আইডেন্টিফাই না করতে পারে তাহলে হয়তো বন্ধু পোকা দেখেও অনেক সময় ওরা স্প্রে করে দেয় ওষুধ, মনে করে বাঘা পোকা হয়েছে, কিন্তু বাঘা পোকাতে কিন্তু 28টা ওই কালো স্পট থাকবে, এবং ওদের অপূর্ণাঙ্গ দশাটাই সবচেয়ে বেশি ক্ষতি করে, এবং অপূর্ণাঙ্গ দশাতে এমনি হলুদ রঙের হয়, গায়ের মধ্যে কাটা কাটা থাকে, সজারু কাটার মতো কাটা কাটা থাকে, এবং যখন খায় পাতা একদম সবুজ অংশ যেটা ক্লোরোফিল অংশ সমস্তটা খেয়ে নেয়, যার ফলে আস্তে আস্তে পাতাতে শুধু শিরা আর উপশিরাগুলি দেখা যায়। এটা কিন্তু বর্তমানে একদম খুব সিরিয়াস পেস্ট, এবং তার যদি দমন করতে প্রথম এক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে হাত জাল দিয়ে, হাত জাল দিয়ে এটাকে ওই পোকার লার্ভা যেটা আছে বা পূর্ণাঙ্গ বা অপূর্ণাঙ্গ দশাগুলিকে আমরা তুলে নষ্ট করতে পারি, যা গাছকে ভালোভাবে ঝাঁকিয়ে ওই গ্রাফগুলিকে নষ্ট করে দিতে হবে, এইটা একটা করতে পারি। তাছাড়া নিম জাতীয় কীটনাশক আমরা কখনোই চাইবো না, কোনো কৃষক বন্ধু রাসায়নিক কীটনাশক প্রথমে ব্যবহার করুক, আমরা চাইবো যে নিম জাতীয় কীটনাশক ব্যবহার করুক, 10,000 ppm এর কীটনাশক যদি ব্যবহার করে সেটা 2 ml প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করলে হবে, বা লাইট ট্র্যাপও যদি ব্যবহার করে সেই ক্ষেত্রে কিন্তু পার হেক্টরে একটা করে যদি লাইট ট্র্যাপ ব্যবহার করে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ হয়। তাছাড়া আমরা বার্ড পার্চার যেটা হচ্ছে পাখি বসার ডালা যদি পুঁতে দিই, সেখানে যদি বসে পাখি, আমাদের এখানে পশ্চিমে একটা ভালো পাখি আছে ফিঙে পাখি, তার আইসাইট খুব ভালো, সঙ্গে সঙ্গে আরও অনেক দূর থেকে দেখতে হবে, তাহলে ওই ইয়ে যদি থাকে বার্ড পার্চার যদি দেওয়া হয় পাখি বসার যদি ডালা পোঁতা হয় সেক্ষেত্রে কিন্তু ওই পাখি বসবে এবং সেখান থেকে এই পোকাগুলি খায়। তাছাড়া যদি দরকার হয় রাসায়নিক কীটনাশক ব্যবহারই করতে পারে, ক্লোরোপাইরিফস 2.5 ml প্রতি লিটার জলে, বা আরও অনেক কিছু আছে যেগুলো ইমামেকটিনও করতে পারে, এছাড়া আমাদের কাটা হাইড্রোক্লোরিক তো এগুলি করতেই পারে।
1: বেশ, আরেকটা জিনিস যেটা লঙ্কা যারা চাষ করেন, যে সমস্ত কৃষক বন্ধুরা, তারা বলছেন বা দেখাও যায় জমিতে কৃষক বন্ধুদের যে পাতা কুঁকড়ে যাচ্ছে, এটা কি কোনো
2: কীটশত্রু আক্রমণ হয়? কিছুটা ভাইরাস ঘটিত হয়। হ্যাঁ, আমাদের যেহেতু লঙ্কা চাষ আমাদের সবচেয়ে বেশি হয় পশ্চিমবঙ্গের মধ্যে, আমাদের ভাঙর, ওয়ান্টু, কুলতলিতে, তাছাড়া মদনপুর, এইসব সাইডে হয়, সমস্ত জায়গাতে হয়, কিন্তু এইগুলি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি, নর্থ চব্বিশ পরগনাতে প্রচুর লঙ্কা চাষ হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখেছি তিন ধরনের কীটশত্রু আক্রমণ আমি বুঝবো কি করে, যদি একটা হচ্ছে এই সময়টাতে মাকড়ের আক্রমণ হবে, মাকড়ের যদি আক্রমণ হয় পাতা নিচের দিকে কার্লিং হবে, পাতাগুলি কুকড়ে যাবে নিচের দিকে, এই সময় হবে কিন্তু এটা হবেই লঙ্কার ক্ষেত্রে। আবার পাতা কিছু ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে মাকড়ের জন্য, তাহলে আমি বুঝবো এটা মাকড়ের জন্য। আবার কিছু কিছু ক্ষেত্রে পাতা উপরের দিকে আপওয়ার্ড কার্লিং বলি আমরা, সেটা কুচকে যাচ্ছে উপরের দিকে এবং ধারগুলি শুকিয়ে যাবে আস্তে আস্তে, এইটা একটা। তাহলে সেটা যদি হয় চিরুনি পোকা বা থ্রিপসের জন্য, এবং 5-7% গাছে যদি পাতা কুকড়ে যায় তাহলে সেটা হচ্ছে ভাইরাস ঘটিত, যেটা আমাদের সাদা মাছি বা এই জাতীয় পোকাগুলি যেটা আমাদের ট্রান্সমিট করে, এই তিনটে কারণে হয়। তাহলে আমরা যদি এই জিনিসটা যদি দেখি তাহলে কিন্তু কৃষক বন্ধু ঠিকঠাক ওষুধ দিতে পারবে। যদি মাকড় হয় মাকড়ের জন্য আমরা অ্যাকারিসাইড ব্যবহার করব, যেমন ফেনাজোপিন 10 mg 1.5 ml প্রতি লিটার জলে, বা প্রোপারজাইট যেটা ওমাইট হিসেবে পাওয়া যায় সেটা আমরা 1 ml 1 লিটার জলে, এরকম আরও অনেক হেক্সিথায়াজক্স 1 ml পার 1 লিটার অফ ওয়াটার, এরকম আরও নতুন অনেক আছে, এইটা একটা মাকড়ের জন্য। থ্রিপসের জন্য আমরা ব্যবহার করতে পারি প্রোফেনোফস, একটা ভালো কেমিক্যাল, সেটা ব্যবহার করতে পারি, তাছাড়া আরও আছে। আর যদি ভাইরাস ঘটিত যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ওই জমি থেকে যে কয়েকটা গাছে ভাইরাস ঘটিত হয়েছে সেগুলো তুলে ফেলতে হবে। এইটুকুনি মোটামুটি লঙ্কার ক্ষেত্রে কৃষক বন্ধুরা যদি ফলো করে তাহলে কিন্তু ভালো কাজ পাবে।
1: মানে যে সমস্ত কৃষক বন্ধুরা দেখছেন যে পাতা কুঁকড়ে যাচ্ছে তাহলে কিভাবে তার প্রতিকার পাবেন, ডক্টর সাহা খুব পরিষ্কারভাবে বুঝিয়ে বললেন। আর একটু উত্তমবাবু আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, আবার কেউ কেউ বলেন যে ডগাটা শুকিয়ে যাচ্ছে বা লঙ্কা ধরেছে সেটা ফল পচে যাচ্ছে, এটা এটা কি
0: হয়? এটা আমরা মাঠে গেলে আমরা দেখব যে অনেক গাছের মধ্যে বেশ কয়েকটা গাছে দেখা যায় যে ডগা আস্তে আস্তে শুকিয়ে আসে, এবং সেটার কারণ হলো এটাকে আমরা ডাইব্যাক রোগ বলি। তো এক্ষেত্রে কি হয়, পাতায় বা যদি ফলে হয় সাধারণত তিনটে ভাগে আমরা ভাগ করি, একটা হলো অ্যানথ্রাকনোজ। সে প্রথম ক্ষেত্রে কি হয়, পাতায় যদি অনেক দাগ বৃদ্ধি পায় আক্রমণের বেড়ে যায় তাহলে কিন্তু পাতা আলটিমেটলি ঝরে যায়। সুতরাং পাতা ঝরে গেলে আমাদের গাছের এ হয়, দেখা যায় যে উপর থেকে কচি ডগাগুলো শুকিয়ে আছে, এবং এই জায়গায় যখন আক্রমণ হয় কচি ডগা এবং পাতা যখন গাছে থাকে না উপর থেকে, তখন দেখা যায় কিছু শুকনো ডাল একটা গাছে, আবার আরেক দিকে কিন্তু ওই গাছেই দেখা যায় যে গাছের পাতা আছে। তো এই ক্ষেত্রে আমরা দূর থেকেই বুঝতে পারবো যে এখানে এই ডাইব্যাক রোগটা লেগেছে। আর তাছাড়া যখন ফলে হয় তখন শুরুতে দেখা যায় একটা কালো গোল দাগ, কিন্তু পরে আস্তে আস্তে বেড়ে ফলের যেমন লম্বা ওই সঙ্গে সঙ্গে এই দাগগুলো ডিম্বাকৃতি হয়। তো এক্ষেত্রে যদি আমরা প্রতিকারের কথা দু একটা বলে যাই, সেটা হলো প্রথমে আমরা যাব জৈব রোগনাশক, যেমন ট্রাইকোডারমা বা বেসিলাস সুইডোমোনাস এই ধরনের আমরা দিতে পারি। তাছাড়া কালচারাল মেথড যেগুলো দিয়ে আমরা করতে পারি সেগুলো আমরা পরে হয়তো সুযোগ পেলে আলোচনা করব, জমিটাকে পরিষ্কার রাখা এই ধরনের কাজ করলে আমরা সেটাকে ঠিক করে করতে পারি। আর কয়েকটা সহনশীল জাত আছে, যেমন G3, G4, B61 বা লোড়াই, এই ধরনের জাত যদি আমরা দেখি তাহলে সেগুলো যদি আমরা লাগাই এই রোগ থেকে অনেকটা নিস্তার পেতে পারব।
1: আচ্ছা, এবারে যারা টমেটো চাষ করছে, কৃষক বন্ধুরা টমেটো চাষ করে থাকেন, তাদের জমিতে দেখা যায় বা তারা বলেন যে নলি পোকা,
2: হ্যাঁ নলি পোকা বা লিফ মাইনার বা চিত্র পোকাও বলে, ম্যাপ পোকাও বলে,
1: ম্যাপ পোকা অনেকে বলে থাকেন, এটা এটা মূলত কি?
2: অ্যাকচুয়ালি যেটা হয়েছে আমাদের ছোটবেলাতে আমরা দেখেছি, আমরা কখনোই হাইব্রিড টমেটো বা উচ্চ ফলনশীল টমেটো এই জাতীয় টমেটো কিন্তু আমরা দেখিনি। আমাদের সময়টা আমরা দেখেছিলাম সব হচ্ছে দেশি, যার জন্য তখন কিন্তু এই সমস্ত পোকাগুলির আক্রমণ বেশি ছিল না, কারণ এদের অনেক সহনশীল ক্ষমতা অনেক বেশি ছিল, এটা একটা। আর বর্তমানে যেহেতু বিশেষ করে টমেটো চাষ একটা বিরাট লাভজনক চাষ, এবং প্রত্যেকটা কৃষক বন্ধু প্রচুর পরিমাণে হাইব্রিড টমেটো চাষ করছেন, এবং ফলনও ব্যাপক হচ্ছে, ব্যাপক ফলন হচ্ছে, কিন্তু কোনোভাবেই ওরা এই নলি পোকার আক্রমণ থেকে রক্ষা করতে পারছে না, কোনোভাবেই পারছে না। কারণ যত রকমই আমরা অনেক সময় বলি রেসিস্টেন্স ভ্যারাইটি সহনশীল জাত, তাহলেও কিন্তু সহনশীলতা থাকছে না, কিছু কারণ আছে তার জন্য, তার জন্য আমরাও দায়ী বা আমাদের কৃষক বন্ধুরাও দায়ী। যেমন এটা হলে যেমন পাতার মধ্যে সাদা আঁকা বাঁকা দাগ হয়ে যায় এবং ফুল ফল নষ্ট হয়ে যায় এটার ক্ষেত্রে, এবং গাছটা অনেক দুর্বল হয়ে যায়। তার জন্য কেন বললাম আমরা কি কৃষক বন্ধুরা আমাদের দায়ী, কারণ হচ্ছে আমরা বারবার একই কীটনাশক আমরা ব্যবহার করছি, এটা একটা। আমরা কোনো সময় বলতে পারি আমি কিন্তু সবসময় যখন কীটনাশক বলি দুটো বা তিনটে করে বলি, কিন্তু পাল্টে পাল্টে দেওয়ার জন্য, দুবারের বেশি কোনো কীটনাশক দেওয়া যাবে না, সপ্তাহে অন্তত কিছুটা দিন গ্যাপ রেখে এইটা একটা দিতে হবে। মিনিমাম 7 days ইন্টারভেলে দিতে হবে। এগুলো এগুলি এবার এগুলি দমনের আরও কিছু হচ্ছে, আক্রান্ত ফল এবং ফুল যেগুলো আছে পাতাগুলি নষ্ট করে দিতে হবে। ক্রপ রোটেশন, একই জমিতে বারবার একই সবজি চাষ করছে যার জন্য এটা হচ্ছে। তারপরে ফাত ফসল হিসাবে বিনস বা গাঁদা ফুল চাষ করতে পারে। আর হচ্ছে বন্ধু পোকা সংরক্ষণ করতে হবে। তাছাড়া আমাদের স্টিকি

0: আমরা ইয়েলো স্টিকারটা ব্যবহার করতে পারি, এটা একটা ভালো কাজ করে। তাছাড়া আমরা মালচিং করতে পারি, মালচিং করলে যেটা হচ্ছে যে পলিথিনটা আছে কালোটা আমরা নিচের দিকে দেবো আর যেটা সাদাটা উপরের দিকে থাকবে, তার একটা রিফ্লেকশন হয়, তখন কিন্তু রোগ পোকার আক্রমণ কম হয়, জলও কম লাগে, এবং জল কম লাগে প্লাস হচ্ছে আমাদের গাছে রোগ পোকার আক্রমণটা কম হবে, এইটা কিন্তু করলে অনেক ভালো ফল পাবে।
1: এছাড়া উত্তমবাবু টমেটোতে কি আর অন্য কোনো?
2: টমেটোতে হ্যাঁ, টমেটোতে আমাদের আলুর যেমন নাভি দশা সব থেকে ক্ষতিকারক রোগ, টমেটোর ক্ষেত্রেও তাই, তা আমাদের ওই জায়গাটা একটু সাবধান হতে হবে। তবে মূলত এই রোগটা শীতকালের দিকে বেশি হয়, কিন্তু সেক্ষেত্রে আমরা এখানে আমরা নাভি দশা নিয়ে আর ডিটেল যাবো না, আমরা দেখেছি পাতার কিনারা থেকে অল্প ভেজা ভেজা এবং বিবর্ণ রোগের একটা এই দাগ পাতার মধ্যে আসে, সেটা আস্তে আস্তে বেড়ে পুরো পাতাটা পরবর্তীকালে ওটাকে কাণ্ডতেই যায় এবং গাছটাকে নষ্ট করে দেয়। এক্ষেত্রে আমরা দুইভাবে এই রোগটাকে প্রতিকার করতে পারি, একটা হলো স্পর্শজনিত কিছু ওষুধ যেটা আমরা রোগ আসার আগেই দেবো, সেটা হলো ম্যাঙ্কোজেব, কপার অক্সিক্লোরাইড, ক্লোরোথ্যালোনিল কবচ যেটা। এছাড়া আমরা যাব যদি রোগ এসে যায় তখন যাব সিস্টেমিক বা অন্তর্বাহী ওষুধ, সেক্ষেত্রে কিছু কম্বাইন্ড ওষুধ আছে, ডাইমিথোমর ম্যাঙ্কোজেব, তারপরে পাইরাক্লোস্ট্রবিন মেটারিজাম, তারপরে সাইমক্সানিল ম্যাঙ্কোজেব, ফেনামিডান ম্যাঙ্কোজেব, এই ধরনের আরও কিছু ওষুধ আছে আমরা দিয়ে এই রোগটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো।
1: বেশ, আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছে, আরও প্রচুর প্রশ্ন জমা রয়েছে, শেষের দিকে যদি একটু জানতে চাই আপনার শুরুতে ডক্টর সাহেব আপনাকে শুরুতে যেমন বলছেন যে ফলেতেও বিভিন্ন রকম ফলের মাছি দেখা যায়, ফলের মাছি,
0: ফলের মাছি সেগুলো একটা আমাদের এখানে বিরাট একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, বিশেষ করে আমাদের উচ্ছে পটল বা কুমড়ো শশা এগুলোতে, এবং ফলের মাছিটা সাধারণ মাছির চেয়ে একটু বড় হবে, একটু অরেঞ্জ কালার হবে, আমাদের বাড়ির উপরে যেটা বলছিলাম পেয়ারাতে প্রচুর ফলে হয় মাছি হয়, যার জন্য ওরা পলিথিন দিয়ে ঢেকে রাখে। দুটো কারণে, এক হচ্ছে ফলের মাছির আক্রমণ কম হয়, সেকেন্ড হচ্ছে বারুইপুরের পেয়ারাটা কিন্তু রংটা সুন্দর হয়, যার জন্য কিন্তু পলিথিনটা ব্যবহার করে, এই দুটো কারণে, এবং তাতে কিন্তু উপকারও পাচ্ছে। এবং এই মাছি হলে সাধারণত, এবং কিভাবে হচ্ছে না হচ্ছে আমাদের কৃষক বন্ধুরা জানে, যেগুলো
1: দমন করবে,
0: হ্যাঁ কি মেইনটা হচ্ছে দমনটা কি করে, এগুলো ম্যাগটটাই সবচেয়ে বেশি ক্ষতি করে, এবং সমস্ত আক্রান্ত ফল, এবং বিশেষ করে যেহেতু এদের পিউপেশনটা মাটিতে হয়, যে সমস্ত খুব বেশি পেকে গেলে যে মাটিতে পড়ে থাকে ফলগুলো, সেগুলো কিন্তু তুলে পরিষ্কার করে একদম গর্তের মধ্যে দরকারে কার্বোফিউরিন দিয়ে এটাকে নষ্ট করতে হবে, এটা কিন্তু প্রথম কাজ, যদি না করে সেই মাঠে কিন্তু প্রচুর এই এই ফলের মাছের আক্রমণ হবে। তাছাড়া জলদি জাতীয় একটু আর্লি যদি ভ্যারাইটি যদি চাষ করে, জাত করে বা একটু আগে থেকে যদি 7 দিন যদি এগিয়ে নিয়ে আসে চাষের সময়টা, তাহলে কিন্তু এই পোকার আক্রমণ কম হবে, এবং একই বারবার জমিটাতে কিন্তু ভালো করে চাষ দিতে হবে। কেন? কারণ হচ্ছে পুত্তলিটা পিউপেশনটা মাটিতে হয় বলে।
1: আর একটা খুব কমন যেটা দেখা যায় যে পাউডারি মিলডিউ, যেটা সাদা গুঁড়ো মতো,
2: সাদা গুঁড়ো রোগ, এটা বিভিন্ন সবজিতেই হয়, তো সেক্ষেত্রে আমরা দেখেছি শুরুটা হয় কিন্তু পাতার নিচের দিকে, খুব ছোট ছোট হালকা এই পাউডারের মতো দাগ, যেটা ভালো করে নজর না করলে বোঝা যায় না, এবং এটা আস্তে আস্তে বড় হয় এবং পুরো পাতাটাকেই ঘিরে নেয়, আর ঠিক উল্টো দিকে যেই জায়গাটা নিচে আক্রমণ করেছে তার উল্টো দিকে একটা হালকা হলদে আভা দেখা যায়। তো এক্ষেত্রে কি হয়, যদি রোগের প্রকোপ বাড়ে সেটা প্রথমে তো পাতাটাকে নষ্টই করে দেয়, এবং আস্তে আস্তে ও কিন্তু পুরো কাণ্ড এবং যে লতা পাতা টমেটোর ক্ষেত্রে হয় বা যেখানেই হোক, বিশেষ করে আমাদের মটরশুঁটি এগুলোতে খুব হয়, তো সেগুলো আস্তে আস্তে নষ্ট করে পুরো গাছটাকেই মেরে দেয়। আমরা যদি পাউডারি মিলডিউ এই রোগের ক্ষেত্রে আমরা যদি ওষুধ কিছু বিবেচনা করি, প্রথমেই আমরা আর কি জমিটাকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে, তারপরে ওখানে আমাদের কিছু রাসায়নিক ওষুধ আছে, সালফেক্স বলে একটা ওষুধ আছে, সেটাকে যদি আমরা 3-4 গ্রাম প্রতি লিটার জলে গুলে দিই সেক্ষেত্রে আমরা উপকার পাবো। ক্যালিক্সিন একটা ওষুধ আছে, কেরাথেন আছে, ভ্যাবিস্টিনের নাম তো আমরা জানি, এই ওষুধগুলো দিলে আমরা
1: মোটামুটি
2: এই রোগটাকে নিয়ন্ত্রণে আনতে পারবো। এছাড়া ট্রাইকোডার্মা অ্যাম্পলিওমাইসিস একটা ছত্রাক আছে, এই যে বা ভার্টিসিলিয়াম, এই ধরনের ছত্রাক দিয়েও আমরা কিন্তু এই রোগটাকে নিয়ন্ত্রণ করতে পারি।
1: বেশ, আমাদের ঘড়ি আবার চোখ রাগাচ্ছে যে সময় একেবারেই শেষ, আমাদের আজকে আলোচনা করছিলাম এই সময়ে সবজির প্রধান রোগ পোকা ও তার নিয়ন্ত্রণ, আর এ ব্যাপারে বিস্তারিতভাবে বললেন রাজ্যের কীটতত্ত্ববিদ ডক্টর কিং

0: শঙ্কর সাহা, আর সেই সঙ্গে রাজ্যের প্রাক্তন উদ্ভিদ রোগ তত্ত্ববিদ উত্তম রায়চৌধুরী। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার।
0: এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, নমস্কার। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সচরাচর আমরা আলোচনা করি কি যে চাষ করবেন কিভাবে, কিভাবে বীজ উৎপাদনে হার বৃদ্ধি করবেন। আজকে তবে একটু বিষয়টি অন্য, যে চাষ তো করছেন আমাদের ভারত তথা পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা চাষাবাদের সঙ্গে জড়িয়ে রয়েছেন দশকের পর দশক ধরে, বছরের পর বছর ধরে, তারা তো চাষ করে যান এবং আপনার যে মাঠের যে ফসলটি আপনি চাষ করেন সেটি বাজারজাত করেন। আবার কোনো কোনো কৃষক বন্ধু, যেটা সংখ্যা খুবই কম, হয়তো সেই বীজগুলি সংগ্রহ করেন ভবিষ্যতের জন্য, কখনো সেটা হয়তো সেই প্রজাতির বা আরও উন্নত মানের কোনো বীজ সংগ্রহ করলেন, ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখলেন, সেগুলো পরবর্তী প্রজন্মে কাজে লাগবে বা ভবিষ্যতে সেগুলো আবার চাষ করবেন। তাই যারা বীজ সংগ্রহ করতে চান বা বীজ উৎপাদনের হারটা কীভাবে বাড়াবেন, এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমরা বিষয় রেখেছি উন্নত মানের ধানের বীজ তৈরি করবেন কিভাবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বীজ নিগমের উৎপাদন আধিকারিক ডক্টর শীর্ষেন্দু সামন্ত। ডক্টর সামন্ত, আকাশবাণীতে আপনাকে স্বাগত।
2: নমস্কার। নমস্কার।
0: আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু আমি সুব্রত চক্রবর্তী। ডক্টর সামন্ত, যে কথা আমি বলছিলাম যে আমাদের কৃষক বন্ধুরা রয়েছেন যারা মূলত চাষাবাদ করে বাজারে বাজারজাত করেন, তাদের পণ্য বিক্রি করে দেন। খুব কম সংখ্যক কৃষক বন্ধু রয়েছেন যারা ভাবনা চিন্তা করেন যে আমি বীজটাকে সংগ্রহ করব বা ভবিষ্যতে হয়তো কখনো চাষ করব। তা যদি আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে আমাদের রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা যদি বলি, এখানে এই যে বীজ উৎপাদনের হারটা কিরকম রয়েছে?
2: নমস্কার। আপনি ভালো বলেছেন। দেখুন, আমাদের রাজ্যে মোটামুটি প্রায় 1,20,000 টনের মতো বীজ প্রোডাকশন হয়ে থাকে।
0: আচ্ছা।
2: এবং ধান প্রোডাকশন হয়ে থাকে প্রায় 16 মিলিয়ন টন। তো বীজের আমরা সাধারণত ধানের ক্ষেত্রে সিড মাল্টিপ্লিকেশন যে রেশিও থাকে সেখানে 1:80 ধরি। তো সেখানে মানে আমরা এটা মোটামুটি বলি যে 1 কিলো ধান বীজ থেকে আমরা 80 কিলো ধানের বীজ তৈরি করতে পারবো। এবং বীজের পুরো পরিস্থিতিটা থাকে বীজ থেকে বীজ, মানে আমরা সিড টু সিড বলি, মানে বীজ মাটিতে ফেলে এবং যখন বীজ আমরা মানে ফসল কর্তন করলাম বা হার্ভেস্ট করলাম, তারপরে যে বীজ সংরক্ষণ করে রাখলাম পরের সিজনে, এই সিড টু সিড পুরো প্রসেসটাই হচ্ছে বীজ তৈরির প্রক্রিয়ার মধ্যে পড়ে। এবার যদি বীজ তৈরির কথাই বলেন, তাহলে প্রথমে যারা বীজ তৈরি করবেন তাদের প্রথমেই মাথায় রাখতে হবে যে শুধু বীজ উৎপাদন নয়, এই বীজ উৎপাদন করে সংরক্ষণটাও কিন্তু বীজ উৎপাদনেরই একটি পার্ট। আমরা যদি সংরক্ষণটাই ভালো না করতে পারি, কারণ আমি তো ব্যবহার তৈরি করেই ব্যবহার করছি না, আমি পরের সিজনের জন্য আবার রাখবো, তো সেইখানে যদি আমি সংরক্ষণটা ভালো না হয়, পরের সিজনে আমি গুণগত মানের বীজটা তৈরি করলাম কিন্তু সংরক্ষণের অভাবে সেটা নষ্ট হয়ে গেল, তো সেখানে সংরক্ষণ পর্যন্ত এই এবং মাঠে পরের সিজনে মাঠে এই বীজ ফেলা পর্যন্ত কিন্তু এই বীজ উৎপাদনের প্রক্রিয়া আমাদের চলতে থাকে।
0: বেশ। আর মূলত কোন ধরনের বা কোন কোন মরশুমে এই বীজ উৎপাদনটা সম্ভব হতে পারে বা করা সম্ভব?
2: হ্যাঁ, পশ্চিমবঙ্গকে আমরা ধানের গোলা বলতে পারি। এই প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী পশ্চিমবঙ্গে সারা বছরই ধান চাষ হয়ে থাকে। সাধারণত আমাদের যে বড় দুটি মরশুমে হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের বোরো ধানের মরশুম এবং খারিফ ধানের মরশুম। এছাড়াও আমরা এই জৈদ বা আউশে ওখানে একটা করে
0: থাকি,
2: আমন করছি। এবার সমস্যাটা হচ্ছে যে আমাদের বোরো মরশুমে জলের কিছু ঘাটতি দেখা যায় কিছু অঞ্চলে, সেইখানে অনেকটা আমাদের ধান চাষের জমি কমে আসে। আর খারিফ মরশুমে প্রাকৃতিক জল পাওয়াতে আমাদের অনেকটাই ধান চাষের জমি বেড়ে যায়। কিন্তু সারা বছরই আমরা কিছু না কিছু ধানের বীজ উৎপাদন করতেই পারি পরিবেশ পরিস্থিতিকে নজর রেখে। যেমন যদি বোরো মরশুমে জলের অভাব দেখা যায় সেখানে আমরা শর্ট ডিউরেশন বা স্বল্প মেয়াদি ধানের চাষ করে বা সেই ধরনের বীজ উৎপাদন করতে পারি, এবং খারিফ মরশুমে আমরা দীর্ঘমেয়াদি ধানের বীজ উৎপাদনের দিকে যেতে পারি। এছাড়া কিছু কিছু অঞ্চল ভেদে কিছু স্থানীয় কিছু জাত আছে যেগুলো সেই সব অঞ্চলেই বেশি ভালো হয়ে থাকে, সেই সব অঞ্চলে আমরা সেই জাতগুলোরই বীজ উৎপন্নের দিকে যাব। যেমন ধরুন আমাদের এখানে

0: এই যে উত্তর চব্বিশ পরগনার দিকে কনকচুর যে ধান, বা রায়গঞ্জের দিকে তুলাই পাঞ্জি, তো এই জাতগুলোর বীজ উৎপাদন আমরা ওই অঞ্চলেই করার চেষ্টা করব, কারণ ওইখানে প্রকৃতির সঙ্গে সেটি ওতপ্রোতভাবে জড়িত দীর্ঘ দিন ধরে, দীর্ঘ যুগ ধরে বলা চলে। তো সেইগুলো তো মানে যেমন পরিবেশ ঋতু অনুযায়ী আমরা বীজ উৎপাদন করে থাকবো, সেরকম কিছু জায়গায় আমরা অঞ্চল ভেদেও আমরা জাত নির্বাচন করেও বীজ উৎপাদন করে থাকবো।
1: যে অঞ্চলের জন্য যে বীজটা সেখানে সুইটেবল,
0: হ্যাঁ,
1: সেই রকম বীজ যদি সংগ্রহ করা যায় সেটাই বোধহয় বেশি নিরাপদ।
0: সেটাই নিরাপদ।
1: এবং তা এবং আপনি যে শুরুতেই বললেন যে শুধুমাত্র আমাদের বীজ উৎপাদন করলে হবে না, তার একটা সংরক্ষণের একটা বড় পার্ট রয়েছে, সেটাকে যদি না আমরা মেনটেন করতে পারি তাহলে বোধহয় আমাদের সব কাজ ব্যর্থ হয়ে যাবে। যদি আমাদের এ রাজ্যের কথা ধরি, এ রাজ্যে উচ্চমানের বীজ তৈরি করছেন বা সংগ্রহ করছেন এমন কারা রয়েছেন?
0: হ্যাঁ, দেখুন, বীজ উৎপাদন চলে আসছে যুগ যুগ ধরে, কারণ কৃষকেরা যবে থেকে আমরা চাষবাস শুরু করেছি, প্রথমবার চাষ করার পর পরের সিজনের জন্য রাখা, এইটা তো চলেই আসছে। তখন সেই সময়ে সেই সময়কার নলেজ অনুযায়ী, বিজ্ঞান অনুযায়ী তারা করেছেন। আজকে আমাদের বিজ্ঞানকে আমরা আরও উন্নত করেছি, আমরা আরও উন্নত মানের কী করে বীজ উৎপাদন করতে পারি, আমরা সেই দিকে এগিয়েছি। আমাদের যেহেতু বোরোতে প্রায় 12 লক্ষ হেক্টর জমিতে চাষ হয়ে থাকে, এবং খারিপে 44 লক্ষ হেক্টর জমিতে, এবং আয়ুষে প্রায় 1 লক্ষ হেক্টর জমিতে চাষ হয়ে থাকে, তো সেখানে আমাদের বীজ উৎপাদনের পরিমাণ আগের তুলনায় অনেকটা বেড়েছে। আমরা বিভিন্ন রকম যেমন হাই ইল্ডিং ভ্যারাইটি, তার সঙ্গে হাইব্রিড ভ্যারাইটিরও চাষ করে বীজ উৎপাদন করছি।
1: আচ্ছা,
0: বীজ উৎপাদন করতে গেলে যেগুলো আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সঠিক সময়ে বীজ বোনা, বীজের সঠিক চয়ন করা, এবং হচ্ছে তার আপনার জেনেটিক শুদ্ধতা, তার বাহ্যিক শুদ্ধতা, তার মধ্যে কোনো যেন অ্যাডমিক্সচার না থাকে। যেমন মানে একটি জাত বীজ চয়ন করলাম, তার মধ্যে গেল কোনো কারণে ঘাসের বীজ, আগাছার বীজ বা অন্য জাতেরই বীজ মিক্সিং হয়ে গেল। তারপর হচ্ছে সঠিক ম্যাচুরিটি, বীজ আমরা যদি সঠিক সময়ে হারভেস্ট না করি, কাঁচাতে হারভেস্ট করেছিলাম, তার সুপ্ত অবস্থা রয়ে যাবে বা জার্মিনেশন অনেকটা অনেক ক্ষেত্রে হবে না, তো সেইটা রোগ পোকার আক্রমণ থেকে আমাদের বীজকে বাঁচাতে হবে, কারণ নাহলে বীজবাহিত রোগ হিসাবে সেই পরবর্তী ফসলকে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত করবে। এছাড়া আর্দ্রতা, সব থেকে বড় কথা হচ্ছে সংরক্ষণের যে অংশে আমরা আর্দ্রতা, আমরা যদি বীজের সংরক্ষণের সময় আমাদের সবসময় চেষ্টা করতে 13% নিচে যেন আমরা আর্দ্রতা বীজের রাখতে পারি, আরও ভালো হয়। সেটা আমরা মানে 12, 11, 10 এরকম জায়গায় নিয়ে আসতে পারলে আরও ভালো হয়। তো আর্দ্রতা এবং জার্মিনেশন মানে যে অঙ্কুরোদ্গম ক্ষমতা মিনিমাম যেন 80% থাকে, মানে 100টা বীজ মানে সংরক্ষণ করলে সেখানে যেন 80টা বীজ যেন ভালোভাবে গজাতে পারে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সংরক্ষণের ক্ষেত্রে যদি 1 ডিগ্রি আর্দ্রতা কোনো কারণে বেড়ে যায়, মানে সরি 1% আর্দ্রতা যদি কোনো কারণে বেড়ে যায়, তাহলে কিন্তু ওই বীজটার যা জীবনকাল ছিল সেটা কিন্তু অর্ধেক হয়ে যাবে। মানে ধরুন একটা বীজ আপনি 1 বছর রাখতে পারতেন 13% ময়েশ্চারে, সেটা কোনো কারণে 14% হয়ে গেল, ময়েশ্চার বেশি বেড়ে গেল, অ্যাবসর্ব করে নিল জলীয় বাষ্প বা বায়ুর আর্দ্রতা, ও দেখা যাবে 6 মাস ওটাকে রাখা যাবে। এবং তাপমাত্রার ক্ষেত্রেও যদি 5 ডিগ্রি তাপমাত্রা সংরক্ষণে বেড়ে যায় তাহলে সেখানেও জীবনকাল অর্ধেক হয়ে যায়।
1: আচ্ছা, এই যে মেজারমেন্টের কথাগুলো বলছেন, এগুলো আমাদের যে সমস্ত প্রান্তিক কৃষক বন্ধু যারা রয়েছেন গ্রাম বাংলার বুকে ছড়িয়ে ছিটিয়ে, তাদের ক্ষেত্রে কি এত কিছু মেনটেন করা সম্ভব? তারা কিভাবে বুঝবেন যে কত ডিগ্রি টেম্পারেচার রয়েছে, কি রয়েছে?
0: হ্যাঁ, এটা দেখুন তাদের অভিজ্ঞতা তাদের অনেকটাই সাহায্য করে। তাদের অভিজ্ঞতার মধ্যে আমি এমনও দেখেছি, তারা এই যে ধান তারা তুলে এনে প্রথমে তো মাটিতে জমিতেই খানে কিছুদিন ফেলে রাখেন, পরে তারা নিয়ে এসে বাড়ির উঠানে, সেটা হতে পারে যে সিমেন্টের উঠান বা মাটির উঠানও হতে পারে, চাতাল যেটাকে বলে গ্রাম বাংলায়, সেখানে তারা ফেলে ভালো করে রোদ খাওয়ান। এবং অনেক জায়গায় দেখবেন যাতে চাতাল নিয়ে তারা ওই রাস্তার ওপরেও পিচ রাস্তার ওপরেও ফেলে ফেলে তারা করছেন, যাই হোক সেটা আমরা নাই বলি সেইভাবে করতে। এতে তারা বুঝতে পারেন অনেক অংশে অভিজ্ঞতার দিক থেকে, এবং দাঁতে কেটেও তারা আমি দেখেছি যাদের অভিজ্ঞতা তারা বুঝতে পারেন এইভাবে। এবং এখনকার দিনে যেহেতু এই যে কৃষি দপ্তররা অনেক বেশি তৎপর এবং তাদের সাহায্যতে এগিয়ে এসছে, তারা যদি মনে করেন এই বিভিন্ন কৃষি অফিস, সেটা কৃষি বিজ্ঞান কেন্দ্র হোক কৃষি বিশ্ববিদ্যালয় হোক বা আমাদের ব্লক লেভেলের অফিস হোক, জেলা লেভেলের অফিস হোক, অনেক জায়গাতেই অফিসে আমাদের ময়েশ্চার মিটার বা এইসব যন্ত্রপাতি থাকে। সেখানে গিয়েও তারা সেখানে ময়েশ্চার স্যাম্পেল নিয়ে গিয়ে ময়েশ্চার টেস্ট করে আসতে পারেন, বা পকেট পকেট যন্ত্র পাওয়া যায় এখন অনেকেই, সেগুলোকে সংগ্রহ করে রাখতে পারেন।
1: মানে আমাদের যে দেখা দেখি চাষ এবং পাশাপাশি বাস, এই যে ধারণাটা দীর্ঘ এত দশকের পর দশক ধরে চলে আসছিল এবং কৃষকদের মধ্যে সেটা একটা গেড়ে বসেছিল, সেই ধারণা থেকে আমাদের কৃষক বন্ধুদেরকে বেরিয়ে আসতে হবে। এবং আপনাদের সহযোগিতার জন্য আপনার এলাকায় যে সমস্ত এডিএ অফিস রয়েছে বা কেভিকে রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে যদি উন্নত মানের বীজ সংগ্রহ করতে চান বা যাই কৃষিকাজে যদি আপনি সফল হতে চান। সে ব্যাপারে তো ডক্টর সামন্ত যেমন বললেন ওইভাবে করবেন। আর আরেকটা কথা যেটা আপনি বললেন, আপনার কথা রেস্ট নেই ধরি, যে অভিজ্ঞতা, এমন কিছু কৃষক বন্ধুরা এবং আমাদের ব্যক্তিগতভাবে দেখা যে এই দাঁতে কেটে দেখা ধানের বীজটা কতটা পরিপক্ক বা সে বীজের সংরক্ষণ করার জন্য উপযুক্ত কিনা, এটা কিন্তু কৃষক বন্ধুরা অনেকেই রয়েছেন যারা দশকের পর দশক ধরে চাষ করে আসছেন, তাদের এই অভিজ্ঞতাটা আমাদের বোধহয় এই যন্ত্র নির্ভরতাকে হারিয়ে দেয় আর কি। যাক, খুব ভালো উদাহরণ দিয়েছেন। এবার একটু বলি যে আমরা যখন বীজ সংগ্রহ করব, যে সমস্ত রাজ্যের বিভিন্ন তো বীজ নিগম রয়েছে, তারা তো সংগ্রহ করছেন বিভিন্ন, তাদের যে সমস্ত উন্নত প্রযুক্তি রয়েছে, পদ্ধতি রয়েছে, সেইভাবে আপনারা যারা এই কাজের সঙ্গে জড়িত রয়েছেন তারা তো সংরক্ষণ করেন বা সংগ্রহ করেন। কিন্তু যে সমস্ত কৃষক বন্ধুরা চাইছেন যে নিজেরা ঘরে ঘরে করবেন, সেক্ষেত্রে তাদের কি বিশেষ কোনো পদক্ষেপ রয়েছে বা যেগুলো অতি অবশ্যই মেনটেন করা সম্ভব বা মানা উচিত বলে মনে হয়?
0: বীজ যেরকম আমি প্রথমেই বললাম আলোচনা শুরুতে, যে বীজ উৎপাদন কিন্তু হচ্ছিল যুগ যুগ ধরে, না হলে পরের বছর পরের ঋতুতে চাষ হচ্ছিল কি করে? কিন্তু সেখানে হয়তো এই যে বিজ্ঞান প্রযুক্তিটা এখন যত বেশিভাবে ব্যবহার হচ্ছে বা বৈজ্ঞানিক প্রথা যে যতটা উন্নত হচ্ছে, সেখানে সেই জায়গাটাকে তাদের এগিয়ে আসতে হবে। কারণ চাষবাস কখনোই পিছিয়ে থাকা কোনো একটি কাজ নয়, এটি একটি বিজ্ঞান। এই বিজ্ঞান যত এগিয়ে যাবে তাদের কিন্তু আয় উৎপাদন এবং সঠিক জমিকে সঠিক ব্যবহার করতে ওনারা পারবেন এবং তাদের শেষ পর্যন্ত আয় বাড়বে। তো সেখানে কৃষক বন্ধুরা নিজেরাও বীজ উৎপাদন করতে পারেন, বিভিন্নভাবে বীজ উৎপাদন করে থাকতে পারেন। সবার আগে বলবো যে বীজ যেহেতু আমাদের মায়ের মতো, কারণ সবার আগে যেহেতু মা, যদি একজন সুস্থ সবল মা যদি না নিজে সুস্থ থাকেন, তাহলে সঠিক যেমন সুস্থ শিশু জন্মানো মুশকিল হয়, তেমন গাছকে আমরা কৃষক বন্ধুরাই যথেষ্ট নিজের সন্তানের মতো করে মানুষ করেন এবং এই বীজ পরবর্তীকালে আবার পরবর্তী সন্তানের মা হিসাবেই তাদের কাছে যত্নে ফিরে আসে এবং লালিত হয়। তো সেখানে যদি কৃষক বন্ধুরা মনে করেন, বিভিন্ন যে বীজ নিগম, এই বীজ নিগম পশ্চিমবঙ্গ রাজ্য বীজ নিগম হোক, বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কেভিকে বা এই ধরনের সংস্থার সঙ্গে যুক্ত হয়ে তাদের নিবন্ধভূত কৃষক হয়ে তাদের থেকে বিভিন্ন রকম ব্রিডার বা ফাউন্ডেশন বীজ সংগ্রহ করে তারা তাদের আন্ডারে রেজিস্ট্রেশন করতে পারেন ওয়েস্ট বেঙ্গল স্টেট সিড সার্টিফিকেশন এজেন্সির আন্ডারে, যেটি পশ্চিমবঙ্গ সরকারেরই একটি শাখা। এখানে এখন বর্তমানে এই পুরো প্রসেসটি অনলাইনে হয়ে গেছে। এই অনলাইন প্রসেসে তারা রেজিস্ট্রেশন করে ওনারা এই বীজ উৎপাদন করবেন এবং সময় সময় এই বীজের যথেষ্ট ইন্সপেকশন হয় এবং কিছু নিয়ম কানুন আছে, সেগুলোকে মেনটেন করলে সেই বীজকে বীজ হিসেবে গৃহীত হবে এবং একটি ফসল তোলার পরে সেটি টেস্টে যায়। এই টেস্ট
1: সেখানে মূলত কি কি ধরনের টেস্ট করা হয়? একজন কৃষক বন্ধু যিনি হয়তো আগ্রহী হয়েছেন বীজ উৎপাদনকারী হিসেবে, বীজ সংগ্রহ করবেন, সংরক্ষণ করবেন, তিনি বীজটা নিয়ে গিয়ে আপনাদের যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে গেলেন, মূলত তার কোন দিকগুলো দেখা হবে?
0: এটা আমাদের কাছে এলে আমরা সিড সার্টিফিকেশনের কাছে আমরা অ্যাপ্লিকেশন দিই যে সিডটি টেস্টের জন্য, তারা নিয়ে যান, সিড টেস্টিং ল্যাবরেটরি আছে, সেখানে তারা সেই বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা, সেই বীজের বাহ্যিক এবং জেনেটিক শুদ্ধতা, সেই বীজের আর্দ্রতা, রোগ পোকার কোনো ইনফেস্টেশন আছে কি না, এইসব সব দিক ওনারা খতিয়ে দেখে ভায়াবিলিটি ভিগার, যেটা বীজের যেটা মানে চারিত্রিক যে গঠন এবং শক্তি, সেই সব জিনিস ওনারা খতিয়ে দেখে ওনারা এই বীজকে পাস করেন।
1: সার্টিফাইড
0: সার্টিফাইড অ্যাকচুয়ালি এখানে আর মানে রেকমেন্ডেড বা নন রেকমেন্ডেড কথাটা ব্যবহার করা হয়। রেকমেন্ডেড হলে তখন সেই বীজের সার্টিফিকেট ইস্যু করা হয়, একটি করে সার্টিফিকেট হয়, সেই সার্টিফিকেট বীজের

0: বস্তায় গায়ে, তাতে যাবতীয় তথ্য দেওয়া থাকে যে সেই বীজ কবে তৈরি হয়েছে, কত দিনের জন্য ভ্যালিড, সেই বীজ মানে কি তার বাহ্যিক শুদ্ধতা, জার্মিনেশন ক্ষমতা, সব কিছু দিয়ে সরকারিভাবে একদম সেটাকে বিভিন্ন বীজে রেকমেন্ড করা হয়।
1: আচ্ছা, এটা তো গেল মোটামুটি টেকনিক্যাল দিক। যদি কোনো যে সমস্ত কৃষক বন্ধুরা যারা রয়েছেন হয়তো পৌঁছতে পারছেন না এমন কোনো ডিপার্টমেন্টে বা এডি অফিস হোক বা কেবিকে, যেখানে যেখানে এগুলো করাতে পারবেন তারা, বা অনলাইনে কেউ হয়তো রেজিস্ট্রেশন করতে পারছে না, সেই সমস্ত কৃষক বন্ধুরা বাড়িতে যদি কোনোভাবে সংরক্ষণ করতে চান, একটা তো আপনার কথায় বারবার উঠে আসছে যে বীজ থেকে এই পরবর্তী প্রজন্মে বা পরবর্তী চাষের ক্ষেত্রে যেন কোনো রোগ বা সংক্রমণ কিছু না থেকে থাকে, এক্ষেত্রে যদি সংশোধন করতে চান কিভাবে করা সম্ভব?
0: বীজ যদি শুধু সংরক্ষণের কথা বলেন, তাহলে বীজ সংরক্ষণ বিভিন্ন রকম, আগেকার দিনে যে ধানের গোলা, সেই গোলা তারা যথেষ্ট বিভিন্ন রকম মাটি বা গোবর দিয়ে লেপে সুন্দর করে, যাতে বাইরের আর্দ্রতা এবং তাপমাত্রার সঙ্গে সংস্পর্শে না আসে, সেইভাবে করতেন। কিন্তু বর্তমানে বিভিন্ন রকম বিন, আপনার জার পাওয়া যায়, বিভিন্ন রকম প্লাস্টিকেরও কিছু প্যাকেজ পাওয়া যায়, সেগুলো কিছু ক্ষেত্রে আমরা রেকমেন্ড করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা রেকমেন্ড করি না, কারণ বীজও তো একটা জীবন আছে, তাতে তারাও শ্বসন চালাতে থাকে। ফলে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে রাখলে সেখানে জিনিসটা শ্বাস প্রশ্বাসটা তারাও ঠিকমতো নিতে পারে না, এবং সেখানে বীজের অঙ্কুরোদগম আস্তে আস্তে নষ্ট হয়ে আসে। সাধারণত কাপড়ের ব্যাগ বা চটের বস্তায় এর মধ্যেই সংরক্ষণ করতে করা বলা হয়, এবং সংরক্ষণ যেখানে করা হবে সবসময় মাটির থেকে 1 ফিট উঁচুতে কোনো কাঠের পাটাতনে করা হয়, যাতে মাটির আর্দ্রতা না টেনে নেওয়া হয় নেয়, এবং যদি চাল, টিনের চাল হয় বা কিছু, তার থেকে মিনিমাম 1 মিটার নিচ পর্যন্ত সেই বীজকে লাট দিয়ে সংরক্ষণ করা হয়, এবং চারিদিকে অন্তত 1 ফিট করে, 1 ফিট থেকে 2 ফিট করে আমরা জায়গা ছেড়ে রাখি, যাতে ইন্সপেকশন করা যায়, এবং ভেতরে আমরা ইঁদুর বা এই ধরনের পোকামাকড়ের জন্য ধুমায়িত যে বিভিন্ন রকম ওষুধ আছে, যেমন সেলফস ট্যাবলেট ট্যাবলেট, এইসবগুলো আমরা দিয়ে সংরক্ষণ করতে পারি, এবং বিভিন্ন রকম স্প্রেও আমরা
1: ব্যবহার করতে সাজেস্ট করছেন। বেশ, আমাদের এই যে ধানের বীজ আমরা উৎপাদন কিভাবে বাড়াবো সে ব্যাপারে যদি একটু পুরনো দিনে ফিরে যাই, আমাদের গ্রাম বাংলার বুক থেকে এমন বহু উন্নত মানের জাত ছিল, যেমন আপনি শুরুতেই বললেন যে তুলাই পাঁজির কথা বা গোবিন্দভোগ বা আর একটা কনকচুর ধানের, এই যে ধানের যে বীজগুলি আস্তে আস্তে বাংলার বুক থেকে হারিয়ে যাচ্ছে, এগুলো কি কোনোভাবে সংরক্ষণ বা এদের উৎপাদন বাড়ানো সম্ভব বলে আপনাদের মনে হয়, বা কিভাবে সম্ভব যদি হয়?
0: হ্যাঁ, বীজ দেখুন, বীজ উৎপাদনের কথা যদি বলছেন না, ফসল
1: বীজ উৎপাদন, এই যে
0: বীজ উৎপাদন, হ্যাঁ, আমরা বিভিন্ন সরকারি স্তরেও বিভিন্ন রকম অর্গানিকের যে অর্গানিক ইন্ডিজেনাস ভ্যারাইটি, সেই সব সংরক্ষণের স্কিম আছে, সেখানে আমরা সেই ধরনের বীজ তৈরি করে আমরা সেই সব সাপ্লাই করে থাকি, কৃষকরা যাতে আরও উৎসাহী হয় এই ধরনের ভ্যারাইটিগুলোকে করার জন্য, যে অঞ্চলে যে জেলায় যে ভ্যারাইটির চল প্রচলন বেশি আছে। এছাড়া কৃষকরা যদি নিজেরা মনে করেন, তারা বিভিন্ন সংস্থা আছে, এনজিও বা এই ধরনের সংস্থা, বিভিন্ন কিছু ইচ্ছুক কৃষক, তারা বিভিন্ন রকম এই ইন্ডিজেনাস ভ্যারাইটি বা স্থানীয় জাতকে সংরক্ষণ করে তারা প্রতি বছর বীজ উৎপাদন করে তারা নিজেরা সংরক্ষণও করেন এবং কিছু চাষও করে থাকেন এইসব জায়গায়।
1: এবারে আমাদের মূলত লক্ষ্য যেটা, যে কৃষক বন্ধুদেরকে স্বাবলম্বী করা আর্থিকভাবে, প্রত্যেক কৃষক বন্ধু যাই চাষ করি না কেন, বা আমরা বীজ উৎপাদনের কথা ধরি বা যাই চাষ করি না কেন, আমাদের মেন টার্গেট থাকে যে সেটাকে বাজারজাত করতে হবে, সেখান থেকে কিছু অর্থ উপার্জন হবে, তারা স্বাবলম্বী হবে আর্থিকভাবে। এই যে বীজ উৎপাদন যদি আমাদের কৃষক বন্ধুরা করে থাকেন, যে সমস্ত অর্গানাইজেশন করছে তাদের তো আলাদা ব্যাপার, তারা তো বীজ বিক্রি করছেন, যে সমস্ত কৃষক বন্ধুরা বীজ নিজেদের মধ্যে উৎপাদন করছেন, সংরক্ষণ করছেন, তারা কি কোনোভাবে বাজারজাত করতে পারেন বা সেই বীজগুলোকে নিয়ে ব্যবসায়িক ভিত্তিতে কোনো কিছু করতে পারবেন?
0: করতে পারবেন, কিছু জায়গায় TLC হিসাবে তারা করতে পারেন, যেখানে ওনাদের হয়তো সেরকমভাবে কোনো সার্টিফাইড বা এরকম আন্ডারে যেতে হয় না, কিন্তু বীজ উৎপাদন করে বিক্রি করতে গেলে কিন্তু সিড লাইসেন্স নিতে হবে।
1: আচ্ছা,
0: সিড লাইসেন্স একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস, সরকারের অধীনে সিড লাইসেন্স নিতে হবে, এবং তাকে তবে তিনি বীজ উৎপাদন করে বীজ উনি বিক্রি করতে পারবেন বা বাজারজাত করতে পারবেন, বা ওনারা এই

0: সরকারি সংস্থা বা এই ধরনের সংস্থা যারা বীজ বপন করে তাদের সঙ্গে যুক্ত হয়ে তাদের অধীনেও বীজ উৎপাদন করে দিলে সেখানেও তারা ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বীজ তারা নিয়ে বিভিন্ন মার্কেটে সেখানে তারা বিক্রি করে থাকেন।
1: আমাদের ঘড়ি কাঁটা বলছে আমাদের এখানেই থামতে হচ্ছে। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম উন্নত মানের ধানের বীজ তৈরি করবেন কিভাবে, এ ব্যাপারে বিস্তারিত জানালেন পশ্চিমবঙ্গ রাজ্য বীজ নিগমের উৎপাদন আধিকারিক ডক্টর শীর্ষেন্দু সামন্ত। ডক্টর সামন্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। আর আপনারা যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, আমাদের অনুষ্ঠান কেমন লাগে তা আপনারা চিঠি লিখে জানাতে পারেন। চিঠি লিখুন, যে অনুষ্ঠানের জন্য লিখছেন তার নাম, কৃষি কথার আসর বা ক্ষেত খামারের কথা, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতায়, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 7000001, অথবা মেল করেও জানাতে পারেন। মেল করুন aircoalagriagri@gmail.com। আর তাহলে এই পর্যন্ত, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন। ডক্টর সামন্ত, নমস্কার।
0: নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
4: সাইক্লোনের সতর্ক বার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
5: ওটিপি অন্যকে জানাবেন না। যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারেই। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

সুমেখা, শিরোনাম একটু সচ্ছলতার জন্য, লিখেছেন শুভব্রত মুখোপাধ্যায়। অর্থনীতিতে দ্রব্য বা সেবার বিনিময়ে অর্জিত আয়কেই জাতীয় আয় হিসেবে গণ্য করা হয়। আর যে সেবা উৎপাদিত হল কিন্তু শুধুমাত্র বিনিময় হল না বলে অর্থনীতির কাছে মূল্যহীন হয়ে গেল, তাই সমাজের কাছে, প্রজন্মের পর প্রজন্মের কাছে হয়ে রইল অমূল্য। বলছি সেই সব গৃহবধূদের কথা, যারা পার্টির হোলটাইমারের মতো 24 ঘন্টা হোম মেকার পরিচয়ের আড়ালে সমাজকে বর্তমান ও ভবিষ্যতের জন্য দান করে যাচ্ছেন অপরিমেয় শ্রম। রান্নাবান্না, বাসন মাজা, কাপড় কাচা, ঘর গৃহস্থালির অযুতো কাজের মধ্যে বাচ্চার স্কুল, টিউশন, হোমওয়ার্ক, এরপরেও থাকে শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির সকলকে খুশি রাখার অলিখিত দায়ভার। এই শ্রমের কোনো মূল্য হয় না, অথচ উৎপাদনশীলতা আর শ্রম ঘণ্টার বিচারে এই শ্রম কোনো শিল্প শ্রমিকের থেকে কম তো নয়, বরং কিছুটা বেশি হবে হয়তো। এতখানি পরিশ্রমের পর তারও তো নিজের কিছু চাওয়া পাওয়া থাকে, যা তার একান্ত ব্যক্তিগত, যা সে পূরণ করতে চায় কারো কাছে হাত না পেতেই। কি আর এমন চাওয়া, একটু ফুচকা, রোল, চাউমিন, বাবা মায়ের জন্মদিনে ছোট্ট কিছু উপহার, নিজের ফোনের নেট প্যাকটা ফুরিয়ে গেলে নিজেই ভরে নেওয়া, ছেলেমেয়ের টুকিটাকি বায়না মেটানো, সংসারের চাল আটা ফুরিয়ে গেলে একটু আধটু আনিয়ে নেওয়া, এরপরেও কিছু টাকা হাতে থাকলে নিজের জন্য অনেক দিন পুষে রাখা কোনো সস্তার ইচ্ছে পূরণ, অথবা পোস্ট অফিস বা ব্যাংকে একটা রেকারিং ডিপোজিট, এই তো। কিন্তু এই একটু সামান্য সচ্ছলতার জন্যই তাকে মুখাপেক্ষী হয়ে থাকতে হয় সংসারে যারা রোজগেরে তাদের দিকে। তাদের দেওয়া হাত খরচই যে তার সারা মাসের ব্যাংক ব্যালেন্স। যারা আয়

দেশকে সমৃদ্ধ করছেন, তাদের কাছে যারা কেবলই খরচ করে তারা হয়তো নগণ্য। অথচ অতিমারির সময়ে, মন্দার সময়ে আমরা দেখেছি কিভাবে ভোগের খরচ বাড়লে ধীরে ধীরে অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে। যাদের ভোগ প্রবণতা অর্থনীতিকে সজীব করে রাখে, তারাই আবার অর্থনীতির কাছে অপাঙ্কেয়। কি অদ্ভুত বৈপরীত্য না? তবে অর্থনীতিবিদ, সমাজ বিশ্লেষক, ভোট ব্যাংকে বিশ্বাসী রাজনীতিবিদ সবাই এখন একটা কথা এক বাক্যে স্বীকার করেন, অর্থনীতির গতি বাড়াতে মহিলাদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া দরকার। তাই ইস্তেহারের প্রতিশ্রুতিতে নতুন আশায় বুক বাঁধে দিগন্ত রেখা ছুঁয়ে থাকা অর্ধেক আকাশ। তবে যোগ্যতার মাপকাঠিতে বিচারের পর সামাজিক প্রকল্প থেকে বাদ পড়ে যায় কিছু নাম, কিছু বাদ নিশ্চয়ই সঙ্গত। যিনি মাস গেলে কিছু অন্তত আয় করেন বা যিনি আয়কর দেন, তিনি নিশ্চয়ই সামাজিক প্রকল্পের সুবিধে প্রাপক হতে পারেন না। কিন্তু বাড়িতে তিনটি ঘর বা পরিবারের কারোর নামে জিএসটি নথিভুক্তি থাকার শর্তে যিনি বঞ্চিত হলেন, অথবা যিনি পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমার কারণে পেলেন না মাসিক নগদ ভাতার সুবিধে, মাস গেলে তার হাতে পরিবার আদৌ কোনো অর্থ তুলে দিচ্ছে কি না সে খোঁজ কি আমরা রাখি? মাস গেলে সুবিধে প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়া নগদ অর্থ কেবল ভাতা মাত্র তো নয়, কাজে বিভিন্ন হাত ঘুরে সমাজে কত ছোট ছোট চাহিদা সৃষ্টি করছে, উৎপাদনে উৎসাহ দিচ্ছে, চক্রাকার আবর্তনে সেই আয় কয়েক গুণ হয়ে ফিরে আসছে অর্থনীতির বুকেই, তার হিসেব কেউ রাখবে না? আর অর্থনীতির কথা যদি বাদও দিই, সমাজে নারীর ক্ষমতায়নের প্রশ্নে এই নগদ হস্তান্তরের কোনো তুলনা নেই। কারণ মাসের শেষে এইটুকু টাকা সে একান্তই নিজের বলে দাবি করতে পারে। সংসার আর বাচ্চা সামলানোর উদয়াস্ত পরিশ্রমের যে দাম

0: বিশ্লেষণের প্রয়োজন। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন শুভব্রত মুখোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছে নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর শিখর সম্মেলনের ফাঁকে পশ্চিম এশিয়া সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কথা হয়েছে কিরগিজস্তানের রাষ্ট্রপতি সাদর জাপারোভের সঙ্গেও। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% বেড়েছে, প্রধানমন্ত্রী একে এক বিরাট সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। দেশে সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদন পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে সরকার আজ 1,27,000 কোটি টাকা ব্যয়ে সেমিকন দ্বিতীয় পর্যায়ের বিজ্ঞপ্তি জারি করেছে। নেপালে গত সপ্তাহে বিধ্বংসী বন্যা এবং হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 903, নিখোঁজ আরও 4,247 জন। ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় অঙ্কুর ভট্টাচার্য WTT পুরুষদের সিঙ্গলসের খেতাব জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর শিখর সম্মেলনের ফাঁকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দুই নেতার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা হয়। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি উভয় নেতা খতিয়ে দেখেন। আলোচনা এবং কূটনীতির মাধ্যমে যে কোনো সমস্যা সমাধানের বিষয়ে ভারতের অবস্থানের কথা ফের একবার জানান প্রধানমন্ত্রী। ওই অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখার পাশাপাশি সমুদ্রে স্বাধীনভাবে যান চলাচল এবং বাণিজ্যের দিকটি সুনিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও শ্রী মোদী উল্লেখ করেন। এদিকে দুদিনের কিরগিজস্তান সফররত প্রধানমন্ত্রী আজ বিশকেকে সেদেশের রাষ্ট্রপতি সাদর জাপারোভের সঙ্গে বৈঠকে বসেন। ভারত ও কিরগিজ প্রজাতন্ত্রের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার ব্যাপারে দুই নেতা তাদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে উভয়ই সহমত হন। এছাড়াও দুই নেতার মধ্যে মানুষে মানুষে সংযোগ এবং সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে কথা হয়েছে। শ্রী মোদী কিরগিজস্তানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করেন। বিশকেকে মহাত্মা গান্ধীর স্মারকে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধাও জানান তিনি। আগামীকাল প্রধানমন্ত্রী 26তম এসসিও শিখর সম্মেলনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বস্ত্রশিল্প শুধুমাত্র ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশই নয়, বরং এটি লক্ষ লক্ষ মানুষের জীবিকার সংস্থানও করে। নতুন দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি NIFT সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি ফ্যাশন জগতে মেয়েদের ক্রমবর্ধমান ভূমিকার কথা উল্লেখ করে বলেন,
3: ফ্যাশন টেকনোলজি ভি এসা ক্ষেত্র হে জিসমে বিশ্ব স্তর পর ভারত কি ভূমিকা বাড়ানো কো অপার সম্ভাবনা হে। আপকো ইস অবসর কা লাভ উঠানা চাহিয়ে। ইস প্রয়াস মে আপ স্মরণ রাখে কি আপকি সোচ বৈশ্বিক হো, লেকিন আপকি জড়ে আপনি মিট্টি কি বিশিষ্টতা ওর জীবন মূল্য সে জুড়ে। ইস তরহ আপ না কেবল সাকসেসফুল প্রফেশনাল বনেঙ্গে, বল্কি ভারত কি সাংস্কৃতিক বিরাসত কে সংরক্ষণ ওর সম্বর্ধন মে ভি আপনা যোগদান দে সকেঙ্গে।
2: ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% বেড়েছে। গত বছর একই সময়ে এই বৃদ্ধি ছিল 6.9%। বিশ্বব্যাপী নানা প্রতিকূলতা সত্ত্বেও ভারতীয় অর্থনীতিতে বিকাশের গতি অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক আজ চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে জুন প্রথম ত্রৈমাসিকের জিডিপির প্রাথমিক হিসাব প্রকাশ করে। সেই তথ্য অনুযায়ী চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের নমিনাল জিডিপি 10.3% বেড়েছে। মন্ত্রক জানিয়েছে, প্রথম ত্রৈমাসিকের রিয়েল গ্রস ভ্যালু অ্যাডেড বা GVA 8.2% এবং নমিনাল GVA 11.5% বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিডিপি বৃদ্ধিকে এক বিরাট সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তেলের মূল্যবৃদ্ধি সরবরাহ শৃঙ্খলে বাধা এবং আন্তর্জাতিক অনিশ্চয়তা সত্ত্বেও এই সাফল্য দেশের জনগণের সম্মিলিত শক্তি ও সহনশীলতার প্রতিফলন। এদিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, এই সাফল্যের পুরো কৃতিত্বই দেশবাসীর, তাঁদের কঠোর পরিশ্রমের কারণেই এই বৃদ্ধি সম্ভব হয়েছে। অর্থমন্ত্রী বলেন, NDA সরকারের সংস্কারমূলক পদক্ষেপ এবং অর্থনীতির যোগ্য ব্যবস্থাপনা এই ফলাফল এনে দিয়েছে।

0: প্রতিটি নাগরিকের কাছে অর্থনৈতিক সুযোগ সুবিধা আরও বাড়িয়ে তুলতে নরেন্দ্র মোদী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও শ্রীমতী সীতারামন উল্লেখ করেন। দেশে সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদন পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে সরকার আজ 1,27,000 কোটি টাকা ব্যয়ে সেমিকন দ্বিতীয় পর্যায়ের বিজ্ঞপ্তি জারি করেছে। এর ফলে আগামীতে বিশ্ব সেমিকন্ডাক্টর শিল্পের বাজারের প্রায় 10% ভারত নিজেদের আধিপত্য তৈরি করতে সক্ষম হবে। একই সঙ্গে বিশ্ব সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনেও ভারত আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানিয়ে বলেন, 4 বছরের মধ্যেই দেশে 85,000 সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। আগে এই লক্ষ্য অর্জনের সময়সীমা ছিল 10 বছর, বর্তমান সময়ে আরও 1,00,000 ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ওয়েফার থেকে শুরু করে চিপ উৎপাদন পর্যন্ত সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনের প্রতিটি পর্যায়ে দেশকে শক্তিশালী করে তোলাই সরকারের মূল লক্ষ্য। শ্রী বৈষ্ণব বলেন, আগামী কয়েক দশকে বড় বিনিয়োগের জন্য ভারতই উপযুক্ত গন্তব্য।
1: There is a significant level of confidence among the global semiconductor industry stakeholders that India is definitely the right place for making major investments in the coming decades. And that is clearly demonstrated by the number of units which have been approved in the Semicon 1.0. From 13 months from the date of groundbreaking, the commercial production started. So that pace is what has given a confidence to the global industry.
0: দিল্লিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর পর খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। তালিকায় ভোটারের নাম, এপিক নাম্বার, বয়স, লিঙ্গ, ঠিকানা এবং আত্মীয়ের নামে বিস্তারিত তথ্য রয়েছে। 30শে সেপ্টেম্বর পর্যন্ত দাবি বা আপত্তি জানানো যাবে। এর নিষ্পত্তি করা হবে 29শে অক্টোবরের মধ্যে। 4 নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালে গত সপ্তাহে বিধ্বংসে হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 903, নিখোঁজ আরও 4,247 জন। নেপালের জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে, গত রবিবার থেকে নিখোঁজের সংখ্যা 2,502 জন বেড়েছে। 6টিরও বেশি জলবিদ্যুৎ প্রকল্পে কমপক্ষে 933 জন কর্মী আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। ভারত ও চীনের থেকে বিশেষজ্ঞ উদ্ধারকারীরা সুড়ঙ্গে আটকে পড়া মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করলেও এখনও পর্যন্ত তা সফল হয়নি। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর পিওজেকেতে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে পাক সেনাবাহিনী ধারাবাহিক দমনপীড়ন চালাচ্ছে বলে ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টির সভাপতি সর্দার সওকাত আলী কাশ্মীরি অভিযোগ করেছেন। জেনেভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগ, ব্যাপক ধরপাকড় এবং অপহরণের মতো ঘটনা ঘটছে। পাশাপাশি আইনি সহায়তা পাওয়ার সুযোগ এবং দীর্ঘ সময় ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহি তাদের জলসীমার উপর ইরানের একটি ড্রোন হামলার তীব্র নিন্দা করেছে। সে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা ড্রোনটিকে প্রতিহত করে। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তেজনা বৃদ্ধির চেষ্টায় চালানো এ ধরনের হামলা অত্যন্ত বিপজ্জনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংযুক্ত আরব আমিরশাহি জানিয়েছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের উপর কোনো ধরনের হুমকি বরদাস্ত করা হবে না। এ ধরনের হামলার জবাব দেওয়ার অধিকারও তাদের রয়েছে। এদিকে প্রায় এক মাসের মধ্যেই প্রথমবার আজ মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পরস্পর বিরুদ্ধে বড়সড় সামরিক হামলা চালিয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। দেশে খুচরো বাজারে অ্যাসিড বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত নাকি তা কঠোর নজরদারির আওতায় আনা প্রয়োজন, সে বিষয়ে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছে। 2013 নির্দেশিকা সত্ত্বেও খোলা বাজারে অ্যাসিডের সহজলভ্যতায় উদ্বেগ প্রকাশ করে শীর্ষ আদালত আজ এই নির্দেশ দেয়। একই সঙ্গে অ্যাসিড আক্রান্তদের 6 সপ্তাহের ভেতর উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা প্রণয়ন করতে কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য একটি আদর্শ পুনর্বাসন ব্যবস্থাপনা গড়ে তুলতে এবং এর কার্যকর রূপায়ণের জন্য রাজ্যগুলিকে প্রয়োজনীয়তা সহায়তা দেওয়ার কথাও বলেছে সুপ্রিম কোর্ট। ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় অঙ্কুর ভট্টাচার্য ডাব্লিউটিটি পুরুষদের সিঙ্গলসের খেতাব জয় করেছেন। এটি তাঁর প্রথম খেতাব জয়। চেক প্রজাতন্ত্রে আয়োজিত ডাব্লিউটিটি ফিডার ওলোমক টুর্নামেন্টে অঙ্কুর পুরুষদের ডাবলসে ভারতীয় জুটি আকাশ পালের সঙ্গে মিলে সোনাও জেতেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে 78 নম্বরে থাকা অঙ্কুর তৃতীয় বাছাই স্লোভেনিয়ার দেনি কোজুলকে 3-1 পরাস্ত করেন। এর আগে অঙ্কুর ও আকাশ জুটি পুরুষদের ডাবলসে হাঙ্গেরির প্রতিদ্বন্দ্বীকে 3-1 হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিম এশিয়া সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিশ্কেকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিসকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কথা হয়েছে কিরগিজস্তানের রাষ্ট্রপতি

0: সাদর জাপারেফের সঙ্গেও। ভারতে প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়াল জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% বেড়েছে। সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদনের পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে সরকার সেমিকন দ্বিতীয় পর্যায়ের বিজ্ঞপ্তি জারি করেছে। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দিয়ে এরপর কি আছে গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরেই আজ রাত 8টায় শুনবেন স্বাস্থ্য জিজ্ঞাসা, লাইভ ফোনের অনুষ্ঠান, জাতীয় পুষ্টি সপ্তাহ, এ বিষয়ে ডাক্তার রঞ্জিনী দত্ত সাক্ষাৎকার নেবেন শর্মিষ্ঠা সরকার। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা পরিবেশনায় সুব্রত মান্না। 9:30 অনুরোধের আসর। রাত 10টায় ছায়াছবির গান। 10:30 নজরুল গীতি শুনবেন অসীমা দোবের কণ্ঠে। 10:50 অতুল প্রসাদের গান, শিল্পী পম্পাসুর। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ক্ল্যারিওনেট বাজিয়ে শোনাবেন তপন নট্ট। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ রাত 8টায় হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, স্পটলাইট 9:16, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। রাত 11:10 থেকে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সে সম্পর্কে।

0: UPI ने बनाया है गांव और कस्बों में पेमेंट को आसान। करीब 60% UPI पेमेंट हो रहे हैं 500 रुपए से नीचे, और हर दो में से एक ग्लोबल डिजिटल पेमेंट हो रहा भारत में।
1: स्ट्रीट वेंडर से लेकर आपकी गाड़ी के शोरूम तक आपकी सारी पेमेंट सिर्फ एक QR कोड स्कैन करके हो जाती है।
0: UPI के 10 साल डिजिटल, आत्मनिर्भर, बेफिक्र।
2: বোকা সুধরে যা।
3: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই
4: মানে জালিয়াতিকে বলো বাই বাই।
3: RBI একথা বলে,
5: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।
6: মেরি ব্যাংক हमेशा मेरे साथ चलती है। सुबह उठती हूँ तो पैसे जमा कर आती है, कस्टमर ज्यादा हो जाते हैं तो पूरा गल्ला संभाल लेती है, आधी रात को भी उठा के बताती है कि मैडम लक्ष्मी फल भंडार का पेमेंट आ गया है। जनधन बैंक खाता क्या मिला मुझे, तो उंगलियों के छोर पर बीमा, पेंशन, DBT सारी बैंकिंग सुविधाएं मिल गई है।
7: 12 साल में 59 करोड़ जनधन खाते खुले, जिसमें 56% खाते तो सिर्फ महिलाओं के हैं। PM जनधन योजना के 12 साल, ज्यादा बचत, ज्यादा काम।
8: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলায় শিক্ষক নিয়োগের সময়সীমা আগামী বছর 31 মে পর্যন্ত বৃদ্ধি করেছে। সমবায় ক্ষেত্রকে গুরুত্ব না দিয়ে পূর্বতন সরকার গত 15 বছরে বিকল্প অর্থনীতির পথ ধ্বংস করেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। ভারত ও বাংলাদেশের মধ্যে 30 বছরের গঙ্গা পদ্মা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণের আগে রাজ্যের নদীগুলির প্রবাহ, বন্দর ও শিল্পের স্বার্থ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই দাবি জানিয়ে রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিকাঠামোগত দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দক্ষিণবঙ্গ বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে আগামী 48 ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। টেবিল টেনিস খেলোয়াড় অঙ্কুর ভট্টাচার্য WTT পুরুষদের সিঙ্গলসের খেতাব জয় করেছেন। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনে 26,000 চাকরি বাতিল মামলায় নতুন করে শিক্ষক নিয়োগের সময়সীমা আগামী বছর 31 মে পর্যন্ত বৃদ্ধি করেছে। দুই বিচারপতি সঞ্জয় কুমার ও সঞ্জীব সাজদেবার বেঞ্চ নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন না হওয়ায় রাজ্যের সময়সীমা বৃদ্ধির এই আবেদন মঞ্জুর করেন। তবে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে এরপরে আর কোনো সময় দেওয়া হবে না। এর আগে নতুন করে নিয়োগের জন্য 31 আগস্ট অর্থাৎ আজ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। উল্লেখ্য, নিয়োগে দুর্নীতির অভিযোগে স্কুল সার্ভিস কমিশনে SSC-র 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেয়। শিক্ষাক্ষেত্রে অচলাবস্থা তৈরির আশঙ্কায় চিহ্নিত যোগ্য শিক্ষকদের অন্তর্বর্তী সময়ের জন্য স্কুলে চাকরির অনুমতি দেওয়া হয়। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি STEA শিক্ষক নিয়োগের জন্য সময়সীমা বৃদ্ধির সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক বাসুদেব দাস বলেছেন, এই মেয়াদ বৃদ্ধির রায়ে কর্মরত শিক্ষকরা সাময়িক স্বস্তি পেলেন।
9: এটা একটা স্বস্তির কারণ, আমরা এই সিদ্ধান্ত এবং এই রায়কে স্বাগত জানাচ্ছি। শিক্ষাকর্মীদের বেতন আজ প্রায় 17 মাসেরও বেশি সময় বন্ধ। সরকার ইতিপূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি ফিরিয়ে দেবেন। দ্রুত সেই প্রতিশ্রুতি রক্ষা করে 2016 প্যানেলের সকল যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি ফিরিয়ে দেন সেই দাবি আমরা জানাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে 2016 প্যানেলের সমস্ত শিক্ষাকর্মীদের এখনই বেতন চালু করার দাবি জানাচ্ছি।
8: অন্যদিকে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী সমস্ত জটিলতা দূর করে SSC-র মাধ্যমে নিয়মিত নিয়োগ প্রক্রিয়া শুরুর দাবি জানিয়েছেন। এদিকে

0: কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, তাদের সরকার যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ বৃদ্ধির পক্ষে, কিন্তু পূর্বতন সরকারের গাফিলতির কারণেই এই বিষয়টি এখনো ঘেঁটে রয়েছে।
1: রাজ্য সরকার চাইছেন যে এর একটা সুস্থ সমাধান হোক, কিন্তু সত্যি কথা বলতে তৃণমূল কংগ্রেসের সময় ব্যাপারটাকে এমন ভাবে ঘেঁটে দেওয়ার কাজ করেছে। স্কুল শিক্ষামন্ত্রীর সাথে আমার কথা হচ্ছিল, ওনার কাছে রিপ্রেজেন্টেশন গেছে বিভিন্ন সেকশনের তরফ থেকে, এখনো পর্যন্ত 22 ধরনের বঞ্চিত পাওয়া গেছে, যারা ক্লেম করছেন যে আমরা বঞ্চিত হয়েছি SSC-র দ্বারা। তার মানে পুরো ব্যাপারটা কেমন, যাকে বাংলায় বলে ঘেঁটে ঘ, সেটা ঘ নয়, উমা চ অবধি করে দিয়েছে।
0: রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে বড়সড় রদবদল। কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে 23 জন IAS আধিকারিককে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। বাণিজ্যিক কর কমিশনার খালিদ আজিজ আনোয়ারকে অর্থ দপ্তরের সচিব এবং কৃষি দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি সুরেন্দ্র কুমার মিনাকে বাণিজ্যিক কর কমিশনার করা হয়েছে। অর্থ দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি উমাশঙ্কর SK বদলি করা হয়েছে আবাসন দপ্তরে। তথ্য সংস্কৃতি দপ্তরের ডিরেক্টর অংশুল গুপ্তা হচ্ছেন খাদ্য সরবরাহ দপ্তর ডিরেক্টর। জয়েন্ট চিফ ইলেকটোরাল অফিসার দিব্যা মুরুগেশন হচ্ছেন কলকাতা পুরসভার জয়েন্ট মিউনিসিপ্যাল কমিশনার। দক্ষিণ চব্বিশ পরগনার ADM অভিনীত পুনিয়াকে তথ্য সংস্কৃতি দপ্তরের স্পেশাল সেক্রেটারি ও ডিরেক্টর করা হয়েছে। এছাড়া পূর্ব পশ্চিম বর্ধমান, মালদা, জলপাইগুড়ি, নদিয়া, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরের একাধিক ADM ও আধিকারিকের দায়িত্ব বদল হয়েছে। প্রশাসনিক কাজের সুবিধার্থে বিভিন্ন দপ্তরে শূন্য পদের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য সেগুলি চিহ্নিত করে রাজ্য সরকার পৃথকভাবে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। চলতি সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কোন দপ্তরে কত পদ ফাঁকা, তার মধ্যে গুরুত্বের বিচারে কতগুলি পদ দ্রুত পূরণ করতে হবে, সেই সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে বলে অর্থ দপ্তর সূত্রে জানা গেছে। পুজোর আগে নিয়োগের দাবিতে এবার পথে নামলেন পুলিশের কনস্টেবল পদে চাকরিপ্রার্থীরা। আজ তারা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন। আন্দোলনকারীদের দাবি, 2024-এর বিজ্ঞপ্তিতে গত বছর পরীক্ষা হয়েছিল, ইন্টারভিউও সম্পন্ন হয়েছে, তারপর কয়েক মাস কেটে গেলেও এখনও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি, পুজোর আগেই নিয়োগের দাবি জানিয়েছেন তারা। সমবায় ক্ষেত্রকে গুরুত্ব না দিয়ে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার গত 15 বছরে বিকল্প অর্থনীতির পথ ধ্বংস করেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। তিনি আজ উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে মহিলা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের 35তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সমবায়ের গুরুত্ব না বুঝে এই ক্ষেত্রকে সম্পূর্ণ অবহেলা করা হয়েছে এই অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যে 6000-এর বেশি সমবায় সমিতির মধ্যে 2000-ই অকেজো। রাজ্য সমবায় ব্যাংকে 12 বছর কোনো নির্বাচন হয়নি।
2: দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে গত 15 বছরে সমবায় আন্দোলন অবহেলিত হয়েছে। কি করবেন, সবাই তো ল্যাম্প পোস্ট ছিল, একটাই তো পোস্ট। বিগত দিনে সমবায় আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়েছে, 6000-এর বেশি সমিতি রয়েছে, প্রায় 2000 সমিতি নন ফাংশনিং। স্টেট কোঅপারেটিভ ব্যাংকে ইলেকশন হয়নি 12 বছর, ওয়েবসকার্ডে নির্বাচন হয়নি 10 বছর, নমিনেটেড বোর্ড, প্রাইমারি সমিতিতেও নির্বাচন হয়নি।
0: এর আগে মুখ্যমন্ত্রী আজ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়া এক প্রশাসনিক সভা থেকে আবাস যোজনা, আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধে প্রাপকদের হাতে তুলে দেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম বিধানসভা এলাকায় একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে বলেন, ওই এলাকার মানুষের জন্য আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। নন্দীগ্রামে 32টি রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ চলেছে। সেখানকার 67,000 মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকাও ঢুকেছে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে নন্দীগ্রামে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ থমকে ছিল বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন।
2: 21-এ হেরে গেছিলেন বলে নন্দীগ্রামের রেল আটকে রেখেছিলেন, মাত্র 6 একর জায়গা। আমরা অলরেডি 3.5 একর জায়গা রেলকে দিয়ে দিয়েছি, বাকিটাও দিয়ে দেব। আগামী মার্চ মাসের মধ্যে আমাদের নন্দীগ্রাম বটতলা রেল স্টেশনে উঠব এবং বাজকুল দেশপ্রাণে এসে নামব। প্রাক্তন মুখ্যমন্ত্রী হেরেছিলেন বলে ডেথ সার্টিফিকেট আটকে রেখেছিলেন, হাইকোর্ট করে আমি আদায় করেছি।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল পশ্চিমবঙ্গ সাংবাদিক পেনশন যোজনা এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় সাংবাদিকদের অন্তর্ভুক্তিকরণ কর্মসূচির সূচনা করবেন। নবান্ন সভাঘরে সকাল 11টা নাগাদ এই অনুষ্ঠান হওয়ার কথা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ভারত ও বাংলাদেশের মধ্যে 30 বছরের গঙ্গা পদ্মা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণের আগে

0: এ রাজ্যের নদীগুলির প্রবাহ, বন্দর ও শিল্পের স্বার্থ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই দাবি জানিয়ে রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে। ওই চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। তার আগে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অভ্যন্তরীণ কমিটির বৈঠকে রাজ্য সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে বিস্তারিত রিপোর্টও জমা দিয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্তের আগে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের প্রশাসনিক স্তরে বিস্তারিত আলোচনা প্রয়োজন বলে রাজ্য সরকার মনে করছে। মালদার ইংরেজবাজার ব্লকে মিল্কি গ্রাম পঞ্চায়েতের খাসকল গ্রামে ঢোকার একমাত্র রাস্তা গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত। রাস্তার বেশ কিছু অংশ ইতিমধ্যেই নদীতে তলিয়ে গেছে। সেচ ও জলপথ মন্ত্রী জোয়েল মুর্মু বলেছেন, ভাঙনজনিত পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। এদিকে হাওড়ার উলুবেড়িয়ার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বেলারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাসুদেবপুরে গঙ্গা তীরবর্তী প্রায় 50 মিটার অংশ আজ নদী গর্ভে তলিয়ে যায়। সেচ দপ্তরের পক্ষ থেকে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হলেও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিকাঠামোগত দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আজ ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। 13 বছর আগে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও 6 বছর পর তার সমাবর্তন হওয়া নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল।
1: A number of universities were created, and certainly reasons were not the well-being of the students. Because when you create university, institution of higher learning, there is not a responsibility. You are shaping the destiny of students, their future. If you do not have adequate infrastructure, physical infrastructure, you do not have adequate teaching, learning resources, you will get the degree. But in absence of quality education, the degree holders will face a very, very tough headwind in the market when you go on.
0: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর যে সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে, আগামী 24 ঘণ্টায় তা ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা উত্তরপ্রদেশ হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে দক্ষিণবঙ্গ, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে আগামী 48 ঘণ্টায় হালকা থেকে মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। টেবিল টেনিস খেলোয়াড় অঙ্কুর ভট্টাচার্য WTT পুরুষদের সিঙ্গলসের খেতাব জয় করেছেন। চেক প্রজাতন্ত্রে আয়োজিত ফিডার ওলোমক টুর্নামেন্টে পুরুষদের ডাবলসেও অঙ্কুর ও তার জুটি আকাশ পাল সোনা জিতেছেন। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
2: দৈনন্দিন জীবনের ব্যস্ততার ভিড়ে আমরা অনেক কিছুই ভুলে যাই, কিন্তু কেউ আপনার খেয়াল রাখলে ভালো লাগে। যেমন RBI আপনার অদাবিকৃত আমানতের খেয়াল রাখে।
3: আনক্লেম ডিপোজিট হলো সেই ব্যাংক অ্যাকাউন্টগুলি যেগুলিতে টানা 10 বছর বা তার বেশি সময় কোনো লেনদেন হয়নি। এমন অ্যাকাউন্টগুলো RBI এর DEA ফান্ডে স্থানান্তর করা হয়। আপনার ব্যাংকের যে কোনো শাখায় যান, KYC আপডেট করুন এবং আপনার আনক্লেম ডিপোজিট দাবি করুন।
2: RBI বলছে, জানুন,
3: সজাগ থাকুন।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা। স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের। স্বাস্থ্য জিজ্ঞাসা এমনই এক অনুষ্ঠান যার মূল উদ্দেশ্যই কিন্তু আমাদের সকল শ্রোতাবন্ধু, তাদের পারিপার্শ্ব, প্রত্যেকটা মানুষ, আমাদের পরিবেশ সুস্থ থাকুক সকলে, সবটা মিলে। আর এই সুস্থতার উদ্দেশ্যেই, এই সুস্থতার বার্তা ছড়ানোর উদ্দেশ্যেই এই স্বাস্থ্য জিজ্ঞাসা প্রতি সোমবার রাত 8টায় আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে নিয়ে আসে আপনাদের জন্য নানান বার্তা, সচেতনতার বার্তা। ঠিক যেমন আজকের দিনটাও, আজ অগস্ট মাসের একেবারে শেষ দিন, আগামীকাল অর্থাৎ 1 সেপ্টেম্বর নতুন মাস। আর এই সমগ্র মাসখানি জুড়ে, সারা ভারত জুড়ে পালন করা হয় জাতীয় পুষ্টি মাস। হ্যাঁ, পুষ্টিকে কেন্দ্র করে একখানি পুরো মাস নানান অনুষ্ঠান, সচেতনতার বার্তা ছড়ানো, সবটা হয় সারা ভারত জুড়ে। তাই তার ঠিক প্রাক্কালে আজ এ সন্ধ্যায় আসুন আমরা কথা বলি এই পুষ্টি নিয়েই। কারণ পুষ্টি আমাদের প্রত্যেকের জীবনের এমনই এক গুরুত্বপূর্ণ অঙ্গ, যা না থাকলে

0: আর কোনো অঙ্গ কাজ করে না। শুনবো সেসব কথা। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক এবং পুষ্টিবিদ ডাক্তার রঞ্জিনী দত্ত। ডাক্তারবাবু, স্বাগত জানাই আপনাকে।
1: থ্যাংক ইউ ভেরি মাচ।
0: আর দিদির সঙ্গে কথা বলবো আমি, আপনারা জানেনই শর্মিষ্ঠা সরকার রয়েছে আপনাদের সঙ্গে, সঙ্গে আপনারাও রয়েছেন রেডিও সেটের অপর প্রান্তে, তাও বেশ জানি। ডায়াল করতে পারেন 22107325 0332210723 এই আমাদের ফোন নাম্বার, নাম্বারটা একটু বদলেছে, সুতরাং খেয়াল রাখবেন 0332210723। পুষ্টি সংক্রান্ত যে কোনো প্রশ্ন নিয়ে আজ চলে আসতেই পারেন। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট পুষ্টিবিদ চিকিৎসক ডাক্তার রঞ্জিনী দত্ত। দিদি, শুরুতেই আসি, পুষ্টি এতটা গুরুত্বপূর্ণ কেন? পুষ্টি কি যার জন্য একটা গোটা মাস পালন করা হচ্ছে জাতীয় পুষ্টি মাস হিসেবে?
1: পুষ্টি ছাড়া মানুষের বাঁচাই সম্ভব না। ওষুধ আমাদের লাগে শুধু অসুস্থতায়, কিন্তু পুষ্টি লাগে সারা জীবন। দিনের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদের পুষ্টির প্রয়োজনীয়তা আছে। ধরুন যখন আপনি অসুস্থ, তখনও কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই পথ্যটা বেশি জরুরি হয়ে দাঁড়ায়। তাই বোধহয় পুষ্টি, পথ্য এসব নিয়ে কথা বলার জন্যে একটা মাস খুবই স্বল্প। বোধহয় সারা বছর ধরে যদি এটা আমরা প্রচার করতে পারি, তাহলে রোগ জারি এসব আমাদের থেকে অনেক দূরে থাকবে। এবার পুষ্টি কি? পুষ্টি বলতে কিন্তু অতিপুষ্টি, অনুপুষ্টি দুটোই। আমরা কিন্তু অনেকেই, বিশেষ করে আজকের যুগে, অতিপুষ্টিটা সম্বন্ধে একদম সচেতন নেই। অনুপুষ্টি নিশ্চয়ই আছে, কিন্তু আজকে এই উদীয়মান ভারতে অনুপুষ্টির মাত্রা কিন্তু আস্তে আস্তে কমছে,
0: সেটা আশার কথা।
1: কিন্তু অতিপুষ্টির মাত্রা আজকে, কিন্তু আমরা অলরেডি ডায়াবেটিক ক্যাপিটাল হয়ে গেছি। আজকে কিন্তু আমরা অলরেডি এই মধুমেহ রোগ, যেটা আগে 50 ঊর্ধ্ব লোকেদের মধ্যে দেখা যেত, সেটা কিন্তু ছোট ছোট বাচ্চা, 12 বছর 14 বছরের বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে। হ্যাঁ, অনুপুষ্টি কি নেই? আছে, দূর দূর গ্রামান্তরে আছে, শহরতলিতে আছে। ইনফ্যাক্ট হয়তো শহরের যে বস্তি অঞ্চলগুলো রয়েছে সেখানেও আছে। ইনফ্যাক্ট খুব খারাপ লাগে, আমার নিজস্ব কর্মজীবনে, আমি কর্মজীবনের প্রথমের দিকে পশ্চিম মেদিনীপুরের একটি প্রত্যন্ত গ্রামে কাজ করতাম, সেখানে দেখেছিলাম কত উদীয়মান ফুটবল প্লেয়ার, কিন্তু জানেন তারা উঠে আসতে পারে না। কেন? কারণ একটা ডিম, একটা কলা, এইটুকুও তাদের জোটে না। মানে সেখানে দেখেছিলাম আদিবাসীরা ওখানে ইউক্যালিপটাসকে বলে উকুল পটাশ, আর আকাশমণির গাছ পাওয়া যায়। ওর ওই আকাশমণির গাছ আর উকুল পটাশকে সেদ্ধ করে সেই আদিবাসীদের দিন চলে। তাই হ্যাঁ, অনুপুষ্টির অবস্থা তো নিশ্চয়ই আমরা দেখব, কিন্তু শহরের মধ্যে অতিপুষ্টি হচ্ছে। আর আরেকটা খুব দুঃখজনক জিনিস কি জানেন, এই বিজ্ঞাপনের চটক কিন্তু গ্রামের মানুষগুলোর কাছেও পৌঁছচ্ছে। তাই একটা গ্রামের একটা বাচ্চা, সে কিন্তু এখন মুড়ি ছেড়ে দিয়ে মায়ের কাছ থেকে একটা ইনস্ট্যান্ট নুডলস দাবি করছে, যার কিন্তু কোনো পুষ্টিগুণ নেই। কিন্তু তার মা যে মেখে দিত আগেকার দিনে, আমরাই ধরুন যখন বড় হয়েছি তখন কি আর ইনস্ট্যান্ট নুডলস খেতাম? সেটা হয়তো মাসে একদিন মা দিত, ছিল না। আমরা হাতে গড়া রুটি খেয়েছি, টিফিনে কি নিয়ে গেছি, আলু ভাজা, রুটি, ডিম ভাজা,
0: তাই তো।
1: কিন্তু আমার ছেলেকে কিন্তু এই টিফিনটা দিলে সে খাবে না। আমার ছেলের কথা ছেড়ে দিন, আমার ছেলেকে নয় আমি বাড়িতে এনে দুটো সাপ্লিমেন্ট দিলাম বা দুটো পুষ্টিকর খাবার দিলাম, কিন্তু যে আমার বাড়িতে কাজ করে সে কত টাকাই বা রোজগার করে? তার ছেলেকে যদি সেইগুলো কন্টিনিউয়াসলি দিতে থাকে, সে তো আমার ছেলেকে যে বাকি খাবারগুলো দিচ্ছি সেটা দিতে পারছে না,
0: পরিপূরকটা ঢুকছে না।
1: এবং দেখা গেছে যে টোটাল নিউট্রিয়েন্ট গ্যাপটা প্রায় 700 কিলোক্যালোরি এবং প্রায় 30 গ্রাম প্রোটিনের মতন। আমাদের চাহিদা একজন 50 কেজি মহিলা বা একজন 60 কেজি পুরুষ, এই দুটো সংজ্ঞা কেন বললাম, কারণ এনারা ইন্ডিয়ান রেফারেন্স ম্যান আর ইন্ডিয়ান রেফারেন্স ওমেনের এটা নর্মাল ওয়েট ধরা হয়। এখন মহিলাদের ক্ষেত্রে সেটা 55 কেজি হয়েছে। তো তার আগে ছিল 1 গ্রাম পার কেজি বডি ওয়েটে তাকে প্রোটিন দিতে হবে, এখন হয়ে গেছে 0.8 গ্রাম পার কেজি বডি ওয়েট। এবার আপনি যদি 30 গ্রামের ঘাটতি

0: থাকে তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা প্রোটিন কম।
1: সত্যি তাই, মানে আমাদের এটা বোধহয় সত্যি ভাবাটা খুব দরকার যে সমাজের একটা অংশতে অতিপুষ্টি আর একটা বড় অংশতে
0: পুষ্টি নেই, সিদ্ধ করে খাওয়া
1: পটাশ খাচ্ছে তারা। সুতরাং এই বিভাজনটা জানি না আদৌ কবে মিটবে, আদৌ
0: তাদের হাতে পয়সা আসলে তাদের বাচ্চারা গিয়ে একটা ইনস্ট্যান্ট নুডলস খেতে চাইছে, একটা ক্যাডবেরি চকলেট কিনে খাচ্ছে, ক্যাডবেরির নাম নেব না, একটা চকলেট কিনে খাচ্ছে, কি বলবো বলুন তো। তাদের কাছে না, মানে তাদের ছেলে মেয়েদের কাছে শুধু চটকটাই যাচ্ছে, এবং মারাও কিন্তু, মানে আমি দেখেছি ডায়েট সার্ভে করতে গিয়ে মা আমাকে বলছে আমি তো অমুক কোম্পানির দুধ ড্রাই মিল্ক পাউডার খাওয়াই, আসলে কিন্তু নয়, যেটাকে আমরা বলি ফ্যান্টম ফুড ফেনোমেনা। তার মা কিন্তু অ্যাকচুয়ালি তাকে যে বিশেষ কোম্পানিটার নাম নিচ্ছে, আমি কোনো ব্র্যান্ড নেম নিচ্ছি না এখানে, সেটা কিন্তু বলছে না, সেটা কিন্তু অ্যাকচুয়ালি দেয় না, কিন্তু সে মনে করছে সেই নামটা বললে সে ওয়েল অফ সেটা দেখানো যাবে, কিন্তু সেই কোম্পানির দুধটাও কিন্তু পুষ্টিকর নয়, মায়ের দুধের পরিপূরক হিসেবে সে ওটা দিচ্ছে মায়ের দুধের পরিবর্তে, কি বলবেন বলুন। আর মায়ের দুধের কথা বলবো, এই গ্রামের দিকে দেখা গেছে বিভিন্ন ধরনের কুসংস্কারের জন্য সত্যি সত্যি প্রসূতি মায়েদের বুকের দুধ পর্যাপ্ত হয় না।
1: কারণ দিদি এই বিষয়ে একটুখানি আসবো, যে ডাক্তারবাবুরা বলেন যে মায়ের বুকে দুধ হবে না, এটা হতেই পারে না,
0: ঠিক কথা,
1: কিন্তু
0: হয় না, কেন হয় না জানেন, কারণ মারা অপুষ্টিতে ভোগে, প্লাস কুসংস্কার, মাকে জল দেওয়া হয় না, তার নাকি ফুল শুকোবে না, অর্থাৎ প্লাসেন্টাকে ফুল শুকোবে না, 40 দিন অবধি আঁতুড় ঘরের গল্প কিন্তু রূপকথা নয়, আজকেও সেটা গ্রামের দিকে আছে, 40 দিন মাকে শুধু সাবু দেওয়া হচ্ছে, কারণ মাকে নাকি কোনো খাবার দিলে লোকের ধারণা সেটা স্তনের দুধের মধ্যে চলে আসবে, কি করে আসবে, দুটো সম্পূর্ণ আলাদা মেটাবলিজম, সম্ভবই নয়, কোনোভাবে সম্ভব নয়। এবার তার সঙ্গে যেটা এখনও শেষ হয়নি সেটা হয়েছে অত্যন্ত স্বল্প বয়সে মেয়েদের বিবাহ, সে নিজেই তখন বাচ্চা, সে আরেকটা বাচ্চাকে কি করে জন্ম দেবে, সাংঘাতিক অ্যানিমিয়া, পোস্টপার্টাম হ্যামারেজ, তারপরে তার বুকের দুধ এলো ঠিকই, কিন্তু সেটা পর্যাপ্ত হলো না, কি করে হবে বলুন, কারণ সে তো জলটাই খেতে পাচ্ছে না, দুধের মেন কনস্টিটিউয়েন্ট জল, তাকে ফুল শুকানোর জন্য জল দেওয়া হচ্ছে না, এত কুসংস্কার, সে নাকি কোনো ভাজাভুজি খাবে না, অথচ সেই সময় মায়ের কিন্তু যে কোনো ধরনের ফ্যাট এবং বিশেষ করে যেটা আপনার তেলে দ্রবণীয়, মানে তেলে দ্রবণীয় ভিটামিন, সেটা কিন্তু ফ্যাট না খেলে পাবে না, ADEK, যেটা কিন্তু বাচ্চার মস্তিষ্কের গঠনের জন্য সেটা দরকার আছে। তাছাড়া একমাত্র মানুষের দুধে কিন্তু আয়রন থাকে, গরু ছাগল কাউর দুধে কিন্তু আয়রন থাকে না, আমরা বাচ্চাকে অন্য প্রাণীর দুধ খাওয়াই, কখনো দেখেছেন কুকুরকে ভেড়ার দুধ খেতে, ভেড়াকে ছাগলের দুধ খেতে, ছাগলকে মহিষের দুধ খেতে, মানুষ ভেড়ার দুধ খায়, ছাগলের দুধ খায়, ছাগলের দুধ খায়, মহিষের দুধ খায়, গরুর দুধ খায়, কিন্তু এদের বাচ্চাদের কখনো দেখেছেন অন্য প্রাণীর দুধ খেতে?
1: তাই আমরা ভেবেই দেখি না সেটা,
0: আমরা কোনোদিন ভাবি না। তাই মায়ের বুকের দুধ হবে না, এটা যেমন একটা ধ্রুব সত্য যে মায়ের বুকের দুধ হবেই, কিন্তু সেটা হতে গেলে মায়ের তো পুষ্টিটাও লাগবে, সেই পুষ্টিটাই তো দেওয়া হচ্ছে না। আপনি ভেবে দেখুন, ছেলে হলে 40 দিনের আঁতুড়, মেয়ে হলে 90 দিনের আঁতুড়, এখনও চলে, এগুলো কিন্তু রূপকথা নয়,
1: 3 মাস
0: আপনি যদি বেশি দূর যেতে হবে না, এই এবছরেরই 1 জানুয়ারি আমরা একটা ক্যাম্প করতে গেছিলাম ক্যানিং সাবডিভিশনের একটা প্রত্যন্ত গ্রামে, সেখানে গিয়ে যা দেখেছি না, ভেবেছি এটা কলকাতা থেকে 2.5 ঘন্টা দূরের একটা জায়গার এরকম অবস্থা, তাহলে বাবুন যেটা কলকাতার থেকে 2500 কিলোমিটার দূর, সে জায়গার কী অবস্থা। সুতরাং ধরুন আমাদের যেগুলো স্লাম এরিয়া, সেই স্লাম এরিয়াতে তো যেহেতু শহরের হাফ ভাব, যেটা বলে শহরের জল লেগে গেছে, তারা টাকা জমাতে পারলে একটা বিশেষ কোম্পানির পিৎজা আনিয়ে খাওয়াচ্ছে, তার থেকে অনেক কম টাকায় কিন্তু বাড়িতে যে রুটি তরকারি করা যেতে পারতো সেটা করছে না। জানেন একটা খুব সহজভাবে আমরা বোঝাতে পারি, এই তো আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে এই মাসেই ছিল, আমাদের ভারতের জাতীয় পতাকা, আমাদের জাতীয় পতাকার রং যদি আমার খাবারের মধ্যে থাকে, আমার খাবারের থালায় থাকে, আমি কিন্তু সব ধরনের পুষ্টি

0: দেখাবো।
1: আচ্ছা,
0: জাতীয় পতাকার কি রং? একটা হচ্ছে গেরুয়া, একটা হচ্ছে সাদা, তার মধ্যে নীল, আর হচ্ছে সবুজ। এবার গেরুয়া রং মানে কি? ডিমের কুসুম, পাকা আম, পাকা পেঁপে যেটা সব থেকে সস্তা, বিভিন্ন ধরনের কুমড়ো,
1: এবং গ্রামের দিকে গাছেই পাওয়া যায়,
0: জানেন, এগুলো লোকে ফেলে দেয়, কুমড়ো গরুকে খাইয়ে দেয়। তাহলে এইগুলো সব কিন্তু আপনার পড়ে গেল হলুদের মধ্যে। আপনাকে কিন্তু আমিষও খেতে হচ্ছে না, আপনাকে ভাবুন না, বিভিন্ন রং, যেগুলো হলুদ রং, কমলা রং, এগুলো খেলেই আপনি পেয়ে যাচ্ছেন। আর যদি একটু ডিমের কুসুম আনতে পারেন, যারা ধরুন যাদের পক্ষে মাছ মাংস সম্ভব নয়, ডিম কিন্তু সব থেকে ভালো প্রোটিন, তার বায়োলজিক্যাল ভ্যালু হচ্ছে এক, এবং সেটার অ্যাসিমেবিলিটিও অনেক বেটার। এবার আসি সাদায়। সাদা মানে কি? শর্করা, ভাত, রুটি সব আমার তার মধ্যে পড়ে গেল। আর তারপরে আসি সবুজে। সবুজ মানে কি? তরি তরকারি, আনাজ, আর মাঝখানে নীলটা হচ্ছে জল।
1: জল,
0: তাহলে আমার থালার ভেতরে যদি আমার ভারতীয় পতাকার তিনটে রং থাকে বা চারটে রং থাকে, তাহলে কিন্তু আমি সম্পূর্ণ পুষ্টিটা পাবো।
1: বাহ, এইটা এত সুন্দর একটা কনসেপ্ট। আমার শ্রোতা বন্ধুদের বারবার বলবো যে পুষ্টি নিয়ে খুব বেশি ভাবার দরকার নেই, সবাই আমরা সবটা জানতে পারি না। দিদির মতন যেমন যারা ডাক্তার মানুষ তারা অনেকটা জানবেন, কিন্তু আমরা যদি একটু ডাক্তারবাবুদের কথাটুকু শুনি, জাতীয় পতাকার রং চারটি, ওই তিনটি এবং মাঝে নীল মানে জল, এইটুকু যদি আমাদের খাবার থালায় আছে কিনা, আমাদের সন্তান সন্ততির থালায় দিতে পারছে কিনা, এইটুকু মাথায় রাখলেই অনেকটা
0: অনেকটা। আর আরেকটা জিনিস শ্রোতা বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যাট জিপিটি কিন্তু কাউর বিকল্প নয়, তাই আপনি যদি চ্যাট জিপিটি আর অনলাইন দেখে ডায়েট করার চেষ্টা করেন, সেটা কিন্তু আপনার জন্য নাও উপযোগী হতে পারে। কারণ মেডিকেল সায়েন্সটা না ভীষণ এম্পেরিক্যাল, সবার কিন্তু সব কিছু হয় না বা সবার জন্য সব কিছু নয়। আপনি বলতেই পারেন যে জ্বর হলে তো প্যারাসিটামল খেতে হয়, কিন্তু ডায়েটেটিক সায়েন্সটা না আরও বেশি এম্পেরিক্যাল। জ্বরের জন্য প্যারাসিটামল খেতে হয়, কিন্তু সব ধরনের রোগ কিন্তু প্যারাসিটামল শুধু আপনার জ্বরটাকে কমায়,
1: তাপমাত্রা,
0: যেটা আপনার একটা ধরনের রোগের সিম্বল বা সিমটম, সেটা কিন্তু আপনার রোগের সাইন নয়। তাই জ্বর হয়েছে মানে আপনার ইনফ্লুয়েঞ্জার থেকেও জ্বর আসতে পারে, আপনার টাইফয়েড থেকেও জ্বর আসতে পারে, আপনার ক্রনিক লিউকেমিয়ার জন্যও জ্বর আসতে পারে। তাই তখন শুধু জ্বর একটা প্যারাসিটামলে কমে যায় সেটা ভেবে যদি আমি বসে থাকি, বা আমি যদি চিকিৎসকের পরামর্শ না দিই, ঠিক যতটা ক্ষতি হবে ওইভাবে নেট থেকে ডায়েট করলেও কিন্তু একই ক্ষতি হবে। আপনার কিন্তু সঠিক পুষ্টিবিদকে দরকার আছে, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্টকে দরকার আছে আপনার ক্লিনিক্যাল নিউট্রিশন জানার জন্য, আর ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট কে দরকার আছে আপনার রোজকার পুষ্টির বিভিন্ন প্রয়োজনীয়তা, বিভিন্ন রেজিম আপনি কি ফলো করবেন সেটা জেনে নেওয়ার জন্য।
1: দিদি, এই জায়গাটায় একটু জানতে চাইব, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট যারা এবং ডায়েটিশিয়ান, আমরা সাধারণভাবে গড়পড়তা সবাইকেই বলি পুষ্টিবিদ, ঠিক কখন আমার প্রয়োজন আছে ক্লিনিক্যাল নিউট্রিশনিস্টের কাছে যাওয়ার এবং কখন আমার দরকার ডায়েটিশিয়ানের কাছে যাওয়ার?
0: ডায়েটিশিয়ান আবার আরেকটি আছে নিউট্রিশনিস্ট। অনেকে পাবলিক হেলথ নিউট্রিশনে কাজ করে বা নিউট্রিশনের কাজ করে, তাদের মূল কাজটা কিন্তু বেসিক্যালি লোককে সচেতনতা দেওয়া, আমাদের বিভিন্ন শাক সবজি, আমাদের এই যে ধনধান্য সবুজ বাংলা, তাতে আমরা যে কত কী পাই সেগুলো সম্বন্ধে লোককে অ্যাওয়্যার করা, তাদের সারাদিনের খাবার ঠিক করে দেওয়া, এটি একজন নিউট্রিশনিস্টের কাজ। তারা কিন্তু ফুড সায়েন্সটার সম্বন্ধে খুব ভালো বেশিভাবে জানেন। এরপরে আসছি ডায়েটিশিয়ান। ডায়েটিশিয়ান সাধারণত সব থেকে বেশি একটা ব্যক্তিতে কাজ করে, তারা কাজ করে কি নিয়ে, যেগুলো খুব ক্রিটিক্যাল রোগ নয়, অর্থাৎ স্থূলতা, অর্থাৎ অনুপুষ্টি, অতিপুষ্টি, এইগুলো সাধারণত ডায়েটেটিক্সের পরিধির মধ্যে আসে। কিন্তু ওই যে বললাম রোগ বা জ্বর আপনার ইনফ্লুয়েঞ্জার জন্যও হতে পারে, আর অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়ার জন্যও হতে পারে। এইভাবে ভাবা যেতে পারে, ইনফ্লুয়েঞ্জার জ্বরটা ডায়েটিশিয়ান দেখে, আর অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়ারটা ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট দেখে।
1: আচ্ছা,
0: মানে যারা ডাক্তারি শাস্ত্রতে পড়ে এসেছেন তারা ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট, এবং তারা কিন্তু সম্পূর্ণই ক্রিটিক্যাল কেয়ার বা মেডিকেল নিউট্রিশন থেরাপিতে কাজ করেন।
1: অর্থাৎ বেশ জটিল যখন সমস্যা হয়ে যাবে তখন ক্লিনিক্যাল,
0: যেটার সঙ্গে আপনার একটা মানে খুব মেডিকেল রিলেটেড, দেখুন অতিপুষ্টি অনুপুষ্টির সঙ্গেও মেডিকেল রিলেটেড আছে, কিন্তু সেটার ভেতরে আবার যখন জটিল হয় তখন কিন্তু অটোমেটিক্যালি ডায়েটিশিয়ানই আপনাকে ক্লিনিক্যাল নিউট্রিশনিস্টের কাছে পাঠিয়ে দেয়।
1: দিদি এবারে একটু আসবো এই বিষয়টাতে, বেশ টেলিফোনে আলো জ্বলছে অনেকক্ষণ থেকে, আমরা একটু ফোনে কথা বলি, তারপর আবার আসা যাবে আলোচনায়। কে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? নমস্কার।
2: নমস্কার।
1: হ্যাঁ বলুন।
2: আমি কি খেলে আমার পুষ্টি আসবে? আমি দুর্বল অনেক হয়ে গেছি।
0: দেখুন শুধু পার্কিনসনের জন্য তো বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল সাপ্লিমেন্টস আছে, যেমন কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড সাপ্লিমেন্টস ইত্যাদি। আপনার সম্পূর্ণ মেডিকেল প্রোফাইলটা না দেখে তো বলতে পারবো না, তবে যদি খুব সহজভাবে বলি তাহলে আপনি যেগুলো হাই প্রোটিন সাপ্লিমেন্ট, যেগুলো আপনার কিটোজেনিক হাই প্রোটিন সাপ্লিমেন্ট, সেটা আপনাকে নিতে হবে। কিন্তু এটা কিন্তু আপনার যে কোনো ক্লিনিক্যাল নিউট্রিশনিস্টের প্রেসক্রিপশন ছাড়া আপনি এটা পাবেন না। তো জিনিসটা হচ্ছে এটাই। আর যদি আপনি বলেন যে সাপ্লিমেন্ট নয়, তাহলে আপনি চেষ্টা করুন রোজ অন্তত খাবারের মধ্যে একটা ডিম সিদ্ধ রাখতে বা ডিমের ওয়াটার পোচ রাখতে, তেল দিয়ে করবেন না। আর এটা ছাড়া চেষ্টা করবেন কিছু ফাইবার, আপেল বা এই ধরনের কিছু ফল খাবারের মধ্যে রাখবেন, যাতে আপনার কোষ্ঠকাঠিন্যের কোনো সমস্যা না দেখা দেয়। মোটামুটি পুরো প্রেসক্রিপশন না দেখে এইটুকুই বলা সম্ভব, এর বিশদ বলাটা এর ঠিক হবে না।
1: সুতরাং উনি যে ডাক্তারবাবুর কাছে চিকিৎসাধীন আছেন তার কাছে গেলে নিশ্চয়ই মনে হয় যে এই বিষয়টা জানা যাবে এবং ঠিকঠাক হবে। আরেকটি টেলিফোনে আসবো, কে রয়েছেন?
3: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, বলুন।
3: ডাক্তার ম্যাডাম আপনাকে নমস্কার, শর্মিষ্ঠা দিদিভাই তোমার।
1: হ্যাঁ হ্যাঁ বলুন বলুন।
3: ডাক্তার ম্যাডাম আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাবো, আপনি যে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে যে আপনি যে পুষ্টির কথাটা বললেন তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর একটা জিনিস, এই যে অপুষ্টি থেকে যে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হচ্ছে, টিবি বলুন বিভিন্ন রকম, কিন্তু অপুষ্টি থেকে যেটা হচ্ছে আপনার যে ডায়াবেটিস আসছে, যেটা আমি পুরুলিয়া জেলা বিভিন্ন বা আপনি যে বললেন যে পশ্চিম মেদিনীপুরের যে সমস্ত এলাকা, হ্যাঁ আমি তো আবার বাঁকুড়াতেও কিছু জায়গা যেমন তালডাংরা সারেঙ্গা ওই সব জায়গাতে যে অপুষ্টি আছে তাদের মধ্যে যে টাইপ ফাইভ যে ডায়াবেটিস, এটা কি ব্যাপার?
0: দেখুন আপনি তো একদম, হ্যাঁ যেটা আপনি বলেছেন ম্যালনিউট্রিশন ইনডিউস ডায়াবেটিস টাইপ ফাইভ ডায়াবেটিস এবং ম্যাটারনাল জেস্টেশনাল ডায়াবেটিসও তার মধ্যে পড়ে। ওই যেটা বলছিলাম যে নিজেই এখনো বাচ্চা মেয়ে, তার বাচ্চা হবে, সেখান থেকেও কিন্তু ডায়াবেটিস দেখা দেয়। আর অপুষ্টিজনিত ডায়াবেটিস একটি সাংঘাতিক মারণ রোগ, তার থেকে কিন্তু বাচ্চার মৃত্যু, মানে বাচ্চা বয়সে যেগুলো যারা বিশেষ করে ম্যালনারিস্ট মহিলা এবং ম্যালনারিস্ট বাচ্চা,
1: অর্থাৎ অপুষ্টিজনিত কারণে যে মা ভুগছেন তার সন্তানেরও অপুষ্টি হবে,
0: অপুষ্টি হবেই।
1: এবং এই ক্ষেত্রে টাইপ ফাইভ,
0: এটাকে টাইপ ফাইভ বলা হয়,
1: ডায়াবেটিস মধুমেহ রোগ হয়,
0: মানে এটা হচ্ছে জেস্টেশনাল
1: মায়েরও হয়,
0: দুজনেরই হবে, মানে বাচ্চাটি জন্মানোর সময় মায়ের পোস্টপার্টাম ইঞ্জুরি হবে, সাংঘাতিক ব্লিডিং হবে এবং সেই মার বাঁচার সমস্যা, মানে বাঁচার চান্সেস খুব কম। এবং বাচ্চাটি ইউজুয়ালি লো বার্থ ওয়েট বেরোবে বা বিগ ফর ওয়েট বেবি বেরোবে, সেই বাচ্চাকে প্রচণ্ড বেশি ইনকিউবেশনে রাখতে হয়, সেই বাচ্চার ফিজিওলজিক্যাল জন্ডিস হয় এবং পুরো জিনিসটাই দুজনের জন্য, মা এবং বাচ্চা দুজনের জন্যই সাংঘাতিক ক্ষতিকারক। এবং সেই বাচ্চার কিন্তু লিভারে প্রপার অ্যামাউন্ট অফ ভিটামিন এ স্টোরেজ হয় না। আমাদের ভিটামিনের প্রথম ডোজটা দেওয়া হয় সাপ্লিমেন্টের 9 মাসের সময় হামের টিকার সঙ্গে। হামের টিকার সঙ্গে কেন দেওয়া হয়, কারণ যাতে লোকে হামের টিকাটা নিতে আসবেই সেই সময় ভিটামিন এর সাপ্লিমেন্টেশনটা পেয়ে যাবে। তার আরেকটাও কারণ আছে, হাম হলে ইউজুয়ালি ভিটামিন এ লেভেল একটু কমে যায়, আর 9 মাস অবধি মোটামুটি আমাদের লিভারে কিছুটা ভিটামিন এ স্টোর থাকে, ছ মাস অবধি অ্যাডিকুয়েট থাকে, তারপর থেকে কমতে থাকে। তাই তোলা খাবারে ভিটামিন এ যুক্ত খাবার ছ মাস বয়স থেকে দিতে বলা হয়। কিন্তু ইনি ভদ্রলোক যে জায়গার কথাগুলো বললেন আমিও নিজের চোখে দেখেছি এবং ইনিও তো নিজের এক্সপিরিয়েন্সের সম্বন্ধে কথা বললেনই, এসব জায়গায় এগুলো কোথায়, এই অ্যাওয়ারনেসটাই তো নেই। সুতরাং এই ন্যাশনাল নিউট্রিশন মানতে আমরা যারা যারা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত আমাদের আরও অনেক বেশি, কারণ দেখুন একদিন না কাউকে গিয়ে খাবার দিয়ে কোনো লাভ নেই, বরং তাকে যদি আশেপাশে যা আছে সেখান থেকে সে কী করে পুষ্টি নিতে পারে সেটা শেখানো যায়, সেটা কিন্তু অনেক বড় দান। লোকে বলে না বিদ্যা দান বা জ্ঞান দানের থেকে বড় কিছু আর হতেই পারে না। তাই একদিন খাবার দিয়ে যে পয়সা খরচা হবে সেই খরচায় কিন্তু এক মাস ধরে সেখানে ক্যাম্প করা যেতে পারে, তাদের শেখানো যেতে পারে খাবার রান্না করার সময় কিভাবে আমি তার ভেতরে নিউট্রিয়েন্টটা প্রিজার্ভ করব। সামান্য একটা এক্সাম্পল দিচ্ছি, নুন, সরকার এত পয়সা দিয়ে নুনটার ভেতরে আয়োডাইজেশন করে, আমরা কি করি সেই নুনটাকে কোনো মেটালিক কন্টেনারে রাখি এবং আমরা সেটা উনুনের পাশে, আমাদের সবার বাড়িতে এটা আছে, কেননা নুন জল হয়ে যাবে তাই গরমের পাশে রাখা। কিন্তু পটাশিয়াম আয়োডাইড একটা সাবলিমিট করে এমন একটা জিনিস, সুতরাং গরমের পাশে থাকলে ওই নুন থেকে আয়োডিনটা কিন্তু উবে যায়। তাহলে সরকার যে এত পয়সা খরচা করে সেই নুনের ভেতরে পটাশিয়াম আয়োডাইড মেলালো, আমি তো সেটা পেলামই না। আর তার উপরে আরেকটা জিনিস সবাইকে বলবো, আপনি যে সত্যিকারের আয়োডাইজ নুন কিনছেন তার চিহ্নটা দেখে নেবেন, প্যাকেটের পেছনে সূর্য হাসছে এই চিহ্নটা আছে কি না, তবেই কিন্তু সেটা আয়োডাইজ সল্ট, না হলে কিন্তু সেটা আয়োডাইজ সল্ট নয়।
1: বাহ, সুতরাং এটা আমি আরও একবার মনে করিয়ে দিই শ্রোতা বন্ধুদের যে অত্যন্ত দরকারি একটি কথা ডাক্তার দিদি বললেন আমাদের, যে নুনের ভেতরে আয়োডিন আছে কিনা, আয়োডাইজড অবস্থায় আছে কিনা সেটা দেখতে গেলে প্যাকেটের পিছনে সূর্য হাসছে এই যদি সিম্বলটা দেখতে পান তাহলেই কিন্তু বুঝতে হবে যে আপনার ওই নুনের প্যাকেটের মধ্যে ওই প্যাকেটটি আয়োডাইজড নুন, এবং সেটা আমাদের হেলথের জন্য আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী, তাই তো।
0: এবং সেটা নুন গরমের মধ্যে স্টোর করবেন না, আগেকার দিনের যে নিয়মটা ছিল কাঠের বয়ামে রাখা বা মাটির
1: পাথরের, অনেক
0: কিন্তু আমরা তো ব্যবহার করি না, আমরা প্লাস্টিকে রাখি, রিয়াকশন হয়ে যায়। NaCl এর মধ্যে জল হলেই সোডিয়াম একটা ভীষণ স্ট্রং অ্যালকালি প্লাস্টিককে গলিয়ে দেয়,
1: সোডিয়াম ক্লোরাইড
0: এবার যে যেটা জল হয় ওটা NaOH ফর্ম করে আর সিএলটা হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্ম করে যায়, একটা স্ট্রং অ্যালকালি একটা স্ট্রং অ্যাসিড, আপনার প্লাস্টিকের কন্টেনারটার করোশন হয়ে যাবে এবং আপনি একটা সাংঘাতিক মারাত্মক মানে খারাপ জিনিস আপনি খাচ্ছেন। এই বিষয়ে আরেকটা জিনিসকে মানুষকে সচেতন করতে চাইবো, পাকা নুন কাঁচা নুন হয় না, এরম কিছু নুন রান্না করলেও কাঁচা পাকা হয় না, মানে এটা অনেকেই বলে আমি এসে শুনেছি, আমি রান্নায় নুন খাই পাতে খাই না। শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে বলতে চাইবো পাকা নুন কাঁচা নুন বলে কিছু হয় না, বরং পাতে একটুখানি নুন নিন, কারণ যেহেতু ওটা রান্নার হিটের মধ্যে যাচ্ছে না তাই ওটার থেকে পটাশিয়াম আয়োডাইড উবে যায় না। আপনার অবশ্যই নুন রান্নায় একটু লাগবে, কারণ আলো না তো কেউ খেতে পারবো না আর সেদ্ধও হবে না। আপনার ধরুন আপনি উচ্চ রক্তচাপের রোগী বা ধরুন আপনি রিনাল ইনসাফিসিয়েন্সির রোগী, আপনার ধরুন নুনের পরিমাণটা বাঁধা, তার অর্ধেকটা পরিমাণ আপনি রান্নার মধ্যে ব্যবহার করুন আর অর্ধেকটা না কৌটো করে পাশে রেখে দিন রান্নার টেবিল মানে খাবার টেবিলে, পাতে নিয়ে নেবেন, তাতে আপনি আয়োডিনটা পাবেন এবং আপনি সঠিক মাত্রায় নুনটা খাবেন। তাই প্লিজ কাঁচা নুন পাকা নুনের কোনো ঘটনা ঘটে না, পেট গরমও হয় না। যদিও চাইনিজের একটা কনসেপ্ট আছে ইন অ্যান্ড ইয়াং, সেটা হচ্ছে আপনি যখন কোনো খাবারকে ভীষণ কষান, মানে মশলা খেলে কিন্তু শরীর খারাপ হয় না, মশলার অনেক ভালো গুণ আছে, এবার আপনি সেই মশলাটাকে বেটে অনেকটা তেল দিয়ে তাকে কষিয়ে কষিয়ে কালো করে দিচ্ছেন, তখন মশলার কিন্তু যে এসেনশিয়াল অয়েলসগুলো আছে সেটা নষ্ট হয়ে গেল, আপনি খেলেন হচ্ছে কার্বন, কারণ তেলটা কার্বনে তখন রূপান্তরিত হয়ে গেছে, সেই জন্য আপনার শরীর খারাপ হয়, মশলার জন্য কিন্তু হয় না। আর গোটা মশলা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর, গোটা মশলা ব্যবহার করুন। আমাদের ব্রিটিশ সরকারের থেকে শুরু করে পর্তুগিজ থেকে শুরু করে ফ্রেঞ্চ থেকে শুরু করে ডাচ থেকে শুরু করে সবাই কিন্তু ভারতবর্ষে এসেছিল এই মশলার খোঁজেই, কিন্তু সেই মশলাকে আমরা মনে করি ভিলেন, একদম নয়।
1: এবং এই মশলাকে বাঙালি বাড়িতে যত কষানো হবে তত নাকি তাতে টেস্ট আসবে বেশি।
0: টেস্ট তো মশলার আসে না, মশলার টেস্টটা নষ্ট হয়ে গিয়ে তেলের টেস্ট আসে।
1: সুতরাং মশলাকে কম কষাতে হবে, কম তেলে রান্না করতে হবে এবং যতটা সম্ভব গোটা মশলা ব্যবহার করতে হবে।
0: আপনি বাটা মশলা নিশ্চয়ই ব্যবহার করতে পারেন, গুঁড়ো মশলা, শিলে বাটা, গুঁড়ো মশলা, যেটা আপনার সুবিধে। কিন্তু মশলাটা অতটা কষাবেন না, দের ইজ সামথিং ইংরেজিতে আমরা যেটা বলি ব্লুমিং। আপনি সত্যি যদি মশলার স্বাদটা আনতে চান সামান্য তেল দেবেন, লো ফ্লেমে আগে মশলাটা দেবেন। এবং মশলা দেওয়ারও কিন্তু কোন মশলাটা আগে যায় কোন

0: এটা পরে যায় সেটার পদ্ধতি আছে। সবার আগে কিন্তু গরম মশলা যায়, গরম মশলার পরে যায় আপনার মেথি, ধনে ইত্যাদিগুলো, ধনে গুঁড়ো, মেথি গুঁড়ো, আপনার আদা, মৌরি, আদা নয়, সব থেকে শেষে যাবে আদা বাটা, রসুন বাটা। এটা লো ফ্লেমে আপনাকে রাখতে হবে ঢাকা দিয়ে, এটাকে ইংরেজিতে বা হোটেল ম্যানেজমেন্টের ভাষায় বলে ব্লুমিং করা। আপনার মশলাটার স্বাদটা তেলের মধ্যে চলে এলো, আপনাকে কষাতে হবে না। এরপরে আপনি তার ভিতরে দিয়ে মানে যেটা আপনি রান্না করছেন, তরি তরকারি হোক, মাংস হোক, দিন রান্না করুন। আর বেশি তেল দিলে কিন্তু খাবারের স্বাদ নষ্ট হয়, এটা আমরা বুঝি না। যে তেলটা আমরা বেশি দেবো সেই তেলটা ভাসবে, এবং তেলের নিজস্ব স্বাদ কিন্তু ভালো নয়। কোনোদিন কাঁচা তেল খেয়ে দেখবেন ভালো লাগবে না। সুতরাং আপনি যে তেলটা বেশি রান্নায় দিচ্ছেন, আপনার রান্নার যে নিজস্ব স্বাদ, অর্থাৎ মাছ মাংসর থেকেও বেশি এক একটা তরি তরকারির যে নিজস্ব স্বাদ আছে, সে অপূর্ব স্বাদটা কিন্তু তেল নষ্ট করে দেয়। তখন কিন্তু আপনার বেগুন, কুঁদরি, উচ্ছে সব একরকম খেতে লাগবে।
1: ঠিক, এটা কিন্তু ভারী দামি কথা, কারণ ছোট ছোট করে কাটার পরে যদি অনেকটা বেশি তেল দিয়ে ভাজাই হলো, তারপরে আর তার নিজের স্বাদ কতটুকু ভাই পাওয়া যায়,
0: এবং তার নিজের সত্যটাও কিছু থাকে না। আরেকটা জিনিস বলতে পারি, নুন কখন দেবেন রান্নায়? নুনটা দেবেন একদম শেষে। আপনি যদি রান্নায় চান যে সবজি তার নিজের রংটা ধরে রাখবে এবং নিজের ওই আঁটো শাঁটো ভাবটা ধরে রাখবে, তাহলে নুনটা দেবেন একদম শেষে। মানে ধরুন রান্না নামানোর 5 মিনিট আগে, তাতে আপনার কি হলো, নুনটাও কম, বেশিক্ষণের জন্য ওই উচ্চ তাপমাত্রা গেল না। আর নুন যে জলটা বার করে দেয় আনাজ থেকে, যে কারণে আনাজ তার নিজের শেপটা নষ্ট করে ফেলে, সেটাও হলো না। আর যদি মনে করেন তরি তরকারিকে সবুজ রং রাখতে চান, সামান্য চিনি দিয়ে দেবেন রান্নায়, তরি তরকারির রং সবুজ থাকবে।
1: আচ্ছা, তাহলে আমরা যে রান্না করবার আগে একটা কনসেপ্ট আছে আমাদের বাঙালি বাড়িতে, যে যে কোনো জিনিস ভাজবার আগে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া, তাতে করে নাকি ওই জলটা বেরিয়ে যায় এবং তাতে করে নাকি তাড়াতাড়ি কম তেল লাগবে, তাড়াতাড়ি ভাজা হবে।
0: দেখো, নুন হলুদ মাখিয়ে রাখা, সেটার মধ্যে আনাজে নুনটা মাখাবেন না, কারণ জলটা বেরিয়ে গেলে সেই জিনিসটার কিন্তু ইন্টিগ্রিটিটা নষ্ট হয়ে গেল। মানে কুঁদরিটা ঠিক কুঁদরির মতন আর দেখতে লাগবে না, ঝিঙেটা কিরাম নেতিয়ে পড়বে, পটলটা কিরাম নেতিয়ে পড়বে। যদি পটলটাকে বেশ তরতাজা পটলের মতন দেখতে চান, কুঁদরিটাকেও বেশ শক্ত সমর্থ দেখতে চান, হলুদটা নিশ্চয়ই লাগান, কারণ হলুদের ভেতরে যে কুরকামিনটা আছে সেটা আমাদের জন্য ভীষণ ভীষণ ভালো। তাই বোধহয় হলুদ বাঙালির অষ্টপ্রহরের সঙ্গী, মানে সে বিয়ে থেকে শুরু করে, দধিমঙ্গল থেকে শুরু করে, আপনার পৈতে থেকে শুরু করে, এমন কোনো শুভ অনুষ্ঠান বোধ হয় বাঙালির নেই যেখানে হলুদের ছোঁয়া লাগে না। হলুদ ভীষণ পুষ্টিকর। তবে একটা কথা বলছি, হলুদ কিনলে দেখে নেবেন সঠিক হলুদ কিনলেন তো, বোঝাটা খুব সহজ। হলুদের মধ্যে কফোটা লেবুর রস দেবেন, হলুদের রং যদি পাল্টে লাল হয়ে যায় তাহলে কিন্তু সেটা আপনি হলুদ কিনেননি, আপনি মেটানিন ইয়েলো কিনেছেন।
1: আচ্ছা, এটাও আরও একবার হতে পারে, যেগুলো খুব দরকারি আমি আর একবার করে মনে করিয়ে দিচ্ছি শ্রোতা বন্ধুদের, যে হলুদ কিনে আনার পর আমরা গুঁড়ো হলুদ তো বাজার থেকেই এখন কিনি, কজনইবার পেশাই, সুতরাং সেই হলুদের মধ্যে কয়েক ফোঁটা লেবুর দিলে, লেবুর রসে
0: বা ভিনিগারও ঢালতে পারেন।
1: আচ্ছা, তাতে যদি অর্থাৎ কোনোরকম অ্যাসিড, কোনোরকম অ্যাসিড দেওয়ার পর ভিনিগার হোক, লেবু হোক, যদি রং লাল হয়ে যায় তার মানে ওটি নকল
0: এবং ওটা মেটানিল ইয়েলো। এবং মেটানিল ইয়েলো হচ্ছে সেটাই যেটা প্রচুর কম দামি বিরিয়ানির দোকানে হলুদ করার জন্য দেয়, লাড্ডু যেগুলো শিয়ালদা স্টেশনে পাওয়া যায় ওই 2 টাকা দামে, তার সেটা মেটানিল ইয়েলো। হলদে খাবার খাওয়ার আগে একটু কেয়ারফুল থাকবেন, মেটানিল ইয়েলোর কিন্তু বড্ড বেশি রমরমা,
1: এবং সেটা আপনি বললেন ক্যান্সার,
0: সাংঘাতিকভাবে কোলন ক্যান্সার থেকে শুরু করে লিভার ক্যান্সার অবধি। আর আজকাল কিছু কিছু আমাদের চাষি বন্ধুরা আমাদের ঠকাচ্ছেন, তারা কিন্তু সবজিতেও রং করছেন। তাই আমি আপনাকে বলবো, ফ্যান্সি চাষি বা বড় দোকান থেকে না কিনে যে হাটুরেটা কটা বেগুন আর কটা ঢ্যাঁড়স নিয়ে বসেছে তার কাছ থেকে কিনুন। আমাদের ছোটবেলায় মারা একটা কথা বলতো, বেগুনে পোকা ধরা আনবি, কেন জানেন? কারণ সেই বেগুনে কোনো ফার্টিলাইজার দেওয়া হয়নি,
1: কীটনাশক থাকবে না তাতে,
0: কীটনাশক থাকবে না। তাই আমরা ওই ফ্যান্সি জিনিসগুলো না কিনে আসুন না এই পুষ্টি মাসে আমরা সবাই মিলে শপথ নিই যে আমাদের লোকাল ভেন্ডার্সদের একটু সাপোর্ট করব, তাহলে সেই চাষিরাও তাদের মুখে হাসি ফুটবে আর আমরাও স্বাস্থ্যকর খাবারটা খাবো। কারণ তারা কিন্তু ধরুন ভার্মি কম্পোস্ট বা জৈব সার দিয়ে রান্না করে, মানে

0: তরি তরকারি তৈরি করে, তারা কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজার্স ব্যবহার করে না। কেমিক্যাল ফার্টিলাইজার্সের কিন্তু রমরমা যাদের বড় বড়
1: স্কেলে,
0: বড় স্কেলে যারা করে। তাই আমার মনে হয় এটা করলে আমরাও উপকৃত হব আর চাষি ভাইরাও উপকৃত হবে।
1: একদম ঠিক কথা। আমরা আবারও একটু টেলিফোনে আসি, তারপর আবারও কথায় আসা যাবে। যারা একটু দেরি করে রেডিও সেট অন করেছেন তাদের জন্য মনে করিয়ে দিন, আপনি শুনছেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি আর স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি পুষ্টি নিয়ে, কারণ আগামীকাল থেকে এক মাস জাতীয় পুষ্টি মাস হিসেবে পালন করা হবে সমগ্র ভারতবর্ষ জুড়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে বিশিষ্ট পুষ্টিবিদ এবং চিকিৎসক ডাক্তার রঞ্জিনী দত্ত। নমস্কার।
2: নমস্কার,
1: হ্যাঁ বলুন।
2: আমি হুগলি জেলা হরিপাল থেকে লক্ষ্মীনারায়ণ কুণ্ডু বলছি।
1: বলুন।
2: আমরা তখন ভাতের ফ্যান, আমরা তো তখন খেতাম, সেই ভাতের ফ্যানে তো প্রচুর পুষ্টি থাকে। এখন জানেন এই ভাতের ফ্যানে সেই পুষ্টিটা কতটা থাকছে বা কতটা না থাকছে সেটা বলবেন?
0: অবশ্যই, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আপনি জিজ্ঞেস করেছেন, ভাতের ফ্যানের পুষ্টি। অনেকের ধারণা যে ভাতের ফ্যান ফেলে দিয়ে ভাতটি খেলে নাকি সে মোটা হবে না। এবার আমি একটু বায়োকেমিস্ট্রিতে চলে যাই। আমাদের ভাত এক ধরনের শর্করা, যৌগিক শর্করা। সেটাকে যদি আমাকে একটা বিশেষ সাইকেলের মধ্যে শরীরে ঢোকাতে হয়, একটা রাসায়নিক সাইকেল যেটার নাম গ্লাইকোলিসিস এবং টিসিএ, যার থেকে আমার শরীরের এনার্জি কারেন্সি যেটাকে বলে এটিপি সেটা তৈরি হয়, তাহলে কিন্তু আমার ভাতের ফ্যানটা ফেলে দিলে সেই যৌগিক শর্করা আর এটিপি দিতেই পারবে না, কারণ ভাতের ফ্যানের মধ্যে চলে যায় ভিটামিন বি। গ্লাইকোলিসিস থেকে টিসিএতে ঢোকার জন্যে আমাদের একটা এনজাইম কমপ্লেক্স তৈরি হয়, যেটা ভিটামিন বি ছাড়া সম্ভব নয়। ভাতের মধ্যে ভিটামিন বি ওয়ান, টু এবং থ্রি তিনটেই রয়েছে, তাছাড়া রয়েছে পর্যাপ্ত মাত্রায় মিথিওনিন। আমি যদি ভাতের ফ্যানটা ফেলে দিই তাহলে কিন্তু আমার কাছে রয়ে গেল শুধু স্টার্চ, যেটা খেলে আমি মোটা হব। আমি যদি পুরো ভাতটা একসঙ্গে খাই, অর্থাৎ ফ্যান সমেত ভাত খাই, তাহলে আমি ভাতটা এমনভাবে বানাবো যে আমার ভাতের ফ্যানই সৃষ্টি হবে না। যতটা চাল তার থেকে যদি এক আঙুল বেশি জল দেওয়া হয় তাহলে ভাতটা ঝরঝরে হবে এবং সেই ভাতে কোনো ফ্যান সৃষ্টি হবে না, আপনি পুরোপুরি পুষ্টিটা পাবেন। আর যদি সম্ভব হয় ভাপে ভাত করুন, অর্থাৎ রাইস স্টিমার যদি ব্যবহার করা সম্ভব হয়, আর স্টিমার যদি ব্যবহার করা সম্ভব নাও হয় কোনো ঝাঁঝরিওলা জিনিসকে জলের মধ্যে বসিয়ে তার মধ্যে চালটা দিয়ে যদি আমরা রান্না করি তাহলে আমরা চালের পুরো পুষ্টিগুণটা পাবো, অর্থাৎ ফ্যানটাও ওর ভেতরে তৈরিই হবে না, ফ্যানের ভেতরে আমার এই ভিটামিন বিগুলো চলে যাবে না। ভিটামিন বিটা ফেলে দিয়ে আমি যেটা খাচ্ছি সেটা সিম্পল স্টার্চ, সেটা আমার টিসিএ সাইকেলেও ঢুকবে না। সুতরাং টিসিএ সাইকেলে না ঢুকলে কিন্তু আমার সে টিসিএ, আমার সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে ঢুকবে না, এবং সেখানে না ঢুকলে আমি এটিপি পাবোই না। সুতরাং ওই খাবারের ভাতটা কিন্তু আমার ফ্যাটে পরিণত হবে, ফ্যান ফেলা ভাতটা। এটা একটা সম্পূর্ণ ভুল কনসেপ্ট যে ফ্যান ফেলে দিলে নাকি মোটা হবে না, ফ্যান ফেলে দিলে মোটা হবে।
1: এবং এটাই তো আমাদের করে আসা হচ্ছে, এটা আমাদের
0: সম্পূর্ণ ভুল।
1: ভাতের ফ্যান গালিয়ে নিয়ে তারপরে ঝরঝরে ভাত নামানো।
0: চেষ্টা করুন মাইক্রোওয়েভে ভাত করা, ওই যে বললাম এক আঙুল বেশি জল দেবেন।
1: আমরা একটু হ্যাঁ চেষ্টা করি, আমরা গ্রামের দিকের আশায় যে তারা কিভাবে,
0: যে বললাম একটা ঝাঁঝরিওলা পাত্র নিয়ে নিন, চালটা তার মধ্যে দেবেন, দিয়ে স্টিম যেরকম ভাবে ভাপা পিঠে তৈরি করেন সেইভাবে চাল রান্না করুন, তাহলে আপনার চালের ফ্যান তৈরিই হবে না, আপনি পুরো পুষ্টিটা পাবেন। গ্রামের দিকে ওনারা আমাদের থেকে অনেক বেশি রান্নায় পটিয়সী, তারা কিন্তু আমাদের মতো, আমরা তাদের মতন ভাপা জিনিস রান্না করতেই জানি না, তাই ভাতকে ভাপিয়ে নেওয়া তারা নিশ্চয়ই করতে পারবেন।
1: বাহ দিদি, এই ভাতের কথাতেই আসি আমরা একটু পান্তা ভাতের প্রসঙ্গে। পান্তা ভাত আমাদের গ্রাম বাংলা শুধু বলবো না, সমগ্র বাঙালিদের ক্ষেত্রে অত্যন্ত মানে সেই অর্থে বলতে
0: প্রিয় খাবার,
1: প্রিয় খাবার
0: এবং নিউট্রিশিয়াস ভীষণ।
1: এটা একটু শুনি,
0: পান্তা ভাতের ভেতরে যেটা হয় সেটা, অফকোর্স পাঁচ দিনের পুরনো পান্তা ভাতের কথা বলছি না, ওটা কিন্তু ফার্মেন্ট হয়ে ব্যাকটেরিয়াল গ্রোথ হয়ে গেছে, ওটা ফেলে দিতে হবে। কিন্তু মোটা চাল, বিশেষ করে যেটা আমাদের সেদ্ধ চাল, সেদ্ধ চালকে যদি একদিন ভিজিয়ে রেখে, মানে সেদ্ধ ভাত, সেদ্ধ চালের ভাতকে যদি একদিন পুরনো সেদ্ধ চালের ভাতকে জলে মিশিয়ে খাওয়া যায় তাহলে তার ফার্মেন্টেশনের জন্যে কিছুটা শর্করার মাত্রা কমে যায়, সুতরাং নর্মাল ভাতে যতটা শর্করা আছে তার থেকে এটা কম, সুতরাং আপনি অটোমেটিক্যালি সিম্পল কার্বোহাইড্রেটটা কম খাচ্ছেন। প্লাস ওটার ভেতরে যেহেতু কিছু ব্যাকটেরিয়া তৈরি হয়েছে, ওই যে বললাম 5 দিন পুরনো নয় 1 দিন পুরনো, সেগুলো গাট ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া। আমাদের নিজেদের শরীরের ভেতরে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া রয়েছে যেটা কিন্তু আমাদের গাটকে প্রোটেক্ট করে,
1: বন্ধু ব্যাকটেরিয়া।
0: যখন শরীর খারাপ হয় তখন সে তারা শত্রু ব্যাকটেরিয়া আসে, যখন আপনি অ্যান্টিবায়োটিক খান তখন এই বন্ধু ব্যাকটেরিয়ারা চলে যায়। তাই যখন অ্যান্টিবায়োটিক খাচ্ছেন সেই সময় দই বা পান্তা ভাত কিন্তু আপনার পথ্যের মধ্যে একটা ম্যাজিক এনে দিতে পারে।
1: আচ্ছা বাহ, সুতরাং পান্তা ভাত, দিদি পান্তা ভাতের জলটাও কি খাওয়া দরকার?
0: না, পান্তা ভাতের জলটা খাওয়া দরকার না, জলটা ছেঁকে নেবেন, নিয়ে ভাতটা খাবেন, তাতে শর্করার মাত্রা কমে গেল। আমাদের মতন ট্রপিক্যাল কান্ট্রিতে, যদিও বলবো এই পেট ঠান্ডা পেট গরমটা একটা বাজে কথা, কিন্তু ওটা আমাদের জন্য কুলিং একটা এফেক্ট অবশ্যই দেয়, এবং ওর যে ব্যাকটেরিয়াসগুলো আছে ওটা আমাদের গাট ফ্রেন্ডলি ভালো ব্যাকটেরিয়া। সাধারণত আমরা যখন অ্যান্টিবায়োটিক খাই তখন আমাদের পেটের এই গাট ফ্লোরাটা নষ্ট হয়ে যায়, যে কারণে অ্যান্টিবায়োটিকের সময় আজকাল অনেক অ্যান্টিবায়োটিক লুজ মোশন হয়। অনেক অ্যান্টিবায়োটিক ডাক্তাররা আছেন যারা অ্যান্টিবায়োটিকের সঙ্গে বিভিন্ন ধরনের প্রোবায়োটিক দিয়ে দেয়, কিন্তু আপনাকে যদি আপনি যদি মনে করেন যে আপনি প্রোবায়োটিকটা কিনবেন না, অতটা আপনি একটা রাসায়নিক পদার্থ খাবেন না, দই খান না, পান্তা ভাত খান না।
1: সুতরাং সত্যি আজকে কিন্তু আমাদের শ্রোতা বন্ধুরাও বুঝতে পারবেন যে অনেক কিছু জানতে পারছেন যেগুলো আমাদের জানা দরকার, এবং ঘরোয়া খাবার, ঘরোয়া জিনিস। দিদি এবার একটু চলে আসি যে একেবারে ঘরোয়া খাবারের মধ্যে প্রত্যেক দিনের খাদ্য তালিকায় আমাদের কী কী রাখা উচিত।
0: আবার ফিরে যাই আমার প্রথম কথায়, ভারতের পতাকার রং। যা খাবারই খান না কেন ভারতের পতাকার রংটা একটু মনে রাখবেন, প্রত্যেকটা থালিতেই বা প্রত্যেকটা খাবারের প্লেটেই যেন ভারতের পতাকার রংটা থাকে। কী কী খেতে পারেন? সব খেতে পারেন, কিন্তু বাংলায় একটা কথা আছে, উনো খেলে দুনো বল, বিস্তর খেলে রসাতল। তাই মনে রাখবেন, এই ধরুন লেবু ভীষণ ভালো, কিন্তু আপনি যদি দিনে 10টা করে লেবু খেতে শুরু করেন আপনার কিন্তু অক্সালিক অ্যাসিড স্টোন হবে, কিডনিতে স্টোন হবে, কারণ 500 মিলিগ্রামের বেশি যদি আমি ভিটামিন সি কনজিউম করি তখন কিন্তু আমার সফট টিস্যু ক্যালসিফিকেশন হয় এবং অক্সালিক অ্যাসিড মেটাবলিজম বেড়ে যায়। আমাদের যে কিডনিতে পাথর হয় সেটা কিন্তু অধিকাংশই অক্সালিক অ্যাসিড স্টোনস, শুধু কিডনিতে নয়, আমাদের প্যাংক্রিয়াসে বা ধরুন আমাদের গল ব্লাডারে যে পাথরগুলো হয়, যেটা নর্মালি আমাদের বা কমন বাইল ডাক্টে যে পাথরগুলো হয় সেগুলো বেশিরভাগই কিন্তু অক্সালিক অ্যাসিড, সেটা কিন্তু হতে পারে অনেক বেশি লেবু খাওয়ার জন্যে। নর্থ ইন্ডিয়াতে এটার প্রবণতা প্রচণ্ড আছে, কারণটা কি জানেন, ক্যালসিয়াম অক্সালেট স্টোনসগুলো, নর্থ ইন্ডিয়ার একটা খুব জেনারেল খাবার হচ্ছে পনির, টমেটো আর শাক, অর্থাৎ সরষো কা শাগে রয়েছে প্রচুর অক্সালিক অ্যাসিড, টমেটোয় রয়েছে ভিটামিন সি আর পনিরে রয়েছে ক্যালসিয়াম। দিনের পর দিন এটা খাওয়ার জন্যে ক্যালসিয়াম অক্সালেট স্টোন তো ওনারা ডেকে আনছেন। আর আরেকটা এই কথায় বলি, আপনারা হয়তো অনেকেই ভাবছেন এই স্টোনের ব্যাপারটা, একটা খুব সহজ পদ্ধতিতে বলা হয়, আপনার যদি ব্যথা করে পেটের, বিশেষ করে আপনার নাইকুণ্ডুলের চারপাশে এবং পিঠের দিকে সেই ব্যথাটা ছড়াচ্ছে, সেটা কিডনি স্টোন হতে পারে বা গল ব্লাডার স্টোন হতে পারে। ফ্যাট ফেয়ার ফিমেল অফ 40, এটা আমরা একটা নিমনিক ধরি, ফ্যাট ফেয়ার ফিমেল অফ 40 পেট ব্যথা, গল ব্লাডার স্টোন কিন্তু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।
1: বুঝতে পারলাম না,
0: ফ্যাট ফেয়ার ফিমেল অফ 40, এই 4F, এই ধরনের কোনো মহিলা, মানে ধরুন আমরা দুজনেই, যদি আমাদের পেটে ব্যথাটা বেশ কিছুদিন কন্টিনিউয়াস হচ্ছে, তার সঙ্গে অ্যাসিডিটি হচ্ছে, অদ্ভুত রকমের ব্লোটিং হচ্ছে, খুব সম্ভবত গল ব্লাডারের স্টোন হয়েছে, বা যদি স্টোন নাও হয়ে থাকে গল ব্লাডারটা ফুলে আছে। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা আমরা বুঝতে পারবো যে হামেশাই রিফ্লাক্স হচ্ছে, মুখে যেন মনে হচ্ছে একটা চোঁয়া ঢিকুর বা ফিরে আসছে। আর তার সঙ্গে মানে যারা খুব প্রোন টু বলে, সেটা হচ্ছে ফ্যাট ফেয়ার ফিমেল অফ 40। ভাতে।
1: আচ্ছা, অর্থাৎ একটু বাংলা করে দিয়ে আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে অনেকেই যারা বুঝতে পারলেন না যে একটু স্থূল একটু মোটার দিকে যাদের চেহারা, গায়ের রং খানিক ফর্সা, 40 বা 40 ঊর্ধ্ব যার বয়স, এবং তিনি যদি মহিলা হন তার পেট ব্যথা
0: এবং তার সঙ্গে চোয়া ঢিকুর এবং কিছুই খেতে ভালো লাগছে না, অথচ খিদে পাচ্ছে, মুখে তেতো তেতো ভাব, খিদে থাকবে কিন্তু, প্রচণ্ড খিদে থাকবে কিন্তু খেলেই গা গুলোচ্ছে,

0: খেলেই তেতো তেতো লাগছে, মুখে কোনো খাবারের স্বাদ নেই, অথচ তার খিদে কিন্তু পর্যাপ্ত মাত্রায় আছে, গলব্লাডারের লক্ষণ।
1: সুতরাং এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, মেয়েরা এমনিতেই বা এবং এই সময়টায় চল্লিশের আশেপাশে মানে ভরপুর সংসার, মেনোপজের একটা সমস্যা আসছে, মনের নানান রকম সমস্যা তৈরি হয় সেই সময়।
0: এই সময় ছেলেমেয়েরা সবাই ক্লাস টুয়েলভ দিচ্ছে, মায়ের তো বিশাল চিন্তা, এরপরে ছেলেমেয়ে কি করবে, মানে বাবার থেকেও মায়ের চিন্তাটা যতই বলুন শেষমেশ মায়েরই চিন্তাটা বেশি হয়।
1: সুতরাং সেই জায়গায় নিজের দিকে নজর দেওয়া হয় না, কিন্তু এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে।
0: আমি এই আপনি একটা খুব ভালো কথা বললেন, আমরা মেয়েরা নিজের দিকে নজর দিই না। আমি যেটা বলি যে আমার কাছে প্রচুর পেশেন্ট আসে, তারা বলেন কি করে হবে বলুন তো, ছটার সময় ছেলে স্কুলে যাবে, সাড়ে ছটায় ছেলে স্কুলে যাবে, তার টিফিন মানে তিনি কিন্তু ভোর পাঁচটায় উঠেছেন, ছটার মধ্যে ছেলেকে তৈরি করে দিয়েছেন, হাজব্যান্ডের ব্রেকফাস্ট করে দিয়েছেন, স্কুলের টিফিন করে দিয়েছেন, তিনি নিজেও ওয়ার্কিং, নিজে কোনো রকমের নিজের টিফিনটা গুছিয়েছেন, তার কিন্তু নিজস্ব কোনো সময় নেই,
1: ব্রেকফাস্টেরও টাইম হলো না,
0: সে ব্রেকফাস্ট করেই না। আমি তাকে বলি পাঁচটায় তো ওঠেন, পাঁচটায় ওঠার পরে পাঁচটা মিনিট একটু বারান্দায় যাবেন, বারান্দায় গিয়ে একটু সূর্যের আলোটা নেবেন, ব্রাশ করতে করতে করুন না, ব্রাশ তো করি না আমরা সবাই, বেসিনে দাঁড়িয়ে ব্রাশটা না করে একটু বারান্দায় যান, বা যদি আপনার যেখানটা খোলা জায়গা আছে যদি ঘাসের ওপরে পা রাখতে পারেন ভীষণ ভালো, যদি ঘাসের ওপরে এই কংক্রিটের জঙ্গলে নাও পারেন গ্রাস ম্যাট পেতে ফেলুন না বারান্দায়, সেটাও তো সবুজ, ওই গ্রিন আমাদের বডিতে অ্যাকচুয়ালি বিভিন্ন রং আমাদের শরীরে বিভিন্ন রকমের এফেক্ট আনে। এই যেমন ধরুন আজকালকার দিনে ঘুম না হওয়ার একটা রোগ, সাধারণত এখন মেলাটোনিনের চল উঠেছে, কিন্তু মেলাটোনিন কিন্তু অ্যাকচুয়ালি কাউকে ঘুম পাড়ায় না, মেলাটোনিন যেটা করে সেটা হচ্ছে আমরা বলি সান ডাউনিং এফেক্ট। মেলাটোনিন আপনার শরীরকে বলে সূর্য ডুবে গেছে, এবার তোমাকে ঘুমের দিকে যেতে হবে, কিন্তু মেলাটোনিন আপনি এখন যদি সোশ্যাল মিডিয়া খোলেন দেখবেন সব জায়গায় মেলাটোনিনের ছড়াছড়ি, বলছে এটা নাকি ঘুম পাড়ায়, না মেলাটোনিন ঘুম পাড়ায় না, ঘুম পাড়ায় ম্যাগনেশিয়াম, মেলাটোনিন সান ডাউনিং এফেক্ট করে, মেলাটোনিন আপনার কর্টিজল লেভেলকেও কিন্তু ফাইট করতে পারে না, আমাদের যত স্ট্রেস তত বেশি কর্টিজল, কর্টিজল থেকে রোগ, বিশেষ করে যেগুলো লাইফস্টাইল ডিজিজ অর্থাৎ স্থূলতা, হাইপারটেনশন, ডায়াবেটিস এবং এই যে স্কিন খারাপ হয়ে যাওয়া, পিম্পলস বেরোনো, চুলের ড্যান্ড্রাফ, সব কিন্তু লাইফস্টাইল ডিজিজ এবং কর্টিজল বেড়ে যাওয়ার জন্যে। তাহলে যে মহিলাটি নিজেকে একদম দেখলেন না তার কর্টিজল লেভেল কিন্তু হাই হয়ে রইল, তারপরে তিনি ভাবলেন যে আমি তো এত কাজ করি তবুও আমার মাঝখানে স্থূলতা কেন বেড়ে যাচ্ছে, পেট কেন বেড়ে যাচ্ছে, বহুলোক এসে বলেন কিচ্ছু তো খাই না তাও রোগা হচ্ছে না কেন,
1: জল খেলেও মোটা হয়ে যায়,
0: কারণ তার কর্টিজল লেভেলটা মাথার উপরে উঠে রয়েছে, তাই তিনি খান আর না খান তার মেটাবলিজম স্লো হয়ে গেছে, তিনি সারা রাত ঘুমানোর পরেও সকালবেলা ঘুম থেকে উঠছেন তখন তার টায়ার্ড, তাই নিজের জন্য পাঁচটা মিনিট বার করে নিন, একটু সূর্যের আলোয় যান, সেই যদি পারেন ব্রাশটা করে এক কাপ অন্তত চাটা খান, তার সঙ্গে দুটো বিস্কিট, ব্রেক ফাস্ট অর্থাৎ সারা রাতের ফাস্টটাকে ব্রেক করুন, আর টিফিন তো বানাচ্ছেনই ছেলের জন্য, টিফিনটা বানাতে বানাতেই একটু তো মুখে চালিয়ে দেওয়াই যায় রান্না করতে করতে, তাই না, ভেবে দেখুন না নাইজেলিয়াস কিচেন, হেলস কিচেন, গর্ডন র্যামসে রান্না করছে পাশে একটু খাচ্ছে, চলুন না আমরাও একটু বিদেশি হয়ে যাই, আমরা ওইভাবে একটু খাই। আর রাত্রিবেলা বাড়িতে চেষ্টা করুন অ্যাম্বার কালারের লাইটিং লাগানো, মানে এই ধরনের ইনফ্লোরেসেন্স লাইটের পরিবর্তে ইনক্যান্ডেলেসেন্স লাইট, যেটা আগেকার দিনের হলদে বাল্ব, চেষ্টা করুন রাত হয়ে গেলে ওয়ার্ম লাইট বলে, লাইট ওয়ার্ম লাইট, হলদেটে বা একটু অরেঞ্জিশ অ্যাম্বার, সূর্য ডোবার সময় যে রংটা হয় মানে গধূলি লগ্নের, চেষ্টা করুন বাড়িতে, আর এখন স্মার্ট লাইটের যুগ, সব কোম্পানিরই স্মার্ট লাইট পাওয়া যায় এবং সেখানে কালার স্পেকট্রাম চুজ করা যায়, আমরা যেহেতু গ্রামে ওই এফেক্টটা পাচ্ছি না, এটা তো আমাদের এই রোগটা কিন্তু শহরতলিতেই বেশি, গ্রামে কিন্তু কর্টিজল লেভেল হাই হওয়ার সম্ভাবনাটা অনেক আমাদের তুলনায় কম, তো শহরে কিন্তু যখন আমরা আছি কিছুই দাম না, এই স্মার্ট বাল্বগুলো 200-250 টাকা দাম হয়, কিন্তু আপনি তাতে কিন্তু ওই অ্যাম্বার লাইট, পিঙ্ক লাইট করতে পারবেন, আপনি যদি 8:30-8:30 পর থেকে আপনার সারা বাড়িতে ওই লাইট রাখেন আপনি রাত্রিরে ঘুমোবেন ভালো, আপনার কর্টিজল লেভেল কম হবে, আর চেষ্টা করুন ম্যাগনেশিয়াম যদি আপনি সাপ্লিমেন্ট খেতেই চান ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট ইন্ট্রোডিউস করুন, ওয়েট লস করবে, হাইপারটেনশন কন্ট্রোল করবে, আপনার ডায়াবেটিস কন্ট্রোল করবে, এবং সবথেকে বড় কথা আপনাকে ঘুমোতে সাহায্য করবে, আমরা যদি প্রকৃত

0: আমরা একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে কত ঘন্টা ধরব?
1: ছ ঘন্টা
0: টুকু তো করে নেওয়াই যায়।
1: কিন্তু লোকে ছ ঘন্টা হয় না, লোকে ছ ঘন্টা ঘুম হলেও সেটা প্রচণ্ড ডিস্টার্বড স্লিপ, মানে ছটফট করা, বারবার ভাঙা। লোকে দশ ঘন্টা ঘুমিয়েও কিন্তু অ্যাডিকুয়েট ঘুম পাচ্ছে না, কারণ ঘুমের অ্যাডিকুয়েসিটা ঠিক টাইমের জন্য নয়, ঘুমের অ্যাডিকুয়েসিটা তা কোয়ালিটি অফ স্লিপের জন্য। আপনি চার ঘন্টা ঘুমিয়েও কিন্তু হেলদি স্লিপ রুটিন মেনটেন করতে পারেন, আপনাকে ছ ঘন্টা ঘুমানোর দরকার নেই। আবার আপনি দশ ঘন্টা ঘুমিয়েও কিন্তু হেলদি স্লিপ আপনার না হতে পারে। এই যে আমরা বলি না দুঃস্বপ্ন, আমরা সকালে দেখি, অ্যাকচুয়ালি স্বপ্ন আমরা সারা মানে সারা রাতই দেখি, প্রত্যেকটা স্বপ্ন আমাদের মনে থাকে না। সকালের স্বপ্নটা নন অ্যাপিড র্যাপিড আই মুভমেন্টের স্বপ্ন হয়, ভোর তিনটে নাগাদ যেটা শুরু হয়, এবং সেই সময় আমরা দেখি যে বলে না বুকের ওপরে কি যেন একটা বসে, একটা কি নিশি বসে না কিছু একটা চেপে বসে, ভূত অ্যান্ড অল দ্যাট। সেটা হচ্ছে যখন আমার কর্টিজল লেভেল প্রয়োজনের থেকে বেশি হাই, আমি ঠিক করে ঘুমোইনি, আমার র্যাপিড আই মুভমেন্টটা উইদাউট এনি প্রপার ওয়েতে নন র্যাপিড আই মুভমেন্টে চলে এসছে, সেই সময় আমি ভুলভাল নাইটমেয়ার্স দেখব।
0: আচ্ছা, অর্থাৎ স্ট্রেস যদি খুব বেশি হয় সবচেয়ে বড়,
1: আমি নাইটমেয়ার্স দেখব,
0: চিন্তা এবং স্ট্রেস,
1: ভোরবেলার স্বপ্ন দেখব এবং ভোরবেলায় বাজে স্বপ্ন দেখব। এবং জানেন কেন বলে ভোরবেলার স্বপ্ন সত্যি হয়? তার কারণটা হচ্ছে ওই সময় আমাদের সাবকনশিয়াস আমার কনশিয়াসে এসে সেই স্বপ্নগুলো আমাকে দেখায়, আর আমরা কিন্তু অন্য মনুষ্ক সবসময় আমাদের সাবকনশিয়াসে যা আছে না, সাবকনশিয়াসে যা আছে সেই কথাটাই বলি। খুব ভেবেচিন্তে যখন আমরা কথা বলি না বা কাজ করি না, তখন কিন্তু আমার সাবকনশিয়াস আমাকে ডিকটেট করে। তাই আমরা বলি ওই জন্যই ভোরের স্বপ্ন আপনার সত্যি হয়, কারণ আপনার সাবকনশিয়াস আপনাকে দিয়ে ওই কাজটা করিয়ে নেয়।
0: সুতরাং অনেক কিছু জানা যাচ্ছে, পুষ্টি তো বটেই, তার সঙ্গে একটা হেলদি লাইফস্টাইলও বটে। দিদি, আমরা যেহেতু একেবারে শেষের দিকে এসে গিয়েছি, এই সময়টায় দাঁড়িয়ে শরীর স্বাস্থ্য, খাওয়া দাওয়া, পুষ্টি সবের সঙ্গে স্থূলতাটা অত্যন্ত বেশি জড়িয়ে রয়েছে, এবং এই স্থূলতার জন্য ওই যে হাতে সবার মোবাইল, সবাই দেখে নেন যে কি করলে ডায়েট করা যাবে, খালি পেটে উঠে লেবু জল খেয়ে নেব, কি কি করা যাবে, পরপর সবাই মোটামুটি ডায়েটিশিয়ান, আমরা সবাই সবটা জানি, ভুল জানি অনেকটাই। একটু ঠিক আর ভুলটা আপনার কাছ থেকে শুনবো।
1: ওইটাই, সবার আগে যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে, আমার কাছে এরম পেশেন্ট এসেছে যিনি মোটামুটি নেট পড়ে এসে আমি যা বলছি তিনি আরও চারটে এক্সট্রা বলছেন, আমাকে তারপর বললেন ওষুধ কি লাগবে, আনলাম আপনার জন্য একটা 5G মোবাইল কার্ড লাগবে, আপনার ওষুধ লাগবে না, 5G মোবাইল কার্ডটাই হচ্ছে আপনার ওষুধ, কারণ ওখানে আর ওটিও তো আপনার লাগবে না, 5G মোবাইল কার্ড থেকে ডাউনলোড করে নেবেন, করে নেবেন, মানে কারণ প্লিজ নেট দেখে জিনিস জানা বন্ধ করুন, উইকিপিডিয়ায় না যে কেউ লিখতে পারে, তো সবার আগে আমাদের ঠিক হওয়ার জন্যে নেট দেখে জানাটা বন্ধ করতে হবে, বরং না প্রাচীনভাবে লাইব্রেরিতে চলে যান, লাইব্রেরিতে যে বইগুলো আছে ওটা কিন্তু অথেন্টিক, নেটেও প্রচুর অথেন্টিক সাইটস আছে, যেগুলো ধরুন আপনার পাবমেড ইন্ডেক্স সাইট, সেখান থেকে আপনি নিশ্চয়ই জানতে পারেন, কিন্তু অসুবিধা হচ্ছে সেগুলো সব কিছু মেডিকেল জার্গনে লেখা থাকে, তাই আপনি সেটা ভুল বুঝবেন, চ্যাট জিপিটি তার উত্তর দিতে পারবে না। সুতরাং আপনার কি প্রয়োজন সেটার জন্য কিন্তু আপনাকে পুষ্টিবিদের কাছেই যেতে হবে। এই ছোট্ট সময়ের মধ্যে প্রত্যেকটা মানুষের জন্য সত্যি বলাটা খুব ভুল হবে, তবে ওই যেটা বললাম ভাত জাতীয় পতাকা, আর দিনে অন্তত চারটে মিল করার চেষ্টা করুন, কিছু যদি না হয় তিনটে মিল করবেন, প্রাতর রাশটা মানে ব্রেকফাস্টটা ফাস্টটাকে দয়া করে ব্রেক করুন, দুপুরবেলা একটা অন্তত খাবেন, আর মনে রাখবেন খুব পুরনো দিনের একটা কথা আছে, ইট দ্য ব্রেকফাস্ট লাইক এন এম্পারর, দ্য লাঞ্চ লাইক আ কিং, অ্যান্ড ইউর ডিনার লাইক আ পপার। আর একটা ছোট্ট টিপস দিতে পারি, চেষ্টা করবেন রাত্রি 7:30 থেকে 8টার মধ্যে শেষ খাবারটা খেয়ে নিতে, তাহলে আপনার আর শেষ খাবারটা খাওয়ার পরেই প্লিজ টিভিতে বসে টিভি দেখবেন না, বরং পরের দিনের যে কাজকর্মগুলো আছে, কি জামা কাপড় পরবেন, ছেলের কি বই টই লাগবে, একটু ঘরের জামা কাপড় গোছানো, পরের দিনের জিনিসপত্র রেডি করা, ওটা করে 45 মিনিট কাটান না, কারণ কেউ তো আমরা 9টায় ঘুমোই না, 8:30টার মধ্যে খেয়ে নিই,
0: কাজ তো পড়ে থাকে,
1: পড়ে থাকে, তো সেই কাজগুলো খাবারের পরে রাখার জন্য করার জন্য রেখে দিন, শরীরও ভালো থাকবে, ঘুমটাও খুব ভালো আসবে, আর ব্রাইট লাইটে রাত্রিরে থাকবেন না, আর স্ক্রিন টাইম ঘুমানোর 45 মিনিটস আগে একদম বন্ধ। গল্পের বই পড়ুন না, আমরা গল্পের বই পড়তেই ভুলে গেছি, গল্প করতেও ভুলে গেছি, তবে হ্যাঁ কিন্ডলে পড়বেন না, লেখা বইতে পড়বেন, কিন্ডলে পড়লেও কিন্তু সেই এক স্ক্রিন টাইমই হলো,

0: কিন্ডেলে আর ই বুক না পড়ে একদম চিরাচরিতভাবে গল্পের বইতে চলে যান।
1: অর্থাৎ সেই রবি ঠাকুরের কথাই বলতে ইচ্ছে করছে, ফিরে চল মাটির টানে যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখে।
0: আর বাচ্চাদের বলুন, ওরে সবুজ ওরে আমার কাঁচা আত্মরাকে ঘা মেরে তুই বাঁচা,
1: সেটারও খুব দরকার এখন। টেলিফোনে আলো জ্বলছে, 7 মিনিট এখনো হাতে সময় রয়েছে। কে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? নমস্কার।
2: হ্যালো, হ্যাঁ নমস্কার, আমার ডাক্তারজি ভাইকে নমস্কার, আর সঞ্জীবজি ভাইকে নমস্কার। তো আমি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলপুর থানার ছাঙ্গাপাড়া গ্রাম থেকে সৌমেন দাস বলছিলাম।
1: বলুন।
2: হ্যাঁ হ্যাঁ, এটা জানা ছিল যে এই বাচ্চা এবং বাচ্চার মা, বাচ্চা কোন খাবারটা একবারই খাবে না আর কোন খাবারটা বেশি করে খাবে, দুজনই ভালো থাকবে, এটা যদি ডাক্তারবাবু বলে।
0: দাদা ভাই, বাচ্চা সব খাবার খাবে, কোনো খাবার খাবে না এই রুচি এত বাজ বিচার করলে চলবে না। ভেবে দেখুন তো, আপনি যখন ছোট ছিলেন আপনার মা জানতেন আপনি কোথায় গিয়ে কুলের আচার চুরি করেছেন? জানতেন না তো, কোথায় গিয়ে আম পেড়েছেন? প্রচুর বেধড়ক মার খেতাম আমরা, কিন্তু সব খেতাম। দিয়ে আমাদের তো কোনো অপুষ্টি অনুপুষ্টি ধুলো বালি সবই তো ঘাঁটতাম, স্কুলের মাঠে খেলেছি, জামা কাপড় ছিঁড়ে ফিরেছি। তাই বাচ্চা সব খাবার খাবে, বাচ্চার যেটা ইচ্ছে সেটা খাবে, কোনটা খাবে না বিজ্ঞাপনের চটক দেখে যে খাবার সেটা খাবে না। আর কতটা খাবেন বললেন, একটা সহজ হিসেব আছে, বাবার জন্যে 4টে রুটি, মার জন্যে 3টে রুটি, আর বাচ্চার জন্যে বাবার রুটির অর্ধেক রুটি, বা বাবা যতটা রুটি খাবে বাচ্চা তার অর্ধেক রুটি খাবে, মা তার থেকে 1টা রুটি বেশি খাবে, এটাই হচ্ছে সহজ নিয়ম। মানে বাবা যদি 4 হাতা ভাত খায়, বাচ্চা খাবে 2 হাতা ভাত, মা খাবে 2 হাতার থেকে 1 হাতা বেশি। বাবা যদি 8 হাতা ভাত খায়, তাহলে মানে তারা সেই ধরনের কাজ করে, তার মানে তার বাচ্চা খাবে অর্ধেক 4 হাতা, মা খাবে 5 হাতা। এই হিসেবটা মনে রাখবেন। আর যদি কারোর মধুমেহ রোগ থাকে বা এই ধরনের কোনো ধরন স্থূলতার ব্যাপার আছে, তার জন্য একটা সহজ নিয়ম, 1 বাটি চাল ইনটু 2 বাটি তরি তরকারি, এটাই হচ্ছে হিসেব।
1: 1 বাটি চাল আর তার সঙ্গে 2 বাটি,
0: তার মানে 2 বাটি যদি যা যা যা খুশি, যদি 2 বাটি ভাত হয় তাহলে 4 বাটি তরি তরকারি, সহজ হিসেব।
1: বেশ, এবার এই বাটিটার পরিমাণ কার কতটা হবে সেটা কিন্তু
0: আপনি যে বাটির পরিমাণ নিচ্ছেন বাটি নিয়ে ভাববেন না, কিন্তু যে বাটির পরিমাণ ভাত নিচ্ছেন সেই বাটির পরিমাণেই তরি তরকারিটা হবে। স্পেসিফাই করছি না যে 50 গ্রাম 30 গ্রাম, সেটা তো ধরুন আবার এম্পিরিক্যাল হয়ে যাচ্ছে, আপনার পুষ্টিবিদ আপনার বিভিন্ন ইয়ে দেখে বলতে পারবে। কিন্তু খুব সহজ হিসেবে যদি বলি, আমাদের ছোট বড় একটা জাম বাটি ধরবেন না, কারণ সেই জোকটার মতন হয়ে যাচ্ছে। খাবার আগে শিশিটাকে নাড়াবেন, মানে শিশিটা বলে বলে স্ত্রী স্বামীকেই ধরে বিশাল জোরে নাড়িয়ে ফেলেছে, ওটা করবেন না। কিন্তু বা জামবাটি নয়, সাধারণ নর্মাল যে ছোট বাটি, ছোট বাটির 1 বাটি ভাত যদি হয় তাহলে তার 2 বাটি ডাল তরি তরকারি।
1: বাহ, সুতরাং এই হিসেবগুলো সবার জন্য একেবারে ঠিক,
0: সবার জন্য এক।
1: কিন্তু কোনো রকম যদি এর পরেও, দিদি একদম শুরুতেই বললেন, বারেবারে বলেছেন যে নানান মানুষের ক্ষেত্রে সমস্যা যখনই যার আসবে তখন কিন্তু সমস্যা অনুযায়ী সমাধানগুলো বদলে বদলে যাবে।
0: ঠিক যেমন ধরুন আমি আমার ট্যাক্সেশন নিয়ে বসলে যেরকম ভুলভাল ট্যাক্স ফাইল করব, আমার একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দরকার আছে, আমি কি নেট পড়ে ট্যাক্সটা ফাইল করতে পারবো? পারবো না তো।
1: সুতরাং এই ডাক্তারের বিষয়টা ডাক্তারবাবুদের উপর ছেড়ে দিলেই শরীর মন এবং সমাজ সবটাই ভালো থাকবে,
0: কারণ
1: একটি ইন্ডিভিজুয়াল একটি ব্যক্তিকে নিয়েই তো এই গোটা বেষ্টি।
0: আর জানেন তো, এই হেলথের ডেফিনেশনও কিন্তু তাই বলে, হেলথ মানে শুধু আমার কোনো অসুস্থতা নেই সেটা কিন্তু নয়, সম্পূর্ণ হেলথ মানে হচ্ছে আমি ফিজিক্যালি মেন্টালি এবং সোশ্যালি ভালো আছি।
1: আহা, সত্যি এটা খুব দরকারি। দিদি, আর 1.5 মিনিট সময়, এই জাতীয় পুষ্টি মাস, 1 মাস তো বটেই, আমাদের 365 দিনেরই একটি সচেতনতার বিষয় অবশ্যই, আপনার বার্তা?
0: সুস্থ থাকুন, সব কিছু খান, বিজ্ঞাপনের চটকে ভুলবেন না। যদি প্যাকেজ ফুড খান তাহলে মনে রাখবেন, প্যাকেজ ফুডের সামনে যেগুলো লেখা থাকে ওগুলো গল্প, প্যাকেজ ফুডের পেছনটায় প্রথম যে 3টে জিনিসের নাম লেখা আছে সেই খাবারের, সেই 3টে জিনিসই কিন্তু ওটার মেন ইনগ্রিডিয়েন্ট। লেবেল রিডিং করতে শিখুন, এটা আমি শহরের লোকজনদের জন্য বলছি, আর গ্রামের জন্য বলছি, আপনার আশেপাশে আমাদের সুজলা সুফলা বাংলাদেশে সব আছে, আপনাকে বাইরের থেকে কিচ্ছু নিতে হবে না, পুকুরের মাছ, কিংবা ডিম যদি নিরামিষ খান, আমাদের যে শাকসবজি আমাদের খেতে হয় কেঁচো শাক দিয়ে যেগুলো তৈরি হয় আপনারা সেগুলোই ব্যবহার করেন, বাদ দিন কেমিক্যাল ফার্টিলাইজার, সেগুলো খান, বাছবিচার করবেন না, খিদে পেলে খাবেন, মুড়ি খাবেন, চাল খাবেন, ভাত খাবেন, এগুলো খেলে কোনো ক্ষতি হয় না, না খেলে বেশি ক্ষতি হয়, ফ্যান্সি ফুড খেলে বেশি ক্ষতি হয়। শহরের মানুষদের বলবো বিদেশি ব্রাউন রাইস কিনোয়া ভুলে যান না, আমাদের দেশে সব পাওয়া যায়। জানেন তো যেখানে আমি বড় হয়েছি আমার জেনেটিক মেকআপটা কিন্তু সেই জিওগ্রাফিক্যাল সিচুয়েশনের মতন, আমি তো মেডিটেরিয়ান রিজনে বড় হইনি, তাই অলিভ অয়েল কিন্তু আমার রান্নার জন্য ভালো নয়, আমার রান্নার জন্য কিন্তু সর্ষের তেলই দরকার আছে। এটাই আমার মনে হয় আমার আজকের বার্তা।
1: খুব ভালো লাগলো দিদি, অনেকটা বললেন এবং জানি আরও অনেকটা বাকি রয়ে গেল জানা, দেখা যাক যদি আবারও আপনার সময় পাওয়া যায় নিশ্চয়ই এসে বাকি কথাগুলো শুনবো।
0: খুব ভালো লাগলো আজকে এখানে এসে, আশা করি আমাদের শ্রোতা বন্ধুরা আজকে আমাদের এই আলোচনার থেকে কিছু অন্তত টেক হোম মেসেজ পাবেন।
1: নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট পুষ্টিবিদ এবং চিকিৎসক ডাক্তার রঞ্জিনী দত্ত, অনেক দরকারি কথা বললেন, অনেক একটু ঠান্ডা মাথায় সেগুলো মনে রাখার চেষ্টা করি, আসুন শুধু মনে রাখবো না মেনেও চলবো, তাহলে দেখবেন আমি আপনি আমার পরিবার আমাদের সমাজ সবটা ভালো থাকবে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার, ভালো থাকুন সকলে, নমস্কার।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন পাঞ্চাম সওয়ারি তালে তবলা, শিল্পী সুব্রত মান্না। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন সনাতন গোস্বামী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন পাঞ্চাম সাবারি তালে একক তবলা, শিল্পী সুব্রত মান্না। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছিলেন সনাতন গোস্বামী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

অনুরোধের আসর। আজ অনুরোধের আসরে প্রথমে যে শ্রোতাবন্ধুর অনুরোধ রাখব, অসীম কুমার মণ্ডল অনুরোধ করেছেন বেতালন মঙ্গলপুর বাঁকুড়া থেকে। শিল্পী স্বাগতদের কণ্ঠে শুনতে চেয়েছেন এই গানটি। রইল বন্ধুর জন্য।

এর পরের অনুরোধটি করেছেন পলাশ বোরেল কুলডাঙ্গা পাঁচলা হাওড়া থেকে। শিল্পী রুনা লাইলার কণ্ঠে শুনতে চেয়েছেন এই গানটি। রইল এখন শ্রোতাবন্ধুর জন্য এই গানটি।

তাদের পরের অনুরোধটি পাঠিয়েছেন তিনজন, ভূমিকা খটিয়াল, রিমিকা খটিয়াল ও বাদল খটিয়াল, নর্থ উলুবেরিয়া হাওড়া থেকে। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের সেই অনবদ্য সৃষ্টি, যা তাদের অনুরোধে এখন রইল সেই গানটি।

এর পরের গানের অনুরোধটি পাঠিয়েছেন দেওড়া আমতা হাওড়া থেকে আলাউল মল্লিক। কিশোর কুমারের কণ্ঠে শুনতে চেয়েছেন এই গানটি।

বাবার খুব শখ ছিল উকিল বন্ধুদের বাড়িতে ডেকে এনে আসর বসাতেন, আর সেই আসরে ঘুম থেকে টেনে তুলে আমাকে বলতেন, খোকা ওরে খোকা, শুনে দে সকলকে অশোক আর দেবিকার ওই গানটা তাড়াতাড়ি। আর আমি সেই আসরে গান শুনিয়ে পেয়েছি কত সম্মান, কত ক্যাশ, কত কড়ি। তখন আমি কি গান গাইতাম জানেন?

কিশোর কুমার হারিয়েছে গাঙ্গুলি, বুঝলেন না? বোঝাচ্ছি, আমি গায়ক হলাম, খুব নাম হলো, আমি অভিনেতা হলাম, আরো নাম হলো। আরে কায়র নিকলতা কেউ নহীঁ বাহার, পূজা কর উস ঔরত কি জো তেরে জুতে খোলনে মে আপনা স্বর্গ সমজতি হ্যায়, মগর তু তো

পরের গানটির অনুরোধ করেছেন তিলক কুমার নন্দী, ভৈরবপুর মহাপ্রভুতলা পূর্ব বর্ধমান থেকে। আশা ভোঁসলের কণ্ঠে শুনতে চেয়েছেন এই গানটি।

আজ অনুরোধের আসরের শেষ গানটি শুনব। যিনি অনুরোধ করেছেন তার নাম সঞ্জিত পাল, গৌরীপুর হাওড়া থেকে। বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে শুনতে চেয়েছেন এই গানটি।

0: শুনলেন অনুরোধের আসর, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন ছায়াছবির গান। আজ শুরুতে আমরা যে ছবির গান শুনব তার নাম জাতিস্বর। প্রথম শিল্পী রূপঙ্কর বাগচী।

এর পরের গানটি জাতিস্বর ছবি থেকেই, শিল্পী শ্রমণা চক্রবর্তী।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন ছায়া ছবির গান। এতক্ষণ আমরা গান শুনলাম জাতিস্বর ছবি থেকে। এই মুহূর্তে আমরা ছায়া ছবির গান শুনব লহ গৌরাঙ্গের নাম রে। এই ছবি থেকে প্রথম গানটির শিল্পী জয়তী চক্রবর্তী।

শুনছেন বাংলা ছায়াছবির গান, গান শুনছেন লহ গৌরাঙ্গের নাম রে এই ছবি থেকে। এর পরের গানের শিল্পীও জয়তী চক্রবর্তী।

ছায়া ছবির গান, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন নজরুল গীতি, শিল্পী অসীমা দোবে।

আমি প্রফেসর তুফানকান্তি দোলাই, বিভাগীয় প্রধান, হিমাটোলজি ডিপার্টমেন্ট, নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতাল। থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে মেয়েদের মধ্যে থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। থ্যালাসেমিয়া অসুখ সম্পূর্ণ রকমভাবে প্রতিরোধ করা সম্ভব হয়। বিবাহের পূর্বে HPLC টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন থ্যালাসেমিয়ার বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না।

0: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় একুশ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না। একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
1: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
2: নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা, নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?

ছিলেন অতুল প্রসাদী, শিল্পী পম্পা সুর, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন ক্ল্যারিওনেটে রাগ বাগেশ্রী এবং মিশ্র দাদরা, শিল্পী তপন নট্ট। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন রুদ্রনারায়ণ কল্যাণী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ক্ল্যারিওনেটে রাগ বাগেশ্রী এবং মিশ্র দাত্রা, শিল্পী তপন নট্ট। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছিলেন রুদ্রনারায়ণ কল্যাণী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। শুনুন দিল্লি কেন্দ্রের খবর।

অন্নদা শঙ্কর রায়ের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা সবজির রোগ ও তার প্রতিকার বলবেন ডক্টর রঘুনাথ মণ্ডল, 6:40 আপনার স্বাস্থ্য কথিকা, জাতীয় পুষ্টি সপ্তাহ পালনের গুরুত্ব এ বিষয়ে বলবেন ডাক্তার শাশ্বতী পাল সাহা, 6:45 প্রাত্যহিক উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় এবং সৌভিক শাসমাল, 7:45 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়, 8:00 জানা অজানা কথিকা শরীর গঠনে পুষ্টি এ বিষয়ে বলবেন অধ্যাপক প্রদীপ মুখোপাধ্যায়, শুনবেন প্রথম পর্ব, 8:05 শুনবেন আধুনিক গান শিল্পী রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়, 8:20 উত্তরণ অনুষ্ঠানে শুনবেন সেরিব্রাল পালসিতে আক্রান্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার, স্টুডিওর বাইরে থেকে সাক্ষাৎকারটি রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী কল্যাণ মজুমদার, 9:00 ছায়াছবির গান নিয়ে গানে গানে, 9:25 জেলার চিঠি অনির্বাণ বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন পুরুলিয়া থেকে, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় নিবেদিতা নাগ তহবিলদার, 11:00 যুববাণীর অনুষ্ঠান অতিথি পুষ্টিবিদ জয়িতা মুখোপাধ্যায় উপস্থাপনায় মনীষা চক্রবর্তী এবং অঙ্কিতা চৌধুরী, 12:00 বাঁশি শিল্পী গোরাচাঁদ বাগ, 12:15 লোকগীতি শিল্পী প্রীতিবাগ, 12:33 কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, এরপর শুনবেন গ্রামীণ অনুষ্ঠান উনো জমির দুনো ফসল, স্টুডিওর বাইরে হাসিমপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে টার্কি পালনে প্রতিবন্ধী দেবাশিস মাইতির সাক্ষাৎকার নিয়ে এসেছেন, সাক্ষাৎকার এনেছেন সুব্রত চক্রবর্তী, 12:00 নির্বাচিত নজরুল গীতি, 1:45 মানু নিয়ে এসে উপস্থাপনায় মৌলী দাশগুপ্ত, 2:30 সাঁওতালি গান পরিবেশনায় সুখী মান্ডি এবং সহশিল্পীবৃন্দ, ঐতিহ্যবাহী লোকগানের সঙ্গীতালেখ্য ঝামার ঝামার শেরমা ঝুরি, প্রযোজনা পরিমল হেমব্রম, আরশু মুর্মু ও সহশিল্পীবৃন্দ। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গনে শুনবেন উপস্থাপনে নবনীতা রাহা, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়, 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে পাঠদান করছেন সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের শিক্ষক শান্তনু সরকার, সঙ্গে রয়েছে 2 শিক্ষার্থী, 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি শিল্পী পায়রানী মুর্মু ও সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠান পুষ্টি ও সাঁওতাল মানসিকতা এ বিষয়ে ডাক্তার মৌসুমী মুর্মুর সাক্ষাৎকার, লোকগান পরিবেশনায় থাকবেন গোবিন্দ মুর্মু ও সহশিল্পীবৃন্দ, 6:38 কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, এরপর শুনবেন কিষাণ বাণী, প্রাণী খাদ্যের মাধ্যমে প্রাণী দেহে বিষক্রিয়া ও প্রতিকারের উপায় এ বিষয়ে অধ্যাপক ডক্টর তাপস কুমার সরের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, 7:10 তর্জা গান পরিবেশনায় শেখার মণ্ডল ও সহশিল্পীবৃন্দ, 7:30 সমীক্ষা বলবেন জয়িতা ব্রহ্ম, 8:15 শহর কলকাতা স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, 8:30 কথায় কাহিনী স্পটলাইট কাহিনী শান্তা মুখোপাধ্যায় প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, রাত্রি 8:45 অর্থনীতির দুনিয়ায় আয়কর ও দেশের অর্থনৈতিক উন্নয়ন অংশগ্রহণে অমিত রায়চৌধুরী, প্রফেসর ডক্টর অভিজিৎ কুণ্ডু প্রযোজনায় শাহনাজ আব্দুর রাউফ, শুনবেন দ্বিতীয় পর্ব, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী কল্যাণ মজুমদার, রাত্রি 9:30 ম্যাগাজিন অনুষ্ঠান শ্রবণী স্বরচিত কবিতা পাঠে জহর সেন মজুমদার ও সংযম পাল, রম্য রচনায় অনিরুদ্ধ গঙ্গোপাধ্যায়, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়, 10:45 আধুনিক গান শিল্পী রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়, 11:00 লোকগীতি শিল্পী প্রীতিবাগ, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি শিল্পী গোরাচাঁদবাগ, খেয়াল পরিবেশনায় দিলীপ দাস, সঞ্চিত প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 শুনবেন সুবদ্ধ সঙ্গীত খেয়াল পরিবেশনায় পণ্ডিত বি আর দেওধর, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়, 6:35 রামচরিত মানস, শুনবেন 220 পর্ব, 6:45 ভাজান শিল্পী মানসী সেন, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় নীনা মোদক, 8:30 রাগ প্রধান শিল্পী রাগেশ্রী দাস, 8:45 আধুনিক গান শিল্পী রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়, 9:00 লোকগীতি শিল্পী প্রীতিবাগ, 9:10 রাস্তারা উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় সাদিয়া সাদাফ, 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী, 12:00 সুরভি উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য, 12:20 পাশ্চাত্য অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30

মিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশনায় বলরাম দাস। সঞ্চিত প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়, 5:20 উর্বশী উপস্থাপনায় রসায়ন মুরারকা, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা উপ রসায়ন মুরারকা উপস্থাপনায় রসায়ন মুরারকা, 6:30 হিন্দি অনুষ্ঠান গুলগুলসান উপস্থাপনায় রসায়ন মুরারকা, 7:10 আধুনিক গান শিল্পী রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়, 7:30 দার্পণ উপস্থাপনায় রসায়ন মুরারকা, 8:00 ছায়া ছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে উপস্থাপনায় অভিষেক মণ্ডল, 11:10 হিন্দি ছায়া ছবির গান। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ সাধারণত মেঘলা থাকবে। দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 94% এবং সর্বনিম্ন পরিমাণ 78%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 2.4 মিলিমিটার। পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে 40-50 কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে, যা কখনও কখনও বেড়ে প্রতি ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তাই পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূলে আজ না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:17 হয়ে 34 সেকেন্ড। জয় হিন্দ।